শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি 107 FM রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগ অনুষ্ঠান শুনছেন। সৌমকান্তি সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। শেষে পাহাড় ছাড়িয়ে এসে নদী পড়ে বাহিরের দেশে, হেথা যেখানে চাহিয়া দেখে চোখে সকলই নূতন ঠেকে। হেথা চারিদিকে খোলা মাঠ, হেথা সমতল পথঘাট, কোথাও চাষিরা করিছে চাষ, কোথাও গরুতে খেতেছে ঘাস, কোথাও বৃহৎ অশ্বত্থ গাছে পাখি শীষ দিয়ে দিয়ে নাচে, কোথাও রাখাল ছেলের দলে খেলা করিছে গাছের তলে, কোথাও নিকটে গ্রামের মাঝে লোকে ফিরিছে নানান কাজে, কোথাও বাধা কিছু নাহি পথে, নদী চলেছে আপন মতে, পথে বরষার জলধারা আসে চারিদিক হতে তারা, নদী দেখিতে দেখিতে বাড়ে এখন কে রাখে ধরিয়া তারে। তাহার দুই কূলে উঠে ঘাস, সেথায় যতেক বকের বাস, সেথা মহিষের দল থাকে, তারা লুটায় নদীর পাঁকে, যত বুনো বরা সেথা ফেরে, তারা দাঁত দিয়ে মাটি চেরে, সেথা শেয়াল লুকায় থাকে, রাতে হুয়া হুয়া করে ডাকে। শুনছেন নদী কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা নদী। লেখাটির আরও কিছুটি অংশ বাকি রয়েছে, আরও কয়েকটি গান, তারপর আবার এই রচনার অংশে ফিরে আসব, আপনাদের সঙ্গে ভাগ করে নেব। অনুষ্ঠান শেষ হতে যদিও কিছু পথ বাকি রয়েছে। সকাল ছটা পর্যন্ত 107 FM রেনবো সৌম্যকান্তি রয়েছে।

শুনছিলেন শিল্পী ঋতু গুহের একক কণ্ঠে গান। অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি, আর 11 মিনিটের পথ চলা বাকি, তাই একটু অগ্রিমই বিদায় চেয়ে নিচ্ছি সকলের কাছ থেকে। এতক্ষণ সঙ্গে ছিলাম সৌম্যকান্তি, যারা অনুষ্ঠানে সঙ্গে ছিলেন রাত 3টে থেকে সকাল 6টা পর্যন্ত আজকে পরপর 3টি অনুষ্ঠানে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। যদিও সকাল 6

পর্যন্ত সঙ্গে রয়েছি। নদীয়িকা গ্রন্থের এই রচনাটির পুরো অংশটা হয়তো আজকে সম্পূর্ণ করা সম্ভব নাও হতে পারে, তবে এর পরের যেদিন অনুষ্ঠান আপনাদের সঙ্গে থাকবে আমার, সেই দিন নিশ্চয়ই সম্পূর্ণ করে নেব। দেখে এই মতো কত দেশ কেবা গণিয়া করিবে শেষ, কোথাও কেবল বালির ডাঙা, কোথাও মাটিগুলো রাঙা রাঙা, কোথাও ধারে ধারে উঠে বেত, কোথাও দুধারে গমের ক্ষেত, কোথাও ছোটোখাটো গ্রামখানি, কোথাও মাথা তোলে রাজধানী, সেথায় নবাবের বড় কোঠা, তারই পাথরের থাম মোটা, তারই ঘাটের সোপান যত, জলে নামিয়াছে শত শত, কোথাও সাদা পাথরের পুলে নদী বাঁধিয়াছে দুই কুলে, কোথাও লোহার সাঁকোয়ে গাড়ি চলে ধকধক ডাক ছাড়ি, নদী এই মতো অবশেষে এলো নরম মাটির দেশে, হেথা যেথায় মোদের বাড়ি নদী আসিল দুয়ারে তারি, হেথায় নদী নালা উইল খালে দেশ ঘিরেছে জলের জালে, কত মেয়েরা নামিছে ঘাটে, কত ছেলেরা সাঁতার কাটে, কত জেলেরা ফেলিছে জাল, কত মাঝিরা ধরেছে হাল, সুখে সারি গান গায়ে দাঁড়ি, কত খেয়া তরি দেয় পাড়ি।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গানটি শুনছিলেন শিল্পী মান্নাদের কণ্ঠে। 107 FM রেনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শুনছেন শুনছেন 107 FM Rainbow. FM Rainbow, musically yours. গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM Rainbow. সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন. আপনি শুনছেন ভোরাই ভোরাই 107 FM Rainbow তে, FM Rainbow তে ভোরের সুরে দিনের শুরু.

0: আপনি শুনছেন ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: FM রেইনবোতে
0: ভোরের সুরে দিনের শুরু।
2: 107 FM রেইনবো শুনছেন ভোরাই, আজ পরম আপনার পাশে আলোর শিখায় ভেসে যেদিন হয়েছে শুরু তাকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যে আমাদেরই। এগিয়ে যাবে দিন, চলবে একইভাবে, যেমন চলেছিল কাল আগামী তেমনই হবে, অথবা হবে আরও সুন্দর। কিন্তু আলো, তার যে বড় প্রয়োজন। এই পৃথিবীতে যা কিছু সুন্দর তাকে সুন্দর করে তোলার দায়িত্ব তো আমাদেরই, কারণ আমারই চেতনার রঙে যে পান্না হবে সবুজ, আমি বলবো তবেই তো গোলাপ হয়ে উঠবে সুন্দর। সেই সৌন্দর্যের যাবতীয় আশ্বাস নিয়ে ভোরাই আপনার কানের পাশে রয়েছে পরম।

0: আপনি শুনছেন ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: FM রেইনবোতে
0: ভোরের সুরে দিনের শুরু।
2: এই যে চেতনার রং আর সূর্যের প্রথম কিরণ, এরই মাঝখানে রয়েছে এই বিশ্বের সবচেয়ে আশ্চর্য সৃষ্টি, চোখ। কি অদ্ভুত এক প্রযুক্তি যে কোনো প্রাণীর দেহে স্থাপন করেছে প্রকৃতি, আর তাই এক নতুন দিশার সন্ধান দেয় প্রতিদিন। এই ব্রহ্মাণ্ডের যা কিছু সুন্দর সব কিছুকে অনুভব করার জন্যে ওই ছোট্ট চোখ দুটোর বড় প্রয়োজন, যে কোনো প্রাণীর ক্ষেত্রেই সে কথা সত্যি। আবার এই মহাদানে সকলেই যে গ্রহীতা তাও কিন্তু নয়, কেউ কেউ জন্ম থেকেই এই চোখে বঞ্চিত, কেউ হয়তো দুর্ঘটনায় হারিয়েছেন দৃষ্টি। তাই যাদের কাছে এই দৃষ্টি এখনো স্পষ্ট সুন্দর, যাদের চোখে ধরা পড়ে পৃথিবীর সব রং সব রূপ, তারা আসলে ভীষণই ভাগ্যবান। প্রতিদিন আমরা চোখে দেখতে পাই বলে হয়তো বিষয়টাকে সেভাবে প্রতীতি করে উঠতে পারি না, ভাবতেই পারি না, বুঝতেই পারি না আসলে আমরা কতটা ভাগ্যবান, লাকি যাকে বলে। চোখ দুটোর যত্ন তাই খুব প্রয়োজন। এত কথা বলবার কারণ আজ ভোরাইয়ের বিষয়ই চক্ষুদান জীবনদান। আসলে আমাদের দেশে 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত পালিত হয় জাতীয় চক্ষুদান পক্ষ, 15 দিনের একটা উদযাপন, যেখানে চক্ষুদানের বিষয়টি নিয়ে আলোচনা, মানুষকে সচেতন করার প্রয়াস আর তার প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথাবার্তা হয়ে থাকে। চক্ষুদান যেটা সত্যি করা যায়, এ পৃথিবীর সবচেয়ে আশ্চর্য সৃষ্টি যা প্রাকৃতিকভাবেই আমার মধ্যে আছে, আমি চাইলে তা দিতে পারি অন্য কাউকে, এমনই অদ্ভুত এ বিশ্বের সৃষ্টি। তাই সেই মহৎ দান, সেই জীবন দানের কথাই বারবার মানুষ বুঝিয়ে দিয়ে যেতে চায় অন্য মানুষকে। আসলে দেখার চোখ কোনোদিন ফুরোয় না, সামান্য জীবনের ব্যাপ্তি হয়তো একদিন শেষ হয়ে যায়, থেকে যায় চোখ, সে দেখতেই থাকে, দেখতেই থাকে, দেখতেই থাকে।

0: আপনি শুনছেন ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: FM রেইনবোতে
0: ভোরের সুরে দিনের শুরু।
2: ভোরের সুরে যে দিনের শুরু হয় তার সঙ্গে আমাদের এই চোখ দুটো ভীষণভাবে জড়িত। ভারতবর্ষে প্রচুর মানুষ অন্ধত্ব নিয়ে বাঁচেন আজও। যদিও বিজ্ঞান প্রযুক্তির উন্নতি ঘটেছে, চিকিৎসাশাস্ত্র এখন অনেক এগিয়ে গিয়েছে, সাধারণ অন্ধত্বকে প্রায় অনেকটাই জয় করে ফেলেছি আমরা, কিন্তু ওই যে এই পৃথিবীর বোধহয় সবচেয়ে আশ্চর্য সৃষ্টি ছোট্ট একটা কর্নিয়া, তা অদ্ভুতভাবে মানুষের প্রয়োজন, মানুষের কাছেই রয়েছে তা। কিন্তু সত্যি কি এই ধন অন্যকে বিলোনো যায়? যায়। জীবন শেষ হওয়ার পরেও

কর্নিয়ার মৃত্যু হয় না, তাই সেই কর্নিয়াটি দান করে দেওয়া যায় অন্য কারো জন্যে। সেই বিষয়ে সচেতন করতেই আজ ভোরাইয়ের অনুষ্ঠান 25 তারিখ থেকে শুরু হয়েছে, 25 অগস্ট থেকে শুরু হয়েছে, বিশেষ পক্ষ পালন চলবে 8 সেপ্টেম্বর পর্যন্ত। হিসেব বলছে এদেশে প্রায় 1,00,000,000 মানুষের চক্ষুদান প্রয়োজন, অর্থাৎ এত মানুষেরই প্রয়োজন একটি করে কর্নিয়া, অন্তত একটি করে, যাতে কিছুটা দেখতে পান তিনি। আর এই চক্ষুদান পক্ষ এর উদযাপনের মধ্যে দিয়েই যে শূন্যতা রয়েছে, যে ঘাটতি রয়েছে, আই ব্যাংকে যত চোখের প্রয়োজন তাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা যেতে পারে। আসলে এই শরীর পুড়ে যেতে পারে, যেতে পারে মাটির সঙ্গে মিশে, কিন্তু ওই অদ্ভুত সৃষ্টির কোনো লয়ক্ষয় হয় না। হয় পুড়ে গেলে হয়, মাটির সাথে মিশে গেলে হয়, অথচ তাকে যদি সংরক্ষণ করে রাখা যায় তাহলে আরেকটি মানুষ সেই চোখটি দিয়ে আরও বহু বছর দেখতে পারেন। এজন্য সচেতনতা প্রয়োজন, জীবৎকালেই চক্ষুদানের অঙ্গীকার করে যাওয়া প্রয়োজন, যাতে আমার মৃত্যুর পর আরও কোনো মানুষ সেই চোখ দিয়েই দেখতে পারেন, খুঁজে নিতে পারেন এই পৃথিবীকে, ভাবতে পারেন কোথায় যাব, কোনখানে থাকব, কেমন হবে সেই জগৎ। জগতের আনন্দে তাদেরই আমন্ত্রণ।

0: আপনি শুনছেন ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: FM রেইনবোতে
0: ভোরের সুরে দিনের শুরু।
2: 107 FM রেইনবো শুনছেন ভোরাই। আজ সেই চক্ষুদানের কথা, যা আসলে আমরা দান করে যেতে পারি, রেখে যেতে পারি এই পৃথিবীর জন্যে, যা পৃথিবী দিয়েছে আমাদের, প্রকৃতির অপরূপ সৃষ্টি। এই চোখ অতি মূল্যবান, অতি সুন্দর। একজন মানুষের যা কিছু সৌন্দর্য, তার বেশিরভাগটাই চোখে প্রতিফলিত হয়। এই চোখেরই প্রেমে পড়েন কত মানুষ। বঙ্কিমচন্দ্রের সেই রজনী উপন্যাসের কথা মনে পড়তে পারে। চোখে দেখতে না পাওয়া একটি মেয়ে, তার জীবনের প্রেম অপ্রেম, যুদ্ধ সংঘর্ষ সব কিছু নিয়ে গড়ে ওঠা নানা কাহিনী। আসলে চোখ দুটোই মনের কথা বলে। তা নিয়ে কত গান, কত কবিতা লিখেছেন কবিরা, নানা সময়ে নানাভাবে চোখের প্রতিফলনে মনের ছবি দেখতে ভালোবাসেন পাশের মানুষটি। সেই চোখ অমূল্য। একদিকে যেমন তার নিরন্তর যত্নের প্রয়োজন, তেমনি প্রয়োজন সংরক্ষণের। যতদিন আমার কাছে চোখ আছে, ততদিন তাকে সুস্থ রাখাও আমারই দায়িত্ব, আমারই কর্তব্য। চোখ অমূল্য সম্পদ। 107 FM রেইনবো শুনছেন ভোরাই, আর আজ ভোরাইয়ে সেই চোখেরই কথা শুনবো। এবার একটা গান, আর গানটা ঠিক কেমন একটু অন্যরকম সেটা বলবেন নিজেই দেবব্রত বিশ্বাস।
3: এইবার রবীন্দ্রনাথের একটা অরিজিনাল বাংলা গান দিয়ে আরম্ভ করি। গানটার একটা ফরাসি ভাষায় অনুবাদ করা হয়েছে, সেইটা আমি রেকর্ড করে দিই, বুঝলা?

0: 107 FM Rainbow Day.
1: FM Rainbow Day.
0: Bhorer Shure, Diner Shuru.
2: চোখ একটি অমূল্য সম্পদ, চক্ষুদান জীবনদান। গত শতকের 90 দশকে এমন নানা রকম টিজার, নানা রকম প্রচারমূলক কথাবার্তা আমরা শুনতে পেতাম। অনেক বেশি প্রচার করা হতো সেই সময় সরকারি উদ্যোগে। আসলে সরকার চাইতেন এ বিষয়ে মানুষকে সচেতন করতে, যাতে চক্ষুদানের সংখ্যা বাড়ে। কারণ আমাদের দেশে এই সচেতনতা প্রচার হওয়া জরুরি, চক্ষুদান করা মানুষের সংখ্যাও বৃদ্ধি পাওয়া জরুরি। মনে করা হয় সারা বিশ্বে যত মানুষ অন্ধত্বে ভোগেন, দৃষ্টি প্রতিবন্ধকতাযুক্ত মানুষের সংখ্যা সারা বিশ্বে যতখানি, তার 1/4 ভারতবর্ষে। তার মধ্যে যেমন বয়স্ক মানুষেরা রয়েছেন, তেমন অল্প বয়সীরা রয়েছেন, যারা ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়েছেন কোনো দুর্ঘটনায়, কোনো আঘাতে, কোনো অসুখে। আবার শিশুরাও রয়েছে যারা প্রতিবন্ধকতা নিয়েই হয়তো জন্মেছে। তাদের মধ্যে কেউ কেউ একেবারে দেখতে পায় না, কেউ আবার খানিকটা দেখতে পায়, কিন্তু দৃষ্টিশক্তির অস্বচ্ছতা রয়েই গেছে। তাদের চিকিৎসা প্রয়োজন, অনেকেরই কর্নিয়া প্রতিস্থাপনের প্রয়োজন হয়, আর কর্নিয়া প্রতিস্থাপন করলেই তারা ফিরে পেতে পারে তাদের স্বাভাবিক স্বচ্ছ দৃষ্টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভারতে প্রায় 40 কোটি মানুষ দৃষ্টিহীন। হ্যাঁ, এই এই এই মানুষগুলোর খুব প্রয়োজন। আমি একটু ভুল বলে ফেলেছি, 4 কোটি মানুষ যাদের দৃষ্টির প্রয়োজন রয়েছে চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে, যাদের চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা যেতে পারে, তাদের চোখের সামনে আবার ফুটে উঠতে পারে আলো, এমন মানুষের সংখ্যা প্রায় 4 কোটি। এই হিসেবটাও আরও বেড়েছে অথবা একটু আধটু কমেও থাকতে পারে, কারণ হিসেবটা 2022-23 সালের। এদের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিশুর সংখ্যা প্রায় 16 লক্ষ, আর এদের সকলেরই যে কর্নিয়ার প্রয়োজন সেরকম নয়, কারণ অসুখ নানা ররকমের হয়, তবু প্রায় 1.2 কোটি মানুষের, 1.2 কোটি আসলে এখানে মিলিয়ন দিয়ে হিসেবে বলা আছে, যেহেতু 1.2 মিলিয়ন, অর্থাৎ 1.2 কোটি মানুষের, প্রায় 1.2 কোটি মানুষের এই রোগ, এই দৃষ্টি প্রতিবন্ধকতা একেবারে নির্মূল করে ফেলা যেতে পারে কর্নিয়া প্রতিস্থাপনের মধ্যে দিয়ে। মৃত্যুর পরে যে কর্নিয়া দান করা হয় তাই কাজে লাগতে পারে 1.2 কোটি মানুষের প্রায়, হিসেব 2022-23 সালের। ফলে এই 26-এ এসে একটু কম বেশি হলেও প্রয়োজনীয়তা একই রয়েছে। কিন্তু আমাদের মতো দেশে নানা সমস্যায় ভুগতে হয়, তাই চক্ষুদান এত সহজ বিষয় নয়। প্রাথমিকভাবে একটা বাধা আসে পরিবারের তরফ থেকে, প্রিয়জনের ছেড়ে যাওয়ার সেই মুহূর্তে অনেক পরিবারই চান না তার শরীরে কোনো কাটাছেঁড়া করা হোক, কিন্তু এই সচেতনতাটা থাকা প্রয়োজন। চক্ষুদানের অঙ্গীকারবদ্ধ যে মানুষটি, যিনি তার জীবৎকালে অঙ্গীকার করেছিলেন, আমার চোখ জোড়া আমি দিয়ে যাব এই পৃথিবীর অন্য কাউকে, তার সম্মান রাখার দায়িত্ব তো আসলে আমাদেরই। আমরাই তো তার সেই চাওয়াকে মর্যাদা দিয়ে পূরণ করতে পারি এই পৃথিবীর সেই অঙ্গীকার, যাতে ভালো থাকে মানুষ, আলো পায় আরও এক জোড়া চোখ। প্রথম সমস্যা এটা, যাকে কাটিয়ে ওঠার দায়ভার আমাদেরই হাতে।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আপনি শুনছেন ভোরায়।

0: আপনি শুনছেন ভোরাই ভোরাই 107 এফএম রেইনবোতে,
1: এফএম রেইনবোতে
0: ভোরের সুরে দিনের শুরু,
2: ভোরের সুরে দিনের শুরু। আর সেই দিনে এক অঙ্গীকার, চক্ষুদানের। এবার আসি কিছু প্রযুক্তিগত কথায়। যিনি

নিজের চক্ষু দান করার অঙ্গীকার করেছেন, হয়তো তিনি আমার পরম আত্মীয়। তাকে হারিয়ে ফেলার পর, তার মৃত্যুর পর ভুলে গেলে চলবে না, তিনি ছিলেন অঙ্গীকারবদ্ধ। তাই মৃত্যুর পর যত দ্রুত সম্ভব নিকটবর্তী আই ব্যাংকে যোগাযোগ করা প্রয়োজন। মৃত ব্যক্তির চোখ যেন সেই সময় বন্ধ থাকে, ভেজা তুলো দিয়ে ঢেকে রাখা প্রয়োজন। সেই সময় ঘরের যে সিলিং ফ্যান, সেটা বন্ধ রাখাই ভালো। আর চেষ্টা করতে হবে মৃতদেহের মাথা একটু উঁচু করে রাখতে। শুনতে বড় বেদনার মতো বাজে, বাজারই তো কথা, কিন্তু জীবন আর মৃত্যু যারা পাশাপাশি হেঁটে চলেছে প্রতিদিন, তাদের একজনকে ভুলে যাওয়া তো সম্ভব নয়। বরং সেই চোখ দুটো বাঁচিয়ে রাখার প্রয়াস করা যেতে পারে। তাই যত কষ্টই হোক, এই কিছু নিয়ম মেনে চলা খুব জরুরি, যাতে মৃত ব্যক্তির চোখ একদম সুন্দর করে সংগ্রহ করা যেতে পারে, নিরাপদ রাখা যায়, সুস্থ রাখা যায় কর্নিয়াটি। তাতেই আরও কোনো মানুষ হয়তো ফিরে পেতে পারেন দৃষ্টিশক্তি। মৃত্যুর পর কর্নিয়া দানের মাধ্যমেই তো আসলে একজন নয়, দুজন মানুষ দৃষ্টি পেতে পারেন। কারণ সাধারণত প্রয়োজন রয়েছে এত বেশি, তাই দৃষ্টিহীন কোনো মানুষের দুটি চোখেই আলো চিকিৎসকরা দেন না, দেন একটি চোখে, যাতে আরও একজন মানুষ অন্তত একটি চোখ নিয়ে বাঁচতে পারে পৃথিবীতে। কোনো মানুষের মৃত্যুর 4 থেকে 6 ঘন্টার মধ্যে কিন্তু চোখ সংগ্রহ করতে হয়, না হলে তা নষ্ট হয়ে যায়। সাধারণ মানুষ সেই সময় আবেগাপ্লুত হয়ে পড়েন, পারেন না হয়তো, হয়তো ভীষণ কষ্ট হয়, হয়তো ভুলে যান তার প্রিয় মানুষটির পুরনো অঙ্গীকারের কথা। তাই সচেতনতা প্রচারই এক এবং একমাত্র লক্ষ্য। এগিয়ে আসতে হবে আসলে আমাদের সকলকে, যাতে এই জীবন আরও একটু সুন্দর হয়ে উঠতে পারে।

0: আপনি শুনছেন ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: FM রেইনবোতে
0: ভোরের সুরে দিনের শুরু,
2: ভোরের সুরে দিনের শুরু। আর সেখানেই আজকের দিনটি নিয়ে কথা। আসলে আজকের দিনটি নয়, গোটা একটা পক্ষ চলছে এই 15 দিনে, গোটা পক্ষে আই ডোনেশন বা চক্ষুদান তার কতটা গুরুত্ব তাই মানুষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা। সারা বিশ্বজুড়ে চক্ষুদান দিবস পালন করা হয় 10ই জুন। 10ই জুন ওয়ার্ল্ড আই ডোনেশন ডে আমরা ফেলে এসেছি। 2026 সালে এবছরের থিম, এই বিশেষ দিনের থিম ছিল ডোনেট আইজ গিফট সাইট ট্রান্সফর্ম লাইভস। চক্ষুদান এ যেন এক উপহার, আর যে জীবন আমার ছিল তাকেই যেন অন্যের করে দেওয়া, তাতে আমারই বেঁচে থাকা যেন আরও বেশি দিন হতে পারে। চক্ষুদান করতে পারেন যে কোনো বয়সের মানুষ। আজ যদি আমি চক্ষুদানের অঙ্গীকার করি, আমি তো জানি না আমি কতদিন বাঁচব। চিকিৎসা বিজ্ঞান বলছে তাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এমনকি যারা চশমা পরেন, যাদের ডায়াবেটিস রয়েছে, তারাও কিন্তু পারেন চক্ষুদান করতে। বয়স, লিঙ্গ, জাতি, ধর্মের তো কোনো প্রশ্নই উঠছে না। যাদের সামান্য দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে, চশমা টশমা পরেন, তারাও চক্ষুদান করতে পারেন। যাদের ছানি অপারেশন হয়েছে কখনো না কখনো, তারাও কিন্তু কর্নিয়া দান করতে পারেন। সমস্যা হয় চোখের ক্ষেত্রে, যাদের ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, কিন্তু বিজ্ঞান বলছে যে তাদের ক্ষেত্রেও চোখ দান করতে কোনো সমস্যা

0: হওয়ার কথা নয়।
1: ওই যে কথা বলছিলাম, যিনি অঙ্গীকার করে গেছেন চক্ষুদানের, তার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব সবচেয়ে বেশি। কারণ ওইরকম একটা মুহূর্তে কিছু টেকনিক্যাল বিষয় মাথায় রাখাটা খুব জরুরি। মৃতদেহ কেমন করে রাখা হবে, চোখ দুটো যাতে যত্নে থাকে, 4 থেকে 6 ঘন্টা খুব ক্রুশিয়াল সময় যাকে বলে। মৃত্যুর পর 4 থেকে 6 ঘন্টার মধ্যেই চোখ তুলে নেওয়ার কাজটা সেরে ফেলতে হয় চিকিৎসকদের। আর ঠিক এই সময়ে একটা অনুমতির প্রয়োজন হয়। তাই পরিবার, যিনি দান করেছেন তার পরিবার, তারই সঙ্গে একজন আইনি অভিভাবক লাগে। বয়স্ক মানুষের ক্ষেত্রে তিনি সন্তান হতে পারেন বা পরিবারের অন্য যে কোনো মানুষ, যিনি অনুমতিপত্রটিতে সই করবেন। আর সেই সঙ্গে প্রয়োজন 2 জন সাক্ষীর। তবে অবশ্যই চোখ যারা সংগ্রহ করতে আসবেন তাদের প্রশিক্ষিত চিকিৎসক হতে হবে, থাকতে হবে রেজিস্ট্রেশন। গোটা মেডিকেল টিম এসে সেই চোখ সংগ্রহ করবেন। তবে চোখ দিতে পারেন না, চোখ নেবেন না, এমন কিছু মানুষের ক্ষেত্রে ঘটতে পারে যারা এইচআইভি এইডসে আক্রান্ত, হেপাটাইটিস বি বা সি ছিল, জলাতঙ্ক হয়েছিল, সেপ্টিসেমিয়ায় মৃত্যু হয়েছে, এরকম মানুষদের চোখ কিন্তু নেওয়া যায় না। সুতরাং অঙ্গীকারবদ্ধ হলেও কিছু কিছু রোগ আমাদের সেই জায়গা থেকে নিরস্ত করতে পারে। লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রেও চোখ নেওয়া হয় না। টিটেনাস, কলেরা, ম্যানিনজাইটিস থাকলে বা এই রোগের ইতিহাস থাকলে চক্ষুদান সম্ভব নয়। সেক্ষেত্রে যে ব্যক্তি চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন তার সেই অঙ্গীকার পূরণ করাও সম্ভব নয়। তাই সচেতনতা প্রয়োজন, চিকিৎসককে খবর দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। অঙ্গীকারবদ্ধ মানুষের পরিবারের তরফে প্রাথমিক কাজ হওয়ার কথা মৃত্যুর পর সঙ্গে সঙ্গে আই ব্যাংকে যোগাযোগ করা, বাকিটা তারাই বুঝে নেবেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে, FM রেইনবোতে ভোরের সুরে দিনের শুরু,
1: ভোরের সুরে দিনের শুরু, আর তারই সঙ্গে জুড়ে আছে আমাদের এই চোখ। জাতীয় চক্ষুদান পক্ষে আমরা সেই অঙ্গীকারবদ্ধ মানুষগুলির জন্য নিজেরাও একটু অঙ্গীকার করতে পারি, যারা এই মুহূর্তে কোনো অঙ্গীকারপত্রে সই করেননি তারাও কিন্তু ভেবে দেখতে পারেন সত্যি চক্ষুদান করতে চান কি না। এই প্রসেসটা খুবই সহজ। কাছের কোনো রেজিস্টার্ড আই ব্যাংকে আপনাকে যেতে হবে, সেখানে নিজের নাম, ঠিকানা, বয়স সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে। রক্তের গ্রুপ এবং অন্য কিছু সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করে সই করতে হবে ফর্মে, তাহলেই ওই আই ব্যাংক আপনাকে একজন চক্ষুদাতা হিসেবে রেজিস্টার করিয়ে নেবে, আর সেই সঙ্গে আপনি পাবেন চক্ষুদাতা হিসেবে একটি কার্ড। এছাড়া আই ব্যাংক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়েও চক্ষুদানের অঙ্গীকার করা যেতে পারে। এর সঙ্গেই আপনার দায়িত্ব হচ্ছে অন্যদের সচেতন করা, বিশেষত আপনার পরিবারের মানুষগুলিকে, যাতে তারা মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়েই চলতে পারেন। তাদের কি করতে হবে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আমাদের জীবনে। ভোরাই থেকে বিদায় নেবে পরম, দেখা হবে, নমস্কার কলকাতায়।
2: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে।

মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। নেপালে হরপা বানে 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বিপর্যয়ে 133 জন ভারতীয় সহ 750 জন এখনও নিখোঁজ। এই আকস্মিক বন্যায় কাদামাটির প্রবল স্রোতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সব সেতু ভেসে গেছে এবং এক ডজন জলবিদ্যুৎ প্রকল্প অচল হয়ে পড়েছে। নেপালের এই আকস্মিক বিপর্যয়ের ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শার সঙ্গে কথা বলেছেন এবং নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, এই কঠিন সময় ভারতের জনগণ নেপালের ভাই বোনদের পাশে রয়েছে। নেপালের আকস্মিক বন্যার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। এক সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি জানান, সীমান্তবর্তী যেসব এলাকায় এই বন্যার প্রভাব পড়তে পারে সেখানে স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবা প্রদানকারী দলের পাশাপাশি এনডিআরএফকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেল চার রেলের হাই ডেন্সিটি রেলপথ ব্যবস্থা কার্যকর করার দিকে অগ্রসর হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি উল্লেখ করেন, দেশে প্রায় 11,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত 7টি হাই ডেন্সিটি রেলপথ রয়েছে যা দেশের রেল চলাচল ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 7টি রেলপথ হল দিল্লি হাওড়া, হাওড়া চেন্নাই, চেন্নাই মুম্বাই, মুম্বাই দিল্লি, দিল্লি চেন্নাই, মুম্বাই হাওড়া এবং দিল্লি গুয়াহাটি। শ্রী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ রেলপথগুলিকে চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে মজুত ভাণ্ডার থেকে সুনির্দিষ্ট নিয়ম মেনে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক একথা জানিয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

মায়ের প্রশ্ন সাঁতার কাইবা বাতিল হবে কেন? ছেলেবেলা থেকেই মেয়ে ছুকুশ হয় যেন।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: আজ বৃহস্পতিবার আর 27 আগস্ট 2026 সাল, আর আপনার কানের পাশে পরম 107 FM রেনবো, আপনি শুনছেন নমস্কার কলকাতা। সদ্য 100 বছরে পা দেওয়া আকাশবাণী আর FM রেনবোতে রয়েছি আমরা। আজকের দিনটা বিশেষভাবে সেলিব্রেট করতেই পারেন আপনি, কীভাবে করবেন না করবেন সেটা অবশ্যই আপনার ব্যাপার। আজ 27 আগস্ট 2026 সাল, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আজ বছরের 239তম দিন, বছর শেষ হতে বাকি রয়েছে এখনও 126টা দিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ 9ই ভাদ্র, মতান্তরে 10ই ভাদ্র, ওই দৃক এবং সূর্য সিদ্ধান্তর বিষয়টা মানলে ওরকমই হয়। 1433 সন পূর্ণিমা কিন্তু আজকেই লেগে যাচ্ছে, সকাল 8:44 থেকে পূর্ণিমা শুরু হচ্ছে, আবার পঞ্জিকা মতে কোথাও কোথাও 9টার পরে লাগছে পূর্ণিমা, থাকবে আগামীকাল সকাল 9:29 পর্যন্ত, এটা সূর্য সিদ্ধান্ত অনুযায়ী বললাম। সুতরাং রাখি পূর্ণিমা আজকেও পালন করা যেতে পারে, আজ সারারাত পূর্ণিমা থাকবে। আর এই যে রাখি আসছে, একটা উৎসব মুখর দিন, আমরা রথ পেরিয়ে এসেছি, রাখি চলে যাচ্ছে, এরপর পুজো আসতে চলেছে। গতকাল নবী দিবস ছিল, উৎসব উদযাপনের মধ্যেই কিন্তু কেটে যাচ্ছে আমাদের দিনটা। আর দিন এভাবেই কাটুক কাটতে থাকুক, ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়েই তো আমরা ডুবে থাকি, ডুবে আছি আর ডুবে থাকবো হয়তো ভালোবাসায়।

আছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন। আজ বৃহস্পতিবার সপ্তাহের বেশ এটা মাঝখানে শেষ হয়ে আসছে সপ্তাহটা কাজের ফাঁকে ফাঁকে আপনি একটুখানি প্ল্যান করে ফেলতেই পারেন বেড়াতে যাওয়ার কাল তো রাখি পূর্ণিমা ছুটি আছে অনেকেরই আর গতকালও ছুটি ছিল নবী দিবসের কাজ আমি জানি না আজকে দিনটাও কেউ টুক করে ছুটি নিয়ে নিয়েছেন কিনা তবে হ্যাঁ ওই এত ছুটি আর পায় কে সরকারি চাকরি যারা করেন তারা হয়তো পেয়ে থাকেন কিন্তু সকলে তো এমন সৌভাগ্যবান 107 হন না। যাই হোক, কষ্ট করে লাভ নেই, দুঃখ পেয়ে কোনো উপায় নেই, মানে দুঃখ পাওয়ার কোনো জায়গাই নেই, তার চাইতে বরং যতটুকু সময় পাওয়া যায়, যতটুকু দিন হাতে আছে একটু এনজয় করে নেওয়া যাক। আর আজকের দিনটা, এই 27 অগস্ট দিনটা কার কার জন্য বিশেষ আমি জানি না, তবে সকলের জন্য রইল শুভেচ্ছা। আপনার দিনটা আপনি ভীষণ ভালো করে কাটান, আর সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে রাখুন 107 FM রেইনবোকে। আপাতত আজকের দিনটা সম্পর্কে জানার জন্য উল্টে ফেলবো দিনের ডায়েরি। ১৮৭০ সালের কথা বলছি, আজকের দিনে জন্মেছিলেন শশীপদ বন্দ্যোপাধ্যায়। কে শশীপদ বন্দ্যোপাধ্যায়? আমরা জানি না, চিনি না তাকে। তিনি শ্রমজীবী সংঘের প্রতিষ্ঠাতা। শশীপদ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন প্রগতিশীল প্রগতিবাদী সমাজকর্মী। তিনি ব্রাহ্ম সমাজের নেতা। নারীর অধিকার এবং শিক্ষার বিস্তারে তার ভূমিকা ছিল, একইভাবে তার একটা বড় ভূমিকা ছিল শ্রমিক কল্যাণে। তিনি বেশ কয়েকটি বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন, বিধবাদের জন্য আবাসগৃহের প্রতিষ্ঠাও করেছিলেন, মাদক বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন, শ্রমিক সংগঠন তৈরি সহ ভারতের নানা শ্রমজীবী আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, বা তাকেই জনক বলা যায়। শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন তিনি, শ্রমিক আন্দোলনের পথিকৃৎ শশীপদ বন্দ্যোপাধ্যায়। 1870 সালে আজকেরই দিনে তাঁর জন্ম। 1942 সালে আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস গোপন বেতার কেন্দ্র খুলেছিল, কংগ্রেস রেডিও প্রচার শুরু হয়েছিল এই আজকেরই দিনে 1942 সালে। কংগ্রেসের একটা বেতার কেন্দ্র খোলা হয়েছিল, কাল ছিল রেডিওর জন্মদিন, রেডিও কলকাতার, অল ইন্ডিয়া রেডিও কলকাতার জন্মদিন ছিল গতকাল। আর আজ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত দেশীয় মানুষদের তৈরি করা, যা কিনা সংগ্রামের ইতিহাস বাহক, সেই কংগ্রেস রেডিওর প্রচার শুরু হয়েছিল আজকেরই দিনে। 1958 সালে আজকেরই দিনে সোভিয়েত ইউনিয়ন দুটো কুকুর সমেত স্পুটনিক 3

0: উৎক্ষেপণ করেছিল। আজকের দিনেই জন্ম নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, ভারতের একজন ফুটবল খেলোয়াড়। তিনি 1908 সালে স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান, যাকে আমরা ক্রিকেটের সর্বকালের শ্রেষ্ঠ ব্র্যাডম্যান, শ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে চিহ্নিত করি, অনেকেই করে থাকেন, ব্র্যাডম্যানের জন্ম আজকেরই দিনে। 1972 সালে আজকের দিনে জন্ম দ্য গ্রেট খালির, তিনি ভারতীয় পেশাদার মল্লযোদ্ধা, অভিনয়ও করেছেন, পাওয়ার লিফটার ছিলেন খালি। 1980 সালে আজকের দিনে জন্ম নেহা ধুপিয়ার। 1981 সালে আজকের দিনে জন্ম শিবানী দণ্ডেকরের। শিবানী দণ্ডেকর একজন অভিনেত্রী, মারাঠি এবং অস্ট্রেলীয় বংশ পরম্পরা রয়েছে তার। ফরহান আক্তারের দ্বিতীয় স্ত্রী শিবানী দণ্ডেকর, মডেল, অভিনেত্রী, গায়িকা, তার জন্ম আজকেরই দিনে 1981 সালে। 1987 সালে জন্মেছিলেন আরেকজন বলিউড অভিনেতা, জিম সার্ভ। আজকের দিনটা যদি হয় আপনার জন্য বিশেষ, তাহলে ওই যে কথা বললাম, শুভেচ্ছা তো রইলই অনন্ত।
1: টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননি গোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
1: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননি গোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
3: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: শুনছো 107 FM Rainbow, সাতসুরে
1: সারাদিনে রয়েছেন। নমস্কার। কলকাতায় পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো টালো নয়। সকাল থেকে যে সমস্ত খবর আসলে কাল রাত থেকেই আসছে, নেপালের কথা তো আপনারা সকলেই জানেন এতক্ষণে নিশ্চয়ই। আর নেপালের যে হড়পাবান, ভয়ঙ্কর হড়পাবান, তার ভিডিও ছড়িয়ে পড়ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আতঙ্ক ছড়াচ্ছে। কিন্তু আতঙ্কের আরও কারণ আছে। এই মুহূর্তে বাঙালি একটি পর্যটক দলের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে একটি ট্রাভেল ক্লাবের সঙ্গে 30 জন পর্যটক নেপালে ছিলেন, তাদের কারো সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছে না। ওই ট্রাভেল ক্লাবের 2 ম্যানেজার যারা এই সময় ওই দলটি নিয়ে নেপালে বেড়াতে গিয়েছিলেন, তাদের কারোর সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছে না। হুগলির চন্দননগর এবং উত্তর চব্বিশ পরগনা বারাসাতের বাসিন্দারাও এই সময় নাকি বেড়াতে গিয়েছিলেন। কয়েকটা দল রয়েছে এই মুহূর্তে নেপালে, সকলকে নিয়েই চিন্তায় রয়েছে পশ্চিমবঙ্গ। শুধু পশ্চিমবঙ্গ নয়, অনেকেরই এই এটা নিয়ে আলাদা করে আর কী বা বলা যেতে পারে। যাই হোক, আমরা পশ্চিমবঙ্গের কথাই বলছি। 100 বেশি ভারতীয় দর্শনার্থী কৈলাস মানসরোবর যাত্রায় যোগ দিচ্ছিলেন, এটা জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্সঅ্যান্ডেলে তিনি সে কথাই লিখেছেন। এই 100 প্রায় নিখোঁজ, তাদের খোঁজ চালানোর চেষ্টা করা হচ্ছে আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ রেখে চলেছে সবসময়, সে কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নিখোঁজ বা ক্ষতিগ্রস্ত মানুষের সঠিক সংখ্যা কিন্তু এখনও জানা যায়নি, জানার চেষ্টা চলছে। আটকে পড়েছেন যারা, যারা এই মুহূর্তে ফিরতে পারছেন না, তাদের জন্য দ্রুত সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। আর ভবানী ভবনে একটা হেল্পলাইন নম্বর চালু করেছে, একটা নয় 2 হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। সে নম্বরগুলো হলো 03324793311, 03324793311। একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে 9179147890181। আর নেপালে ভারতীয় দূতাবাসের ফোন নম্বরে যদি কেউ যোগাযোগ করতে চান, তাদের জন্য তারা যোগাযোগ করতে পারেন +97798513168 07, অথবা +97797091075000 নম্বরে। আরেকবার ববলে দিই, এই দুটো নম্বর +97798513168 07, অথবা +97797091075000। যারা আটকে পড়েছেন নেপালে এই মুহূর্তে, তাদের মধ্যে কিন্তু রয়েছেন আমাদের অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এবং তার স্ত্রীও, যদিও তাদের ছেলে জানিয়েছেন, তমগ্ন মুখোপাধ্যায় জানিয়েছেন যে এলাকায় হড়পাবান এসেছে সেই ক্ষতিগ্রস্ত এলাকায় তার বাবার সেখানে থাকার কথা ছিল না, কিন্তু যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে নেপালের সঙ্গে, তাই ফোনেও পাওয়া যাচ্ছে না। যারা এই মুহূর্তে নেপালে রয়েছেন, আমরা তো বললাম শুধু আমাদের কথা, আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দারা যারা নেপালে রয়েছেন তাদের কথা, কিন্তু নেপালের

অবস্থা যথেষ্টই খারাপ। কাদা মাটির স্রোত গিলে ফেলেছে এক একটা বড় বড় বাড়ি। সে সমস্ত ফুটেজ, সিসিটিভি থেকে পাওয়া ফুটেজ এই মুহূর্তে সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আর প্রাণে ভয় ধরাচ্ছে। নেপাল চীন সীমান্তে তিব্বত প্রদেশের গিরং এলাকার সিসিটিভি ফুটেজ থেকে যা দেখা গেছে

যদিও বিজ্ঞানীরা বলছেন এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে যে ভূকম্পের ফলেই এরকম ঘটে থাকতে পারে। বুধবার সকালে অর্থাৎ গতকাল সকালে রাসুয়া জেলার ভোটকাশি নদীতে হড়পা বান এসেছিল তিব্বতের সীমান্ত লাগোয়া এলাকায়। তার আগেই নাকি ভূমিকম্প আর তুষার ধস হয়েছিল। ভোটকাশি নদীর হড়পা বানে ইতিমধ্যেই 95 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর যে কথা বলছিলাম, বিদেশিদেরও খোঁজ নেই, বাঙালি বিদেশিদেরও খোঁজ নেই। ভোটকাশির যে হড়পা বান, সেখানে 291 জন বিদেশি সহ 384 জন পর্যটকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ভারতীয় রয়েছেন 141 জন। প্রথমে বলেছিলাম পশ্চিমবঙ্গের কথা, আসলে 141 জন ভারতীয় এই মুহূর্তে ছিলেন নেপালে, যাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তারা নিখোঁজ। আর বোঝাই যাচ্ছে আগামী 24 ঘন্টায় নিখোঁজ বা মৃতের তালিকাটা বাড়তে পারে। আপাতত নেপালের পাশে রয়েছে ভারত সরকার, সে কথা আমরা জেনেছি সংবাদ থেকে। সহমর্মিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই আমাদের এই মুহূর্তের কর্তব্য।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: 107 FM রেইনবো শুনছেন, নমস্কার কলকাতা। আর আজকের দিনের আবহাওয়াটা জেনে নেওয়া যেতে পারে। বৃষ্টি হওয়ার কথা ছিল, কতখানি বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবে বলে মনে করেছিলেন না হবিদরা, কতখানি বৃষ্টি হয়েছে এই মুহূর্তে একটু জেনে নেওয়া যেতে পারে। সরাসরি আমরা যাবো বটে ওই আলিপুর আবহাওয়া দফতরে, কিন্তু যা আমরা দেখতে পেয়েছি গতকাল পর্যন্ত, আমাদের কলকাতার আবহাওয়া কিন্তু বেশ মনোরম ছিল বলা যায় না। যতক্ষণ রোদ উঠেছে ততক্ষণ প্রচণ্ড গরম, আর তারপরে নেমেছে বৃষ্টি, কোথাও কোথাও মেজাজ নাকি বদলাচ্ছে আবহাওয়ার, সেরকমই বলা হচ্ছে। আর গতকাল যা রিপোর্ট পাওয়া গিয়েছিল সেখানে বলা হয়েছিল যে নানা জেলায়, একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। মেদিনীপুরে একটা কমলা সতর্কতা জারি করা হয়েছিল, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে বলে বলা হয়েছিল। আর পাশাপাশি

0: পশ্চিম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, কলকাতা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলিতে এই হলুদ সতর্কতা ছিল। পুরুলিয়াতেও ছিল হলুদ সতর্কতা, বলা হয়েছিল যে বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আর পুজোর আগে এই পরিস্থিতি কেটে যাবে বলেই মনে করছেন অনেকে, কারণ নিম্নচাপ যা তৈরি হচ্ছে এমনিতেই বছর পুজো অনেকটা পরে, ফলে পুজোর সময় যে খুব একটা বৃষ্টি হবে এরকমটা নাও হতে পারে, আবার বলা যায় না। উত্তরবঙ্গেও কিন্তু একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ছিল, আছেও আজকে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় কেমন ছিল গত চব্বিশ ঘন্টার ওয়েদার আর কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় জেনে নেওয়া যাক সরাসরি আলিপুর আবহাওয়া দফতর থেকে। হাওয়া অফিস বলছে যে আজ অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায়ও নাকি কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ থাকবে মোটামুটি মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও দু এক ফোঁটা বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 75%। গত চব্বিশ ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 1.1 মিলিমিটার। এই মুহূর্তে কোনো সতর্কতা নেই, যারা মাছ ধরতে যাবেন মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর, তাই নির্বিঘ্নে নির্দ্বিধায় যেতে পারেন মাছ ধরতে। আর এই মরশুমে যদি ইলিশ জমিয়ে খেতে চান তাহলে আর কেই বা না চায়, বলুন দেখি। মিনওয়াইল জানিয়ে দিই আপনাদের, আজ সকাল থেকে নমস্কার কলকাতায় আপনারা গান শুনেছেন সকালবেলার রোদ্দুর কবির সুমনের কণ্ঠে, ডুবে আছি শুনেছেন মিনার রহমানের কণ্ঠে, বাবলি ছবি থেকে হরি হে মাধব হে মাধব যে গানটা শুনেছেন সেটা অবশ্যই পার্বতী বাউলের কণ্ঠে শুনেছেন, আর এই পোড়া শহর শুনেছেন অঞ্জন দত্তের কণ্ঠে। এই মুহূর্তে হুলিগ্যানিজম আপনার জন্য মেলায় উপস্থিত।
1: আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসে

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন,
1: সাত সুরে সারাদিন শুনছেন FM রেইনবো। আর রয়েছেন নমস্কার কলকাতায়, আপনার পাশে রয়েছে আর যে পরম, 7:40 হয়ে 7 সেকেন্ড এই মুহূর্তে, সকাল 10টা পর্যন্ত থাকছে পরম। আজ বৃহস্পতিবার, দুটো ছুটির মাঝখানে আজ একটা দিন, তাই ছুটি নাকি না ছুটি, আর গত দুদিন বা সামনের মানে গত একদিন আর আগামী একদিনেও আপনার ছুটি আছে কি না তা জানি না, বলতে পারবো না। তবে আনন্দের কিন্তু কোনো সীমা পরিসীমা নেই, থাকার কথাই নয়। আর আজকের দিনটা নিয়ে কথা বলতে গিয়ে বলছিলাম ওই যে কথা, আজ 27 অগস্ট, আজকের দিনটা যদি আমরা পিছিয়ে যাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার আমাদের এ দেশে ভারতবর্ষে সমস্ত অপেশাদার রেডিওর লাইসেন্স বাতিল করে দিয়েছিল। অপেশাদার রেডিও গতকাল আমরা পেরিয়ে এসেছি আকাশবাণী কলকাতার 100তম জন্মদিন, আর ঠিক তারই আগে 100 বছর পূর্তি হবে অবশ্য আগামী বছর, 1927 সালে শুরু হয়েছিল 26 অগস্ট অল ইন্ডিয়া রেডিও কলকাতা। কিন্তু সেই সরকারি মাধ্যম ছাড়া আর যা যা অপেশাদার রেডিও ছিল, যারা তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছিল, তাদের যারা চালাতো তাদের সমস্ত সরঞ্জাম জমা দিয়ে দিতে বলা হয়েছিল। আর এর ফলেই দেশের মধ্যে বেশ কিছু রেডিও তৈরি হয়েছিল, সম্প্রচার শুরু হয়েছিল।

তার মধ্যে অন্যতম একটা হলো কংগ্রেস রেডিও বা আজাদ রেডিও। গোপনে এই রেডিও স্টেশন চালু হয়েছিল 1942 সালে। ভারত ছাড়ো আন্দোলনের সময় প্রায় 3 মাস কাজ করেছিল এই আজাদ রেডিও বা কংগ্রেস রেডিও। মহাত্মা গান্ধী যখন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আন্দোলন করছেন, তখন আন্দোলনের সময়ই এই রেডিও পরিচালিত হয়েছিল। বোঝাই যাচ্ছে সংগ্রামে সাহায্য করতেই, এটাও এক সংগ্রামেরই অঙ্গ ছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্প্রচার মাধ্যম হিসেবে এই রেডিওর প্রচার শুরু হয়েছিল। বোম্বে এবং নাসিকের বিভিন্ন স্থানে সম্প্রচারিত হতো কংগ্রেস রেডিও বা আজাদ রেডিওর বিভিন্ন অনুষ্ঠান। অনুষ্ঠানের মাধ্যমে মূলত স্বাধীনতা সংগ্রামের কথাই বলা হয়েছে। আর এই রেডিওর সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত ছিলেন উষা মেহতা। তখন তার বয়স মাত্র 22 বছর। তাকে সাহায্য করেছিলেন অপেশাদার যে সমস্ত রেডিও পরিচালকেরা ছিলেন তারা সকলে। আর এতে যোগ দিয়েছিলেন বিধল ভাই জাভেরি, বিত্তল দাস খাঁকরি, চন্দ্রনাথ জাভেরি, বাবুভাই ঠাকুর সকলেই। সম্প্রচার সরঞ্জাম যা প্রয়োজন ছিল তা শিকাগো রেডিও এবং বোম্বে থেকে নানিক মতওয়ানে সরবরাহ করেছিলেন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত রাম মনোহর লোহিয়া, অচ্যুত রাও পটবর্ধন এবং পুরুষোত্তম ত্রিকাম দাসও যুক্ত ছিলেন এই রেডিওর সঙ্গে। আর রেডিওর ফ্রিকোয়েন্সি ছিল 7.12 মেগাহার্টজ। 7.12 মেগাহার্টজে এই সম্প্রচার শোনা যেত। 1942 সালের 27শে অগস্ট থেকে 12ই নভেম্বর পর্যন্ত চলেছিল সম্প্রচার। তারপর কর্তৃপক্ষ অর্থাৎ ব্রিটিশ সরকার এর সম্প্রচার বন্ধ করে দেয় এবং গ্রেফতার করা হয়। যারা এর সঙ্গে যুক্ত ছিলেন সে সমস্ত পরিচালকদের সবাইকেই অ্যারেস্ট করা হয়। রয়েছি আমরা সেই সম্প্রচারেই, আমার দেশ আর এই অগস্ট মাস, সবটা মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি যা দেশকে শেখায়, দেশকে চেনায় আর শেখায় ভারতীয়ত্বের মূল মন্ত্র। আমার দেশ তার চাইতে ভালো, সুন্দর, বুঝি আর কিছুই হতে পারে না। ভালোবাসা আর ভালো লাগায় আমরা আছি। এই অগস্ট প্রায় শেষই হতে চলল, তবু অগস্টের আন্দোলন শেষ হয় না।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: যাবেনি বা কেন, আমায় ছেড়ে যাবেনি বা কেন, আপাতত সকাল 10টা পর্যন্ত তো রয়েছি আমি, আর তাই থাকতে হবে আপনাকেও। আসবো আপনার সাথে আড্ডা দিতেও আসবো, কিন্তু এই মুহূর্তে জানিয়ে দিই আজকের দিনটার কথা। আজকের দিনটা বিশেষভাবে পালিত হয় বিশ্ব হ্রদ দিবস হিসেবে। হ্রদ দিবস পালন করা হয় এই 27 অগস্ট। দিনটিতে পরিবেশে হ্রদের গুরুত্ব এবং সচেতনতা, হ্রদ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যে এই বিশেষ দিনটা, যেরকম আমরা অন্য দিনগুলো পালন করি ঠিক সেরকমভাবেই পালন করা হয়। বাস্তুতন্ত্রে হ্রদের একটা গুরুত্ব রয়েছে। হ্রদ কবে জেনেছিলেন নামটা প্রথম? সেই ছোট্টবেলার ভূগোল বইতে। এই পৃথিবীর যে বিচিত্র সব রূপ, যেখানে কত কী আছে, সাগর আছে, মরুভূমি আছে, আছে শীতল মরুভূমি, উষ্ণ মরুভূমির ভাগ আছে, আছে মালভূমি, কত ভূমির রূপ আছে, আর জলের নানা ধারার মধ্যেও রয়েছে হ্রদ। মানব সরোবরের কথা হচ্ছিল একটু আগে পর্যন্ত, বিপর্যয়ে প্রকৃতিতে নেমে আসে বারবার। আসলে মানুষ এখানে রয়েছে, মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হয় মানুষকে। প্রকৃতি এরকমই, তার একদিকে ধ্বংস আর একদিকে সৃষ্টি, কিন্তু মানুষের কর্তব্যে কখনো কখনো অবহেলা ঘটে যায়, আর তার ফলে প্রকৃতি একটু বেশি রাগত হয়ে পড়েন বোধ হয়। যাই হোক, হ্রদের কথা বলি আজ। হ্রদ সংরক্ষণের জন্য কিছু পদক্ষেপ এবং সচেতনতা তা তৈরি করবার জন্যই এই দিনটা পালন করা হয়, কারণ হ্রদের যে বাস্তুতন্ত্র তা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমরা প্রায়ই ভুলে যাচ্ছি। জাতিসংঘ এই বিশেষ দিনটিকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব হ্রদ দিবস হিসেবে। বিভিন্ন রকম মানুষের কার্যকলাপের জন্য এই হ্রদগুলো কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়েছে। হ্রদ সংরক্ষণ, হ্রদের পুনরুদ্ধার এবং তাকে সাস্টেইনেবলভাবে ব্যবহার করা কীভাবে যায়, তার সম্পর্কে একটা রূপরেখা তৈরি করা, মানুষকে সচেতন করা, তার জন্যই আজকের দিনটা পালন করা হয়। 2024 সালে জাতিসংঘ হ্রদ সংরক্ষণ এবং সাস্টেইনেবল উন্নয়নের, মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য গুরুত্ব দিয়ে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতেই যে রেজলিউশন হয়েছিল সেখানেই জাতিসংঘ 27 অগস্ট দিনটিকে বিশ্ব হ্রদ দিবস হিসেবে উল্লেখ করেছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটা পালন করা যেতে পারে। হ্রদ দিবসে যেটা মূল দিক সেটা হচ্ছে স্বাদু পানীয় জলের উৎস কিন্তু হ্রদগুলো। সারা বিশ্ব জুড়েই কিন্তু রয়েছে বহু হ্রদ যা পানীয় জলের, মিষ্টি পানীয় জলের মূল উৎস অনেক ক্ষেত্রেই। আর সেই সঙ্গে এই হ্রদের যে জীব বৈচিত্র্য, যেখানে রয়েছে প্রচুর মাছ, বিভিন্ন বন্য প্রাণীর ক্ষেত্রে হ্রদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, আর বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিভিন্ন ছোট ছোট বা উদ্ভিদ এবং তার পাশাপাশি হ্রদের পাশে গড়ে ওঠা, মানে জন্মানো বড় উদ্ভিদগুলোর ক্ষেত্রেও কিন্তু হ্রদের অপরিসীম গুরুত্ব রয়েছে। হ্রদকে তাই সংরক্ষণ করা দরকার। আর একটা জিনিস যেটা না বললেই নয়, বন্যার জল শোষণ করতে পারে হ্রদ, কারণ হ্রদ তো সেভাবেই তৈরি হয়। এর ফলে কার্বন সঞ্চয় হয় হ্রদের মধ্যে,

তাই যে সমস্ত দূষণকারী পদার্থ আছে, সার, বর্জ্য, কঠিন বর্জ্য, তা হ্রদের দূষণ বৃদ্ধি করে চলেছে সমানে। যে জল গড়িয়ে আসছে, হ্রদে পড়ছে, তার মধ্যে মিশে থাকছে মানুষের তৈরি করা বিষ, রাসায়নিক বিভিন্ন, তার ফলে ক্রমশ হ্রদের বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, হ্রদে থাকা বিভিন্ন ছোট ছোট প্রাণী, উদ্ভিদ, তাদের ক্ষতি হচ্ছে। আর আরেকটা জিনিসও হচ্ছে, সেটা হচ্ছে জলস্তর বৃদ্ধি পাচ্ছে, তাই হ্রদকে সুস্থ রাখা খুব জরুরি। এই কথাগুলো বলছি কারণ আজকের দিনে এটা অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আমরা আমাদের উত্তরাখণ্ডে মাঝে মধ্যেই এরকম ঘটনা দেখতে পাই যেখানে হ্রদ উপচে আসে, হরপা বান হয়, হিমবাহে ফাটল ধরে নেমে আসে জল, তখন আর সেটা জল থাকে না, কাদামাটির গোলা হয়ে যায়। ঠিক যে ভয়াবহ দৃশ্যটা কাল থেকে আমরা দেখে চলেছি নেপালের, সেখানে ঠিক কী ঘটেছিল এখনও অনুমান সাপেক্ষ বিষয়। মনে করা হচ্ছে যে ভূমিকম্প হয়ে থাকতে পারে, তার ফলে হিমবাহ এবং অন্য জায়গা থেকে যে চ্যুতি ঘটেছিল তার ফলে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকতে পারে, আবার হতে পারে অন্য কিছু। সেই বোটকাশির ঘটনা আমাদের মনে ভয় ধরাচ্ছে, তবে বোটকাশি প্রথম নয়, আমাদের দেশেও এরকম ঘটনা ঘটেছে মাঝে মধ্যেই। প্রকৃতিকে এত সহজে বাগ মানানো তো সোজা নয়, তাই ভাবনা চিন্তা আর নিজেদের সুস্থ রাখার চেষ্টা করে যেতেই হয়, ভালো থাকতে হয় মনে মনে।

0: ইয়েতি অভিযান ছবি থেকে, কাকাবাবুর ইয়েতি অভিযান ছবি থেকে একটা গান, অরিজিৎ সিং, রূপম ইসলাম আর অনুপম রায়।
1: মন্ত্র বলতে চার জিতে ভি

0: আছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: 107 FM রেইনবো শুনছেন, নমস্কার কলকাতা শুনছেন বটে, তবে চলে যাবো এই মুহূর্তে সংবাদ বিরতিতে, ফিরে আসবো ও পার ঘন্টায়। দেখা হচ্ছে আপনার সঙ্গে আবার পরমের, সকাল দশটা পর্যন্ত থাকছে পরম আপনারই কানের পাশে। 107 FM রেইনবোকে ছেড়ে যাবেন না কোথাও।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। নেপালে হরপাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বিপর্যয়ে 133 জন ভারতীয় সহ 750 জন এখনও নিখোঁজ। নেপালের হরপাবান বিপর্যয়ের পর নিখোঁজ 133 জন ভারতীয় নাগরিকের মধ্যে কলকাতার 32 জন রয়েছেন বলে জানা গেছে। গতকাল সকাল 8:30 পর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। এদিকে নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন হুগলির আরামবাগের 65 জন পর্যটক বোঝাই একটি বাস। বর্তমানে বাসটি বিপর্যয়স্থল থেকে প্রায় 120 কিলোমিটার দূরে চেতন পার্কে রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা গেলেও উদ্বেগে রয়েছেন পরিবারের লোকেরা। নেপালের এই আকস্মিক বিপর্যয়ের ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গভীর শোক প্রকাশ করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র

0: রাষ্ট্রপতি নেপালের বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। নতুন দিল্লি থেকে ইতিমধ্যে কম্বল, সোলার ল্যাম্প, অস্থায়ী বাসস্থানের উপকরণ, ওষুধ সহ 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে একটি বার্তায় বলেছেন, ভারত সব দিক থেকে নেপালের মানুষের পাশে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি জানান, রাজ্য সরকার প্রতিবেশী নেপালের পাশে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার প্রতিনিয়ত কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস এবং প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে। রাজ্য সরকারের তরফে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, এগুলি হল 0332479-3311 এবং 914-7890-181। নেপালের আকস্মিক বন্যার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। এক সমাজ মাধ্যম পোস্টে তিনি জানান, সীমান্তবর্তী যেসব এলাকায় এই বন্যার প্রভাব পড়তে পারে সেখানে স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবা প্রদানকারী দলের পাশাপাশি এনডিআরএফকে সর্বোচ্চ সতর্কতাবস্থায় রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে লারসেন অ্যান্ড টুব্রো গোষ্ঠীর একটি ডেটা সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়েক হাজার কোটি টাকা বিনিময়ে এই প্রকল্প সম্পূর্ণ চালু হলে রাজ্যের তরুণ পেশাদারদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এ মুহূর্তে খবর এ পর্যন্তই।
1: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: আজ বসন্তের গায়ে হলো আজ বসন্তের

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শিমুল পলাশের সময় এটা নয় বটে, কিন্তু 107 FM রেনবোয় আপনি যখন রয়েছেন, নমস্কার কলকাতায়, আর আপনার কানের পাশে এসে পরম, তখন যে কোনো সময় যা কিছুই ঘটতে পারে, তাতে কিছুই বা এসে যায় না। মানে এই যে কথাবার্তাও এদিক ওদিক হয়ে যায়, একটু এলোমেলো হয়ে যায়, যা বলতে চাই তা বলতে পারি না, বেরিয়ে যায় অন্য কোনো শব্দ, অন্য কোনো এমন বিজাতীয় কিছু একটা উচ্চারণে বলে ফেলি, এরকমটা হতেই পারে, আমাদের সকলেরই হয়, একটু ক্ষমাঘেন্না করে দেবেন। কিন্তু ভাববেন যে এরকমটা কিন্তু আপনার সঙ্গেও হয়ে থাকে, আসলে বিষয়টা এই প্রকৃতির সঙ্গেই মিলিয়ে থাকে আর কি। আমরা যখন অনেক কথা বলি তখন তো ভুলেই যাই যে আসলে কি বলতে চাইছি। এরকম হয়েছে আপনার সঙ্গে? না, এই বিষয়টা নিয়ে কথা বলবো না, আগে বলে দিই আজকের দিনটা নিয়ে আপনাকে বলে রাখি বেশ কিছু কথা। আজ এই যে 27 অগস্ট, আজকের দিনটা বিশেষভাবে পালিত হয় লটারি ডে হিসেবে, আন্তর্জাতিক লটারি দিবস হিসেবে পালন করা হয় আজকের এই দিনটাকে। লটারি লটারি লটারি, আহা হা, 27 অগস্ট, এই যে বিভিন্নভাবে আমরা লটারির কথা ভেবে থাকি আর কি। ধরুন ছোটোখাটো কিছু জিনিস কিনেছেন, সেখানে আপনাকে বলছে স্ক্র্যাচ অ্যান্ড উইন, সেটাও তো অ্যাকচুয়ালি একটা লটারি। অথবা যারা একেবারে রীতিমতো নিয়ম করে টাকা দিয়ে লটারির টিকিট কেনেন, কাটেন আর কি, কেনেন, তারা অপেক্ষা করে থাকেন কবে রেজাল্ট বেরোবে, তার জন্য একটা খবরের কাগজের মতো বেরোয়, লটারি সংবাদ সেখানে পরিবেশিত হয়, কবে কোন টিকিট জিতলো। আর এই নম্বরের খেলাও কিন্তু একটা দারুণ ব্যাপার, প্রত্যেকটা নম্বর মিলাতে মিলাতে যেতে হবে, একবারে শেষ জায়গায় গিয়ে হয়তো দেখলেন যে না, মিললো না, একটা নম্বরের জন্যে মেলেনি। যাই হোক, আজকের দিনটা বিশ্ব লটারি দিবস, আজকের দিনটা বিশেষভাবে পালন করা হয় সেই যারা লটারি কাটতে, লটারি টিকিট কাটতে ভালোবাসেন বা যে লটারির টিকিট কাটেন তাদের জন্য। আসলে এই লটারির পিছনে অনেক সময় কিন্তু কোনো চ্যারিটেবল বিষয় থেকে থাকে যা সাহায্য করে মানুষকে, সেরকমও ঘটে থাকে। সবসময় যে সেটা শুধুমাত্র ভাগ্যের ব্যাপার বা মানে বিজ্ঞাপন জাতীয় কোনো বিষয়ের জন্যে কোনো স্ক্র্যাচ অ্যান্ড উইন অফার দেওয়া হয় সবসময়, তা নয়। রাজা জেমস ওয়ান, কিং জেমস ওয়ান ইংল্যান্ডের, এক সময় তিনি লটারির প্রবর্তন করেছিলেন, সেটা 1612 সাল মনে করা হতে পারে, তারা প্রথম আনুষ্ঠানিকভাবে লটারি কাটা যাবে, লটারি ব্যবস্থা প্রচলন করা যাবে এই সনদটা প্রদান করেছিলেন রাজা জেমস ওয়ান, প্রথম জেমস এর প্রবর্তক বলা যেতে পারে। সেই সময় তিনি চেয়েছিলেন যে সরকারি তহবিলে কিছু টাকা পয়সা আসুক, আর তারই সঙ্গে একটা নতুন রকম খেলাধুলার ব্যবস্থাও হোক যাতে জনগণ টাকা পয়সা দেয় আর কি। লটারি ডে আজকের দিনটা রানী এলিজাবেথ ইংল্যান্ডের প্রথম আনুষ্ঠানিকভাবে লটারির অনুমোদন দিয়েছিলেন, তার উদ্দেশ্য ছিল পোতাশ্রয়গুলোতে মেরামত করা। এটা বলছি কিন্তু আরও আগের কথা, জেমসের কথা বলেছি 1612, আর 1566 সালে রানী প্রথম এলিজাবেথ, এটাকেও লটারি হিসেবে ধরা যেতে পারে, তিনি মনে করেছিলেন যে যে সমস্ত ডকগুলো রয়েছে, পোতাশ্রয়গুলো রয়েছে, সেগুলোর মেরামতি প্রয়োজন, তাদের পাওয়ার এনহ্যান্স করা দরকার। ঠিক সেই কারণে তিনি এই লটারির মতো একটা বিষয়কে অনুমতি দিয়েছিলেন, আসল উদ্দেশ্য ছিল নিজের তরফে কিছু অর্থ সংগ্রহ। লটারি প্রথম অলিম্পিকেও কিন্তু ব্যবহার করা হয়েছে, সেটা 1973 সালে, 1973 সালে মন্ট্রিয়াল গেমসের প্রস্তুতি চলার সময় সে দেশের কানাডার অলিম্পিক্স আইন অনুযায়ী টিকিট বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল দেশব্যাপী, সে দেশের আয়োজকরা সেই মুহূর্তে লটারির মাধ্যমে টিকিট বিক্রি করেছিলেন। আর ইউকে ইউনাইটেড কিংডমে 1993 সালে প্রধানমন্ত্রী জন মেজর সরকার একটা নতুন গভর্নমেন্ট ওরিয়েন্টেড লটারি চালু করেন। 1994 সালে সেই সরকারি যে লটারি, তার প্রথম টিকিট কাটেন, ড্র করেন আর কি, মানে সেই খেলাটা করেন আর কি নোয়েল এডমন্ডস। ঘটনা হচ্ছে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নানাভাবে লটারির ব্যবস্থা করে থাকে, বিভিন্ন স্ক্র্যাচ অ্যান্ড উইনের কথা বলছিলাম, যেটা তাতে ব্যবসা বাড়ে, খানিক জিনিসপত্র কেনা যায়, সে কথা সত্যি, কিন্তু এর বাইরেও কিন্তু লটারির একটা দারুণ মজা আছে। সত্যি কি আছে, এইসব নিয়ে কথা আপনার সাথে হবে, হতেই পারে, কিন্তু হওয়ার আগে একটা গান শুনে আসবো, আর তারপরে বলবো আপনাকে একটা অন্য কথা। অন্য কথা কী কথা, সে কথা হবে পরে।

আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে। Flashback song.

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: এরকমটা নয়, আপনি লটারিতে ধরুন টিকিট কেটেছেন এবং সেখানে পেতে চলেছেন একটা বড় মানে দুর্মূল্য কিছু। কি পেতে চাইবেন আপনি লটারিতে জানাতে পারেন আমাদের 9903659992 নম্বরে। আমাদের বলতে পরম আছে আপনার সঙ্গে স্টুডিওর এপারে, আর আপনি আছেন ওপারে রয়েছেন অন্য বন্ধুরা, তাই সকলকেই জানাতে পারেন কি পেতে চান আপনি লটারিতে। টাকা পেতে তো আমরা সবাই চাই, দু টাকা দিয়ে 2 কোটি টাকা পাওয়া গেলে মোটেও মন্দ হয় না, সবাই মোটামুটি সেরম প্রত্যাশাতেই দিনের পর দিন লটারির টিকিট কাটেন। তারপর কজন যে সেই 2 কোটি টাকা পান সেটার হিসেবে অবশ্য আমার কাছে নেই। এরকম কাউকে চেনেন নাকি তার কথাও কিন্তু লিখে পাঠাতে পারেন, যিনি এরকম বছরের পর বছর টিকিট কেটে চলেছেন। পেয়েছেন কি কখনো সত্যি সত্যি টাকা, নাকি সারা জীবন টিকিট কেটে গেছেন ভাগ্যের প্রত্যাশায়, আর খরচ হয়েছে 2 টাকা 2 টাকা 2 টাকা করতে করতে কয়েকশো বা কয়েক হাজার টাকা। আসলে লাভের অঙ্কে কিছুই মেলেনি আর বেশিরভাগটাই হয়েছে ক্ষতি। সেরকম কোনো মানুষের কথা জানা থাকলে জানাতে পারেন, তবে আসল বিষয়টা কিন্তু অন্য। আসল বিষয়টা হচ্ছে এইরকম লটারির টিকিট কেটে 2 টাকা দিয়ে 1 টাকা দিয়ে আপনি পেতে চাইছেন কোন দুর্মূল্য জিনিস, কি পেলে আপনার খুব আনন্দ হবে। এই মুহূর্তে অন্তত প্রত্যাশায় রয়েছেন সেরম কোনো দুর্মূল্য বস্তু জানাবেন 9903659992 নম্বরে। এই মুহূর্তে ঘড়ি 8:23 হয়ে 48 সেকেন্ডের কাঁটায় দৌড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমরা ধরে রাখবো, রাখবো তো বটেই, কারণ আমরা আছি সকাল 10:00 পর্যন্ত। আপনার মেসেজ আসবে আমাদের কাছে আর পড়ব আমি, পরম থাকছি 107 FM রেনবো। নমস্কার কলকাতায়। অটোগ্রাফ ছবি থেকে পরপর 2 গান শোনাচ্ছি, নস্টালজিয়ায় ভাষা যাকে বলে আর কি। শ্রেয়া ঘোষালের পর রূপম ইসলাম, 107 FM রেনবো, নমস্কার কলকাতা।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: নমস্কার কলকাতা, আর ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। কাল রাখি উৎসব, আর আমরা রয়েছি উৎসবের মরশুমে এই মুহূর্তে অন্তত। যদিও পরিস্থিতি চারদিকে খুব একটা ভালো নয়, তবু আমাদের জীবন তো আটকে থাকে না, জীবন সেভাবেই চলতে থাকে। রাখি নিয়ে অনেকের মধ্যেই কিন্তু আনন্দ উৎসাহ ছিল, ছোটোবেলায় তো ছিলই, বড় হয়েও কি রাখির সেই উৎসাহ আছে আপনি জানাতে পারেন 9903653992 নম্বরে। এমনি বলছি না, কারণ এই যে লটারি, তার সাথে রাখি, আর তার সাথে উপহার পাওয়ার তো একটা সমূহ সম্ভাবনা রয়েইছে। তাই যারা রাখি পড়ায় ভাইয়েদের, তারা কি কোনো উপহার প্রত্যাশা করছেন নাকি? সুতরাং সেইখানেও সেই রং লাগিয়ে আপনি পাঠাতেই পারেন 9903653992 নম্বরে। আর একটা বিশেষ রাখির ছবি দেখতে পাচ্ছিলাম সংবাদ মাধ্যমেই বলা যেতে পারে। বাঁকুড়ার ছাতনা গ্রামের শুশুনিয়া পাহাড়ের পাদদেশে ভরতপুরে পটচিত্র গ্রাম রয়েছে, আর সেখানেই পটচিত্রকে নতুনভাবে ব্যবহার করে রাখি বানাচ্ছেন সেখানকার স্থানীয় কারিগরেরা। এরকমটাই মনে করা হচ্ছে, না মনে করবার কিছু নেই, এটা সত্যি হচ্ছে, ছবি দেখতে পেয়েছি। আসলে ঘটনা হচ্ছে যে আমরা যা চাই তা সবসময় পাই কি না পাই সে আমরা জানি না। একসময় রাখির প্রতি খুব আকর্ষণ ছিল, কিভাবে ভালো রাখি বানানো যায় সেই চেষ্টাও অনেকে করতেন। হাতে বানিয়ে রাখি পরানোর কিন্তু মজাই আলাদা। তবে রাখি আসছে আজকেই, অ্যাকচুয়ালি এর আর একটু পরেই পূর্ণিমা লেগে যাবে। আজ সারারাত পূর্ণিমা থাকবে, কাল সকাল অবধি আছে, যদিও রাখির ছুটিটা আগামীকাল দেওয়া হয়েছে। তাই যারা রাখি উৎসব পালন করবেন তারা আজকেও হয়তো করতে পারেন, কেউ করছেন কি না অবশ্য বলতে পারবো না, তবে আমি আছি আপনাদের সঙ্গে, কাল আমি থাকবো না সেটা অন্য কথা। আপাতত সকাল 10টা পর্যন্ত রয়েছি আজ বৃহস্পতিবার। যাদের যাদের অফিস আছে তাদের হয়তো এই মুহূর্তে বেরিয়ে পড়বার সময় হয়ে গেছে, তাই কলকাতার রাস্তাঘাট কেমন থাকতে পারে আর না পারে ইত্যাদি প্রভৃতি সব কিছু নিয়েই আমরা ফিরে আসবো বটে, জানাবো কলকাতা থেকে আসার বা কলকাতায় যাওয়ার, অথবা কলকাতার ভিতরেই যদি ঘোরাফেরা করতে চান কেমন থাকতে পারে কলকাতার রাস্তাঘাট, সেই সব কিছু আমরা জেনে নেব সরাসরি লালবাজার থেকে একটু পরে। আপাতত গানটান শুনে নেওয়া যেতেই পারে।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: 107 FM রেইনবো রয়েছেন নমস্কার কলকাতা। লটারি টিকিট রয়েছে আপনার হাতে। ভেরি নাইস টপিক লিখে পাঠিয়েছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ যে কোনো টাইপের লটারি টিকিট কাটলে কিছু না কিছু প্রাইজ পাবোই পাবো। তবে আমি একজন লটারিতে আমি এখন লটারিতে গোল্ড পেতে চাই চাই চাই। কি করবেন, সোনা দিয়ে গয়না বানাবেন নাকি? কার জন্যে শুনি একটু। আর এই মুহূর্তে আমরা যে লাকি সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বুঝতে পারি, আমার মনে হয়, খুব বেশি রকম মনে হয়। এই যে আমরা যারা কলকাতাবাসী, যারা পশ্চিমবঙ্গবাসী, তারা একটা অসম্ভব সুন্দর ভূপ্রকৃতিতে বাস করি। যারা পাহাড়ের এলাকায়, পাহাড়ি এলাকায় থাকেন, দার্জিলিং ডুয়ার্স এলাকায় থাকেন, তাদের ক্ষেত্রে অবশ্য সমস্যাটা একই। না, এরকমটা নয় যে দক্ষিণবঙ্গে বা সমতল ভূমিতে দুর্যোগ নেই। খুব সম্প্রতি আমরা বন্যা দেখেছি, ঘাটালে বন্যা হয়েছে, মানুষ কত কষ্টে থাকেন এটা ঠিক। কিন্তু যারা পাহাড়ি এলাকায় থাকেন তারা যথেষ্ট কষ্ট করেন। আসলে লাকি আমরা যারা কলকাতায় থাকি, তারা অনেক বেশি, সত্যি বেশি। আমরা প্রতিদিন কত কী বিষয় নিয়ে অভিযোগ জানাই, ট্রাফিক জ্যাম, রাস্তায় নোংরা, জল জমা। যদিও জল জমা সমস্যা খুবই বাড়ছে কলকাতায়, সেটা নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই, কিন্তু তবুও এই যে প্রাকৃতিক দুর্যোগ, যেভাবে প্রতিদিন মানুষ অনিশ্চয়তার মধ্যে বাস করে। কী সুন্দর সাজানো ছিল নেপালের ওই এলাকাটা, মানুষ হয়তো কল্পনাও করতে পারেননি যে কী দুর্যোগ নেমে আসতে চলেছে। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে মানুষ বুঝতে পেরে একটু দৌড়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু দৌড়ে যাবেন কোথায়? এত দৌড়ের ক্ষমতা তো কোনো মানুষের নেই। যে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিয়ে গেছে ওই হড়পাবান, সেখানে নিশ্চিত মৃত্যু ছাড়া আর কিছু করার ছিল না। তাই এই যে বেঁচে থাকা, এই বেঁচে থাকাটাকে প্রতি মুহূর্তে উদযাপন করা প্রয়োজন। যা আছে, যতটুকু পেয়েছি, যতটুকু পাওয়ার প্রত্যাশাও করতে পারি, ততটুকুর জন্যেই কৃতজ্ঞ থাকা প্রয়োজন আর প্রার্থনা প্রয়োজন, যে যেন এমনই ভালো থাকতে পারি, ভালো রাখতে পারি পাশের মানুষগুলোকে। সকলে মিলে একসঙ্গে থাকার মধ্যেই তো অনির্বচনীয় আনন্দ, সে কথা কি আর নতুন করে বলে দিতে হয়। উৎপল মাইতি বেহালা থেকে লিখে পাঠিয়েছেন, পরমদি মনুদা বলে একজন আছেন, আমার পাশের বাড়িতেই থাকেন, ছোট থেকেই তাকে দেখে আসছি, একটা বা দুটো করে লটারির বই কিনছেন। একবার 10,000 টাকা পেয়েছিলেন, তারপর থেকে টাকা মানে টিকিট কেটেই গেল, কেটেই গেল। তবে আমি কোনোদিন লটারির টিকিট কাটিনি, যদি কাটি পেতে চাই ভালোবাসা, আর কিছু চাই না, বাদ বাকি সব আছে। এই কথাটা বলে ফেলা সহজ, মেসেজ করে ফেলা সহজ, কিন্তু সত্যি আমরা প্রতিদিনের জীবনযাপনে কিন্তু এটা ভাবতে পারি না যে ভালোবাসা ছাড়া আর কিছু পাওয়ার থাকতেই পারে না। ও, এক মিনিট, এইটার কিন্তু আমার মেসেজটার একটা অন্য দিক আছে, মানে আর কিছু চাই না, বাদ বাকি সব আছে, তবে কি নেই ভালোবাসা? উৎপল মাইতি বেহালা থেকে লিখে পাঠিয়েছেন, শুধু ভালোবাসা পেতে চাই, বাদ বাকি সব আছে, এরকমটাও নয়। ভালো তো বাসা আছেই, কোথাও না কোথাও কোনো না কোনোখানে ভালোবাসা তো থেকেই যায়, আর আমরা সেই ভালোবাসা নিয়েই থাকি। একটা বড় মেসেজ আছে, এত বড় মেসেজ লটারি নিয়ে কি না, আরও অন্য কিছু নিয়ে। ঢাকুরিয়া থেকে সৌভিক লিখে পাঠিয়েছেন, কি লিখে পাঠিয়েছেন? লিখে পাঠিয়েছেন, ছোট্টবেলায় রাখি থেকে আজকের রাখি উৎসব, প্রবন্ধ নাকি? তা আচ্ছা, পড়ি একটু দেখি কি লিখেছে। ছোট্টবেলার সেই রাখির দিনগুলো আজও মনে পড়ে, কত সহজ ছিল তখনকার আনন্দ, রঙিন রাখি, মিষ্টির ছোট্ট বাক্স, নতুন জামা কাপড় আর ভাই বোনের মুখে একরাশ হাসি। রাখি বাঁধার সময় মনে হতো এই ছোট্ট সুতোতেই যেন জড়িয়ে আছে সারা জীবনের ভালোবাসা, অভিমান, দুষ্টুমি আর একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি। সময় নিজের মতো করে এগিয়ে গেছে, শৈশব পেরিয়ে আমরা বড় হয়েছি, বদলে গেছে অনেক কিছু, বদলে গেছে ব্যস্ততার জীবন, কিন্তু সেই ছোট্টবেলার রাখির স্মৃতিগুলো আজও মনের মধ্যে এক কোণে ঠিক আগের মতোই রয়ে গেছে। পুরনো ছবির মতো হঠাৎ মনে পড়ে যায়, কে কাকে রাখি পরিয়েছিল, কে বেশি মিষ্টি খেয়েছিল, আর রাখির বিনিময়ে কে কী উপহার পেয়েছিল। আজ সেই রাখি আরও বড় হয়ে রাখি উৎসব, উৎসবের আয়োজন যতই আধুনিক হোক, এর আসল সৌন্দর্য কিন্তু সেই একই সম্পর্কের বন্ধন, ভালোবাসা, একে অপরের পাশে থাকার অঙ্গীকার। ছোটবেলায় রাখি হয়তো আজ আর হাতে বাঁধা হয় না আগের মতো, কেন হয় না, বাদলেই হয়, তাতে তো কোনো আপত্তি নেই। যাই হোক, সৌভিক বলছে যে আগের মতো আর বাধা হয় না রাখি হাতে, কিন্তু তার স্মৃতিটা আজও হৃদয়ে বাধা আছে, কারণ কিছু উৎসব কেবল ক্যালেন্ডারের পাতায় আসে না, তারা ফিরে ফিরে আসে আমাদের দিনগুলোকে সঙ্গে নিয়ে, শৈশবের দিনগুলোকে সঙ্গে নিয়ে আসে, আর মনে করিয়ে দেয় ভালোবাসার বন্ধন যত পুরনো হয় ততই তার মূল্য বাড়ে। সে কথা সত্যি হয়তো বা, আর হয়তো এই ফিরে পাওয়াটাকে নতুন করে আর একবার ভেবে দেখা যেতেই পারে। বাড়তে ক্ষতি কী আছে হাতে রাখি? তবে হাতের রাখি নিয়ে কিন্তু সৌভিক লিখে পাঠিয়েছে, সবটা এর মধ্যে নেই, লটারির কোনো জায়গা, অর্থাৎ নিশ্চিত ভালোবাসা, নিশ্চিত নস্টালজিয়া, নিশ্চিত সম্পর্কের অটুট বন্ধন, কোথাও লটারির জায়গা নেই। সাঁকরাইল হাওড়া থেকে শর্মিষ্ঠা মুখার্জির মেসেজ রয়েছে, শুভ সকাল দিদি ভাই, সমস্ত ভাই দাদা বন্ধুদের সবাইকে রাখির শুভেচ্ছা। রাখি কিন্তু আগামীকাল, মানে হিসেব মতো রাখি আগামীকাল, পূর্ণিমা অবশ্য আজ লাগছে, যদিও এখনও লাগেনি, লাগবে আর খানিকক্ষণ বাদে। আর শুভেচ্ছা আমি রাখি পড়াই না, আমাকে দাদু দিদা রাখি পড়ায়, সে তো ঠিক আছে, কিন্তু হোয়াট অ্যাবাউট লটারি? আজকে তো লটারি ডে, ওয়ার্ল্ড লটারি ডে নিয়ে কথা হচ্ছে, আপনি লটারির টিকিট কাটেন কি না, আপনার পাড়া প্রতিবেশী কেউ কাটে কি না, আর যেটা আসল বিষয়, আপনি লটারির টিকিট কেটে এই মুহূর্তে ঠিক কী পেতে ইচ্ছে করছেন, মানে প্রত্যাশা করছেন আর কি, ইচ্ছে করছেন, আহা ভাষাটা কি সুন্দর, আহা হা হা হা। যাই হোক, যা আপনার ইচ্ছা করছে, আপনি যা কাঙ্ক্ষা করছেন, তো সেটা জানাবেন, সেটা কখনোই টাকা পয়সা নয়, কিন্তু অবশ্যই দুর্মূল্য কোনো একটা জিনিস যেটা আপনি চান, যাতে আপনি ভালো থাকবেন, আপনি ভালোবাসা পেতে পারেন অথবা নাও পেতে পারেন, কী জানি কোথায় কখন কী ঘটে।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: 107 FM রেনবো শুনছেন, নমস্কার কলকাতা। আর জানেন তো, যতবারই সমাজ মাধ্যমে ফিরে যাচ্ছি ততবারই ওই ছবিটা বারবার ভেসে উঠছে আর মুখের ভিতরে কেমন একটা আতঙ্ক তৈরি করছে। সিসি ক্যামেরাটা কিন্তু অবিচল ছিল সেই মুহূর্তেও, যা ধরেছে আমাদের সেই ভয়ঙ্কর মুহূর্তটা। এতদিন যা আমরা কল্পনা বলে ভাবতাম এরমভাবেই ধ্বংস এরমভাবেই আসে, সেই ছবিটা চোখের ওপর দেখতে দেখতে কেমন যেন প্রাণের ভিতরটা শুকিয়ে ওঠে। মনে হয় এই জীবন তো মাত্র কয়েকদিনেরই, কী বা হবে এসব করে। আমরা মানুষে মানুষে হানাহানি করি, একে অপরকে চোখ রাঙাই, একে অপরের বিরুদ্ধে আঙুল তুলি নানা দোষারোপের,

পিছনে থাকে হয়তো কিছু ক্ষুদ্র স্বার্থ, যা মনে হচ্ছে আজ আমার এক্ষুনি চাই, অথচ কাল যদি আমি না থাকি আমার সেই চাওয়াগুলোর আর কোনো মূল্যই থাকবে না। কিন্তু লটারির টিকিট কেটে কিন্তু নিজের জীবনটা বাড়িয়ে নেওয়া যায় না, এমন লটারি কেউ কেটে দেয় না। তাই প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ ভালো থাকা আর পাশের মানুষকে ভালো রাখা, এটাই হতে পারে আমাদের একমাত্র চাওয়া। আজকের দিনটা বিশেষভাবে পালন করা হয় পটস ডে ক্রিমি ডে আমাদের দেশে পালন করা হয় না, ইউনাইটেড স্টেটসে পালন করা হয়। ওরা তো প্রতিদিনই কত কী নানা রকমের জিনিসপত্র পালন করে, সেখানে আমরা তো মানে শুধু দেখি। কিছু জিনিস আমরা গ্রহণ করতে পারি যা আমাদের জন্য, আমাদের প্রকৃতির জন্য, আমাদের মানুষের জন্য ভালো, সেগুলো আমরা গ্রহণ করতে পারি। আবার কিছু জিনিস আছে যেটা শুধু নিজেকেই ভালো রাখতে পারে। পটস ডে ক্রিমি ডে মানে হচ্ছে যে এমন একটা কিছু যেটা দারুণ খেতে হবে, একটু ক্রিমি ক্রিমি ফ্লেভারের হবে। আর কী আর বলবো, সেটা তো নানা রকমভাবে আপনি বানাতে পারেন। একটা পট নিতে হবে, মানে একটা কাপের মতো বা বাটির মতো নিতে হবে, যার মধ্যে আপনি এই ক্রিমি একটা ডেলিশিয়াস কিছু খাবার খেতে পারেন। এই বিষয়টা বলছে যে একজন শেফ যার নাম ম্যারি অ্যান্টনি ক্রিমি, তিনি এটা তাকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটা বিশেষভাবে পালন করা হয়, যিনি সেলিব্রেট করতেন। এই ম্যারি অ্যান্টনি জন্ম হয়েছিল 1784 সালে, তিনি বেঁচে ছিলেন 1833 পর্যন্ত। তিনি শেফ ছিলেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিং অফ শেফ অ্যান্ড দ্য শেফ অফ কিং বলে পরিচিত ছিলেন তিনি। তাকে মনে রেখেই এই বিশেষ দিনটা পালন করা হয়। বলা হয় যে এই একটা ফ্রেঞ্চ ডেজার্ট যা কিনা মানুষকে ভীষণভাবে প্রলুব্ধ করেছিল সেই সময়, সেই ফ্রেঞ্চ ডেজার্ট, হট কুইজিন, সেই সব কিছু নিয়ে আজকের দিনটা পালন করা হয়। তবে এরকমটা নয় যে আপনাকে ওই ফ্রেঞ্চ ডেজার্টটাই খেতে হবে, কারণ সবাই তো আর সেটা পাবেন না। ফলে আপনি যে কোনো রকম ক্রিমি, পটস ডে ক্রিমি পালন করার জন্য কিছুটা ক্রিমি জিনিস খেতে পারেন। তবে অবশ্যই সাবধানে থাকবেন, বেশি ক্রিমি জিনিস খাওয়া কিন্তু সকলের পক্ষে ভালো নয়, শরীর স্বাস্থ্য মোটেও সেটাতে ভালো থাকে না। তবে হ্যাঁ, মিষ্টি মিষ্টি খাওয়া যেতেই পারে এক আধ দিন, নিজেরটা নিজে বুঝে খাবেন। আর কি বলবো, কিছু বলার নেই, আসলে বলার থাকেই না বিশেষ কথা। বলার যা আছে তার সব কিছুই আপনাদের, তাই চলে যাব মেসেজে। এই মুহূর্তে যার মেসেজ আমার হাতে রয়েছে তিনি হলেন মাধাই দাস, বহরু ঘোষপাড়া থেকে লিখে পাঠিয়েছেন মাধাই দাস। বলছেন, প্রিয় পরম দিদিভাই, রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, নমস্কার কলকাতা, মানে অজানা নানা তথ্য। খুব অজানা নয়, যাই হোক, সকলেই আমরা যা যা জানি তার ভিতর থেকেই কিছু কিছু তুলে আনা যেমনটা পারা যায় আর কি। খুব সীমিত সাধ্যে, সীমিত ক্ষমতার মধ্যে এইটুকু চেষ্টা করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার বা আমাদের ভালোই তো লাগে। লটারি দিবসের কথা যেমন জানতে পারলাম রেডিওর নানা খুঁটিনাটি তথ্য ভালো লাগলো। লটারি টিকিট কাটতে পছন্দ আমি একদম করি না, লিখে পাঠিয়েছেন বহরু ঘোষপাড়া থেকে মাধাই দাস। বলছেন যে লটারি টিকিট কাটতে আমি একদম পছন্দ করি না, তবে মিষ্টির দোকানে হাল খাতাতে একবার লটারি করেছিল, সেই লটারিতে আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম এবং সেই পুরস্কার ছিল একটা রঙিন টিভি। আরে বাস! আর আমাদের পাড়ার মুদিখানার দোকানে লটারিতে পেয়ে, আপনি নাকি মোটেই লটারির টিকিট কাটেন না? হ্যাঁ, মোটেই লটারির টিকিট কাটেন না, কিন্তু হালখাতায় মিষ্টির দোকানে পেয়েছিলেন কালার টিভি, আর পাড়ার মুদিখানার লটারিতে পেয়েছিলেন টেবিল ফ্যান। এগুলো কিন্তু লটারির টিকিট কেটে পাওয়া নয়, হালখাতার টাকা পরিশোধের ওপর লটারি হয়েছিল। এখানে পুরস্কার পেয়েছি দুবার, মানে কি বলবো আর, মানে মাধাইদার লাক, সোনায় বাঁধিয়ে রাখা লাক। আপনি এমনই থাকুন, আপনার সৌভাগ্য সারা জীবন এমন মধ্য গগনে জলজল করতে থাকুক, এই কামনা প্রত্যাশা পরম এবং পরমের সমস্ত শ্রোতা বন্ধুদের তরফ থেকে রইল। একদম আমি দায়িত্ব নিয়েই বলছি, পরমের সমস্ত শ্রোতা বন্ধুর তরফ থেকে আপনার জন্য শুভেচ্ছা রইল। রাকেশ কুন্তি জালালসি রায়ের বাগান হাওড়া থেকে লিখছেন, রাকেশ কুন্তি লিখছেন, আমি লটারির টিকিট অনেক কাটি, ছোটোখাটো কিছু পুরস্কার পাই বটে, একবার এক নম্বরের জন্য আমার একটা পালসার বাইক মিস হয়েছে। ওফ, মানে ভাগ্যিস আজকে আমি এই লটারির টপিকটা দিলাম, তাই এত কিছু জানতে পারলাম, আমার সত্যিই জানা ছিল না। একবার একটা পালসার বাইক মিস হয়ে গিয়েছিল, কিন্তু পিছনের নম্বরে
পুরস্কার থাকার শর্তে আমি 10,000 টাকা পেয়েছিলাম। আর রাখির কথা বলছো দিদি, এখনো

রাখি উদযাপন করি, আমরা তো জরির কাজ করি, আমরা জরির কাজের হাতে রাখি বানাতে পারি খুব সুন্দর বিভিন্ন রকমের ডিজাইনে। ভালো থাকবেন দিদি, নমস্কার। দারুণ লাগলো শুনে, জরির কাজের রাখি যা হয়তো আমরা দোকানে কিনতে পাই তা বানান রাকেশ কুন্তি। আপনাদের মেসেজগুলো কিন্তু সত্যি আমাদের মন ভরিয়ে দেয়, কারণ এই যে এত মানুষের সঙ্গে যোগাযোগ যাদের এত রকমের কাজ, যাদের সব কিছু হয়তো আমরা সবসময় এক জায়গাতে জানতে পারি না, তাদের কাছে পৌঁছে যাওয়া এত সহজে সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আর সেই দারুণ ব্যাপারটা শুধুমাত্র সম্ভব হয় এই FM রেনবোর মাধ্যমে, আকাশবাণীর মাধ্যমে। আমাদের ভালো থাকা, আমাদের ভালো লাগাগুলো সবসময় এমনই থাক, চলতে থাকুক আমাদের যাত্রা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। নেপালে হড়পা বানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বিপর্যয়ে 133 জন ভারতীয় সহ 750 জন এখনও নিখোঁজ। নিখোঁজ 133 জন ভারতীয় নাগরিকের মধ্যে কলকাতার 32 জন রয়েছেন বলে জানা গেছে। গতকাল সকাল 8:30 পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন হুগলির আরামবাগের 65 জন পর্যটক। তারা যে বাসে রয়েছেন বর্তমানে সেই বাসটি বিপর্যয়স্থল থেকে প্রায় 120 কিলোমিটার দূরে চেতন পার্কে রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা গেলেও উদ্বেগে রয়েছেন পরিবারের লোকেরা। নেপালের এই আকস্মিক বিপর্যয় ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। নতুন দিল্লি থেকে ইতিমধ্যে কম্বল, সোলার ল্যাম্প, অস্থায়ী বাসস্থানের উপকরণ, ওষুধ সহ 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি জানান, রাজ্য সরকার প্রতিবেশী নেপালের পাশে রয়েছে। রাজ্য সরকারের তরফে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে লারসেন অ্যান্ড টুব্রো গোষ্ঠীর একটি ডেটা সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগে এই প্রকল্প সম্পূর্ণ চালু হলে রাজ্যের তরুণ পেশাদারদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কলকাতা পুরসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য বিজেপি কমিটি গঠন করেছে। সেই কমিটি প্রার্থী মনোনয়ন করবে এবং দলের রাজ্য সভাপতির অনুমোদনে তা চূড়ান্ত হবে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কলকাতা পুরভোটে বিজেপির ইনচার্জ সুকান্ত মজুমদার জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের দীঘার প্রায় 50 নটিক্যাল মাইল দূরত্বে অন্ধ্রপ্রদেশের একটি বিকল হয়ে পড়া ট্রলার সমেত 7 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। বিশাখাপত্তনম থেকে গত 3 আগস্ট ওই মৎস্যজীবীরা ট্রলারে মাছ ধরতে বেরিয়েছিলেন। এরপর যন্ত্র বিকল হয়ে পড়ায় সমুদ্রে ভাসতে থাকে ট্রলারটি। দীঘার একটি ট্রলার তাদের উদ্ধার করে। বাকিরা সুস্থ থাকলেও একজন দীঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ভারতের বীর চাত্রানি ও ভেলাভান সেলথেল কুমার পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের সেমিফাইনালে আজ সন্ধ্যায় পরস্পরের মুখোমুখি হবেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: অনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচার

0: এর ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: কলকাতা, নমস্কার কলকাতা,
1: ঘড়ি বলছে 9:17 হয়ে 6 সেকেন্ড, এখন 16 সেকেন্ড, একদম ঠিক বলেছিলাম 6 সেকেন্ড। আর এই মুহূর্তে সময় আছে হাতে অনেকটাই, যাতে পড়ে ফেলা যাবে আপনাদের মেসেজ। পরম গুড মর্নিং, লটারি টিকিট আমি কিনি না, তবে 1 টাকা 2 টাকা দিয়ে পৃথিবীর ছাই কিনে নিতে চাই। পৃথিবীর ছাই কিনে নিতে চাই, ছাই কিনে কী করবেন, মানে পৃথিবীটা পরিষ্কার করবেন না কী করবেন, বুঝতে পারলাম না। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখে পাঠিয়েছেন, পৃথিবীর ছাই, আহা, বিষয়টা কী রোম্যান্টিক না? হ্যাঁ, বিষয়টা তাই, প্রতিদিন পৃথিবী পুড়ছে একটু একটু করে, আর তার ছাই তো উড়ে বেড়াচ্ছে মহাবিশ্বে। আহা, এত কথা ছেড়ে বরং চলে আসি। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখে পাঠিয়েছেন একটা মেসেজ, পরম সুপ্রভাত, অনেকদিন পর আপনার সন্ধ্যার মেসেজ পাচ্ছি সুখেন্দু ঘোষ। তাল ফুলুরি, তালের বড়া, তাল লুচি কিংবা রুটি, স্বাদে গন্ধে মন বা তাল, যেমন আমি গুটি উটি, তখন ছিল গ্রামের বাড়ি, রসে বসে ছিলাম বেশ, সুদীর্ঘকাল এসেছি ছেড়ে, লেগে আছে আজও রেশ, বড়ন হয়ে নয় বুড়ো হয়ে যাচ্ছিলাম রাস্তার, বড় হয়ে নয় বুড়ো হয়ে যাচ্ছিলাম রাস্তা ধরে, জানি না হঠাৎ কোন ইচ্ছায় তালতলায় গেলাম ভোরে, বিশাল বড় কালো তাল, আওয়াজ হলো ধপ, লটারি নাকি আশীর্বাদ, কুড়ালাম গিয়ে খপ। আহ, কি আর বলবো, কিন্তু ওটা বানিয়ে দেবে কে? হ্যাঁ, ওই যে ঘষে ঘষে তাল থেকে তালের রসটা যে বার করতে হবে, সেটা কে বানিয়ে দেবে, জানি না কে বানিয়ে দেবে। যাই হোক, যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখে পাঠিয়েছেন, সুপ্রভাত আর্য পরম দিদি ভাই, নমস্কার সহ শুভ রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা আপনাকে জানাই। আর জানাই FM রেনবো পরিবারের সবাইকে, আমি লটারি কাটি না, আর যদি কাটতে হয় তাহলে মোটা অঙ্কের টাকা পেলে দরিদ্র মানুষের চিকিৎসার জন্য কিছু একটা করা যেতে পারে, অনুষ্ঠান উপভোগ করছেন বলে জানিয়েছেন যাদবেন্দ্র পাণ্ডা। কসবাহালতু থেকে লিখে পাঠিয়েছে সৌভিক সরকার, লিখেছে, সুপ্রভাত দিদি, রাখি পূর্ণিমার শুভেচ্ছা তোমাদের আর সকল বন্ধুদের জানাই। আমি লটারির মাধ্যমে চাই, যদি আবার বাবা মাকে ফিরে পেতাম, খুব কম বয়সে দুজনকে হারিয়েছি, ফিরে পেলে আঁকড়ে ধরতাম আর কখনো যেতে দিতাম না, কিন্তু এমন লটারি তো ভাই পৃথিবীতে নাই। আমাদের অনেকেরই এরকম মনে হতে পারে, বা অনেকেই হয়তো হারিয়ে ফেলেছি বাবা মাকে, কিন্তু এমনটা তো আর হয় না, কিচ্ছুই করার নেই। সৌগত দাস সোনারপুর কলকাতা 150 থেকে লিখে পাঠিয়েছেন, শুভ সকাল দিদি ভাই, আপনাকে শুনছি খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আমাকে রাখি পরানোর কেউ নেই তাই একটা অনুজা চাই। আচ্ছা বেশ, বোন চাইছে, লটারি কেটে বোন পাওয়া যায় কে জানে, চেষ্টা করে দেখা যেতে পারে। আমি খুকু বলছি কীর্নাহার বীরভূম থেকে, আমি লটারিতে একটা 4 চাকা পেতে চাই। খুকু, তোমার স্বপ্ন পূরণ হোক নিশ্চয়ই একদিন, কীর্নাহার বীরভূম থেকে লিখে পাঠিয়েছিল খুকু। হাই দিদি, আমি প্রথমবার টেক্সট করছি, আমি মেধাজিৎ ফ্রম বারাসাত, মেধাজিৎ নামটাই খুব অদ্ভুত, মেধাজিৎ বারাসাত থেকে প্রথম মেসেজ করেছে, লটারি নিয়ে কিন্তু কিছু লেখেনি। মেধাজিৎ এসো এরপরেও না হয় কখনো, আর শুনতে থেকো 107 FM রেনবো, সকাল সকাল পরম থাকে মাঝে মধ্যে, যেমন থাকবে আবার আগামী রবিবার। আপাতত আছি এখনো পর্যন্ত, শুনে আসবো 3টে গান পরপর, 3-এর 3 গানের হ্যাট্রিক 107 FM রেনবোয়।
2: FM রেনবোতে 3

রঘুনাগা ছবি থেকে শুনছিলাম ঈশান মিত্র আর সুচিস্মিতা চক্রবর্তীর কণ্ঠে ঝিলমিল ঝিলমিল লাগে। এবার মেঘলা দাশগুপ্তের কণ্ঠে একটি গান 107 FM রেনবো শুনছো। নমস্কার কলকাতা।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে। কিন্তু সমস্যায় যদি থাকি, কলকাতার রাস্তাঘাট আদৌ সমস্যায় আছে কিনা সেটা জানবার জন্য আমাদের চলে যেতেই হবে একটু লালবাজারে। চলুন চলে যাওয়া যাক, দেখা যাক ধরা যায় নাকি রাস্তাঘাটের হাল হকিকত।
1: নমস্কার, এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে। আজ সারাদিনে উল্লেখ করার মতো কয়েকটা প্রসেশনের কথা বলতে হয়, যেমন 1200 আওয়ার্স একটা প্রসেশন বের হতে পারে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে যাওয়ার কথা ওয়াই চ্যানেল পর্যন্ত ভায়া বিদ্যাপতি সেতু, এজেসি বোস রোড, মৌলারি ক্রসিং, এস এন ব্যানার্জি, ডোইনা ক্রসিং, জেএল নেহরু রোড। 150 থেকে 200 জন মতো কালেকশন হতে পারে, ট্রাফিকের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা আছে। এছাড়া 1700 আওয়ার্স এ আরো একটা প্রসেশন বের হওয়ার কথা আছে, কমলা ভবন নিয়ার বিডিও ওয়ান অফিস অফ এসডি, 3 বাস স্ট্যান্ড, এরা যেতে পারে ভায়া ঘটকপুকুর ক্রসিং, কুমড়গোলা, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। এখানে 400 থেকে 500 জন মতো কালেকশন হতে পারে, সব ক্ষেত্রে ট্রাফিকের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা আছে, এতে সরাসরি ট্রাফিকের উপরে বড়সড় কোনো প্রভাব না পড়ে। যারাই পথে বের হবেন, ট্রাফিক আপডেটটা সাথে নিয়ে বের হবেন। নমস্কার, হ্যাভ এ গুড ডে।
2: একদম একদম, অনেক ধন্যবাদ। আর এই যে সাথে করে ট্রাফিক আপডেট নিয়ে বেরোনোর বিষয়, সেটা হয়তো সকলের পক্ষে সবসময় সম্ভব হবে না, তবে একটু হাতে সময় নিয়ে বেরোনো যেতেই পারে, কারণ কখন কোথায় কি ঘটে কেউ তো বলতে পারে না। যেটা বলতে পারা যায় সেটা হচ্ছে মেসেজ রেনবোতে, হ্যাপি বার্থডে রেনবো। হ্যাপি বার্থডে কিন্তু রেনবোর নয়, রেনবোর হ্যাপি বার্থডে আবার অন্য দিনে, কালকে ছিল হচ্ছে আকাশবাণীর জন্মদিন, অর্থাৎ কিনা অল ইন্ডিয়ার রেডিও কলকাতার জন্মদিন। যাই হোক, কিন্তু কে লিখে পাঠিয়েছিলেন মেসেজটা সেটা একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি, ঝটপট দেখে ফেলতে পারলে মন্দ হয় না। মেসেজটা পড়ে ফেললাম, তারপরে কোথায় যেন হারিয়ে গেল, এ তো ভারী বিচিত্র ঘটনা। লিখে পাঠিয়েছেন সুরজিৎ। আমি সুরজিৎ, আমি একবার লটারি কেটে 10,000 টাকা পাইছি, ওই টাকার ডগদের বিস্কিট কিনেছিলাম। কি বলো, 10,000 টাকায় ডগদের বিস্কিট, কি আর বলবো, আমার কিছু বলারই নেই, মুখের কোনো ভাষাই নেই আমার কাছে। মানে হাউ লাকি সেই ডগেরা যারা 10,000 টাকার বিস্কিট খেয়ে ফেলেছে, কিন্তু এত টাকার বিস্কিট খাওয়া কিন্তু মোটেও ভালো না, মানে কি আর বলবো। একটা মেসেজ রয়েছে, মেসেজটা একদম ছন্দে। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে লিখে পাঠিয়েছেন। কি লিখে পাঠিয়েছেন, লিখে পাঠিয়েছেন, দুঃখীজনের দুঃখ ঘোচাতে অশিক্ষায় শিক্ষাদানে লটারি পেয়ে চেষ্টা করব হাত বাড়াতে সর্বজনে। পরিবেশ দূষণ করছে গ্রাস সারা দুনিয়াটাকে, লটারি পেলে বৃক্ষরোপণে সবুজ বানাতাম চারিদিকে। ইচ্ছে হয় অনেক কিছু মানুষের জন্য করি, যত সামান্য সহযোগিতায় এখনও মানুষের হাত ধরি। এ নিয়ে কোনো সংশয় নেই, যারা এমনটা করে থাকেন তাদের এই মুহূর্তে বড় প্রয়োজন রয়েছে। আরও একটা মেসেজ এই মুহূর্তেই রয়েছে, সেটাও ছন্দের মেসেজ। মেসেজে বলছেন, ভুলেও আমি লটারি টিকিট করি না কভু ক্রয়। কে বলছেন, বলছেন শঙ্করচন্দ্রদে বারাসাত থেকে, বারাসাত থেকেই তো, বারাসাত থেকে বলছেন শঙ্করচন্দ্র দে। ভুলেও আমি লটারি টিকিট করি না কভু ক্রয়, চাই না হতে ভাগ্যবান অথবা ভাগ্য বিপর্যয়। লটারি টিকিট কেটে কোনো কিছুর করি না প্রত্যাশা, এমনই করে চিরজীবন চাই সকলের ভালোবাসা। কত মানুষকে দেখেছি কাটতে প্রতিদিন লটারি, ধনী হবার নেশায় শেষে বেচলো বাড়ি গাড়ি, টিকিট কাটার নেশায় শেষে লোকের কাছে ধার, নিঃস্ব হতে দেখেছি চোখে কত পরিবার। আজকে দেখি বোনেরা সব করছে তোর জোর, পূর্ণিমা লাগার পরে রাখি বাঁধতে হাতে মোর। আচ্ছা বেশ বেশ বেশ, আপনার অনেক বোন আছে বুঝতে পারলাম। বিজয়গড় থেকে লিখে পাঠিয়েছেন বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে, সুপ্রভাত পরম। আমার লটারিতে কোনো দিনই আগ্রহ ছিল না, একবার বন্ধুর পাল্লায় পড়ে এক টাকা দিয়ে একটা লটারির টিকিট কেটেছিলাম, সেই টিকিটে 10 টাকা পেয়েছিলাম। 1 টাকায় 10 টাকা খুব খারাপ নয়, ওটাই প্রথম আর ওটাই শেষ জীবনের লটারি কাটা, সে একটা ভালো কথা। কত মানুষ কত হাপিত্যেশ করে বসে থাকে, আপনি তো তবু 10 টাকা পেয়েছেন, পেয়েছেন যখন তখন ভালো থাকুন আর কি। গান শুনুন। লহ গৌরাঙ্গের নাম রে ছবি থেকে শ্রেয়া ঘোষাল।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে। আর এই সময় আমরা পালন করতে চলেছি রাখি পূর্ণিমার, একই সঙ্গে আপনাকে জানিয়ে দিই চায়নাতে অর্থাৎ চীনে এই সময়টাই কিন্তু পালন করা হচ্ছে স্পিরিট ফেস্টিভ্যাল। স্পিরিট ফেস্টিভ্যাল 27 আগস্ট পালন করা হচ্ছে, শুরু হচ্ছে, যদিও 27 আগস্টের সঙ্গে স্পিরিট ফেস্টিভ্যালের কোনো যোগ নেই। চীনা ক্যালেন্ডার অনুযায়ী চন্দ্রমাস হিসেবে ধরা হয় সেটাকে, সৌরমাস নয়, চন্দ্রমাসের সপ্তম মাস। সেই সপ্তম মাসে এই উৎসব পালন করা হয়। সপ্তম মাসের 15তম দিনে এই স্পিরিট উৎসব, স্পিরিট ফেস্টিভ্যাল পালন করা হয়। বিষয়টা কেমন? বিষয়টা আর কিছুই না, বিষয়টা ওই ঠিক আমাদের মতোই আত্মা পূর্ব সুরি যারা আছেন তাদের উদ্দেশ্যে, যারা এই মুহূর্তে আর পৃথিবীতে নেই অথচ ছিলেন একদিন, তাদের পায়ের ছাপ হয়তো রয়ে গেছে, হয়তো অদৃশ্য সেসব ছাপ, কিন্তু তাদের মনে করে, তাদের স্মরণে রেখে আত্মার শান্তি এবং এই মুহূর্তে জীবিত যে মানুষেরা রয়েছেন, ওই পূর্বপুরুষদের উত্তরসূরি যারা, সকলের শান্তি সমৃদ্ধি কামনার জন্য এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এইবার বিষয়টা হচ্ছে, একটু ভালো করে ভেবে দেখুন, সারা পৃথিবী জুড়েই বিশেষত পূর্ব দিকের মানুষজনেরা কিন্তু প্রায় একই রকম উৎসব অনুষ্ঠান পালন করেন। চীনা ক্যালেন্ডারের সপ্তম চন্দ্রমাসের 15 দিন থেকেই আয়োজন করা হয়। চীনা ক্যালেন্ডারের সপ্তম মাস চলছে, আমাদের সপ্তম মাস কিন্তু এখনও আসেনি। আমরা রয়েছি ভাদ্র মাসে, আমাদের সপ্তম মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিকে গিয়ে আসবে, আর সেই সময়েই কিন্তু ভূত চতুর্দশী। কার্তিক মাসের শুরু থেকেই সেই আকাশ প্রদীপ জ্বালানোর একটা প্রথা রয়েছে বাঙালি বাড়িতে, বাঙালি ক্যালেন্ডারেও। কিন্তু এই সপ্তম মাসেই, চন্দ্রমাসের সপ্তম মাসেই কিন্তু পূর্বপুরুষকে স্মরণ করা হয়, সেই আত্মাদের স্মরণ করা হয়, মনে করা হয় তারা ওই আলো দেখে ফিরে আসতে পারেন, নেমে আসতে পারেন, এবং এর সঙ্গে কোনো ভয় ভীতির সম্পর্কই নেই। আসলে যে মানুষগুলো ছিলেন কালের নিয়মে তারা আর নেই, শুধু রেখে গেছেন তাদের প্রজন্মের পরের প্রজন্মকে, যারা স্মরণ করবে মানুষ বড় ভালোবাসে এই মায়ায় বাঁধা পড়ে থাকতে, কিছুতেই ভুলে যেতে পারে না কোথায় কি ছিল আর কি কোথায় হারিয়ে গেছে, তাই বারবার ফিরে আসতে চায় সে পথ ধরে, আলোর পথে, কখনো বা প্রিয়জনের হাত ধরে। আর সারা বিশ্বেই এভাবেই রিচুয়াল পালন করা হয়। কোনো কোনো আচার, কোনো কোনো পালনীয় বিষয় এক দেশের সঙ্গে অন্য দেশে, এক লোক ভাবনার সাথে আরেক লোক ভাবনায় অঙ্গাঙ্গীভাবে মিলে যায়, কারণ মানুষ তো আসলে এক, আসলে সেই আত্মা আর পরমাত্মা একসাথে এক সুরে চলেছে বেজে। নমস্কার কলকাতা, এবার দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, ছবির নাম তালমার, রোমিও জুলিয়েট।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতায় একটু পড়তেই হয় মেসেজ, কারণ রয়েছে যে আরও বেশ কয়েকটা। কি করে পড়া যায়, কি করে আবার পড়া যাবে, হাতে মোবাইলটা নিতে হবে আর সেই সঙ্গে জানিয়ে ফেলতে হবে আপনার নাম। না না, সেই প্রসেস আপনাকে বলছি না, আপনাকে শুধু জানাতে চাইছি যে আপনি কি লিখে পাঠিয়েছেন, পড়ে ফেলা যাক একটু চট করে। এই মুহূর্তে যার মেসেজ রয়েছে আমার হাতে, তিনি হলেন বেহালা শিলপাড়া থেকে জীবন প্রধান। লিখেছেন, সুপ্রভাত ম্যাডাম, আপনি অনেকদিন পর নমস্কার কলকাতা করতে এসেছেন, ভালো লাগলো। না, আমি এই আসছি কিন্তু, এ মাসে এসেছিলাম, এই তো গত রবিবারই এসেছিলাম, আবার সামনে রবিবারও আসবো। আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি, সকাল ছটায় ভোরাই শুনছিলাম। কি সুন্দরভাবে চোখ নিয়ে কথা বলছিলেন, সত্যি অনেকের চোখ আছে তাও কিন্তু ওরা চোখের মর্ম বোঝে না। আমি নিজে দৃষ্টিহীন, আমার খুব ভালো লেগেছিল আপনার বিষয়টা, খুব সুন্দর। আমি লটারি কেটে যদি নিজের দৃষ্টি ফিরে পেতাম তাহলে ভালো লাগতো। আমি জন্ম থেকেই দৃষ্টিহীন। জীবন প্রধান বেহালা শিলপাড়া থেকে লিখে পেঠিয়েছিলেন মেসেজটা। প্রত্যেকটা মেসেজের একটা আলাদা আলাদা মর্ম আছে। আমরা যারা এই বদ্ধ ঘরে বসে মাইক্রোফোনের মাধ্যমে

আমি আপনার কানের পাশে পৌঁছে যাচ্ছি। আপনার মেসেজগুলো কিন্তু আমাদের ইন্সপায়ার করে বলা যায়, ইন্সপিরেশন অনুপ্রেরণা কথাগুলো একরকম, কিন্তু অনুভূতিটা বোধ হয় তার চাইতে অনেক অনেক বেশি। এই যে আপনার ভালো লেগেছে আজকের ভোরাই, আমরা রয়েছি, দৃষ্টিদান পক্ষ পালন করছি, আর সেটা আপনি শুনেছেন, আপনার ভালো লেগেছে, আপনার মনে হয়েছে যে সত্যি বিষয়টা এরকমই হওয়ার কথা, সেই অনুভবটা আমাদের গায়ে এসেও লাগে, আর তখন মনে হয় এই চার ঘন্টা বকবক করা হয়তো সার্থক, হয়তো ভালো লেগেছে আপনাদের সত্যি। আরেকটা মেসেজ রয়েছে, গুড মর্নিং ম্যাডাম লিখে পাঠিয়েছেন, আমাদের টিউশন টিচার এর এক ফ্রেন্ড ছিলেন, উনি একবার লটারি তে 9 লাখ টাকা পেয়েছিলেন। ওফ বাপ্পা, মানে একটার পর একটা মেসেজ এমন ধাক্কা দিয়ে যাচ্ছে কি বলবো। বি পাল গড়িয়া থেকে লিখে পাঠিয়েছিলেন, আমাদের টিউশন টিচারের এক ফ্রেন্ড একবার 9 লাখ টাকা পেয়েছিলেন, চাইলে হয়তো ছোট একটা বিজনেস বানিয়ে সেটেল হতে পারতেন, কিন্তু ওনার লটারির নেশা এত বেশি যে সেই টাকাটায় আবার লটারি কেটে কেটেই শেষ হয়ে গেল। জানি না ঘটনাটা সত্যি কি না, তবে এরকম কিন্তু অনেকের সঙ্গেই হয়। লটারি নিয়ে মেসেজ রয়েছে, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখে পাঠিয়েছেন, লিখেছেন, আমি লটারি কেটে পেতে চাই এক জোড়া জাদু জুতো, যা দিয়ে উড়ে চলে যাব যেখানে ইচ্ছে সেখানে, টাকা চাই না লটারির। আর রাখি পূর্ণিমার আগাম শুভেচ্ছা, আমার নিজের কোনো দিদি বোন নেই, পাশের বাড়ির দিদি বোনেরাই আমায় রাখি পড়ায়। একটা সময় ছিল যখন পাশের বাড়ির দিদি বোনেরা ভাইফোঁটা দিত, রাখি পড়াতো, সেই যে সুন্দর পরিবেশটা কলকাতার অনেক জায়গা থেকেই এখন হারিয়ে যাচ্ছে, কোথাও কোথাও রয়ে গেছে। যাদের জীবনে রয়ে গেছে তাদের জন্য শুভেচ্ছা রইল, কারণ এমন আন্তরিক একটা বিষয়, এরকম আন্তরিক প্রতিবেশী পাওয়া এবং তাদের সঙ্গে একসাথে থাকা, এটা খুবই সৌভাগ্যের বিষয়, মানে লটারি কাটার চাইতে কোনো অংশে কম নয় বলেই এখন মনে হয়। কিন্তু যাই হোক, আরও দুটো মেসেজ রয়েছে, পড়ে ফেলি। একটা মেসেজ রয়েছে, সুপ্রভাত পরম, লটারির মাধ্যমে যদি পুরনো শৈশব খুঁজে পেতাম তাহলে একবার টিকিট কেটে দেখতাম, যুবক হয়ে যেতাম। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখে পাঠিয়েছিলেন। আরেকটা মেসেজ রয়েছে, মধুমিতা ঘোষ, হাই মধুমিতা ঘোষ, আমি হাবড়া থেকে বলছি, আমি লটারি তাহলে লন্ডনে ঘুরতে যেতাম, যদি লটারি পেতাম তাহলে লন্ডনে ঘুরতে যেতাম। বেশ, খুব ভালো কথা, লটারির ঝাঁপি আজ বন্ধ করতে হবে, এখানেই আসবো আবার রবিবার ফিরে। সেদিন কি লটারি থাকবে কি না বলতে পারছি না, থাকবে নিশ্চয়ই অন্য কিছু টপিক, অন্য কিছু। আর আপনাদের সঙ্গে আমরা, আমি তো থাকবোই, আর আপনি থাকুন সঙ্গে, শুনতে থাকুন 107 FM রেনবো। নমস্কার, কলকাতা থেকে বিদায় নেবে পরম, থাকবে একটা গান।

বহুরূপী ছবি থেকে সুকন্যা চট্টোপাধ্যায় আর শিলাজিতের কণ্ঠে এই গানটা, চট্টোপাধ্যায় না চৌধুরী, মাঝখানে একটু গলিয়ে গিয়েছিল।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। নেপালে হরপাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বিপর্যয়ে 133 জন ভারতীয় সহ 750 জন এখনও নিখোঁজ। নেপালের হরপাবান বিপর্যয়ের পর নিখোঁজ 133 জন ভারতীয় নাগরিকের মধ্যে কলকাতার 32 জন রয়েছেন। গতকাল সকাল 8:30 পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন হুগলির আরামবাগের 65 জন পর্যটক। তারা যে বাসে রয়েছেন বর্তমানে সেই বাসটি বিপর্যয়স্থল থেকে প্রায় 120 কিলোমিটার দূরে চেতন পার্কে রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা গেলেও উদ্বেগে রয়েছেন পরিবারের লোকেরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, রাজ্য সরকার প্রতিবেশী নেপালের পাশে রয়েছে। রাজ্য সরকারের তরফে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে লারসেন অ্যান্ড টুব্রো গোষ্ঠীর একটি ডেটা সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়েক হাজার কোটি টাকা বিনিময়ে এই প্রকল্প সম্পূর্ণ চালু হলে রাজ্যের তরুণ পেশাদারদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস এবং উপদূতাবাসগুলিতে ভিসা ইন্টারভিউ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, অভিবাসীদের জন্য নিয়মকানুন আরও কঠোর করার লক্ষ্যেই এই পদক্ষেপ। বিদেশ দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, ভিসা যাচাইয়ের কাজে যুক্ত আধিকারিকদের জন্য বিশ্বব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে। যতদিন এই কর্মসূচি চলবে ততদিন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া বন্ধ থাকবে। জঙ্গি গোষ্ঠীগুলোকে সহায়তা করার অভিযোগে ইতালি, ব্রিটেন এবং আরও কয়েকটি দেশের তিনটি সংস্থার উপর সন্ত্রাসবাদ বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এই সমস্ত সংস্থার সঙ্গে মার্কিন নাগরিকরা কোনো রকম আর্থিক লেনদেন করতে পারবে না। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন জানান, কোনো রকম রাজনৈতিক সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। ভারতের বীর চাত্রানি ও ভেলাভান সেন্থিল কুমার পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের সেমিফাইনালে আজ সন্ধ্যায় পরস্পরের মুখোমুখি হবেন। কোয়ার্টার ফাইনালে চাত্রানি মিশরের মোহাম্মদ এল শেরবিনিকে 3-1 ব্যবধানে এবং ভেলাভান সেন্থিল কুমার মালয়েশিয়ার এইন ইউএনজিকে 3-0 ব্যবধানে পরাজিত করেন। এ মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া সংবাদে দেশের যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। পশ্চিমবঙ্গের 46টি স্থানে যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দেশের যুব সমাজকে সরাসরি দেশের খেলাধুলা বিষয়ক পরিমণ্ডলে সংযুক্ত করা সম্ভব হবে। নেপালে হড়পা বানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বিপর্যয়ে 133 জন ভারতীয় সহ 750 জন এখনও নিখোঁজ। ভারত থেকে প্রয়োজনীয় ওষুধ সহ প্রথম পর্যায়ে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এনডিআরএফকে সক্রিয় করা হচ্ছে। বাংলা চলচ্চিত্র টেলিভিশন শিল্পকে পুনরুজ্জীবিত করতে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ ফিল্ম অ্যান্ড শুটিং পলিসি। একই সঙ্গে শুটিংয়ের অনুমতির জন্য এক জানালা বা সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রযুক্তিবিদদের সময়মতো পারিশ্রমিক নিশ্চিত করা, প্রডিউসারদের দায়বদ্ধতা, সরকারি প্রেক্ষাগৃহে বাংলা ছবি প্রদর্শনের সুযোগ বৃদ্ধিসহ একাধিক কর্মসূচির রূপরেখা তৈরি করেছে তথ্য সংস্কৃতি দপ্তর। বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস এবং উপদূতাবাসগুলিতে ভিসা ইন্টারভিউ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছে অভিবাসীদের জন্য নিয়মকানুন আরও কঠোর করার লক্ষ্যেই এই পদক্ষেপ। বিদেশ দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে ভিসা যাচাইয়ের কাজে যুক্ত আধিকারিকদের জন্য বিশ্বব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে। উত্তরবঙ্গের পর্যটনকে আন্তর্জাতিক মানচিত্রে আরও শক্তিশালী করে তুলতে আয়োজিত হবে দশম বেঙ্গল ট্রাভেল মার্ট। শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে গতকাল এই পর্যটন সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। আগামী 2-3 ঘণ্টায় কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনায় ঝোড়ো হাওয়া সহ মাঝারি বৃষ্টির কমলার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107

0: ঘড়ির কাঁটা বলছে 11:02 হয়ে, মানে 3 মিনিট অলমোস্ট হয়েই গেছে। আর এই সময়টা প্রত্যেক দিন আমরা নিয়ে আসি আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আরও একটা অনুষ্ঠান, একদম গান দরিয়ায় ভাসতে ভাসতে আমরা চলি একটা পর্যন্ত। আজকেও রয়েছি গান দরিয়ায়। কে কে রয়েছি?
1: আমি মৌসুমী বন্দ্যোপাধ্যায়।
0: আমি জয়শ্রী।
1: আর এই যে গান্দুরিয়া আমরা ভেসে যাব, ভেসে যাব আবার চলে আসব, এরকম রোজই আমরা ভেসে যাই গান নিয়ে। আর আপনারা তো দুদিকের পাড়ে থাকেন, দুকুলে থাকেন, আপনাদের সঙ্গে কথা হয়, মানে গানে গানে কথা হয়। আজকেও ঠিক সেরকম গানে গানে কথা হবে। একটা তো বিষয় থাকেই, আজকে যেহেতু বৃহস্পতিবার, তার মানে আজকে আমরা লোকগান শুনব, লোকসঙ্গীত শুনব বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। কিন্তু কী ধরনের লোকসঙ্গীত শুনব একটা শুনে নিন নাকি জয়শ্রী?
0: আমরা কী ধরনের লোকগান শুনব সেটা বলার আগে বলি, সত্যি লোকগানের সম্পূর্ণ আঙিনা জুড়ে বোধহয় 12 মাসে সত্যি 13 ফুল
1: একদম
0: থাকে। তো সেইটা করি, তারপরে বরং কী নিয়ে থাকবো সেটা ভাবা যাক।

0: কি ব্যাপার জয়শ্রী? এই প্রথমেই যমুনার জলে যেতে বারণ করা হচ্ছে, যমুনার জলে কিছু একটা আছে। এবং এই যে বারো মাসে তেরো ফুলের কথা গানে বলা হলো, আমরা তো বলে থাকি সচরাচর বারো মাসে তেরো পার্বণ, কিন্তু এই তেরো ফুল কি কি জানি না, পার্বণের সঙ্গে গুলিয়ে বলা হচ্ছে কিনা বা একাত্ম করে বলা হচ্ছে কিনা, কিন্তু আরও একটা ফুল আছে বাবু, এবং সেই ফুলটার দিয়েও আবার একটা বাংলা সিনেমাও হয়ে গেছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। বিয়ের ফুল
1: সেটা যেতেই পারো, কারণ আমরা সেদিকেই থাকবো,
0: আমরা আজকে সেদিকেই থাকবো, মানে বিয়ের মরশুমে বিয়ের ফুল, বিয়ের লোকসঙ্গীতে কিভাবে বিয়ের কি কি গান হয়, কি কি আচার অনুষ্ঠান হয়। আমরা সচরাচর সবাই মোটামুটি জানি বিয়ের আর কি কি আচার অনুষ্ঠান হয়, কিন্তু তার সত্ত্বেও ক্ষেত্র বিশেষে অঞ্চল বিশেষে একটু তো অন্যরকম হতেই পারে, সেরকম আর কি। তো সেই বিয়ের ফুল, এবং এটা বড়রা একটু বলে থাকেন, একটু হয়তো ইন্টেরিয়ারের দিকে বলেন, জানি না, এখন শহরেও বলেন হয়তো মাঝে মধ্যে যে অন্যা বিয়ের ফুল ফুটেছে তাই জন্য ওকে কি সুন্দর দেখতে লাগছে। এক এক সময় বলে না যে বিয়ের ফুল কবে ফুটবে, এখনও তো তুমি দেখছি বিয়ে থাই করছো না, এরকম কথা প্রসঙ্গে বলে থাকেন এখনও অনেকে আর কি, যদিও খুব প্রাসঙ্গিক নয়। সেই বিয়ের ফুল তার মানে বিয়ের কথা, লোকসঙ্গীতে বিয়ের গান, বিয়ের কথা, বিয়ের নিয়ম কানুন কি কি হয়, একটু চেষ্টা করবো আজকে সেইগুলো ধরার বা সেই ধরনের গান শোনার বা আপনাদের শোনানোর।
1: একদমই তাই, আমরা সেই কাজটি করব, কারণ ঠিক মৌসুমীদি যেমন করে বললো যে তেরোটা ফুল বারো মাসে, সেটা আমরা সত্যিই জানি, কিন্তু চতুর্থ নম্বর ফুলটা আজকে আমরা জানালাম, সেটা বিয়ের ফুল, সেটা ফোটে এবং সময়ের সঙ্গে সঙ্গে সব সময় বোধহয় সেটা প্রত্যেকের জীবনে কখনো না কখনো আসে, যার আসে তার তো আসে, যার আসে না সে অন্তত চোখে তো দেখে, সেই লাড্ডুর মতন আর কি ব্যাপারটা। কিন্তু আজকে আমরা যেটা করব, গানে গানে কথায় কথায় আপনাদেরকে নিয়ে, হয়তো এমনটাও হবে আমরা একই শিল্পীর একাধিক গানও শুনবো, কিন্তু মূলত আজকে আমরা গানে থাকবো এবং বিয়ের নানা রকম রিচুয়ালস, যেগুলো বিশেষ করে বাংলার বিয়ের অনেক বৈশিষ্ট্য, অনেক সৌন্দর্য, অনেক ব্যাপ্তি, চেষ্টা করব সেগুলোকে একটু একটু করে ছুঁয়ে যাওয়া, যতটা ঘড়ি আমাদেরকে অনুমতি দেবে এবং সময় আমাদেরকে সময় দেবে। তবে এই মুহূর্তে গান শুনি, গান শুনে আবারও ফিরে আসি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: জয়শ্রী, মনে হয় এখনকার দিনে কেউ এরকম করে দাদার কাছে কাকুতি মিনতি করে?
1: এখন দাদারাই বোধ হয় পরে জানে, আগে সব জোগাড় যন্ত্র হয়ে যায়, তারপরে বোধ হয় পরে জানে। একটা সময় হয়তো অবশ্যই ছিল যখন এই এমন ধরনের একটা ইচ্ছে প্রকাশ করাটাও অনেক বড় ব্যাপার ছিল, কারণ তখন কিছুটা ওই 1 থেকে 10 পর্যন্ত নাম্বার 1, 2, 3, 4 না হয়ে বোধ হয় যেত না, এখন বোধ হয় সেটা হয় না, এখন বোধ হয় 7-এর পরে 3 হয়, 3-এর পরে 6 হয়, এরকম হতেই পারে।
0: এখন মানে আগে তো এরকম ছিল বড় ভাই বা বড় দিদির বিয়ে না হলে তার পরের ভাই মানে সমস্ত রেডি থাকলেও বিয়ে করতে পারবে না, যে না লোকে কি বলবে এরকম একটা ধারণা ছিল আর কি। এখন তো সেসব ওলট পালট সব উল্টো দিক থেকে কাউন্ট হতেই পারে। এবং প্রচলিত একটা কথা দেখো, এটা আমরা এখনো বলে থাকি যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে,
1: একদমই
0: কেউ বলতেই পারে না কবে কার বিয়ের ফুল ফুটবে, কবে হঠাৎ করে ঠিক হবে। মানে আমার একজন পরিচিতর কথা বলছি, তিনি ধরো এই অগস্ট মাসে না সরি জুলাইয়ের ফার্স্ট উইকে এসে তিনি তার মামার বাড়িতে নেমন্তন্ন করে গেছেন যে তার মেয়ের বিয়ের জন্য, ভদ্রমহিলা আর কি, তো যথারীতি কাছাকাছি থাকে মামার বাড়িতে বলে গেছে, সেটা জুলাইয়ের ধরো 5 তারিখ কোনো একটা বছরের। এইবার জুলাইয়ের 9 তারিখে সেই মামার মেয়ের হঠাৎ করেই একটা সম্বন্ধ তারা দেখতে এসেছে, মানে ওই সোজা রথে এ করে মানে 5 দিনের মধ্যে কথা ফাইনাল হয়ে 15 আগস্ট বিয়ে হবে ঠিকঠাক, বুঝতে পারছো? জুলাই থেকে অগস্ট 1 মাস 7 দিনের কথা। এইবার সেই মামা মামি অগস্টের ফার্স্ট উইকে আর কি, খুব তাড়াতাড়ি হয়েছে, অগস্টের ফার্স্ট উইকে বিয়ে করতে গেছে বা জুলাইয়ের শেষের দিকে নিমন্ত্রণ করতে গেছে ভাগ্নির বাড়িতে। বলছি কি ব্যাপার, আমি তো গিয়ে 3-4 তারিখে নিমন্ত্রণ করে এলাম যে 15 আগস্ট তার মেয়ের বিয়ে, সে জুলাই মাসে বলে গেল, আর তোমরা এই অগস্টের শেষে এসে এই জুলাইয়ের শেষে এসে বলছো, কি জানলাম না তো, কিছু শুনলাম না। বলছে আর বলিস না, মানে 5 দিনের কথায় হঠাৎ করে ঠিক হয়েছে। তখন সে কথা প্রসঙ্গে বললো যে সত্যিই তো বলা যায় না হঠাৎ করে কার কখন কি ঠিক হয় ইত্যাদি ইত্যাদি, মানে কার কখন ফুল ফুটবে, কার কখন কোথায় ঠিক হবে, এইটা একটা বড় উদাহরণ বলা যেতে পারে।
1: একদম সত্য কথাই তুমি বললে কিন্তু, কারণ এই যেটা তুমি বললে 3টে বিষয় কিন্তু বিধাতা নিয়ে, এমন আমাদের বিশেষ করে বাংলার ঘরে বিয়ের সিস্টেম, তবে এটা বাংলা বলবো না, আমার মনে হয় সবাই এই বিষয়টাকে মানে, দিন ক্ষণ তিথি নক্ষত্র সময় এগুলোকে মেনটেন করেই বোধ হয় স্বাভাবিকভাবেই বিয়ের ছন্দ চলে, বিয়ের সিস্টেমগুলো চলে, কারণ সত্যি তাই দুটো জীবনের ব্যাপার, তো এগুলোকে মানতেই হয়। কিন্তু তারপরেও বলবো ছক ভাঙাও বহু বিয়ে হয়, এবং এই যে ছক ভাঙা বিয়ে যেটা প্রচলিত সিস্টেমকে এক কথায় বুড়ো আঙুল দেখিয়ে হয়, সেখানেও কিন্তু তারা অসম্ভব সুখে থাকেন, ভীষণ ভালো থাকেন, তাদের মধ্যে ভালোবাসার অভাব হয় না। সেক্ষেত্রেও কি এটা বলা যায়? অবশ্যই বলা যায়, এও কিন্তু বিধাতারই সিস্টেম, এবং তিনি তার কোনো সময়কেই অশুভ ঘোষণা করতে পারেন না, তাই বোধ হয় তিনি এই ছক ভাঙা বিয়েগুলোকেও ঠিকঠাক জায়গা দেন।

সত্যজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: প্রত্যেক বাড়িতেই তো একটা স্বপ্ন থাকে যে এরকম করে হবে, লোকজন নিমন্ত্রণ করা হবে, প্যান্ডেল হবে, লোকজন আসবে, প্রেজেন্টেশন পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই পোলা মানে সেই ছেলে, সে যদি গিয়ে এরকম কালীঘাটে গিয়ে বিয়ে করে আনে, বাবা বিয়ে করছি বলে যদি দরজা খুলে দেখে যে ওরকম, আর যা যা এখানে উপমা দেওয়া হলো, মাথায় চুল নেই, ট্যারা চোখ, সে ভুলভাল দেখে, তাহলে কি করে সেই ছেলের বাড়ি থেকে তাকে গ্রহণ করে, ছেলে গ্রহণ করেছে, এরকম যদি কোনো বিয়ে হয়।
1: কিন্তু তার থেকে বড় কথা তুমি একটা বলো, এরা তো নিজেরা কালীঘাটে গিয়ে বিয়ে করে চলে এলো, সেটা তো তুমি বললে, কিন্তু তুমি ধরো অ্যারেঞ্জ ম্যারেজ করলে এবং সেই অ্যারেঞ্জ ম্যারেজ করার সময় তুমি একটা ছেলে দেখলে, পাত্রটি কেমন হবে, একটা স্বপ্ন থাকে সব মা বাবারই, সেটা তুমি করলে, কিন্তু করার পরে সে পাত্রের চিত্র কেমন কেমন হতে পারে সেটা কি লোকগান বলছে আমাদের?
0: হ্যাঁ, কিরকম সেই ছেলেকে দেখতে হবে, এটাও একটা কথা জয়শ্রী। ধরো এই মেয়েদের কেমন দেখতে হবে, সে তুমি এখন
1: মেয়েদের কথা পরে,
0: আমি বলছি এখন ছেলেদের কথা। এই যুগে দাঁড়িয়েও তুমি কাগজ খুললেও দেখবে একটু ফর্সা, স্লিম, কনভেন্ট এডুকেটেড ইত্যাদি ইত্যাদি যাবতীয়, সে চাকরিও করবে, গৃহকর্মে নিপুণা ইত্যাদি সব। কিন্তু মেয়ের বাড়িরও কিন্তু একটা ফ্যাসিনেশন থাকে, যাতে প্রেজেন্টেবল হতে হবে, ছেলেকে কেমন দেখতে, সেটা কিন্তু ইদানিং আরম্ভ হয়েছে।
1: গাড়িতেই বলো আর ঘোড়াতেই বলো, আসবে তো বর, প্রথম তো দেখবো বরকে,
0: প্রথম তো বরকে, কিন্তু যদি একটু দেখতে টেকতে ভালো না হয়
1: তাহলে এরকম হোক,

0: মানে কি অবস্থা, দাও ঝুলিয়ে, মানে কি ঝুলিয়ে দাও যতই হলো না কেন এরকম একটা ছেলে। কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই তো বিয়ে, জয়শ্রী, একটা তো নতুন অধ্যায়, নতুন একটা সংসার তৈরি হবে সেই আশা নিয়ে প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একটা স্বপ্ন থাকে, ছেলে বলো মেয়ে বলো, সারা জীবনের জন্য সে নিজে পছন্দ করুক বা বাড়ি থেকে পছন্দ করে দিক, যেটাই হোক না কেন একটা দায়িত্ববোধ তো অবশ্যই থাকে, সেইখানে একটা ভালোবাসা থাকে। এবং শুধু যে দুটো ছেলেমেয়ের মধ্যে বিয়ে হয় তা তো নয়, দুটো আলাদা আলাদা পৃথক পরিবারের মধ্যেও কিন্তু একটা আত্মীয়তার বন্ধন তৈরি হয়, তাই কি? সেটাই তো একদম ঠিক। এই যে শুধুই তারা স্বামী স্ত্রী তা তো না, সেই পরিবারের মধ্যে বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে, তাদের আশীর্বাদ আছে, তাদের ভালোবাসা, এই করেই তো একটা পরিবারের বন্ধনটা তৈরি হয়, শক্ত হয়, দৃঢ় হয়।
1: আসলে তুমি যেটা বলছো না, এটা খুব সত্য কথা বলছো তুমি। কারণ ধরো এখনো পর্যন্ত গ্রাম বাংলার দিকে যারা একেবারে মানে আধুনিক শহরের এই পরিকাঠামোর মধ্যে থেকে মানে রয়ে সয়ে অভ্যস্ত নন, তাদের কাছে এখনো কিন্তু একটা বিয়েবাড়ি মানে তাদের পাড়ার ছেলের বা মেয়ের বিয়ে, তাদের প্রত্যেকের একটা নিজস্ব দায় এবং দায়িত্ব আছে। সেক্ষেত্রে তারা মনে করেন যে এটা আমার বাড়ির একটা কাজ বা দায়িত্ব, ছেলের বিয়েই হোক বা মেয়ের বিয়েই হোক, এটা তো আছেই। কিন্তু আমরা যেখানে নিউক্লিয়ার ফ্যামিলিতে এসে দাঁড়িয়েছি, যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করছেন, একটা বিয়ে মানে এমন অবস্থা মানে বিয়ের আগের দিনকেও ছুটি পাওয়া যায় না এবং বিয়ের পরের দিনকে ওই ল্যাপটপ নিয়ে কাজে বসতে হয়, কোনো রকমে বউ ভাতটা কাটিয়ে তারপরের দিন আরগুলো মারুক গুলি, মানে ব্যাপারটা যখন এই রকম একটা র্যাট রেসের মধ্যে আমরা রয়েছি, তখনও কিন্তু তুমি দেখো আমাদের রিসেপশনই বলো বা বিয়ের দিনই বলো, সব কিছু মিলিয়ে সেদিনও কিন্তু নিউক্লিয়ার আর থাকে না, সেদিনকেও কিন্তু আত্মীয় পরিজন, বন্ধু স্বজন, আপন পর সব মিলেমিশে একটা গেট টুগেদার তো হয়, যেটাকে আমরা এখন গেট টুগেদার বলি, সেটা সেই বিয়ে বাড়ির আসর সেটাই কিন্তু জমে। হ্যাঁ, তার রহন সহন রং ঢং সবই বদলেছে, কিন্তু তারপরেও এই পুরো পরিবার একত্রিত হয়, বন্ধু বান্ধব স্বজন আত্মীয় পরিজন একত্রিত হয়, কিন্তু তারপরেও সেই দুটো মানুষকে রাজি হতে হয়, সেই দুটো মানুষকে সম্মত হতে হয়, হ্যাঁ আমরা রাজি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন।

0: সত্যি অচিন পাখি বটে, তাই না? এবং আমরা যে এই যে বিয়ে উপলক্ষে বিভিন্ন জায়গায় যে গানের কথা বলছি, বিয়ের যে গান সেটা যে শুধু বিয়ে বাড়ির বিনোদন তা তো নয়, শুধু যে বিয়েতেই গাওয়া হয় এমনও নয়। বিয়ের গান কিন্তু একটা নারীর বেঁচে থাকার ভাষা, নীরব অথচ গভীর, মানে বলা যেতে পারে তার সেই যে আত্মপ্রকাশ তার একটা উপায়। বিয়ে নিয়ে নানান আচার অনুষ্ঠান রয়েছে, তার একটা অবিচ্ছেদ্য অংশ বলা যেতেই পারে যে এই গান। বিয়ে বাড়িতে গান হবে না? হ্যাঁ, এখন তো সে না হয় তুমি রেকর্ডে শুনছো ইত্যাদি, কিন্তু সেই যে মহিলারা গানটা গাইছে তাতে যেন আরও প্রাণ পায়, তাই না?
1: এই যে তুমি বললে না যে একটা জীবন, আসলে এই যে বাংলার লোকসঙ্গীত এবং লোকসঙ্গীত ঘিরে যে নানা অঙ্গিকের নানা ধারার নানা গান রয়েছে, তার মধ্যে বিয়ের গান একটা দিক, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক। এবং এই যে যত বিয়ের গান আমরা শুনি, যত বিয়ের গান আমরা এখনও পর্যন্ত যারা রিসার্চ করছেন তারা তো করছেনই, এবং আমাদের মতন আটপৌরে সাতাশুদে মানুষ যারা, আর যারা গান শুনতে ভালোবাসি, আমরা যারা গান শুনি, কোথাও গিয়ে কি আমরা এটা খুঁজে দেখেছি যে এই বিয়ের গানগুলো কিন্তু কোনো স্বরলিপি বা পাণ্ডুলিপি দেখে তৈরি হয় না বা লিখিত সেভাবে থাকে না। এগুলো কিন্তু একদম ঠিক মৌসুমীদি যেমন বলল, এটা বাংলার মেয়েদের, বাংলার ঘরের মেয়েদের একদম সুখ দুঃখ, ভালো লাগা মন্দ লাগা, আনন্দ, সেখানে খুনসুটি আছে, সেখানে চোখের জল আছে, সেখানে মায়ের বুকের ব্যথা আছে, বাবার বুক ভার করা, সেই সারা এত বছরের সন্তানকে কন্যাদান করতে হবে, সেখানে তার একটা অদ্ভুত মানে অব্যক্ত ব্যথা রয়েছে, মেয়েটিরও ব্যথার সঙ্গে আনন্দ রয়েছে, একটা সম্পূর্ণ জীবনের ট্রান্সফরমেশন একটা জায়গা থেকে আর একটা জায়গায়, নতুন জীবন, নতুন জগৎ, নতুন মানুষ। একটি মেয়ে তো অ্যাডজাস্ট করতেই যাচ্ছে নতুন পৃথিবীতে, কিন্তু তার বাড়ির লোক কেমন করে তৈরি করেছে, কোথায় গিয়ে পড়বে, এখন কিভাবে আছে, তখন কিভাবে থাকবে, সত্যি হয়তো সবটা বলা যায় না, কিন্তু তারপরেও

এ বোধ হয় একটা বড় আনন্দের এবং সুখের সময়, সুখের দিন প্রত্যেক পরিবারের কাছে। আর বাংলার বিয়ে তো বটেই, কারণ বাংলার বিয়ের এত কিছু রিচুয়ালস রয়েছে, সেগুলোই একটা পার্বণের মতো, উৎসবের মতন, বিশেষ করে মেয়ের বিয়ে। সেই সমস্ত রিচুয়ালসগুলোকে আমরা একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে যাই, গান শুনি, কথা বলি। মৌসুমী জয়শ্রীর সঙ্গে আপনি রয়েছেন গান দরিয়ায়।

এই যে আমরা কথা বলছি বিভিন্ন অঞ্চল বিশেষে বিয়ের গান নিয়ে, কিন্তু বিয়ের যে কিছু রিচুয়ালস থাকে আর কি, সেগুলো তো সব ক্ষেত্রেই এক, একটু হয়তো কোনো পরিবারের কিছু একটু অন্যরকম হলো সেটা আলাদা কথা, কিন্তু সব পরিবারেই এক থাকে। আর এই যে মেয়েদের গানের কথা বলছি আমরা শোনাচ্ছি জয়শ্রী, এই গানে কিন্তু পুরুষের ওখানে ঢোকার কোনো অধিকার নেই, এটা মেয়েরাই শুনে শুনে মুখে মুখে তারাই তৈরি করে, তাদের সেই আনন্দ বেদনা সেটা কিন্তু তার গানের মধ্যে দিয়ে প্রকাশ পায়। হ্যাঁ, কোনো পুরুষ ঢুকতে পারে, যদি সেরকম কোনো রসিক মানুষ থাকেন সেখানে মিশে যেতে পারেন, তিনি ঢুকতেই পারেন। এবং ভোরবেলা যেটা হয়, ওই যে সকালবেলা একবারই খেয়ে নেওয়া, এখন যদিও সবাই খেয়ে দেই বিয়ে করতে বসেন সেটা বড় কথা নয়, ওই যে সকালবেলা উঠেই একটা নতুন বস্ত্র পরে, কোনো কোনো বাড়িতে হয়তো ভাত খায়, কোনো বাড়িতে চিড়ে দই কলা ইত্যাদি ইত্যাদি মুড়ি মুড়কি চিড়ে মুড়কি ইত্যাদি, তারপরে যেটা হয় বৃদ্ধি, যেখানে পূর্বপুরুষদের একটা জলদানের ব্যাপার আছে সেইটা, এবং এই বৃদ্ধি আর দধিমঙ্গলের মাঝখানে কিন্তু জল সইতে যাওয়া, যেটা নিয়ে বিশেষ করে গ্রাম বাংলায় প্রচণ্ড একটা উন্মাদনা সৃষ্টি হয়, তাই না? কতজন যাবে, মানে বিজোর সংখ্যায় 3 জন 5 জন 7 জন, এবার বিবাহিত মহিলারা তো যান, তার সঙ্গে সঙ্গে কিছু বাচ্চারাও যায়, আর ইদানিং তো তোমার ফটো তোলা, ভিডিও করা, বাজনা বাজানো, জল সইতে যাওয়া, মানে সেই নদীকে আমন্ত্রণ জানানো হলো বা নিমন্ত্রণ যাই বলি না কেন, আবার কেউ কেউ বাড়ির কাছে গঙ্গা থাকতে গঙ্গাতেও যান,

0: সেই জল সইতে যাওয়া সেটা একটা কিন্তু বড় অংশ, তাই না?
1: একেবারেই তাই। বাংলা বিয়ের, বাংলার ঘরের বিয়ের বহু কিছু রয়েছে। সেই বাংলার ঘরের বিয়ের বহু কিছু খুঁটিনাটি আমরা চেষ্টা করব ছুঁয়ে ছুঁয়ে যাবার, গানও শুনবো যতক্ষণ সময় আমরা থাকব। ততক্ষণ আমরা বৃদ্ধি পর্যন্ত পৌঁছেই গেছি, কিন্তু গায়ে হলুদ সেটাও কিন্তু একটা বিশেষ দিক, এবং গায়ে হলুদের তোড়জোড় কিন্তু দুবাড়িতেই সমানভাবে থাকে। মানে এটা আমার মনে হয় যে বিয়ের আগের যতগুলো রিচুয়ালস আছে তার মধ্যে এটাও একটা ছোটোখাটো বিয়েই মনে হয় আর কি। আনন্দের জায়গাটাও যতটা শক্তপোক্ত তাগড়া, তেমনি এর বোধহয় সাইন্টিফিক দিকও রয়েছে, আমরা দেখবো সেখানে। কিন্তু এই মুহূর্তে গানে গানে কথায় কথায় মৌসুমী জয়শ্রীর সাথে গান দরিয়ায়।

0: এই গায়ে হলুদ কিন্তু একটা পর্ব, মানে গায়ে হলুদ অবধি নির্বিঘ্নে মিটে গেলে তারপরে হচ্ছে আর কি বউ, মানে মেয়ে সাজবে, বিকেলের সব প্রস্তুতি আয়োজন ইত্যাদি ইত্যাদি। এই গায়ে হলুদ তুমি বলছিলে একটু আগে সাইন্টিফিক একটা নিশ্চয়ই কজ আছে। এমনি তো আমরা জানি হলুদ মানে অ্যান্টিব্যাকটেরিয়াল, তার ফলে অনেকে তো বিকেলবেলা সাজার সময় অনেক কিছু মুখে মাখা হয়, যদি কিছু মুখ থেকে আবার কিছু যদি র্যাশ বেরোয় বা কিছু হয় তার আগে আবার একটুখানি হলুদ মাখা হয়ে গেল, তাতে একটু উজ্জ্বলতাও হয়তো একটু বাড়লো। এবং যারা সব মহিলারা থাকেন তারা মাখেন। আর এখন যেটা হয়, এখনকার বিয়েতে খুব দেখা যায় যে বিভিন্ন ছবি থেকে যে সবাই হলুদ শাড়ি, আগে কিন্তু এরকম দেখা যেত না, কেউ লাল কেউ হলুদ কেউ কমলা ইত্যাদি ইত্যাদি, এখন একটা ড্রেস কোড যেন হয়ে যায়, মানে সবাই হলুদ শাড়ি, ছেলেরাও যদি সেখানে থাকেন তাদেরকেও একটু মাখিয়ে দেওয়া হলো সেই হলুদ পাঞ্জাবি, তাই না?
1: এটা তো এক মানে এখনকার দিনের, কিন্তু এর না আরও একটা দিক ছিল জানো। আগে মানে পুরনো দিনের বিয়ের কথা বলছি, যখন এই গায়ে হলুদের পরে জলে স্নান করতে যেত, নদীতে স্নান করতে যেত, সেখানে কুমিরের একটা ভয় ভীষণভাবে থাকতো, যে সেটা তো জলের তলা থেকে আসে, কিন্তু এই হলুদ একটা এমন বস্তু, কুমিরের সঙ্গে কিন্তু হলুদের একটা বৈরি রয়েছে।
0: ও আচ্ছা।
1: এবং এই গায়ে হলুদটা মাখা হলে কিন্তু কুমির তার থেকে ডিস্টেন্স মেনটেন করে,
0: ওই গন্ধটা,
1: ওই গন্ধটা হলে হলুদের সঙ্গে কুমিরের একটা বৈরি রয়েছে, ঠিক যে কারণে মানে দেখো পরিস্থিতির সঙ্গে পরিবেশের সঙ্গে মিলিয়ে মানিয়ে নেবার জন্যও কিন্তু এই জিনিসগুলো উঠে এসেছে, সায়েন্স এবং ঐতিহ্য মিলেমিশে একাকার।
2: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্যারা অ্যাথলিটরা ক্রীড়াক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করছেন, একই সঙ্গে সবার কাছে অনুপ্রেরণার আদর্শ হয়ে উঠেছেন তারা। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া সংবাদে দেশের যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। পশ্চিমবঙ্গের 46টি স্থানে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ জবলপুরের ভেহিকেল ফ্যাক্টরিতে টি সিরিজ সাঁজোয়া গাড়ি সংস্কার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে জবলপুরের ভেহিকেল ফ্যাক্টরি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছে। এই কারখানাটি এখন যুদ্ধর সাঁজোয়া গাড়ির মেরামতি, পূর্ণাঙ্গ সংস্কার এবং প্রযুক্তিগত আধুনিকীকরণের একটি প্রধান কেন্দ্রে পরিণত হবে। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বিদ্যুৎমন্ত্রীরা আঞ্চলিক স্তরে বিদ্যুতের গ্রিড আধুনিকীকরণ এবং ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্রের কাছে আরও বেশি আর্থিক সহায়তা চেয়েছেন। এর আগে গত মঙ্গলবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে এক বৈঠকে এ সংক্রান্ত দাবি জানান তারা। দুর্গম বিচ্ছিন্ন জনবসতিগুলিতে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রত্যন্ত এলাকায় অতিরিক্ত সাবস্টেশন স্থাপনের প্রয়োজনীয়তার উপরও তারা জোর দেন। নেপালে হড়পাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, 300 জন ভারতীয় সহ 1000 জনেরও বেশি এখনও নিখোঁজ। নিখোঁজ ভারতীয়দের মধ্যে প্রায় 50 জন তীর্থযাত্রী সদ্য কৈলাস মানসরোবর যাত্রা শেষ করে নেপালে ফেরেন বলে জানা গেছে। প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত নেপালে আরও 37.5 টন মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ত্রাণ সামগ্রী নিয়ে দ্বিতীয় বিমানটি রওনা হয়েছে। অনূর্ধ্ব-16 জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ডক্টর বিসি রায় ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলা 8-0 চণ্ডীগড়কে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
3: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন।

0: বিয়ে বাড়ি এবং সেখানে সাজের একটা কথা, সেটা তো থাকবেই, তাই নয় কি? বিয়ে বাড়ি হচ্ছে, মেয়ের সাজগোজ রয়েছে, এবং সেই সাজগোজের সঙ্গে শুধু যে কনে সাজগোজ করে তা তো নয়, আরও যারা যারা রয়েছে, ছোট্ট বাচ্চারা, তাদের তো একটা সাজগোজের ব্যাপার রয়েছে, আরও যারা তার বন্ধু আছে, তার মা আছে, কাকিমা আছে, জেঠিমা আছে, আশেপাশের বাড়ির যে বৌদিরা, মানে যারা এগিয়ে আসেন, সবার কিন্তু একটা সাজের ব্যাপার রয়েছে, তাই না? এবং এই যে গানগুলোর কথা আমরা বলছি, জয়শ্রী, এগুলো যে কেউ নির্দিষ্টভাবে গান রচনা করে স্বরলিপি দিয়ে তৈরি করেছেন তা নয়, বিভিন্ন মানুষের মুখে মুখে তাদের অভিজ্ঞতা, সেই সুখ দুঃখের কথাই কিন্তু গানে উঠে আসে।
1: আসলে দেখো মৌসুমীদি, একটা জিনিস কি বলতো, একটা ঘরে যখন একটি কন্যা সন্তান জন্মায়, যে পরিবারে কন্যা সন্তানের কদর আছে, যে পরিবারে কন্যা সন্তান লক্ষ্মী স্বরূপা, সেই পরিবার, সেই বাবা মা এবং সে পরিবারের সবার ক্ষেত্রেই আমি বলবো, সবার কথাই বলবো, বড় আদরে, যত্নে, স্নেহে তাকে লালন পালন করে, তাকে একটা ছোট্ট চারাগাছকে পরিপূর্ণ, যখন সে চারাগাছটা হয়, একটা সময় পরে তাকে পরের ঘরে পাঠিয়ে দিতে হয়। এবং সেই মেয়েটি যখন সম্পূর্ণ হয়েছে, সেই মেয়েটি যখন মানে ঘরের মেয়ে, কোলের মেয়ে, ও কিছুই পারে না, ও কিছুই জানে না, ভীষণ আদরের, যাকে এখনও খাইয়ে দিতে হয়, যার এখনও চুল বেঁধে দিতে হয়, তার অভিমান হলো কি না মান

ভাঙাতে হয়। সেই মেয়েটি কেমন করে একটা সাজ, একটা পোশাক, একটা পরিবেশ, তাকে কেমন করে একটি ছোট্ট মেয়ে খুকু থেকে নারীতে পরিণত করে দেয়। সত্যি তাই, একটি মেয়ের জীবনের কি কঠিন পরিণাম সেটা হবে কি না, সেটা নাও হতে পারে, ভালোও হতে পারে, কিন্তু কেমন করে যেন একটি মেয়ে ঝপ করে একটা মুহূর্তে বড় হয়ে যায়।

আলো জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: বিয়ের গাড়ি বর, তার আগের যত আনন্দ যত আয়োজন সেগুলো তো রয়েছে, কিন্তু এই সময় থেকে বোধহয় একটা বিয়েবাড়ির পুরো রূপটাই বদল হয়ে যায়। এবং এই যে বর আসছে, তার সঙ্গে বরযাত্রী রয়েছে, এবাড়ি ওবাড়ি দুবাড়ি মিলিয়ে একটা আয়োজন তো বটেই, কিন্তু সেই মেয়েটির মনে আমি যদি বলি আজ থেকে 40 বছর আগের এক ধরনের হয়তো অনুভূতি হবে, বা আজকের দিনে এক ধরনের অনুভূতি হবে, বা আজকের থেকে আরও 20 বছর পরে 30 বছর পরে কী হবে আমি জানি না, এটা কি মানে হবে একটা কিছু তো বটেই,
1: এ অন্যরকম
0: একটা কিছু একটা হবে আর কি। কিন্তু তারপরেও ওই যে মানে পরিস্থিতি যখন যার ওপর দিয়ে যায়, হয়তো সেই মানুষটি বোঝে একটা নতুন জগৎ নতুন মানুষ, শিকড় ছেড়ে যাবার একটা প্রস্তুতির আনন্দও আছে, কিন্তু শিকড় ছেড়ার ব্যথাও আছে।
1: তার যে সেই ব্যথা, সেই ব্যথাটা একমাত্র সে বোঝে আর তার মা বাবা বোঝে, সেই অন্তর থেকে যে ব্যথা। বাকিদের তো আনন্দ হয় কষ্ট হয়। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি, একটি মেয়ের বিয়ে হচ্ছে, তার পাশের বাড়ির ছোট্ট মেয়েটি 3 বছর কি 4 বছর, সব বিয়ে হয়ে গেল, নিমন্ত্রণ স্ত্রী নিমন্ত্রণ খেয়ে চলে গেছে। মেয়েটি চলে যাওয়ার পর সে বলছে, আচ্ছা ওই দিদির তো বিয়ে হয়ে গেল, তাহলে আমার কবে বিয়ে হবে? বলছে যে হবে, তুমি বড় হও, লেখাপড়া শেখো, ইত্যাদি ইত্যাদি। বলছে যে না, আমি রান্না করব, বর খাবে আর অফিস চলে যাবে, আর ওর কোনো কাজ নেই নাকি। তারপরে বলছে, আমাকে একটুখানি সাজিয়ে দাও, ওরকম করে শাড়ি পরিয়ে, আর অনেক লোককে নিমন্ত্রণ করো। কেন না, তারা এসে আমার হাতে ওই দিদিকে যেমন দিচ্ছিল সেরকম গিফট দেবে, আমি কত গিফট পাবো, একটু পুতুল দিতেও বলো। মানে তার মানসিকতায় সাজগোজ করবে, সবাই গিফট দেবে, আনন্দ হবে, কিন্তু ছেড়ে চলে যাওয়ার যে কষ্টটা, সেটা সে তখন বোঝেনি, পরে বুঝেছে।
0: একদমই তাই। বর আসুক, বর এখনও কিন্তু আমরা রাস্তায় রাখি বটে, এখনও বর রাস্তায় থাক, টাইমেই ঢুকুক, অবশ্যই লগ্নর আগেই ঢুকে যাক, কারণ লগ্ন একটা বড় বিষয় বাংলার, বাংলা বলবো না, সবার মধ্যেই লগ্ন একটা বড় বিষয়, সময়ের মধ্যে বিয়ে করতেই হয়, বিয়েতে বসতে হয়, কিন্তু তার আগে একটি মেয়ের প্রস্তুতি কেমন থাকে।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: গুরুত্বপূর্ণ অঙ্গ বলা চলে বিয়ের, কারণ তার স্ত্রী গড়া, তার আই যেটাকে বলা হয়, এবং তার নানা অনুষঙ্গের মধ্যে আলপনা, মণ্ডপ সাজানো, সেই জায়গাগুলো বিয়ের মণ্ডপ, তার আলোকসজ্জা আলাদা, মানে পুরো বাড়ির চিত্র, বাড়ির মানুষের চিত্র, পুরো জীবনের চিত্র অদ্ভুতভাবে কেমন করে চেঞ্জ হয়ে যায়। যে কালচারটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা বিয়ের আলপনা দেখতে পাই না, কিন্তু লোকসংস্কৃতিতে আজও সে আলপনা কিন্তু রয়েছে।
1: এবং বিয়ের আলপনার কথা যখন বললে, বিয়ের পিঁড়িতে যে আলপনাটা দেওয়া হয় বর এসে বসে বা বউকে মেয়েকে যখন ওই যে ঘোরানো হয় পিঁড়ে করে, এখন সচরাচর আমরা সেটা দেখতে পাই না, কারণ তখন আগে যে বিয়ের পিঁড়িতে ঘোরানো হতো তার একটা অন্যরকম কারণ ছিল। অনেক ছোট বয়সে বিয়ে হতো, তারা হেঁটে হেঁটে অতটা ঘুরতে পারবে না, তাই তাদেরকে ওরকম করে ঘোরানো হতো, এটা একটা কারণ ছিল। সেই একটা আলপনার যেটা তুমি বলছো সেই একটা চল আছে। এবং যখন মেয়েকে সাজানো হয় তখন তার কপালেও একটা চন্দন, সেটাও তো একটা আঁকা রয়েছে। এখন হয়তো সাজগোজটা অন্যরকম হয়ে গেছে, সেই একটা আঁকা রয়েছে। আলতা পরার যে ব্যাপার রয়েছে, সেই আলতাতেও কিন্তু আগে বেশ একটা কারুকাজ মতন থাকতো, শুধু যে একটা লাইন টেনে দেওয়া হলো আলতা পরলো তা কিন্তু নয়। সেই আলতাও এখন যদিও সেই জায়গাটা মেহেন্দি নিয়ে নিয়েছে, তাহলেও হাতেও কিন্তু অনেকের আগে সেই আলতাটা থাকতো। তবে এখন যেটা দেখা যায় জয়শ্রী, তুমি দেখবে ওই যে পান পাতাটা, তাতে কিন্তু খুব সুন্দর কলকা থাকে, তাই না?
0: একদমই তাই। নানাভাবে পরিবেশ পরিস্থিতি বদল হয়েছে, ঠিক কথাই, কিন্তু অস্তিত্বের বদল হয়নি। অস্তিত্ব এখনো রয়েছে, হ্যাঁ, অনেকটা বদল হয়ে, কিন্তু তার সঙ্গে সেই বিয়ে বাড়িতে যদি আবারও ফিরি, বরযাত্রী খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মেয়ের বাড়িতে। জামাই যেমন তেমন, জামাই তো হলো, বিয়ে হবে, বিয়ে হচ্ছে, বিয়ে মানে এটা ঠিক আছে, কিন্তু বর পক্ষের পক্ষে যারা এসছেন তারাও একটা বিষয়, এবং বরকর্তা, সবটা মিলিয়ে মিশিয়ে বিয়েবাড়ি কিন্তু আমাদের জমজমাট,
1: তাদের যত্নের যেন কোনো ত্রুটি না হয়।
0: একদমই তাই। তাহলে আমরা কি আলপনা এবং বরযাত্রী সবাইকে একবার একটু দেখে নেব, কি বলো?
1: দেখে নেবো।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: মাদল বাজিয়ে বরযাত্রী নিয়ে সাঙ্গ পাঙ্গ বন্ধু বান্ধব সব নিয়ে বর্ত বাড়িতে এলো এবং একদম প্রথমে তো বরণ করা হলো, উলু সেখানে শাঁখ বাজানো হলো, হাসি ঠাট্টা সব হলো, তারপর বরকে এনে বসানো হলো। একটা আশীর্বাদ পর্ব থাকে, কিন্তু যদি মেয়ের বাড়িতে তার দাদু দিদা ঠাকুমা থাকেন তাদের কাছে তো সেই নাচ জামাই মানে তাদের একটা ভীষণ আনন্দের একটা ব্যাপার স্যাপার হয়, এবং ঠাকুমা থাকলে তার একটা বন্ধু হয়ে যায়, নাচ জামাই তার ভীষণ বন্ধু হয়ে গেল। আর অন্যান্য যারা রয়েছে শালীরা, মানে বয়স্ক মানুষেরা এটা করেন না, তারা একটু মিষ্টি দিয়ে দেখা গেল রসগোল্লার মধ্যে একটু নুন দিয়ে দিল, বা এদিক থেকে জুতো লুকিয়ে রাখলো। জুতো লুকোনোটা সেটা একটু অন্যদের রীতিনীতি, কিন্তু এখন সেটা আমাদের মধ্যেও চলে এসেছে। বা একটু মজা করে একটা গান গাও তো বাসর ঘরে বর আসার পরে, বা তারপরে যখন বাসর ঘরেও যায়, হয়তো সে গান জানেই না, মানে গান শুনতে ভালোবাসে জানে না, গান গাও নাহলে একটু তবলা বাজাও নাহলে একটু নেচে দেখাও, এই মজাগুলো কিন্তু সেই কনের বন্ধুরা করে বা ছোট বোনেরা করে, ভাইয়েরা করে মজা করে। আবার কেউ একটু সঙ্গও দিয়ে দেয়, সেই বরকে চিন্তা নেই আমি আছি, আমি তোমাকে সাপোর্ট করব। সে তো দিশার অবস্থা না তার তখন, এই খুনসুটি মজা এইগুলো তো থাকবে, এবং এই দিয়েই কিন্তু সম্পর্কটা আরও গভীর হয়, দৃঢ় হয়, তাই না?
1: আসলে লোকসঙ্গীতে শুধু বিয়ের গান কিন্তু সুর বা কথা নয়,
0: না একদমই না,
1: এটা জীবনের সঙ্গীত। একটা জীবনকে কেমন করে সাধারণ থেকে বিশেষ করে দিতে পারে। তো বেশ, তো আমরা বিশেষ জরুরি কাজ তাতেও যাব, সেটাও থাকবো, আর এই বরের সঙ্গে খুনসুটি সেটাও করি, কারণ সত্যি তো তাই, একটা পরিবারের নতুন সদস্য এবং সেই সদস্য যে কত আপনার হয়ে ওঠে সেটা বাংলার ঘর বারবার দেখিয়েছে। আমরা সেই জায়গা থেকে ঘুরে বিশেষ জরুরি কাজ করে আবারও আপনাদের সঙ্গে থাকছি মৌসুমী জয়শ্রী গান্দরিয়ায়।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: বিয়ে তো শেষ, আমাদের ঘড়ির কাঁটাও প্রায় বলছে শেষ, কিন্তু এত কিছু তো হলো, বিয়ে বাড়ির খাওয়া দাওয়া কি একেবারে বাদ দিয়ে দিলে?
1: বাবা, ওইটা ছেড়ে গেলে হবে না। বরযাত্রী আসা থেকে কিন্তু তাদের একটা জলখাবারের ব্যবস্থা থাকে, আর তারপরে তো বিয়ের খাওয়া দাওয়া। তার
0: আমরা বরং এক কাজ করি,
1: কি করবো,
0: আমরা বর আর বউকে একসঙ্গে খেতে বসিয়ে দিই।
1: মানে বিয়ে হয়ে গেল, খেতে বসিয়ে দিলাম,
0: একদমই একসঙ্গে খেতে বসিয়ে দিই। খেতে বসিয়ে দিয়ে তারপরে সেই বিদায়ের সেই ক্ষণ সেই অবধি পৌঁছে যাই,
1: কি যাওয়া অবধি,
0: একদম।

0: কোথাও গিয়ে মনে যেমন আনন্দ আছে, তেমন শিকড় ছেঁড়ার ব্যথাও আছে, কিন্তু তারপরেও প্রাপ্তির বড় শান্তি আছে। প্রত্যেকটা মেয়েই বোধ হয় জীবনের এই কঠিন পরিস্থিতি, কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু তারপরের সুখ শান্তি তার উপরে নির্ভর করে অনেকটা, যতটা মানতে পারবে, যতটা মানাতে পারবে। সংসার সুখের হয় রমণীর গুণে, সবটাই তার উপরেই যেন নির্ভর করে।
1: আর এই যে তুমি কষ্টের কথাটা একদম শেষে বললে, মেয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে, এটা যেমন মেয়ের বাড়িতে ভীষণ কষ্টের, ঠিক উল্টো দিকে তুমি দেখো ছেলের বাড়িতে কিন্তু ভীষণ আনন্দের। বাড়িতে বউ আসছে, নতুন একজন সদস্য আসছে, সে একাত্ম হয়ে থাকবে, যেগুলো তুমি বললে মানিয়ে নেওয়া, বুঝে নেওয়া, চিনে নেওয়া প্রত্যেকটা মানুষকে, এবং তাকেও নিশ্চয়ই সেই বাড়ি থেকেও ভালোবেসে আপন করে নেয়, তবেই তো সে সুন্দরভাবে সম্পর্কটা এগিয়ে যায়, তাই না?
0: একদমই তাই। আর সেই পজিটিভিটি নিয়ে, সেই ভালো দিক দেখে সমাজ সুন্দর হোক, সুস্থ হোক, প্রত্যেকটা মানসিকতা একে অপরকে সম্মান দিক, মর্যাদা থাক, এই প্রার্থনা জানিয়ে লোকসঙ্গীতের আজকের এই আসর থেকে মৌসুমী জয়শ্রী বলবে টাটা বাই বাই। আর সেই ভালো, সেই আনন্দ সবটা রেখে আজকের মতন বলি টাটা বাই বাই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র দেশজুড়ে গড়ে তোলা হচ্ছে, যাতে প্রতিভাবানরা প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহায়তা পায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ জব্বলপুরে ভেহিকেল ফ্যাক্টরিতে টি সিরিজ সাজোয়াগাড়ি সংস্কার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে জব্বলপুরের ভেহিকেল ফ্যাক্টরি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছে। এই কারখানাটি এখন ওয়াটার ট্যাঙ্কের মেরামতি, পূর্ণাঙ্গ সংস্কার এবং প্রযুক্তিগত আধুনিকীকরণের একটি প্রধান কেন্দ্রে পরিণত হবে। ভারতের পৌরোহিত্যে আগামী মাসে ব্রিক্স শিখর সম্মেলনের আগে ব্রিক্স গোষ্ঠীর পারস্পরিক কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে দেশের 25টিরও বেশি শহরে 350টিরও বেশি বৈঠক ও উচ্চ পর্যায়ের বার্তালাপ অনুষ্ঠিত হয়েছে। মূলত রাজনীতি ও নিরাপত্তা, অর্থনীতি ও অর্থব্যবস্থা এবং সংস্কৃতি ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ নিয়ে সেখানে কথা হয়েছে। নেপালে হড়পাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, 300 জন ভারতীয় সহ 1000 জনেরও বেশি এখনও নিখোঁজ। নিখোঁজ ভারতীয়দের মধ্যে প্রায় 50 জন তীর্থযাত্রী সদ্য কৈলাস মানসরোবর যাত্রা শেষ করে নেপালে ফেরেন বলে জানা গেছে। প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত নেপালে আরও 37.5 টন মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ত্রাণ সামগ্রী নিয়ে দ্বিতীয় বিমানটি রওনা হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী প্রবৃত্ত মার্গারিটা আজ ভিয়েতনামের হ্যানয় সে দেশের প্রধানমন্ত্রী লে মিন হুইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় মার্গারিটা জানান, বৈঠকে উভয় নেতা ভিয়েতনামের জেনারেল সেক্রেটারি তথা প্রেসিডেন্ট তো লামের সফল ভারত সফর এবং ভারত ভিয়েতনাম দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার বিষয়ে কথা বলেন। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, খেলাধুলা কেবল সেরা হয়ে ওঠার শিক্ষাই দেয় না, বরং আরও ভালো প্রতিযোগী হয়ে উঠতেও শেখায়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, খেলাধুলা শুধু পদক জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি উন্নত ভারত গঠনে দেশের যুবশক্তিকে একত্রিত করার অভিযান। নেপালে হড়পাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, 300 জন ভারতীয় সহ 1000 জনেরও বেশি এখনও নিখোঁজ। নিখোঁজ ভারতীয়দের মধ্যে প্রায় 50 জন তীর্থযাত্রী সদ্য কৈলাস মানসরোবর যাত্রা শেষ করে নেপালে ফেরেন বলে জানা গেছে। প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত নেপালে আরও 37.5 টন মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ত্রাণ সামগ্রী নিয়ে দ্বিতীয় বিমানটি রওনা হয়েছে। তিনি বলেন, নেপালের কর্তৃপক্ষের সঙ্গে ভারত নিবিড় ও নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রেখেছে। উত্তরপ্রদেশের কানপুরে আজ একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ার ঘটনায় 2 জন বিমান চালক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে 1 জন প্রশিক্ষক ও অপরজন প্রশিক্ষণরত ছিলেন। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি দেশের সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে দূরদর্শী পরিকল্পনা গ্রহণের গুরুত্বের উপর জোর দিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ আয়োজিত 21 গ্লোবাল সাস্টেনেবিলিটি সামিটে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, শিল্প বাণিজ্য ব্যবসা কৃষি পর্যটন ক্ষেত্রের অর্থনৈতিক উন্নয়নের জন্য দূরদর্শী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই রাজ্যের যুবকদের আর কাজের খোঁজে ভিন রাজ্যে বা বিদেশে ছুটতে হবে না। যারা বাইরে চলে গিয়েছেন তারাও এবার নিজের রাজ্যেই পর্যাপ্ত কাজের সুযোগ পাবেন। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের শেষ দিনে আজ শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত 8 উইকেটে 360 রান তুলেছে। শ্রীলঙ্কা এগিয়ে 147 রানে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।

আজকের নাটক আশ্রয়। সিন্ধি ভাষায় মূল কাহিনী হরি মেটওয়ানি। বাংলা বেতার নাট্যরূপ গীতা গঙ্গোপাধ্যায়। প্রযোজনা বিশ্বনাথ দাস। নাটক আশ্রয়।

0: ওই ওই ওরা আবার বলছে আজু।
1: কি হলো কি হলো সিস্টার?
2: ওই যে স্যার আবার শুরু করেছে।
1: বালিয়াড়ি আর বালিয়াড়ি, মরুভূমি, দিগন্তে বিলীন হয়ে যাওয়া আকাশ, কখনো কখনো ক্যারাভান, মরু জাহাজ চলেছে, উঠ উঠ। আমি শুনেছি সিন্ধু নদীর মাঝিরা গায় উটের গান, আর উঠে বসে সিন্ধু নদীর গান গায় উট চালক।
2: ওই শুনুন স্যার, আমি কখনো কখনো চিৎকার করে,
1: আমি শুনেছি,
2: আবার হঠাৎ শান্ত হয়ে নিজের মনেই কথা বলে।
3: আশ্চর্য, মাথায় ওই রকম চোট অথচ কি পরিষ্কার উচ্চারণ।
2: হ্যাঁ স্যার, খুব পরিশীলিত।
3: আচ্ছা সিস্টার, যে পুলিশটা এসেছিল রেজাহার নিতে, তা সে চলে গেছে?
2: হ্যাঁ স্যার, সে তো ফেড আপ হয়ে চলে গেছে, কোনো কথা জবাবই দেয় না।
0: একটু জল
3: সিস্টার, সিস্টার দেখুন
0: একটু জল।
2: এই যে জল, হ্যাঁ করুন। এই তো।
3: কেমন আছেন আজকে?
0: আজকে বোধহয় একটু ভালো, ঠিক বুঝতে পারি না।
3: দেখুন, আমরা আপনার একটু সহযোগিতা চাইছিলাম। এই আপনাকে কে মেরেছে যদি বলেন, পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে।
0: কাকে অ্যারেস্ট করবেন ডাক্তারবাবু?
3: যিনি আপনাকে মেরেছেন।
0: ডাক্তারবাবু বলতে পারেন আমাদের আমাদের দেশ ছাড়া করেছে কে? আমাদের আমাদের একটা ভাষা আছে, কেন সে ভাষা সেভাবে স্বীকৃতি পেল না বলতে পারেন?
3: আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না।
0: পাওয়ার কথা নয় ডাক্তারবাবু, একটা ভাষাকে রক্ষা করতে একটা ভূমির দরকার, কিন্তু ভারতে সিন্ধ বলে কোনো জায়গা নেই। সেই জমির উপর জীবনযাত্রায় তো একটা একটা ভাষা তৈরি করে, তাই না?
3: ও, আপনি সিন্ধুই?
0: সিন্ধু আমার আমার দেশ ছিল।
3: ও আচ্ছা, ঠিক আছে সিস্টার, আমি চলি।
0: না না ডাক্তারবাবু, আপনি শুনে যান, সিন্ধি ভাষা জমিহীন হলেও সিন্ধিদের কেউ কেউ কেউ দমিয়ে রাখতে পারেনি।
3: আপনার এত কথা বলা বারণ।
0: বারণ? কিসের বারণ, কার বারণ
3: সিস্টার?
2: হ্যাঁ স্যার,
3: রোগী তো শুনলাম বাড়ি কাজ করতো, তাই না? আশ্চর্য
2: সত্যি স্যার, ভদ্রলোককে যত দেখছি ততই আশ্চর্য হয়ে যাচ্ছি, মনে হয় খুব শিক্ষিত।
3: আচ্ছা, ওই কাকে খবর দেবেন বলেছিলেন না?
2: হ্যাঁ, দেওয়া হয়েছে স্যার।
3: দেওয়া হয়েছে, আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আমি চলি।
2: আচ্ছা।

0: কে? ও ও সিস্টার,
1: ওষুধটা যে এবার খেতে হবে।
0: আচ্ছা সিস্টার
1: বলুন,
0: ডাক্তারবাবু আমায় পাগল ভাবলো তাই না?
1: পাগলামি করলে তো তাই ভাববে তাই না?
0: না পাগলামি না সিস্টার, আসলে।
1: আচ্ছা এবারে জলটা মুখে নিন তো, দেখি দেখি দেখি। হ্যাঁ ওষুধ।
0: আসলে আসলে সিস্টার, আমার শুধু মনে পড়ে আমি আমি বেশ ছোট।
1: হ্যাঁ আর আর কি মনে পড়ে?
0: পাঞ্জাবের পাঁচটা নদী জানেন তো, সব নদী এসে জল ঢেলেছে সিন্ধুর বুকে, মরুভূমি, পাহাড়, সমুদ্র, এই সব কিছু আলাদা করেছে সিন্ধুকে। সিন্ধু প্রদেশ, সম্পূর্ণ সিন্ধু।
1: বা এ তো এক আশ্চর্য দেশ।
0: ঠিক বলেছেন সিস্টার। আচ্ছা আচ্ছা সিস্টার
1: বলুন,
0: আমি কে?
1: আপনি আপনি তো মোহন আলমচাঁদ মানসুখানি।
0: মোহন আলমচাঁদ? আচ্ছা আচ্ছা সিস্টার, আমরা কারা? আমি কি আমি কি আপনার আশ্রিত?
1: আশ্রিত? এখানে কেউ কারো আশ্রিত নয়, এটা নার্সিং হোম।
0: নার্সিং হোম? ও আমার আমার আমার ঠাকুরদা, আমার ঠাকুরদা না এদেশে আসতে চাইনি। বাবা কেন যে এলেন
1: বাড়ি? সবাই তো দেশভাগের পর এসেছে।
0: আসবে কেন? আমার

0: আমার মাও এখানে এসেই মারা গেলেন।
1: ও, আপনার মা নেই? সরি।
0: আমার আমার নিজের মা নেই, কিন্তু আমার আমার নতুন মা না খুব ভালো। বাবা অত টাকা পয়সা নিয়ে এলো আর আর সব উড়িয়ে দিল, আর আর আমরা আশ্রিত হয়ে গেলাম। কেন কেন আশ্রিত হব
1: মোহনবাবু?
0: কেন
1: মোহনবাবু, প্লিজ,
0: কেন আশ্রিত হব?
1: একটু শান্ত হন মোহনবাবু।
0: আপনি বুঝি আমাকে আবার আবার ইনজেকশন দেবেন?
1: অনেক রাত হয়ে গেছে যে, ঘুমোতে হবে না? এই যে, এই তো হয়ে গেল।
0: ঘুমোবো ঘুমোবো, কিন্তু কিন্তু আমার খুব গল্প করতে ইচ্ছে করছে সিস্টার। গল্প আমার মনে পড়ছে, আমার বাবা আমাকে জোর করে জোর করে মালিকের কাছে মুকুন্দ ভাই, আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল।
2: তাড়াতাড়ি বলো, আমাকে এক্ষুনি বেরোতে হবে।
0: না, বলছিলাম যে আমার বোন বড় হয়েছে তো, তাই।
2: ঠিক আছে, এখানে তো কত মেয়ে বিড়ি বাঁধে, তা তোমার বোনও।
0: মুকুন্দ ভাই, আপনি আমাকে একটা চড় মারতেন সেটা সহ্য করতাম। আমরা দেশ ছেড়ে এসেছি, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে আসিনি। আমি আমার ছোট বোনের বিয়ের জন্য টাকা ধার চাইতে এসেছি আপনার কাছে।
2: টাকা ধার?
0: হ্যাঁ।
2: শ্রমিকরা যদি এরকম বায়না শুরু করে, সে বায়না কি মেটানো সম্ভব?
0: আমি সব শোধ করে দেব।
2: তুমি নিজে প্রতিদিন কাজ করো, প্রতিদিনের মজুরি নিয়ে যাও, তুমি কোথা থেকে শোধ করবে? শুনো
0: মুকুন্দ ভাই, আমি কথা দিচ্ছি যে আমি।
2: না, কোনো কথা নয়। তোমাকে কাজ দিয়েছি, আশ্রয় দিয়েছি, সিন্ধু দেশ থেকে এখানে পালিয়ে এসেছো। এখান থেকে যদি পালিয়ে যাও, দেনা তখন কে শোধ করবে?
0: মুকুন্দ ভাই, শুধু আপনার জন্য বাবা, আপনার জন্য আমাকে এই অপমান সহ্য করতে হলো। আমি যেতে চাইনি, কিন্তু আপনি শুনলেন না।
3: হলোটা কি? যদি সেটজি রাগের মাথায় কিছু বলেই থাকে, তাতে মাথা গরম করা কি হলো?
4: মাথা গরম করার মতন কথা নিশ্চয়ই হয়েছে।
3: তুমি চুপ করো তো, যা বোঝো না তাই নিয়ে কথা বলো না।
4: হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না।
3: দেখছো আমি অকর্মণ্য হয়ে পড়েছি? না আছে টাকা, না আছে সম্পত্তি, যে ভাঙিয়ে খাবো।
0: সম্পত্তি ভাঙিয়ে আমি খাইনি। আমাদের যা ছিল তা সুন্দরভাবে ব্যবস্থা করলে খুব ভালোই চলত।
3: মানে কি কি বলতে চাও তুমি?
0: ঠিকই বলেছি।
3: কি বলতে চাও?
4: ও যা বলছে সেটা কি ভুল বলছে?
3: বেশ করেছি, আমার টাকা আমি খরচ করেছি, যা খুশি করব। তারপরে ও কাজ ছেড়ে ঘরে বসে থাকবে, খাবেটা কি?
0: আমি কিছু একটা করব। আপনি তো বলেছিলেন যে আমরা সম্মানের জন্যই দেশ ছেড়ে এসেছি, তা কোথায় সম্মান? এ দেশে তো দেখি সবাই আমাদের আশ্রিত ভাবে। আশ্রিত? কিসের আশ্রয়, কার আশ্রিত? আমি তো আমি তো কাজ করে মজুরি নিই, কারো কাছে গিয়ে তো পাত পাতি না। আমি আশ্রিত হলাম কি করে বলুন তো?
4: শোন শোন মোহন, একটু শান্ত হ বাবা,
0: শান্ত
4: একটু শান্ত হ,
0: শান্ত।
4: শুনছো, শুধু রাগারাগি করো না। ছেলে তো বড় হয়েছে, তার কথাও তো তোমায় ভাবতে হবে। ও যখন চাইছে দেখুক না, অন্য কোথাও কিছু হয়।
3: আরে আজকাল কাজ পাওয়া এত সহজ নয়, বুঝলে?
4: আর আমি বুঝি না।
3: তুমি তুমি একটা কাজ করো।
4: কি কাজ?
3: তোমার মামা মুচিরামের একটা বেকারি আছে কল্যাণ ক্যাম্পে, তুমি তার কাছে চলে যাও।
4: ক্যাম্পে? সেখানে কিসের চাকরি হবে?
3: ক্যাম্প বলতে যা ভাবছো তা নয়, আগে ছিল কল্যাণ ক্যাম্প মানে উল্লাসনগর, সব সিন্ধিরাই থাকে, নামও হয়েছে সিন্ধুনগর।

0: এখন ভাবছে খুবই খারাপ লাগছে মোহন, সত্যি তোমার মা আমার একমাত্র বোন, কেন যে তোমার বাবার উপর এত রাগ করেন, হদ্দার বিয়ে তো গেলাম না।
1: হ্যাঁ দিদি, মাঝে মাঝে আপনার কথা বলে।
0: তা তো বলবেই, আমি তো একটাই মামা। যাকে বাদ দাও, বাদ দাও সেসব কথা। সিন্ধুনগর কেমন লাগছে বলো?
1: খুব ভালো, সব সিন্ধি এক জায়গায় হয়ে সিন্ধু নগর গড়েছে।
0: ভেবো না, শুধু এখানেই সিন্ধি আছে, এখন সিন্ধিরা সারা দেশ জুড়েই আছে, বুঝতে পারছো?
1: আচ্ছা,
0: যার যেমন ক্ষমতা তাই করছে, পুঁজি থাকলে ব্যবসা নেমে পড়ছে। তাই তো ভাবি, তোমার বাবা বেশ ভালো পয়সাই নিয়ে এসেছিল দেশ থেকে।
1: হ্যাঁ,
0: কিন্তু যাক, ওসব

0: পুরোনো দিনের কথা বলে আর লাভ কি বলো?
1: আপনি আর কি বলবেন মামা, আমার চোখের সামনেই তো দেখলাম বাবা সব নষ্ট করে ফেললো।
0: তা তো তুমি দেখবেই, অমলও তো প্রায় তোমারই বয়সে ছিল। ছেলেটা মারা যাওয়ার পর খুব ভেঙে পড়েছিলাম জানলে। কি হবে আর। আচ্ছা মোহন,
1: হ্যাঁ মামা,
0: তুমি তো আমার বেকারিটা দেখাশোনা করতে পারো, করবে? কি চুপ করে আছো কেন?
1: না মামা, আমি ভাবছি যে এতটা দায়িত্ব, আমি তো মামা শুধু বিড়ি বাঁধার কাজই জানি।
0: তা তুমি যদি এই কাজই করতে চাও তার ব্যবস্থা আছে।
1: আছে মামা?
0: সিন্ধুনগরে মেঘরাজের বিড়ির খুব কদর।
1: সেখানে কাজ পাবো মামা?
0: নিশ্চয়ই পাবে, আমি বললে মেঘরাজ না করবে না। মেঘরাজ সিন্ধু দেশের মানুষ, আমার সঙ্গে সেই ছোটবেলাকার পরিচয়, খুব ভালো মানুষ, খুব সৎ। চলো কালে আমি তোমায় নিয়ে যাবো।

0: আর কবে শিখবি সুন্দরম? এই দেখ, এই দে কাঁচিটা দে, পাতাটাকে এইভাবে ধরবি, এইভাবে কাটবি, তবে তো বিড়ির পাকটা সুন্দর হবে।
1: এবার পারব।
0: আর পেরেছিস। আরে আরে এসো এসো রুচিরাম। আচ্ছা এই তোমার ভাগ্নে?
1: হ্যাঁ, ওকে নিয়ে এলাম।
0: এ তো বেশ সুন্দর জোয়ান ছেলে। হ্যাঁ, একে কেন এ কাজে লাগাচ্ছ? অন্য কোথাও
1: না গো মেঘরাজ, ও এই কাজই করতে চায়।
0: কেন, এই বিড়ি বাঁধার কাজ ভালো লাগে তোমার?
2: কোনো কাজই তো ছোট নয়, আর তাছাড়া এ কাজটা আমি জানি।
0: আচ্ছা আচ্ছা, বেশ তাহলে করবে। এই যে সুন্দরম, আরো একজন এলো, তিন চারজনে মিলে এবার কত কাজ তুলতে পারো দেখি।
2: আমি আমি একটা বিড়ি বানিয়ে দেখাই আপনাকে।
0: বানিয়ে দেখাবে? দেখাও।

0: কিন্তু পাকা কারিগর হে রুচিরাম, হাত চলছে কেমন দেখেছো?
1: আচ্ছা তাহলে ও কি কাল থেকে এখানে আসবে মেঘরাজ ভাই?
0: কেন কাল কেন, আজ থেকে নয় কেন?

0: হরিয়া গান না গাইলে বিড়ি বাঁধতে পারে না, বাঁধেও ভালো কিন্তু ওই দুদিন আসে তো তিন দিন আসে না, এদিকে বিড়ির চাহিদা আছে আর আমরা সাপ্লাই দিতে পারছি না।
1: এবার থেকে কিছুটা পারবেন
0: বলছো?
1: আমি তো এসে গেছি। আচ্ছা কাকা, আজও শব্দের অর্থ কি?
0: আজও শব্দের অর্থ কি বলবো ঠিক ঠিক করে বলা মুশকিল, তবে তুমি ধরতে পারো আজও শব্দের অর্থ আশ্রয়।
1: আশ্রয়? আশ্রয়? তাহলে তাহলে এমন বিশ্রী বাজে ভাবে বলা হয় কেন? যেন আপদ বালাই সব সুন্দরভাবে বলা যায় না?
0: তাই তো বলা উচিত। এই দেশ ভাগের পরে আমরা যারা সিন্ধু দেশ থেকে চলে আসি তারা তো আরো পাঁচজনের মতোই বাঁচতে চেয়েছি।
1: তবে তবে সিন্ধিদের বেলায় কেন আজও শব্দটা ওই রকম ভাবে বলে? আমার শুনলে কেমন, আমার শুনলে কেমন মাথা গরম হয়ে যায় কাকা।
0: আসলে কি জানো, এই ভারতীয় ইউনিয়নে সিন্ধু বলে কোনো জায়গা নেই, তাই তার দাঁড়াবারও জায়গা নেই। এই সুন্দরম, আরে তাড়াতাড়ি হাত চালা, হাত চালা। দেখ তো মোহন কি সুন্দর সুন্দর কথাও বলছে, আবার বিড়িও বাঁধছে।
2: কাকাও তো বিড়ি বানাতে ওস্তাদ, ওর সঙ্গে পারবো কেন বলো তো?
0: কথা কম কাজ বেশি। মোহন মোহন, আমি একবার আমার এক বন্ধুকে একটা শব্দের মানে জিজ্ঞেস করেছিলাম।
1: কি কাকা?
0: সে আমায় কি জবাব দিয়েছিল জানো?
1: কি কাকা?
0: বলে কি, আপনি যার অর্থ জানতে চাইছেন তা জানতে হলে আমার ঠাকুরদাকে জিজ্ঞেস করতে হবে, বাকি যে আমার ঠাকুরদা বেঁচে নেই। আরে বাবা, এইভাবেই তো সিন্ধি ভাষা টিকে আছে।
1: টিকে আর কোথায় আছে কাকা, আমি তো শুনি না।
0: না না, তা নয়, আসলে বিয়ে শাদী উৎসবে তখন নিজেদের ভাষাতেই কথা বলে সবাই।
1: কাকা কাকা, ওই ওই দেখুন, জুটেছে এসে সবাই।

0: রোজ এমন হলে তো বিপদ কাকা।
1: সত্যি বড় মুশকিল হলো, লোকগুলো মোটেই সুবিধের নয়। নিচে দেখেছে চোলাই মাল আর ওপরে জলের কলসি।
2: হ্যাঁ, স্বাভাবিকভাবে এরা বোধ হয় জলছত্র খুলেছে। কাকা কিছু একটা ব্যবস্থা করো, জল পরে পরে জায়গাটা এর মধ্যে এমন হয়ে গেছে যে আর বসা যাচ্ছে না।
0: সত্যি তাই, এবার কিছু একটা করতে হয়।
1: না না না, এরা লোক ভালো নয় বুঝলে, এদের সাথে লাগতে যেও না তোমরা।
0: যাবো কাকা, এইবার যাবো।
1: না, তোমাদের কাউকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমিই বলবো।
3: এই যে ভাই।
4: এই যে কি বলছেন?
1: দেখো ভাই, জল পড়ে পড়ে এখানে তো কাদা হয়ে যাচ্ছে, তোমরা যদি অন্য কোথাও গিয়ে বসো তো।
4: অন্য কোথাও কেন? এটা কি কারো বাবার জায়গা নাকি?
1: তা না, দেখতেই পাচ্ছ আমার গুমটিটা পাশেই, সবাই বসে এখানে বিড়ি বাঁধি।
5: আরে বাঁধুন না, বিড়ি বাঁধুন, ঝোলা বাঁধুন, যা খুশি বাঁধুন, আমরা তো আর আপনার অসুবিধে করতে যাচ্ছি না।
4: ঠিকই তো,
1: অসুবিধেই তো হচ্ছে, আর সেই জন্যই তো বলা, জল পড়ে পড়ে কাদা হয়ে যাচ্ছে। ওপরে জল রেখেছো, নিচে রেখেছো অন্য মাল, আর তার জন্য হট্টগোল হচ্ছে।
4: হট্টগোল আমার সয় না।
1: এই দেখো, এসব আবার কি? এসব কি ভালো?
4: কে আমার ভালো মন্দ বোঝাতে এসেছে?
1: হ্যাঁ, তোমরা তো অন্য কিছুও করতে পারো। আমার কথা শোনো, আমার কথা শোনো, তোমরা বরং
5: শুনুন শুনুন, আপনি আপনার কাজ করুন, আমাদের সঙ্গে লাগতে আসবেন।
1: বেশ বেশ, ভালোভাবে বলেছি, তোমরা যখন আমার কথা শুনবে না, তখন বাধ্য হয়ে আমাকে পুলিশের কাছেই যেতে হবে।
6: কি বলে রে, পুলিশ দেখাচ্ছে না শালা, কোথায় যাব?
4: আরে যান যান যান, এই ভালো, আপনি পুলিশের কাছেই যান, আমরাও আপনাকে দেখে নেব।
5: এক কাজ করুন না, ঘুমটিটা আমাদের বেচে দিন, 4,000 দেব।
1: এই ঘুমটিটা? তোমরা কি পাগল হয়ে গেছো? যখন থেকে এখানে ক্যাম্প খুলেছি তখন থেকে এই ঘুমটি এখানে, আর তোমরা বলছো?
4: শুনুন শুনুন, আমার নাম হচ্ছে হরদান আর ওর নাম দৌলত। আপনি যদি এই রবিবারের মধ্যে ঘুমটি বিক্রি না করে দেন, তাহলে সোমবার থেকে এই ঘুমটির চিহ্ন থাকবে না।
0: এই এই কি বলছো কাকাকে?
7: হাতে কাঁচি দেখেছো? কাঁচি একদম পেটে ঢুকিয়ে দেবো।
0: খুব বেড়ে উঠেছে, কাকার উপর হুম্বিতম্বি করছে।
7: এই গুন্ডাগুলোর জন্য শান্তিতে কাজ করা যায়?
0: হ্যাঁ,
7: চলে আসুন।
0: সন্ধে হয়ে গেল, চলো হরিয়া চা খেয়ে আসি।
8: আরে বসো না, একটু পরে তো তাসের আড্ডা বসবে।
0: ওসব আমার ভাল লাগে না, আমার অভিজ্ঞতা যদি তোমার থাকতো না, তোমারও ভালো লাগতো না। তাস খেলে খেলেই সর্বস্ব হারালো আমার বাবা।
8: ঠিক আছে চলো।
0: হরিয়া, তোমার নামটা কিন্তু ভাই খুব সুন্দর।
8: আমাকে দেখতে কিন্তু খুব খারাপ।
0: আমি কি তোমাকে তাই বলেছি? এই যে তুমি হাসছো না, আর তোমার ঝকঝকে সাদা দাঁতগুলো কত সুন্দর লাগছে, তুমি কি জানো?
8: তাহলে তো মোহন ভাই সবসময় ওই দাঁত দেখিয়ে থাকতে হয়।
4: আরে আরে, দূর থেকে দেখি আমার সন্দেহ হয়েছে, কাছে এসে দেখি মেঘরাজ কাকা।
9: আরে সন্ধ্যেবেলা তো তাস খেলতে দেখছিলাম,
4: কিন্তু মাথাটা ফাটলো কি করে? আমার মনে হয় জানিস, এই ঘাটে সিঁড়িতে লেগে বোধহয়।
9: এ মোটেও সিঁড়ির চোট নয়, নির্ঘাত ওই লোক দুটোর কাজ।
4: ঠিক বলেছিস, কিন্তু আরে একটা ব্যবস্থা তো করতে হয়, আরে অ্যাম্বুলেন্সে খবর দিতে হবে তো।
10: হ্যাঁ, দেয়া হয়েছে দেয়া হয়েছে, এক্ষুনি
0: আসছে। কি হয়েছে
8: কি হয়েছে
0: কি হয়েছে ওখানে?
10: এই দেখো দেখো দেখো দেখো কি হয়েছে।
0: আরে কাকা, এ কি?
9: আরে
0: কেমন করে হলো?
4: আরে আমি তো দেখলাম এইখানে পড়ে।
9: কিন্তু এখানে এখানে এসেছিলেন কেন?
0: কাকা তো মাছেদের আটার গুলি খাওয়াতে আসতেন, কিন্তু না না, এইটা তো পড়ে গিয়ে হয়নি, এ তো খুন, কেউ কেউ খুন করেছে কাকাকে।
9: মোহন ভাই,
0: হ্যাঁ
9: মোহন ভাই, এ নিশ্চয়ই ফতনার দৌলতের কাজ। ওই তো ওই তো।

0: 2 মাস হয়ে গেল, বাড়িতে একটা পয়সাও পাঠাতে পারিনি।
1: কি করে পারবে? থানা পুলিশ উকিল করতেই তো সময় কেটে গেল।
0: তবু এই সালামত রায় পার্সোয়ানির মতন উকিল পেয়েছিলাম বলে কাজটা উদ্ধার হলো।
1: খুনের সাজা দেওয়া গেল না, এই যা দুঃখ। ওই 6 মাস জেল হলো।
0: হ্যাঁ, খুন প্রমাণ করা তো সহজ হলো না, সবাই বুঝলো, কিন্তু ওই চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল না। তাও যদি ওরা বোকামি না করে আগেই জামিন না নিয়ে নিত, এত বোধহয় সম্ভব হতো না।
1: সত্যি, কেস ওঠার আগে ওরা জামিন চেয়ে নিল, উকিল সাহেব তো তাতেই নিশ্চিত হয়ে গেলেন। মোহন ভাই,
0: বলো,
1: একটা কথা বলবো?
0: কি?
1: আমি যেখানে কাজ করি তুমি সেখানে কাজ করবে?
0: তুমি যেখানে কাজ করো মানে চান্দিবাই কলেজে, সেখানে কি কাজ করব?
1: ক্যান্টিনে একজন ম্যানেজারের দরকার, আসলে তুমি করবে?
0: আমাকে আমাকে নেবে কেন হরিয়া?
1: আরে সে ভার আমার, তুমি করবে কিনা আগে বলো।
0: মন্দ কি হরিয়া, কলেজে তো পড়া হলো না, নহয় ক্যান্টিনেই কাজ করলাম।
1: তুমি করবে?
0: করব।
2: আরে হরিয়া, চা খাওয়াবে না?
3: হ্যাঁ হ্যাঁ খাওয়াবো, আপনারা বসুন বসুন।
2: মোহন কোথায়?
3: কাউন্টারে আছে।
4: আরে মুকেশ, তোর ওই লোকটার সঙ্গে এত ভাব কেন? তুই তো আর ধারে খাস না।
2: না না, মোহন ভাই খুব ভালো ছেলে। এই যে এই যে মোহন ভাই।
0: কি ব্যাপার, কখন এলেন?
2: বসে পড়ো। তোমাকে কতদিন বলেছি ওই আপনি টাপনি গুলো ছাড়ো।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার বইটা এনেছো?
2: এই তো তোমার বই। কিন্তু ভাই আমার পড়া হলো না।
0: সে কি, বইটা পড়লে না?
2: আরে সময় পেলাম কোথায়?
0: সময়ের জন্য বই পড়া হয় না, ওটা বাজে কথা, পড়ার ইচ্ছেটাই হলো আসল।
5: আরে ইয়ার, ক্যা হ্যায় ইস কিতাব মে,
2: এটা সিন্ধু দেশের ইতিহাস।
5: যে দেশ ছেড়ে তোমরা চলে এসেছো? আরে ছোড় ইয়ার, এখন তো তোমরা এখানে আশ্রয় পেয়ে গেছো।
0: আশ্রয়? আশ্রয় শব্দটার মানে বোঝেন?
5: তার মানে
0: একে আশ্রয় বলে? আমরা কিভাবে গরু ছাগলের মতো এদেশে এসেছি? একটা ক্যাম্পে ঢুকিয়ে দিয়ে বলা হলো এটা আমাদের দেশ, আমাদের। আপনারা যদি আমাদের দেশে যেতেন না, তাহলে বুঝতেন অতিথি সেবা কাকে বলে।
5: তাই নাকি? কি করতে ভাই, মাথায় তুলে রাখতে?
0: রাখতাম, মাথায় তুলে রাখতাম। একটা রুটি আধখানা আধখানা করে খেতাম।
5: আর আমি যদি সবটাই কেড়ে নিতাম?
0: ভুল করতেন, কেননা সিন্ধিরা লড়াই করতে জানে, লড়াই। সেকেন্দার, আরব, পাঠান, এদের সঙ্গে সিন্ধিরা লড়াই করেছে।
2: আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত মাথা গরম করো না।
5: আচ্ছা ভাই, এসব কথাই বইতে আছে?
0: আছে আছে, অনেক কথাই আছে। আমাদের আমাদের সকলেরই জানা উচিত, সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দটা এসেছে, আর তার থেকেই হিন্দুস্থান।
2: মোহন ভাই, তুমি তো অবাক করে দিলে ভাই, এত পড়াশুনো তুমি কখন করো?
0: এই
5: আচ্ছা মোহন ভাই, আর একদিন শুনবো, চল মুকেশ।
1: মোহন ভাই, তুমি তো অবাক করে দিলে।
3: কলেজে পড়া এইসব ছেলেগুলোকে এখানে বোকা বানিয়ে দিলে।
0: হরিয়া, এই জন্য আমি তোমার কাছেই কৃতজ্ঞ ভাই। যদি তুমি এই কাজটা আমায় জুটিয়ে না দিতে না, আমি কি এত বই পড়ার সুযোগ পেতাম বলো?
1: সুযোগ তো অনেকেই পায়, পড়ে কজন?
0: প্রিন্সিপাল তাবরেজা আর অধ্যাপক দয়াল আশা, এদের সাহায্য কি বলবো তোমাকে, এরা খুব সাহায্য করেন আমায়। আর কথা নয়, এক্ষুনি ডাক পড়বে।
1: মোহন ভাই, মোহন ভাই, এই যে মুকেশের বোন আর বন্ধু আসছে।
6: এত চা খাওয়া ভালো না মোনা?
7: না, তোর মতন খুকুমনি হয়ে দুধ খাবো।
6: শোভা, দেখ তোর হিরো দাঁড়িয়ে আছে।
7: রোজই থাকে, ওটাই ওর কাজ।
6: আচ্ছা শোভা, তুই যে মোহনকে ভালোবাসিস।
7: ভালোবাসি?
6: ওই হলো, পছন্দ করিস, সেটা কিও জানে?
7: আমি জানবো কেমন করে? আমার সঙ্গে আলাপ নেই।
6: আলাপ করবি?
7: সুযোগ আসেনি।
6: এলে
7: তুই চুপ করবি?
6: আচ্ছা ধর আলাপ হলো, তোরা জানলি, তারপর
7: কি?
6: ব্যাপারটা তোর ভাবা উচিত, তুই যথেষ্ট বড় লোকের মেয়ে, আর মোহন অশিক্ষিত, ক্যান্টিনের ম্যানেজার।

0: তুই তো অনেক দূর ভেবে ফেলেছিস। শোন, দাদার সঙ্গে ওর পরিচয় আছে, দাদার কাছে ওর অনেক গল্প শুনেছি, তার থেকে ওকে আমার ভালো লাগে। মোহনকে সকলেরই ভালো লাগে, আমারও লাগে, কিন্তু তোর ভালো লাগা আর আমার ভালো লাগা এক নয়।
1: তা হবে,
0: মোহনেরও তোকে ভালো লাগে, তাই নাকি? আমি তা জানি না, তুই বুঝলি কি করে?
1: তোর থেকে অভিজ্ঞতা বেশি বলে।

0: বাবা, এদিকে দাদাও কেন নেই? কি করি এখন, কলেজ থেকে বেরোবো কেমন করে?
1: লোকেদের মধ্যে গোলমাল বেঁধেছে,
0: এখন কি করবো আমি? মোনা থাকলে চলে যেতে পারতাম।
1: হ্যাঁ সেই তো, কিন্তু এটা তো একটা চিন্তার কথা। তুমি যদি বলো তাহলে আমি তোমাকে পৌঁছে দিতে পারি, মানে এই সাইকেলে আর কি। এছাড়া আর উপায় কি বলো, আমার পেছনে কিন্তু ক্যারিয়ার নেই, সামনে বসতে হবে।
0: আচ্ছা হেঁটে যেতে পারি না?
1: আমি পারবো, তুমি পারবে তো?
0: হ্যাঁ পারবো পারবো।
1: ঠিক আছে দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি।

0: মোহন, আমি একটা সমস্যায় পড়েছি।
1: হাঁটতে কষ্ট হচ্ছে?
0: না না।
1: বেশ তো, আমাকে বলতে পারো তোমার সমস্যার কথা, যদি তোমার কোনো কাজে লাগি তাহলে।
0: মানে আসলে কি বলবো বুঝে উঠতে পারছি না। আর আচ্ছা, ক্যান্টিনের কাজ ছাড়া আর কোনো কাজ করা যায় না? মানে আর একটু ভালো কাজ।
1: আর একটু ভালো কাজ? যেটা করছি সেটাও তো ভালো কাজ।
0: না মানে আমি বলছিলাম যে অন্য কোনো সম্মানজনক কাজ।
1: কেন, এই চাকরিতে সম্মান নেই?
0: আহা তা নয়, বলছিলাম এ চাকরিতে কত টাকা পাও তুমি?
1: যা পাই তাতে আমার চলে যায়, মাকেও প্রতি মাসে টাকা পাঠাই, আর কি দরকার?
0: ব্যাস, বাড়ি ঘর দরের প্রয়োজন নেই।
1: শোভা, এটা ঠিকই যে আমার বাড়ি নেই, গাড়ি নেই, নেই কোনো ব্যাংক ব্যালেন্স, তাই আমার বড় লোকের চালও নেই।
0: চালের কথা বলছি না, কিন্তু আর সব থাকবে না কেন, সকলেরই তো আছে।
1: শোভা, তুমি শিক্ষিতা, জগতের যা সত্যি রূপ সেটা আগে ভালো করে দেখে নাও, এই দেখাটা তোমার জীবনে কাজ দেবে, তাই না? কি হলো, রাগ করলে?
0: না না, শুধু শুধু রাগ করব কেন।
1: আচ্ছা শোভা, ওই যে ওই ওই দেখো, ওই যে বাড়িটা তৈরি হচ্ছে, ওখানে আগে কি ছিল তুমি জানো?
0: উমা, সত্যি তো? ওখানে একটা জলছত্র ছিল, সেটা উঠে গেছে।
1: না, সেটাকে উঠিয়ে দিয়েছে
0: কে?
1: কোনো এক ধনী কন্ট্রাক্টর। দেখছো না কত বড় বাড়ি হচ্ছে, এভাবে জমি দখল করে কাজ করলে বড় লোক হওয়া যায়, কিন্তু আমার এরকমভাবে বড় লোক হওয়ার বিন্দুমাত্র বাসনা নেই শোভা।
0: না না, এভাবে বড় লোক হতে বলছি না, এটা তো অন্যায়।
1: ন্যায় অন্যায় বোধ তো এদের নেই। শোভা, তুমি কিন্তু হাঁপিয়ে গেছো।
0: না না, আসলে হাঁটার তো।
1: এই এই
0: কি হলো?
1: তোমার হাতটা ধরে ফেললাম, কিন্তু আসলে তুমি হাত দিয়ে তোমার কপালের ঘামটা মুছতে যাচ্ছিলে তো।
0: হ্যাঁ।
1: না থাক, মুছো না, ঘামের ফোঁটা তোমার কপালে শিশিরের মতো চমক দিচ্ছে।
0: তুমি একটা পাগল।
1: পাগল? হ্যাঁ, না থাক, আজকে নয়, আরেকদিন।
0: কি আরেকদিন?
1: তোমাকে আমার আজ ভীষণ ভালো লাগছে, তাই মনে হয়েছিল, মনে হয়েছিল যে তোমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরি।
0: এখন আর সে চেষ্টা করো না, বাড়ি এসে গেছে।
1: জানি।
0: তাহলে চলি, আরেকদিন
1: আরেকদিন।

0: হ্যালো,
1: কি রে, ক্লাসের পর কোথায় চলে গেলি?
0: ও, সেটা মনে পড়লো রাত 11টায়?
1: না, মানে হ্যাঁ,
0: মানে মানে কি বলছিস?
1: শোন না, আজ কি কাণ্ড কলেজের সামনে!
0: হ্যাঁ, পরে শুনলাম। তা তুই ফিরলি কি করে? আমি তো মুকেশ তাকে চলে যেতে দেখলাম।
1: তাই দেখেও আমার

0: দেখা করলি না?
1: কি করব বল, ওরা যে টানাটানি করছিল তা তুই ফিরলি কি করে?
0: ও পৌঁছে দিল।
1: ও পৌঁছে দিল, আচ্ছা।
0: মোনা,
1: হুম,
0: কি করব রে, সব গোলমাল হয়ে যাচ্ছে।
1: ও একটু গোলমাল হওয়া ভালো, এখন ঘুমোতে যা তো, ঘুমো।
0: আরে তো পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না।
1: এটা একটু অদ্ভুত ব্যাপার বুঝলি, এ মন উপরায় আবার শিহরণও জাগায়। ঘুমো, যা তো পারলি ঘুমোতে যা।
0: জ্ঞান পাবি একটা।

0: আরে বস বস বস
1: ভাই।
2: আরে কি খবর, কতদিন দেখিনি, কেন কোথায় ছিলে?
1: শরীরটা ভালো ছিল না ভাই একদম। তোমার কোনো অসুবিধা হয়নি তো দিকে?
2: না, এদিকটা ওই হরিয়াই সব সামলে নিয়েছে।
1: আচ্ছা,
2: এই সুন্দরম, শোভাকে তো একা পাওয়া যাবে না। দাঁড়াও, এক কাজ করি। সুন্দরম।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভাই বলো।
2: এটা সুযোগ বুঝে শোভা মেমসাহেবকে দিয়ে দেবে, কেউ যেন দেখতে না পায়। মোনা যখন থাকবে না। যাও যাও, শিগগিরই যাও, মোনা উঠে গেল।
3: আরে কি ব্যাপার, আরে মোনা, আরে বাপ রে বাপ, খুব যে মজাদার হয়েছে।
4: কেন, অন্যদিন কি চোখ বুঝে থাকো নাকি?
0: আরে মোনা রোজই এরকম সাজে, সত্যি তো।
4: সুন্দরম, কোলে এটা কি দিয়ে গেল? ও বাবা, খুব চালাক হয়ে গেছে। বিকেলে ময়দানে আসতে পারবে ঠিক 6টায়?

0: ডেকেছো কেন?
1: ঠান্ডা করবার জন্য।
0: ইয়ার কি রাখো,
1: এ কদিন আসুনি কেন? ঠিক আছে, উত্তর দিতে হবে না, শুধু বলো কোনো অসুখ বিসুখ করেনি তো?
0: মোহন, তুমি আমার মনে এভাবে আগুন লাগালে কেন?
1: বাবা, তা সে আগুনের আজ এত যে কদিন কলেজেই আসতে পারলে না?
0: আজ থেকে আগুন লাগতে কতক্ষণ সময় লাগে?
1: আগুনটা কি আমি একাই লাগিয়েছি, এটা কি ঠিক?
0: জানি না।
1: আচ্ছা শোভা, তুমি কোনো ভুল করছো না তো?
0: আমি মানে?
1: মানে আমরা?
0: কিসের ভুল? প্রেম করা যদি ভুল হয়, তবে তো যুগ যুগ ধরে মানুষ ভুল করে আসছে।
1: তুমি সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিয়ে ফেলছো না তো?
0: মোটেই না।
1: এর পরিণাম?
0: যা তুমি চাইবে তাই হবে।
1: কিন্তু শোভা, তুমি আমাকে নিয়ে ভেবেছো? আমি কে, আমার পরিবার, আমি কোত্থেকে এসেছি,
0: এসব বাবা ভাববে। আমি দাদাকে দিয়ে বাবাকে বলাবো।
1: তোমার বাবা যদি রাজি না হন?
0: রাজি না হবার কি আছে, আমরা তো আর পালিয়ে যাচ্ছি না। তাছাড়া যথেষ্ট বয়স হয়েছে বোঝার। সব থেকে বড় কথা, আমি তোমাকে ভালোবাসি।

0: এই মোহন ভাই, তুমি এখানে বসে আছো, কি ব্যাপার?
1: হ্যাঁ, মেঘরাজ কাকা এখানেই পড়েছিলেন। জান সুন্দরম, আমার না কিচ্ছু ভাল লাগছে না, মনে হচ্ছে আমিও যদি মরে যেতাম।
0: আরে কি আবোল তাবোল বকছো তুমি! কোথায় তোমার কাছে ভালো খবর পাবো বলে সকালবেলাতে চলে এলাম, তা নয়।
1: ভালো খবর?
0: মুকেশ ভাই যেভাবে তোমাকে ডেকে নিয়ে গেল বাবার সঙ্গে দেখা করাতে, তখন তো আচ্ছা, ওখানে কোনো গোলমাল হয়নি তো?
1: না, গোলমাল আমার নিজের মধ্যেই। শোভার বাবা বিয়েতে রাজি।
0: আরে তাহলে তো খুব ভালো। তোমার ভালো লাগছে না বলছো কেন?
1: তিনি মেয়ের বিয়ে দিতে চান না, একটা পুতুল কিনতে চান। তিনি যেভাবে নাচাবেন সেভাবেই নাচতে হবে।
0: তার মানে?
1: তিনি ফ্ল্যাট দেবেন, গাড়ি দেবেন, ওনার কাজ দেখাশোনা করতে হবে। মোদ্দা কথা, সে কাজটা আমি করতে পারবো না, আমাকে বড় লোক হতে হবে।
0: দেখো, আরে তিনি তো এটুকু চাইতেই পারেন মোহন ভাই। আরে তুমি কি না করে দিয়ে চলে এসেছো না কি?
1: আমি কিছুতেই মানিয়ে নিতে পাচ্ছি না। তবুও বলে এসেছি, শোভা যথেষ্ট বুদ্ধিমতী,

0: আমরা চিন্তা ভাবনা করেই পা বাড়াবো। সুন্দরম, আমি আমি এখানে থাকবো না।
1: এ কি বলছো, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি একবার তার কথাটা ভাববে না।
0: জানি জানি জানি জানি শোভাই আঘাত সইতে পারবে না, কিন্তু কিন্তু আমি কি করবো বলতো? আবার আবার সেই একজনের আশ্রয়ে? অসম্ভব অসম্ভব, আমার আশ্রয় আমাকেই খুঁজে বার করতে হবে। অসম্ভব, কারোর আশ্রয় নয়।
1: দেখো মোহন ভাই, তুমি আদর্শবাদী, ভালো ভালো, কিন্তু কিন্তু একটা মেয়ে তোমার জন্য।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সুন্দরম, হ্যাঁ, সেই জন্যই আমি চলে যেতে চাই। ওর মুখোমুখি আমি কেমন করে হব? তুমি তো বলেছিলে বোম্বে থেকে অনাহারে থাকে না। আমি সেখানেই যাব।
1: বোম্বে?

0: সমুদ্র, বেলাভূমি, সূর্য ডুবে যাচ্ছে। আহ, কি নরম তেজস্বী রূপ তোমার! গেরুয়া রং ছড়িয়ে পড়েছে শহরে, কিন্তু গেরুয়া রংকে উপলব্ধি করতে পারবে না মুম্বাই শহর। এত ভোগের মধ্যে এ রং বিমানান হতো। চারদিক ঝলমল করছে। আচ্ছা আচ্ছা, শোভাকে বুঝতে পারবে আমাকে? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি কি ভুল করলাম? না, স্ত্রীর বাবার দয়ায় আমি আরো ছোট হয়ে যেতাম, আরো না। আমার কপালে যা আছে তাই হবে। যাই, গেটওয়ে অফ ইন্ডিয়ার চাতালে শুয়ে পড়ি।
1: এই যে ভাই, তুমি কি এখানে নতুন এসেছো?
0: হ্যাঁ, আমি আজই এখানে এসেছি।
1: ওহো, তুমি কোনো কাজের সন্ধানে এসেছো?
0: হ্যাঁ, ঠিকই ধরেছেন, কাজের খোঁজ করতেই।
1: আচ্ছা, তুমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখিয়েছো?
0: গিয়েছিলাম, হলো না।
1: কেন?
0: আমি ফর্ম সিন্ধি ভাষায় লিখেছিলাম, তাতে হবে না।
1: কেন? সিন্ধি ভাষার কোনো আইনি অধিকার নেই?
0: আমি ভেবেছিলাম, তা ক্লার্ক ভদ্রলোক একটি 50 টাকার নোট বের করে আমায় বলেছিলেন এখানে 13টি ভাষা আছে। তোমার সিন্ধি ভাষাটি কোথায়?
1: সত্যি বেকার অবস্থার খুব জ্বালা, বুঝলে। আচ্ছা, তুমি বারে কাজ পেলে করবে?
0: বারে?
1: হ্যাঁ,
0: মদ বিক্রি, সেও তো বেআইনি।
1: আরে, লাইসেন্স থাকলে কোনোটাই বেআইনি হয় না। আচ্ছা, তোমার নাম কি?
0: মোহন আলমচাঁদ মানসুখানি।
1: ও, আমার নাম মারুতি যাদব। তুমি যদি রাজি থাকো তবে আমার সঙ্গে আসতে পারো, মালিক আমার কথা শুনবেন।
0: করবো।
1: হ্যাঁ,
0: কাজ তো কাজই বলো।
1: নিশ্চয়ই, তবে তোমাকে আমি আগেই বলেনি, মালিক কিন্তু বড় বদমেজাজি লোক, রেগে গেলে কিন্তু মারধরও করেন। চুপচাপ যদি সহ্য করে যাও পরে আবার তোয়াজও করবেন,
0: তাই নাকি?

0: কি কেমন লাগছে কাজ? বেশ কদিন তো হলো তোমার।
1: হ্যাঁ, যতটা খারাপ ভেবেছিলাম ততটা নয়। মালিক তো এমনিতে ভালোই।
0: হ্যাঁ,
1: ওই যা একটু
0: রাগ রাগ, তাই তো যা বলেছো আর কি। এই মালিক আসছেন।
2: এই যে শোনো মারুতি, গলির মোড়ে দোকান তো পুলিশ তুলে দিয়েছে, এবার সব এখানে ভিড় করবে। এক কাজ করো, হাফ করে জল মিশিয়ে রাখো।
0: জল?
2: হ্যাঁ, আরে বাবা, এই তো সুযোগ পয়সা কামানোর।
1: একটা কথা বলি মালিক।
2: হ্যাঁ বলো।
1: লোকে দুধে জল মেশায় আর আপনি মদে জল মেশাবেন?
2: এত দূর সাহস? আমার মুখের উপর কথা। এই এটাকে কোথা দিয়ে ধরে নিয়ে এসেছো? হ্যাঁ, বেইমান বেইমান নেমোখারাম, আমি কোথায় তোকে আশ্রয় দিয়েছি?
1: আর না না মালিক, অবশ্যই দয়া করে চাকরি দিয়েছেন, কিন্তু আশ্রয় দেননি।
2: তবে রে, আবার বড় বড় কথা বলা হচ্ছে।

0: তোকে আজকে
1: মা মারব ওকে হ্যাঁ মারব
0: তোকে তোকে বেশি
1: কি বেটা তো অজ্ঞান হয়ে গেছে
0: হ্যাঁ
1: এই এই যা যা ওকে বাইরে ফুটপাতে ফেলে দিয়া যা

0: সুপ্রভাত মোহন বাবু।
1: সুপ্রভাত, সুপ্রভাত সিস্টার।
0: বাহ, এখন তো বেশ ভালো আছেন। তবে মোহন বাবু, সত্যি আপনার মালিক কিন্তু খুব ভালো লোক।
1: মালিক?
0: ওই মারুতি নামে একজন বোধহয় আপনার সঙ্গেই কাজ করতেন।
1: হ্যাঁ হ্যাঁ, মারুতি যাদব।
0: হ্যাঁ, তিনি তো এসে ভর্তি করেন আপনাকে। জানেন, নার্সিং হোমের সমস্ত খরচও আপনাদের মালিকই দিয়েছেন।
1: সত্যি, কত বিচিত্র মানুষও আছে।
0: তা সত্যি, এরকম কিন্তু বিশেষ দেখা যায় না।
1: সত্যি তাই। আচ্ছা আচ্ছা সিস্টার,
0: বলুন,
1: আমাকে কি এবারে ছেড়ে দেবেন?
0: আপনাকে ধরে রাখার ক্ষমতা আছে আমাদের। তবে ওষুধপত্রগুলো কিন্তু ঠিক মতো খাবেন, আর কাগজপত্র সব আমি রেডি করে দিচ্ছি। ওহো, ভুলেই গিয়েছিলাম, আপনি আসুন, ভেতরে আসুন।
2: মোহন ভাই,
1: সুন্দরম, এই কি শোভা, তোমরা খবর পেলে কি করে?
0: সে অপরাধটা আমারই। আপনার পকেটে আমি সুন্দরম বাবুর ঠিকানা পেয়ে খবর দিয়েছিলাম। আপনারা বরং কথা বলুন, আমি ততক্ষণ মোহন বাবুর ডিসচার্জের ব্যাপারটা ঠিক করে ফেলি।
2: হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
1: শোভা, তুমি খবর পেলে কি করে?
2: আরে আরে, আমি রয়েছি কি করতে?
3: কেন মোহন, আমি আসতে পারি না?
1: না, আমি তো তোমার কাছ থেকে পালিয়ে এসেছিলাম, এখন তুমি?
3: তোমাকে নিতে এসেছি।
1: নিতে এসেছো? তার মানে তুমি আমাকে আশ্রয়?
3: কিসের আশ্রয়? আমি তোমার সহযাত্রী, তোমার সঙ্গে পা মিলিয়ে চলবো।
1: তোমার পরীক্ষা?
3: পরীক্ষা তো হয়ে গেছে, আর আমি জানি বিএ পাস আমি করবই।
1: বাহ, খুব ভালো।
3: আমি এবার চাকরি করব।
1: চাকরি? তুমি?
2: হ্যাঁ, আর কেন নয়, তুমিও তো আবার ক্যান্টিনে কাজ করবে।
1: সেই ক্যান্টিনে? সুন্দরম, আমার চাকরিটা এখনো আছে?
2: আর নিশ্চয়ই আছে, কি মুশকিল। আর সিন্ধুনগরে সবাই তোমাকে ভালোবাসে মোহন ভাই।
3: তোমার ওই বড় বড় চুলদাড়ি দেখে আমার কার কথা মনে হচ্ছে জানো?
1: কার কথা?
3: ঠিক বাচ্চু বাদশার মতন।
1: বাচ্চু বাদশা, তার কথা তুমি জানলে কি করে শোভা?
3: একদিন আমি প্রচুর সিন্ধি বই পড়েছি মোহন, গোবিন্দ মালির ওই যারা ফাঁসিকে সজ্জা করে, ওই বইটাতেই আমি বাচ্চু বাদশার ছবি দেখেছি।
1: কার সঙ্গে কার তুলনা, বাচ্চু বাদশাহ ইংরেজদের নাকাল করে ছেড়েছিল, কত সাহসী পুরুষ ছিলেন আর আমি।
3: তুমি ঠিক বলেছো মোহন, সিন্ধি ভাষাতে প্রচুর প্রচুর ভালো ভালো বই আছে।
1: শোভা শোভা, তুমি ঠিক বলেছো, এই ভাষাই আমাদের পরিচয়। এই ভাষা যদি আমরা ভুলে যাই তাহলে তাহলে আমরা আমাদের অস্তিত্বই ভুলে যাব। শোভা শোভা শোভা, আমি
3: কি হলো কি হলো মোহন?
1: শোভা,
3: আরে আরে, হাতটা ছাড়ো।
1: ও ও হ্যাঁ, আমি আসলে, আমার নাম
3: কি
1: শোভা? আমার আমার নাম, তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল শোভা। না না, এখন থাক, অন্য সময়।
2: আরে তোমরা কি আমার কথা একেবারে ভুলে গেলে নাকি? আরে ভাই, আমি দক্ষিণী হতে পারি, কিন্তু আমি তো সিন্ধুনগরেই জন্মেছি নাকি?
1: সত্যি সত্যি সত্যি, জানো শোভা, জানো সুন্দরম, আমার না, আমার না আবার বাঁচতে ইচ্ছে করছে। পৃথিবীটাকে পৃথিবীটাকে সুন্দর লাগছে। এই এই পৃথিবী দেবে আমাদের আশ্রয়, তাই না?
3: ঠিক ঠিক তাই মোহন।
1: আচ্ছা সুন্দরম,
2: বলো
1: আমরা আমরা এখান থেকে কোথায় যাব?
2: সিন্ধুনগর।
3: কি কি ভাবছো মোহন?
1: না, ভাবছি কোন সিন্ধুনগর।
3: এখন তো সিন্ধুনগর একটাই মোহন, সেখানে তুমি আর আমি।
1: শোভা,
3: আমরা দুজনে মিলে দুজনের আশ্রয় গড়ে তুলব।
1: দুজনের একটাই আশ্রয়?
3: ঠিক তাই মোহন। যাবে না তুমি আমার সঙ্গে?
1: যাব যাব শোভা, যাবো।

0: আশ্রয় নাটকটি শেষ হল। সিন্ধি ভাষায় মূল কাহিনী হরি মেটওয়ানি, বাংলা বেতার নাট্যরূপ গীতা গঙ্গোপাধ্যায়। অভিনয় করেছেন ডাক্তার মুরারি চক্রবর্তী, রুচিরাম, জীবন কুমার ঘোষ, মারুতি, মতিলাল সেন, মুকেশ, শেখর দাস, দৌলত, শৈলেন নাথ, ফতনা, অরূপ মান্না, জনৈক নাগরিক বিমল বন্দ্যোপাধ্যায়, মদের দোকানের মালিক প্রণব দেবনাথ, হরিয়া সুব্রত দাশগুপ্ত, সুন্দরম সুমন বন্দ্যোপাধ্যায়, মুকুন্দ ভাই, কাঞ্চন সাহা, বাবা অবন্তীমোহন বন্দ্যোপাধ্যায়, মা যুথিকা দে, মেঘরাজ, মানস কুমার মিশ্র, মোনা, শর্মিষ্ঠা দে, সিস্টার রাতুলা বসু, শোভা, নীলাঞ্জনা বিশ্বাস এবং মোহন শোভন চক্রবর্তী। যন্ত্রানুষঙ্গ রাহুল চট্টোপাধ্যায়, দেবশঙ্কর রায়, তাপস ভৌমিক, প্রদ্যুৎ বন্দ্যোপাধ্যায়, বিপ্লব মণ্ডল, জ্যোতিশঙ্কর রায়, তাপস রায়, প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়, বাবলু বিশ্বাস, গৌতম সোম, উদয় শঙ্কর রায়, দেবাশিস সোম, সোমনাথ রায়। সঙ্গীত পরিচালনা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন বিশ্বনাথ দাস।
1: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন।

পড়ছি নমামি বসু রুদ্র। বন্যা দুর্গত এলাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। নেপালের বন্যা পরিস্থিতি নিয়ে আজ নতুন দিল্লিতে বিদেশ সচিব এবং কাঠমান্ডু ও পেইজিংয়ে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন ডক্টর জয়শঙ্কর। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জানান, এ বিষয়ে বিদেশ মন্ত্রক, অন্যান্য মন্ত্রক, বিভিন্ন রাজ্য সরকার, ট্যুর অপারেটর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। নেপালের হরপাবান বিপর্যয়ে রাজ্যের 32 জন নিখোঁজ, পরিসংখ্যান দিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, নিখোঁজ হওয়া 32 জন মূলত কলকাতা এবং চন্দননগরের বাসিন্দা। একটি পর্যটন সংস্থার সঙ্গেই তারা সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে। নেপালে হরপাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সে দেশের বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, 300 জন ভারতীয় সহ 1000 জনেরও বেশি এখনও নিখোঁজ। এদিকে নেপাল পুলিশ জানিয়েছে, গতকাল ভূতেকাশী নদীতে বন্যায় 3টি জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সাংসদদের সঙ্গে এক বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। ভারত নেপালের ভয়াবহ পরিস্থিতিতে দ্বিতীয় দফায় প্রায় 37.5 টন মানবিক সাহায্য পাঠিয়েছে। এর মধ্যে ত্রাণ সামগ্রী, ওষুধ ও খাদ্যপণ্য রয়েছে। গতকালও নতুন দিল্লি থেকে কম্বল, সোলার ল্যাম্প, অস্থায়ী বাসস্থানের উপকরণ, ওষুধ সহ প্রায় 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়। টেরিটোরিয়াল আর্মির বিভিন্ন কাজকর্ম এবং সফলতা মানুষের কাছে তুলে ধরতে কলকাতায় আজ থেকে বিশেষ সিম্পোজিয়াম শুরু হয়েছে। ধনধান্য প্রেক্ষাগৃহে টেরিটোরিয়াল আর্মি 2.0 সিম্পোজিয়াম চলবে আগামীকাল পর্যন্ত। টেরিটোরিয়াল আর্মির অতিরিক্ত মহানির্দেশক মেজর জেনারেল সুজিত শিবাজী পাতিল জানিয়েছেন, তাদের বাহিনীর ক্ষমতা ও কাজের সাফল্য এবং ভবিষ্যৎ নিয়ে মানুষকে জানাতেই এর আয়োজন। উত্তরপ্রদেশের কানপুরে আজ একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ায় 2 বিমান চালক প্রাণ হারিয়েছেন। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। নেপালে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য ভারত জোরদার চেষ্টা চালাচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিপর্যয়ের সময় নেপালে অবস্থানরত 288 জন ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। এর মধ্যে ত্রিশূলী এক নম্বর বিদ্যুৎ প্রকল্পে কর্মরত 73 জন ভারতীয় নাগরিক রয়েছেন। বিদেশ মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ

0: যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় তথ্য সংগ্রহের জন্য কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, নেপালের বন্যাদুর্গত এলাকায় অবস্থানরত সব ভারতীয় নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নেপালের বন্যা পরিস্থিতি নিয়ে আজ নতুন দিল্লিতে বিদেশ সচিব এবং কাঠমান্ডু ও পেইজিংয়ে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন ডক্টর জয়শঙ্কর। নেপালের হরপাবান বিপর্যয়ে রাজ্যের 32 জন নিখোঁজ, পরিসংখ্যান দিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, নিখোঁজ হওয়া 32 জন মূলত কলকাতা এবং চন্দননগরের বাসিন্দা। এরা একটি পর্যটন সংস্থার সঙ্গে সেখানে গিয়েছিলেন। বিবেকানন্দ শিলা স্মারক ও বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর সভাপতি শ্রী এ বালাকৃষ্ণন প্রয়াত, বয়স হয়েছিল 88 বছর। বালাকৃষ্ণনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ অন্যরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এরাজ্যের যুবকদের আর কাজের জন্য ভিন রাজ্যে বা বিদেশে ছুটতে হবে না। যারা বাইরে চলে গিয়েছেন তারাও এবার নিজের রাজ্যেই পর্যাপ্ত কাজের সুযোগ পাবেন। নিউ টাউনে আজ এল&টি মাইন্ডট্রির নতুন আইটি ক্যাম্পাস আনন্দ নিকেতনের উদ্বোধন করেন তিনি। রাখি বন্ধনকে শুধু ভাই বোনের উৎসব হিসেবে নয়, সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে তুলে ধরতে আগামীকাল রাজ্য জুড়ে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সরকারি উদ্যোগে এই প্রথমবার রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক, পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে কলকাতা পুর নিগমের প্রত্যেক জায়গাতেই পালিত হবে রাখি বন্ধন উৎসব। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন,

0: Eden Gardens, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: যদিও এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে যে 4:11, আর তারিখটাও আজকে 27 অগস্ট, কিন্তু ভাবো তো, এই কিছুদিন আগে, ধরো দুটো দিন আগের কথাই যদি বলি, তাহলে ঠিক 9টা সকাল, যখন 9টা, তখন তিব্বতের দিক থেকে হঠাৎ করে বিপুল জলরাশি ধেয়ে এলো নেপালের ভোতেকোশী নদীতে, আর সেই সময় থেকেই শুরু হয়ে গেল তাণ্ডব। ভাবো, নেপালের রাসুয়াল জেলা, সেই জেলার একটা বাড়িও আর আস্ত রইল না, মাত্র কয়েকটা মিনিট এবং সেখানে জাস্ট উধাও হয়ে গেল সেতু। এবং সেখানে চীন নেপাল সীমান্তের এই যে 42 কিলোমিটারের সড়ক এবং এই যে পড়ে থাকা একটা বিশাল বড় কংক্রিটের সেতু, টিমুর বাজার এবং কাস্টমস ইয়ার্ড, ধরো পুলিশ পোস্ট, নদী তীরে থাকা বহু গ্রাম, একাধিক জলপ্রকল্প, জলবিদ্যুৎ প্রকল্প এবং সেই সাথে সাথে প্রায় 430 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, সেই সবটাই কোথায় যেন হারিয়ে গেল। ভাবো, এখনো পর্যন্ত নিখোঁজ ভারতীয়র সংখ্যা অগণিত, মানে বলাই যাচ্ছে না যে কতজন সেই দুর্বিষহ জায়গাতে আটকে রয়েছেন। এবং সেখানে অন্তত 9 জনের মৃত্যু তো এই দুটো দিন আগেই পেয়েছে, এবং তারপরে আজকে যখন জানতে পারছি যে এই মানুষগুলো জাস্ট হদিশ নেই, যারা সেখানে শুধুমাত্র উদ্ধার কার্যে গিয়েছিলেন তারাও হারিয়ে গেছেন, সেটা শুনেও কোথাও যেন একটা মনে হচ্ছে যে এই বিধ্বংসী যে অবস্থা, এই অবস্থার জন্য তো আমরা আগে থেকে একটু প্রস্তুত হতে পারতাম। রিপোর্ট যেটা বলছে সেটা হচ্ছে, হ্যাঁ, এর অনেক আগেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল, প্রায় 13 মাস আগে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই ধরনের একটা হড়পা বান আসতে চলেছে, এবং সেখানে কিন্তু কেউ এই বিষয়টাকে এতটা গুরুত্ব দেয়নি। তবে যখন এই বিষয়টা ঘটে গেছে, তখন আমাদের তো খানিকটা হলেও নিজেকে সংযত রাখতে হবে এবং সেই সাথে সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, অভিনেতা সোনু সুদ এবারেও কিন্তু একেবারে প্রথম থেকেই সঙ্গে রয়েছেন। তবে হ্যাঁ, আমাদের রাজ্যেরও বেশ কয়েকটা হেল্পলাইন রয়েছে, সেটা বরঞ্চ তোমাকে বলে দিই, 0332479 3311 এবং সেই সাথে 9147890181, এটা হচ্ছে রাজ্যের হেল্পলাইন। আরও একবার জানিয়ে দিই, 0332479 3311 এবং সেই সাথে একটি মোবাইল নাম্বার 9147890181, এটাতে কিন্তু যোগাযোগ করা যেতে পারে যারা নিজেদের আত্মীয়কে সেখানে হারিয়েছো বা তাদের কোনোরকমভাবে খোঁজ পাচ্ছ না। নেপাল প্রশাসন থেকেও কিন্তু একটি হেল্পলাইন খোলা হয়েছে এবং সেটার এমার্জেন্সি নাম্বার বরঞ্চ তোমাকে বলে দিই, 1234, মনে রাখার মতো একটা নাম্বার, 1234, টোল এমার্জেন্সি নাম্বার এটা, এটা একদম টোল ফ্রি হটলাইন নাম্বার, যদি তোমরা কথাবার্তা বলতে চাও বা যোগাযোগ করতে চাও সেই নাম্বারটা হলো 1141। এছাড়াও একটি যোগাযোগের নাম্বার তোমাকে বলে দিই, 9851289, আরও একবার, 9851289445। প্লিজ স্টে কানেক্টেড, স্টে হোকড, এবং সেই সাথে সাথে মনে রেখো যে আমরা সবসময়তেই তোমাদের পাশে রয়েছি।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
4: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: ইয়াস, 107 FM রেইনবোতে মহুয়া রয়েছি তোমার সঙ্গে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই আমাদের যে বন্ধুরা নেপালে আটকে রয়েছেন তাদের জন্য তো সমব্যথী, এবং সেই সাথে সাথে আমরা একেবারে প্রথমেই জানিয়ে দিয়েছি যে তাদের সাথে কিভাবে যোগাযোগ করা যাবে। তবে হ্যাঁ, চতুর্দিকে

মাঝে নানান রকমের মাল মশলাও পড়ে রয়েছে, সেগুলোকেও তো একটুখানি হাতড়ে দেখতে হবে। ইয়েস অফকোর্স। এবং সেখানে যে বিষয়টা মোটামুটি হাতে হাতে সকলের কাছে পৌঁছে গেছে সেটা হচ্ছে একটি খোলা চিঠি। ইয়েস, খোলা চিঠি পৌঁছে গেছে। কে কাকে লিখেছেন সেই খোলা চিঠি? খোলা চিঠি লিখেছেন দেব শুভশ্রীকে। না, অ্যাকচুয়ালি আমি প্রনাউন্স করলাম ভুল, বিষয়টা হচ্ছে দেব লিখেছেন শুভকে। এবং এই যে দেব শুভকে লিখেছেন, সেখানে ডিয়ার শুভ লিখে দিয়ে বিষয়টাকে শুরু করেছেন এবং একেবারে শেষ যেখানে লিখছেন সেখানে লাভ অ্যান্ড লাক অলওয়েজ দেব। এটা কিসের জন্য লিখছেন? দেশু সেভেনের প্রমোশন। এবং তারপরে এই যে এতভাবে নানানভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন যে এই পাশে থাকাটা, মানে ভাবো একজন এক্স যার একটা নতুন সংসার রয়েছে এবং যিনি একেবারেই অন্যরকমভাবে নিজের জীবনটা কাটাচ্ছেন সমস্ত অতীতকে ভুলে, সেই মানুষটাকে তিনি এই যে দেশু, মানে ভাবো একটা বছর আগে থেকেই পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং সেখানে সেখানে কি করা হচ্ছে না, সেখানে টিকিটও বিক্রি হয়ে গেছে। তো এই যে বিষয় আশয়গুলো হচ্ছে, সেই সমস্ত কিছুর মধ্যে যেটা হতে চায় বা হতে পারে সেটা হচ্ছে তোমার জন্য একটা কোয়েশ্চেন তো রেডি হতেই পারে। ইয়েস, হতে পারে। কিন্তু তার আগে তোমার জন্য একটা গান সাজিয়ে রেখেছি, জানো, সেই গানটা যে গানটা আমার মনের ভীষণ কাছে। এবং এই যে যারা নেপালে আটকে পড়েছেন, যাদের কোনোভাবেই আমরা যোগাযোগ করতে পারছি না, তাদের জন্য এই গানটা রাখি। ঈশ্বরকে আরও একবার মনে করে বলি, তুমি তো আছো, নিশ্চয়ই রক্ষা পেয়ে যাব। তারপরে একটু সতর্ক হতে হবে, আরও গাছ লাগাতে হবে। প্রকৃতিবিদরা যে কথা বলছেন সেই কথা একটু কান দিতে হবে। 13 মাস আগে আসা একটা সাবধানবাণীকে জাস্ট উড়িয়ে দেওয়াটা বোধহয় ঠিক হয়নি। অমিত ত্রিবেদী, তোমার জন্য ফ্রম দ্য ফিল্ম কেদারনাথ।

0: Jam. মুহূর্তে সর কলকাতার যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে, আর এখন কোন পলিটিক্যাল মিটিং মিছিল নেই, আর বিকেলের দিকেও কিছু নেই, আর নাকি বাকি টাইমের ট্রাফিকটাও ঠিক থাকবে। নমস্কার।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: বিয়াক্কেলে কোকিল না এই ভাদ্র মাসেই ডাকতে শুরু করে দিয়েছে।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: আরে ভাই কি না কি বলছে, নদীর বুকে ঝড় আমি কি তোর পর, আকাশ ভাঙা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। মানে এই যে সুখের ঘরটা সেটা সবসময়তে কিন্তু বাঁধা পসিবল হয় না। 4:27 হয়ে গেছে সময়, আর এই সময় তোমার সাথে যখন কথা বলছিলাম তখন দেব এবং শুভশ্রীর কথা বলছিলাম, মানে একে অন্যকে চিঠি লেখেননি, একজন কিন্তু একেবারে খোলা চিঠি লিখেছেন, তাও আবার ইংরেজিতে। যাই হোক, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা না হয় নাই বললাম, মানে কঠিন কঠিন ইংরেজিতে লেখেননি যদিও, তবু আমরা সকলেই জানি যে দেব লিখেছেন ইংরেজি। যাই হোক, তো আজকের বিষয়টা যেটাতে 9903652992 তুমি বন্যা ভাসিয়ে দিতে পারো, সেটা হচ্ছে এই যে দেব তো লিখেছেন শুভশ্রীকে খোলা চিঠি এবং সেখানে অ্যাপ্রিসিয়েটও করেছেন এই যে পাশে থাকাটাই, মানে এই যে সিনেমাটা, ভগবান জানে কি যে সিনেমা বানাচ্ছেন এক বছর ধরে। এক জায়গায় আচ্ছা, যদি কখনো তোমার প্রাক্তনকে চিঠি লেখার দরকার পড়ে তবে তার প্রথম লাইনটা কতটা মজার হতে পারে সেটাই তুমি আমাকে লিখে ফেলতে পারো। আরেকবার বলে দিই যে তোমার প্রাক্তনকে যদি কখনো মানে কোনো একটা অবসরে তোমার চিঠি লেখার প্রয়োজন পড়ে তাহলে তুমি সেখানে কি মজার লাইন দিয়ে শুরু করবে সেইটাই তুমি আমাকে লিখে জানিয়ে দিতে পারো। 9903652992 ইজ দ্য নাম্বার, এবং সেই সাথে তুমি 107 FM রেইনবো কলকাতা আমার অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল, সেখানেও কিন্তু তুমি তোমার এই যে বক্তব্যটাই, যে লাইনটাই, যে মনের ভেতর থেকে উঠে আসা লাইনটা, এটা তুমি লিখে দিতে পারো। ইয়েস স্যার, তোমার জন্য এবং সকলের জন্য কিন্তু আমরা এটুকুই বলতে পারি। আমরাও কিন্তু তোমার জন্য শুভারম্ভ করার প্রস্তুতি রাখছি, কারণ জানি না এই দেশু 7 ব্যাপারটা ঠিক কি আসতে চলেছে, চলো শুভারম্ভ করে দি। ইয়েস, লিখতে ভুলো না 9903652992 ইজ দ্য নাম্বার, প্রাক্তনকে চিঠি লেখা প্রথম লাইনটুকু জানিয়ে দাও 107 FM রেইনবোতে।

0: না মানে জাস্ট ভাবো, একটা এমন সিনেমা যার নামের মধ্যে টক্সিসিটি, অথচ সাংঘাতিক রকমের লক্ষ্মী লাভ হয়ে গেছে অলরেডি।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: যশ অভিনীত নানা, যারা মোটামুটি আমাকে চেনো তারা জানো যে আমি অক্ষয় কুমার বলি না, আমি অক্ষয় কুমারই বলি। সুতরাং যশ অভিনীত এই যে টক্সিক ফিল্মটা, মানে না, ফিল্মের নামটা টক্সিক এবং এই ফিল্ম কিন্তু অলরেডি 100 crore। বাবারে বাবা, আমি তো কতগুলো শূন্য হয় সেটাই মাঝে মাঝে গুনতে গুনতে ভুলে যাই, আমার আঙুল কম পড়ে, তবুও আমি নিজেকে একটুখানি রেজিস্ট করে বলি না, এরা পারছে যখন তুমিও পারবে। তবে হ্যাঁ, এই যে 100 crore না হলেও 100 বছর, ইয়েস উই আর সেলিব্রেটিং দ্য 100th year, ইয়েস 100 মানে শততম বর্ষের আলোয় রয়েছে আকাশবাণী, এবং সেই আকাশবাণীর পাদুপ্রদীপে আমরা সকলে। মানে তুমি ভাবতে পারছো সারাটা বছর জুড়ে কোনো না কোনো অনুষ্ঠান হবে শুধু এই বছরটাকে সেলিব্রেট করতে, এই 100 বছরের এক নবীনের সাথে। ইয়েস, আমি হট সিট জাস্ট শেয়ার করছি 107 FM রেইনবোতে মহুয়ার। আজকের এটা বিশেষ একটা দিন, তার কারণ এই যে কালকের দিনটা 26th of August পেরিয়ে গেছে, এবং সেখানে আমি এই আমার অফিসকে রিপ্রেজেন্ট করেছি, এবং সেখানে আমরা নানান রকমের উৎসবে যেমন গেছি, আমি ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি, এবং সেই সাথে দেখেছি যে রেডিওর প্রতি তাদের এই যে আবেগ, তাদের এই যে ভালোবাসা, এটা কিন্তু ইয়েস এখনও রয়েছে। যখন অন এয়ার এই আলোটা জ্বলে ওঠে না, তখন আমাদেরও মনে হয় যে ইয়েস দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং রেডিও, প্রথম মনে হয় জানো তো এখানে বসলে। তবে এই সমস্ত কিছুর মাঝখানে যেটা সবথেকে বড় এবং সবথেকে বড় প্রাপ্তি বলতে পারি, সেটা হচ্ছে তোমরা। এবং এই যে তোমরা 9903653992 ওপারে রয়েছো, এবং সেই কানেকশনটা মাঝে মাঝেই তোমরা তোমাদের এই টেক্সটের মধ্যে দিয়ে জানিয়ে দাও, সেখানেই আমি জানতে চেয়েছিলাম যে দেব এবং শুভশ্রী এদের ফিল্ম আসতে চলেছে, দেব শু মানে দেশু 7। আর মাঝে মাঝে পাগলা দাশুর কথা মনে পড়ে যায়, সে যেরকমটা একেবারে দাপিয়ে বেড়াতো ক্লাসরুমে, অনেক রকমের কাজ টাজ করে ফেলতো, মাঝে মাঝে মানুষকে ব্যা বলার জন্য আর কি ইন্সপায়ার করতো, সেই মানুষটা যদি এই সিনেমা দেখতে যেত, মানে পাগলা দাশু যদি দেশু সিনেমাটা দেখতে যেত, যাকে এই ধরনের জিনিস হয়তো প্যারালাল ওয়ার্ল্ডে ঘটতে পারে, এই জায়গায় ঘটবে কিনা সন্দেহ রয়েছে। তবে হ্যাঁ, তোমার জন্য আরও একবার মনে করিয়ে দিই যে তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম 9903653992 যে ইয়েস, যদি কখনো তোমার প্রাক্তনকে তোমার চিঠি লিখতে হয়, তাহলে তুমি এক্স্যাক্টলি কোন গানটা লিখবে, মানে কোন লাইনটা লিখবে। আসলে জানো তো, গান আমাদের জীবনের চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, সুতরাং একটা গান শোনাবো, এবং তারপরে কী পাল্টাবে সেটা আমি জানি না, সেটা তুমি জামা কাপড় পাল্টে ফেলতে পারো, সেটা তুমি বই খাতা পাল্টে ফেলতে পারো, সেটা তুমি ব্যাগটা পাল্টে ফেলতে পারো, কিংবা যে ওয়ালেটটায় টাকা পয়সা রাখো, মনে হয় যে টাকা পয়সাটা তো আর থাকছে না, সুতরাং একটা যদি অন্য কিছু মধ্যে রেখে, মানে থলে টলের মধ্যে রেখে যদি একটু টাকা পয়সা বাড়তো, তাহলে যদি আমি এটা চেঞ্জ করে ফেলতাম, না সেই চেঞ্জের কথা এই গানেও আছে, কিন্তু তুমি কিন্তু চেঞ্জ করো না, কেউ করে ফেলেছো, তাহলে তোমার একটা এক্স আছে, তাহলে সেই এক্সকে তুমি যদি প্রথম চিঠিটা লিখতে, তাহলে তার প্রথম লাইনটা কী হতো সেটাই আমাকে লিখে জানাও 9903653992। আর এখানে অনেকে মিলে, মানে ক্যাক্টাস, চন্দ্রবিন্দু, ফসিলস, লক্ষ্মী ছাড়া সবাই মিলে বলছে, মানে এরাও বলছে চলো পাল্টাই, মানে কি কাণ্ড বলতো, মানে কিছুতেই মনে একটু শান্তি নেই রে, কোথায় যাই, হে হিমালয়, না ওখানে প্রলয় চলছে ভাই।

0: FM Rainbow-তে Rainbow Flashback Song. Rainbow Flashback
1: Song. ইয়েস অফকোর্স, ফ্ল্যাশব্যাক সং তোমাকে সেই গানটা শোনাবো যেখানে একটা নাম্বার ওয়ান সিরিজ চলতো। ইয়েস মানে সেখানে একজন এমন নায়ক ছিলেন যার নাম গোবিন্দা। না না না, এই নাম্বার ওয়ান সিরিজে গোবিন্দাকে একটু সরিয়ে রেখে সেখানে চিচির বদলে দেখা গিয়েছিল লোলোকে, অ্যান্ড লোলো ওয়াজ সিজলিং। এই গান তোমাকে শোনাবো বিভি নাম্বার ওয়ান থেকে, প্লিজ এনজয়। 4:40 হয়ে গেছে সময় এবং তোমার কাছে উফ হাই হাই, প্লিজ এনজয় সুখবিন্দর সিং অ্যান্ড অলকা ইয়াগনিক ফ্রম দ্য ফিল্ম বিবি নাম্বার ওয়ান। 90s থেকে এই গান শোনাচ্ছি এবং এখানে অনিল কাপুরকে ঠিক বোঝা যাচ্ছিল না যে তিনি সলমান খানের বন্ধু নাকি করিশ্মা কাপুরকে হেল্প করছেন অ্যাজ দেবরজি। প্লিজ যদি দেখে না থাকো তাহলে এই সিনেমাটা অবশ্যই দেখো, বিবি নাম্বার ওয়ান। আপাতত উফ উফ মেরেছি, হায় হায় মেরেছি।

0: हाय हाय मिर्ची, उफ उफ मिर्ची, उफ उफ मिर्ची, उफ उफ मिर्ची,
1: हाय हाय मिर्ची। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে প্রচন্ড এবং ছোট্ট ছোট্ট অনেকগুলো ধানি লঙ্কা হ্যাজ কাম।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, মানে এক্সকে নিয়ে এইরকম উস্কানিমূলক মন্তব্য না করাটাই ভালো, তবে 107 FM রেইনবোতে তোমাকে এন্টারটেইন করার জন্য, এবং সেই যে এক্স যাকে তুমি অনেক দিন আগে ভুলে গেছো, সেখানে এই যে দেশুর প্রমোশনের জন্য একটা খোলা চিঠি লিখেছেন দেব, তো সেই দেশু সেভেনের খোলা চিঠি দেখে আমারও মনে হয়েছিল যে তুমি যদি কোনো কালে কখনো কোনো পরিস্থিতিতে তোমার এক্সকে যদি একটা চিঠি লেখো তাহলে তার প্রথম লাইনটা কি হবে। উফ বাবা, দিলকে টুকড়ে সে হার আরমা নিকাল কে, বহুত লোগো নে বহুত কুছ লিখা, ঘড়ি ভি বাজ গেয়া 4:46। তো কে কি লিখেছে বরঞ্চ একটু পড়ি। শুভ বিকেল দিদি ভাই, এক্সকে লিখতাম, এক্সটা আবার কিরকম লিখেছে জানো, জাস্ট একটা এক্স, মানে ইএক্সও না, যাক এক্সকে লিখতাম, কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখ খানি। আমার তো এখানে অনেকগুলো বানান ভুল দেখতে পাচ্ছি আমি গণেশ, তবু ঠিক আছে, এই এক্সের কাছে নিশ্চয়ই এই চিঠিটা পৌঁছে যাবে। এই যে মানে মনের একটা অনুভূতি, সেটা পৌঁছে যাওয়াটাই বড় কথা, হাতের লেখাটা কিংবা বানানটা না হলেও চলবে। চলো 107 FM রেইনবোতে পরবর্তী চিঠি কে লিখেছেন, মানে টেক্সট কে পাঠিয়েছেন, শুভ অপরাহ্ন প্লাস সন্ধ্যা দিদি ভাই। মানে এরা যে মিক্স ব্যাপার না, এই যে তোমরা এত পার্টিকুলার, আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট, এত সময় তোমরা পাও কী করে, মানে আমি তো জবলেস, তোমরা কী করে এত সময় পাও। যাই, শুভ অপরাহ্ন প্লাস সন্ধ্যা দিদি ভাই, মানে মহুয়াদি, আমি এক্সকে, এখানেও কিন্তু এক্স, এখানেও কিন্তু ইএক্স নয়, যাই হোক, এক্সকে দেখে গাইবো, তু প্যার হ্যায় কিসি অর কা তুঝে চাহতা, আরে বাবা, চাহতা কোই অর হ্যায়, হায় হায় কিসনে লিখা হ্যায়, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে। ভাই এত দুঃখ, দুঃখ পেও না জানো তো, ওই যে ইশকে বলেছিল না আমির খান যে বাস ট্রেন আর ট্রামকে পিছে কবি নেই, লড়কিকে পিছে কবি নেই ভাগনা চাইয়ে, তো এইটা কিন্তু একেবারে নিজের মনের মধ্যে গেঁথে রাখো, কেমন। তো সুতরাং সেইটা যে মুহূর্তে তুমি দেখবে যে লড়কি নেই পটি তো রাখি বটি, তো এই যে রাখি বটনির বাকি আছে এখনো পর্যন্ত, সেটা নিয়ে একটু পরে তোমার কাছে 9903653992 ছড়া কাটিং নিয়ে আসবো বস। তবে এখন এই মুহূর্তে তোমাকে যেটা জানাতে পারি যে ওকে, এবার কিন্তু রোপ ওয়ে তৈরি হচ্ছে দার্জিলিং এও, সেই নিয়েই খবর দেব একটু পরে তোমার জন্য। আপাতত রাখছি এরা দুরন্ত গান, প্রচুর গান শুনবো, প্রচুর হুল্লোড় হবে, প্রচুর কিছু লোক লিখো নিজের এক্সকে এবং সেটা তুমি আমার সাথে শেয়ার করো। 107 FM রেইনবোতে মহুয়ার রয়েছি আর আজকে তুমি এক্স নিয়ে লিখছো, উফ বাবা যা বানানের ঘটটা। আপাতত

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: একটা এমন শৈল শহর যেখানে আমরা মানে ওই দীপু দা বলে তাকে অনেক সময়তেই খাটো করেছি, কিন্তু বিশ্বাস করো এই যে জায়গাটা, আমরা যে কোনো পাহাড়ে যাই না কেন, দার্জিলিং যদি একবার না গেছি, কানটা ধরে যদি বাবা একবার তুলে দিয়ে না বলেছেন যে চল টাইগার হিল থেকে সূর্যোদয় দেখে আসি, ওই ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেতরটা কেমন যেন হেভি হেভি ফিল হয়। ইউনো 4:51 হয়ে গেছে সময়, আর তোমাকে এই মুহূর্তে বলতে পারি যে আর কিন্তু ঠেলতে হবে না ভিড়, মানে আকাশপথেও কিন্তু এবার তুমি দার্জিলিং সাট করে পৌঁছে যাবে, কারণ রোপওয়ে তৈরি করছে সরকার। ইয়েস, মানে ভাবো শৈল শহরের এমাথা থেকে ওমাথা 22 কিলোমিটার, মানে 22 গজ, হ্যাঁ না মানে 22 কিলোমিটার আর গজ আলাদা কিন্তু, হ্যাঁ। সুতরাং 22 কিলোমিটার বিস্তৃত রোপওয়ে, মানে নর্থ বেঙ্গল রোপওয়ে তৈরি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রাজ্য সরকার, এবং সেখান থেকে বলা হচ্ছে এই যে তোমরা মাঝে মাঝেই বলো যে এত এত ট্রাফিক কী করে পাহাড়ে রয়েছে, হ্যাঁ পাহাড়ে কিন্তু ওই ওই যে রোটা ওইখান দিয়ে যখন আমরা দার্জিলিংয়ে যাই, সেখানে ঘুম স্টেশনে যখন পাশ দিয়ে ট্রেনটা যায়, টয় ট্রেনটা যায়, তখন মনে হয় আমাদের গাড়ি স্লো যাচ্ছে, ভাই টয় ট্রেন তো বাবা করে দৌড়ে মানে কোথায় যেন চলে যাচ্ছে। যাই হোক, 107 FM রেইনবোতে 9903653992 আনন্দের সঙ্গে জানাচ্ছি ইয়েস, আকাশ পথে এইবার তুমি দার্জিলিং পৌঁছে যাবে, নো হেলিকপ্টার, জাস্ট সেখানে তৈরি হচ্ছে নর্থ বেঙ্গল রোপওয়ে, এবং সেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় 22 কিলোমিটারের বিশাল একটা রোপওয়ে তৈরি হচ্ছে। ক্যা বাত, ক্যা বাত। আর তোমাকে জিজ্ঞাসা করেছিলাম ওই যে দেশু 7 মানে এক্সকে একেবারে ভরপুর ভালোবাসা দিয়েছেন এবং বলেছেন যে থ্যাংক ইউ, ভাগ্যিস তুমি ছিলে, তবেই তো সিনেমাটা তৈরি হলো, না জানি আবার কোন ধুমকেতু তিনি তৈরি করবেন। এই তো, যাই হোক, এরপরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার এক্সকে যদি কোনো চিঠি লিখতে হয়, যদি কোনো পরিস্থিতিতে আর কি চিঠি টিঠি লিখতে হয়, তাহলে তুমি কোন লেখাটা লিখবে এবং কী লিখবে, সেটাই আমি জানতে চেয়েছিলাম। অনেকে অনেক কিছু লিখেছে, মানে ধানি লঙ্কার মতো চিঠিগুলো এসছে গো। যাই হোক, এখান থেকে একেবারে যে একদম একটু অন্যরকমই লেখে তার কথাই বরঞ্চ তোমাকে বলবো, সেটা হচ্ছে শুভ বিকেল দিদিভাই, তোমার সাথে আছি, শুনছি রাখি শুভেচ্ছা নিও, তোমার তো রাখি শুভেচ্ছা নিও তোমরা, ভাই তোমরা নয়, আজকে আমি এই হট সিটে একলা রয়েছি, একলা শুনতে আমাকে কেমন লাগছে সেটা নিশ্চয়ই জানিও। শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে, থ্যাংক ইউ শর্মিষ্ঠা, আজকে আমাকে শুনতে একলা কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। অলরাইট, এরপরে প্রিয় মহুয়া দিদিভাই, রাখি পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা অভিনন্দন জানালাম, থ্যাংক ইউ, আপনাকেও রাখির অনেক শুভেচ্ছা। মহুয়া দিদি, থাকা মানে মজার অনুষ্ঠান উপহার পাওয়া, বিষয় বলি, প্রাক্তন প্রেমিকাকে চিঠি লিখলে সেই চিঠির প্রথম লাইন হবে প্রিয়তমা নিদ্রা হরিণী প্রলয়কারিণী হৃদয় হরণী, তোমার চিঠির ভাষাগুলি পড়লে আমার মনের মধ্যে বিচুটি পাতার মতো চিড়বিড় করে, তবুও তোমার কাছে প্রাক্তন হয়ে চিঠি লিখছি, অনুরোধ করব আমাকে একবার চোখের বালির মতো দেখো না, একেবারে চোখের বালির মতো দেখো না, কারণ তুমি যতই নিষ্ঠুর হও, এইটাই মনের কথা লিখেছেন দাদা, যে তুমি যতই নিষ্ঠুর হও আমি কিন্তু আজ তোমায় মনে রেখেছি। দাদা ক টাকা ফেরত পেতেন বলুন তো এই এই মহিলার কাছ থেকে আপনি, যাই হোক, এই যাই হোক, তারপরে উনি কি লিখেছেন যে ইতি তোমার প্রাক্তন হৃদয় ভাঙা অনুগত প্রেমিক মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, আমি আর কিচ্ছু বলবো না, শুধু জিত গাঙ্গুলিকে বলবো একটু গান গান তো দাদা,

0: এইরকম একটারা বাজিয়ে বাজিয়ে যারা এখনো পর্যন্ত বলছেন যে ও মাই লাভ, ও মাই লাভ, অথচ ওই দিক থেকে উত্তরটি আসছে না, তাদের বলতেই পারি ইয়েস টুমরো ইজ দ্য টাইম, মানে এই যে ফ্রাইডে, ফ্রাইডেতে ঠিক 9টার সময় থাকে তোমার জন্য কি থাকে, লাভ জাংশন। ইয়েস অফকোর্স লাভ জাংশন থাকে 107 FM রেইনবোতে তোমারই জন্য, তোমার ভালোবাসার যে সমস্ত প্রবলেমসগুলো রয়েছে কিংবা এই যে ভালোবাসার একটা পরিণতি কিংবা ধরো ভালোবাসা বলতে পারছো না, এই নানান রকমের জগা খিচুড়ি কোয়েশ্চেন আনসার্স যেগুলো তোমার মন সবসময় কিলবিল করে, সেই নিয়েই কিন্তু থাকে তোমারই জন্য লাভ জাংশন। আর লাভ জাংশনে তোমার তৈরি করা বা তোমার জীবনে যে সমস্ত লাভ পকেটস রয়েছে, ধরো ঘটে গেছে একটা ছোট্ট ভালোবাসার ঘটনা ট্রামে কিংবা বাসে কিংবা বাড়িতে, সেই ঘটনাটাই মনে মোটামুটি 1500 শব্দের মধ্যে আমাদের লিখে জানিয়ে দিতে পারো হ্যাশট্যাগ লাভ শর্টস, এবং সেখানে 3টে ক্যারেক্টার দিয়ে মোটামুটি গল্পটা পাঠিয়ে দিলে আমরাও কিন্তু সেটাই রেডি করে ফেলতে পারবো। আর কিছুক্ষণের মধ্যেই দেশ মহাদেশ উপমহাদেশের খবরাখবর, এবং তারপরে আরও একবার তোমার কাছে চলে আসবে মহুয়া, এবং সেই সাথে আজকে একলা মহুয়াকে শুনতে তোমায় কেমন লাগছে সেটাও কিন্তু 9903653992 অবশ্যই জানিও। আপাতত তোমার জন্য থাকছে সংবাদ বিরতি, এবং তারপরে ফিরে আসবো ঠিক একেবারে কটায় বলো তো 5:02। ইয়েস, ততক্ষণ পর্যন্ত বলবো স্টে টিউন, স্টে হাক এবং স্টে কানেক্টেড প্লিজ, এবং শুনতে থাকো কিন্তু 5:02 আবার ফিরছি।
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে রাজ্যের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তাদের নাম ঠিকানা প্রকাশ করেছে প্রশাসন। নিখোঁজদের মধ্যে আসানসোল দুর্গাপুর কমিশনারেটে 6 জন, বিধাননগর পুলিশ কমিশনারেটে 3 জন এবং কলকাতার 4 বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে। এদের বেশিরভাগই একটি ভ্রমণ সংস্থার সঙ্গে বেড়াতে গিয়েছিলেন বলে খবর। এদিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক বিবৃতিতে জানিয়েছেন, নেপালে আটকে রয়েছেন তামিলনাড়ুর 37, পশ্চিমবঙ্গের 32, কেরলের 33 জন বাসিন্দা। যোগ্য কৃষকদের প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের আওতায় আনতে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে বিশেষ কিষাণ ক্রেডিট কার্ড স্যাচুরেশন ড্রাইভ শুরু হচ্ছে। আগামী বছরের 31 জানুয়ারি পর্যন্ত এই 5 মাসের বিশেষ অভিযান চলবে। যারা এখনও কিষাণ ক্রেডিট কার্ড পাননি তাদের চিহ্নিত করে এই সুবিধার আওতায় আনা হবে। পাশাপাশি যাদের কার্ড রয়েছে প্রয়োজন অনুযায়ী তাদের ঋণের সীমা নবীকরণ বা বৃদ্ধি করা এই অভিযানের লক্ষ্য। টেরিটোরিয়াল আর্মির বিভিন্ন কাজকর্ম সাফল্য মানুষের কাছে তুলে ধরতে

0: কলকাতায় আজ থেকে বিশেষ সিম্পোজিয়াম শুরু হয়েছে। ধনধান্য প্রেক্ষাগৃহে টেরিটোরিয়াল আর্মি 2.0 সিম্পোজিয়াম চলবে আগামীকাল পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীতে ক্রীড়াক্ষেত্রে আধুনিক পরিমণ্ডল গড়ে তুলতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষ প্রতিভাদের কাছে খেলাধুলোর প্রতিটি স্তরে নিরন্তর সহায়তা পৌঁছে দিতে সারাদেশে ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলাসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এরাজ্যের যুবকদের আর কাজের খোঁজে ভিন রাজ্যে বা বিদেশে যেতে হবে না। যারা বাইরে চলে গিয়েছেন তারাও এবার নিজের রাজ্যেই পর্যাপ্ত কাজের সুযোগ পাবেন। নিউটাউনে আজ এলএনটির মাইন্ডট্রির নতুন আইটি ক্যাম্পাস আনন্দ নিকেতনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলার মেধাকেই নিজের রাজ্যে ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো তে। ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা।

0: আর শুনুন মশাই, যদি একটু বাঁকা উঠোন হয় না, তাহলে কিন্তু পড়ে যাওয়ার 100% চান্স রয়েছে।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
0: হ্যাঁ, আপনি যদি প্রেমে পাগলু হয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনি ভাঙা উঠোনেও ধেই ধেই করে কত্থক নাচতে পারবেন। এই যে সময়টা হয়ে গেল 5:08, আপনাকে জানাতে আমার ভীষণ রকম ইচ্ছে করছে যে প্লিজ কন্ট্রোল ইওর ডান্স। তার কারণ হচ্ছে ডান্স আমাদের মাথার উপর নাচতে চলেছেন ভগবান। হ্যাঁ, তার কারণ মেঘ জমিয়েছেন এবং বৃষ্টি হবে, সুতরাং বি অ্যালার্ট এবং বি কনশিয়াস, একটু মন দিয়ে শুনে নিতে হবে। আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায় সেই জায়গাটা বরঞ্চ বলে দিই, কলকাতা হাওড়া এবং সাউথ 24 পরগনায়। সেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে, সুতরাং স্টে অ্যালার্ট। এরপরে জানিয়ে দিই যে আগামী 2-3 ঘন্টার মধ্যে মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার বেগে যে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে, মানে মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলোর নাম বরঞ্চ তোমাকে বলে দিই। ওয়েস্ট মেদিনীপুর এবং সেই সাথে ঝাড়গ্রাম এবং সেই সাথে সাথে নদিয়া, ইস্ট বর্ধমান এবং সেই সাথে হুগলি, নর্থ 24 পরগনা, ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং সেই সাথে পুরুলিয়ায় আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এই সমস্ত জায়গায় এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আগামী 2-3 ঘন্টার মধ্যেই রয়েছে। কিন্তু কলকাতা এবং হাওড়ায় কিন্তু আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। এখানে আমি যাই করি না কেন, আমি কাঁটা তার দিয়ে বেঁধে দিতে পারি, কিন্তু বৃষ্টি তো ভাই কাঁটা তার মানে না, তাই না?

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময়

0: জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: FM রেইনবো তে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।
3: Oh yeah, it's the 107, y'all.
4: যদিও সেই সময় তারা ছিলেন বম্বে ভাইকিংস, কিন্তু আমরা এই লিড সিঙ্গারটির নাম খুব ভালো করে জানি। তিনি নান আদো দেন নীরজ শ্রীধর। এনজয় বম্বে ভাইকিংস, কি সুরত হ্যায়।

0: Well, এই সিনেমা এই যে একটা ইন্ডি পপ, এই ইন্ডি পপটায় আমার খালি মনে হতো যে যদি কখনো এটা আমি সিনেমায় শুনতে পেতাম। ইয়েস,
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: ওয়েল, কখনো না কখনো সেই মুগ্ধ নয়নে দেখা মহিলাটি কিংবা পুরুষটির প্রেমে পড়া এবং তারপরে বহু বহু ঘটনা বহুল পরিস্থিতির পর সেই পুরো সম্পর্কটাই এক্স হয়ে যাওয়া। তো এই এক্সের জন্য বিষয়টা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে শুভশ্রীকে দেব একটি খোলা চিঠি লিখেছেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় ইটস অ্যাভেইলেবল। ইংলিশে লেখা এই চিঠি যারা বুঝতে পারবেন না তারা এআইকে বলে বাংলায় তর্জমা করে নেবেন। ইয়েস, তো এই সমস্ত ঘটনা ঘটানোর আগে যেটা আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা যদি কখনো তোমাকে তোমার এক্সের জন্য একটা চিঠি লিখতে হয় তাহলে প্রথম লাইনটা কি হতে হবে, মানে প্রথম লাইনটা সে কি এমন জিনিস যেটা তুমি তোমার এক্সকে লিখতে চাও, আর আজকে আমাকে একলা শুনতে তোমার কেমন লাগছে সেটাও আমি তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম। 9903653992 ইজ দ্য নাম্বার, জানো তো তোমরা। সুতরাং সেখানে ওই যে যেমনটা বলছিলাম উফ উফ মির্চি, ওইরকম কয়েকটা ধনী লঙ্কার মতো টেক্সট চলে এসেছে। চলো এবার একটু পড়ে ফেলি, কারণ এবার তো বিষয়টা পাল্টাবো, তাই না? শুভ সন্ধ্যা মহুয়াদীপ, আমি এক্স আবার। ভাই, এক্সের বানান ইএক্স, এক্স নয়। ওই এক্সের ভ্যালু আমি বার করতে পারিনি। এক্স ভীষণ ভ্যালুয়েবল এবং সেটা কেশবচন্দ্র নাগ বলে গেছেন। যাই হোক, আমি এক্স দেখে গাইবো, জানি যেখানেই থাকো এখনও তো তুমি মোর গান ভালোবাসো। আভা লস্কর লিখেছেন হাওড়া থেকে। ওকে, মনিরুদ্দিন লস্করের কেউ একজন হবেন, তো তারই মোবাইল থেকে দেখলাম এই নাম্বারটা এসছে। ওকে, ঠিক আছে, বেশ ভালো লেগেছে দিদি, থ্যাংক ইউ। আমাকে একলা শুনতে কেমন লাগছে সেটা কিন্তু একটু জানাবেন। হ্যাঁ, গুড আফটারনুন দিদি। আচ্ছা, এখন তো ইভিনিং হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, মোটামুটি 5:22 হয়ে গেল, তো তুমি আমাকে গুড ইভিনিং লিখতেই পারো। ওকে, রজত বিশ্বাস মানপুর নদিয়া থেকে লিখছে, আগে লিখছে অনেকদিন পরে যদি এক্সকে, এ কিন্তু ঠিক লিখে গেছে কিন্তু চিঠি বানান ভুল, এখানে দুটোই হস্যইকার হবে, ঠিক আছে। হ্যাঁ, তো মানে চিঠি চিঠি আই। হ্যাঁ, চলো, কী লিখেছে, চিঠি লিখতে হয় তাহলে লিখবো কি নামে ডাকবো তোমাকে সেটাই আজ ভুলে গেছি। ওফ, সো ডিপ, এত দুঃখ পেলাম বাবা, এই মানুষটাই না কত দুঃখ পেয়েছে। চলো, এক্সকে লেখা এই সমস্ত চিঠিপত্র, হ্যাঁ, এবার গোটাতে হবে, তার কারণ না না আরও একটি রয়েছে, সেটা পড়ে ফেলি। 9903653992 এই অসাধারণ সময়ে উপযোগী তুমি চিঠি লিখেছ যে যদি কখনো এক্সকে চিঠি লিখতে হয় তাহলে তার প্রথম লাইনটা কী হবে। দেব কিন্তু তার শুভশ্রীকে কিন্তু লিখেছেন এবং ইংরেজিতে লিখেছেন। যাই হোক, তুমি কী লিখছ সেটা মানুষ একটু দেখি। হাই মহুয়াদি, তুমি আমার সেই অনুভূতি যাকে ছুঁতে পারি না তবুও প্রতিদিন অনুভব করি, রাখির শুভেচ্ছা। মানে এটা কি টোটালটা পাঠিয়ে দেবে ভাই? মানে উৎপল মাইতি আমাকে খানিকটা কনফিউজ করে দিল। এটা লিখতেই হতো যে আমি এক্সকে লিখতাম, এটাতে তো তুমি দিয়ে শুরু করেছে। আর ইউ রাইটিং দিস টু মি, তুমি আমার সেই অনুভূতি, না না না আমি এটা হতে চাই না, আমি মহুয়াদি ছিলাম, মহুয়াদি আজ থাকতে চাই। ওকে, তুমি আমার সেই অনুভূতি যাকে ছুঁতে পারি না তবুও প্রতিদিন অনুভব করি, রাখির শুভেচ্ছা। এইরকম একটা রাখি যদি ছুঁড়ে মারা হয় না এক্সের মুখে, জাস্ট পালিয়ে যাবে একেবারে। শেষ যে চিঠিটা পড়বো সেটা হচ্ছে সুভাষ চক্রবর্তী উত্তর বাউওয়ালি থেকে লিখেছে, মহুয়া গুড ইভিনিং, আমার প্রাক্তনকে লেখা চিঠির প্রথম লাইনটা হবে আমার ভালোবাসা নিয়েও। এই যে ভালোবাসা, এই ভালোবাসাকেই বরঞ্চ একটু কেন্দ্র করে একটু গান টান শুনে ফেলবো, তারপরে আবার ফিরে আসবো, কেমন? আপাতত ভালোবাসায় রয়েছেন যারা সেই দেব। উফ, দেবকে আজকে ছাড়তেই পারছি না। যাই হোক, দেব আর পায়েল, এই গানটা আমার ভারী ভালো লাগে, চমৎকার। এরা যখন দুজনে প্রেম করতো না আমার ভারী ভালো লাগতো, মানে এই অন স্ক্রিন, হ্যাঁ, ভারী সুন্দর একটা সিনেমা। এই সিনেমার যে কতগুলো টুকে সিনেমা বানানো হয়েছিল, সাউথে জাস্ট ভরে গেছিল এই সিনেমাটা। তবে আই লাভ ইউ বলে একটা সিনেমা ছিল, যদি কাউকে আই লাভ ইউ বলতেই হয় তাহলে বলে দিয়েই বলবে আর সিনেমার কথা বলছিলাম। আপাতত তোমার জন্য এই গান শুধুমাত্র 107 FM রেইনবোতে, ছড়া কাটিং একটু পরেই আসছে।

0: ছড়া কাটিং
1: কত যে ভাঙা টুকরো টুকরো দিল রয়েছে তা আমি জানি। 9903652992 ইজ দ্য নাম্বার যেখানে তুমি তোমার মনের কথাটা একদম হুশ করে লিখে ফেলতে পারো। তো সেখানে একজন লিখছে, সৌরভ লিখছে মেটিয়াবুরুজ থেকে, যে হাই দিদি কেমন আছো, যা এনার্জি দেখছি যেন মাঠে বসে চিয়ার আপ করছো। আসলে এক্সদের চিয়ার আপ করাটাই তো হচ্ছে একটা বিশাল বড় প্রাপ্তি জানো তো। এর জন্য কলজে লাগে ভাই, এক্সের কথা বলতে গেলে ডেফিনেটলি কলজে লাগে। যাই হোক, এক্স দিদি এক্স তো দূরের কথা, যারা প্রেজেন্টেও সিঙ্গেল তারা কি লিখবে? আছে তো, তোমার জন্যই আছে তো ছড়া কাটিংয়ে ভাই দুটো লাইন। যারা সিঙ্গেল, যারা এক্সকে নিয়ে মোটামুটি একটু পাগল হয়ে গেছো, তাদের প্রত্যেকের জন্যই থাকছে একটা ছড়া কাটিং। আরও একবার বাজিয়ে দিই, যারা মোটামুটি এটা মিস করে গেছো, আমার ভারী ভালো লাগে এটা জানো তো। রাখি পরিয়ে ক্রাশ যদি বলে তুমি তো আমার ভাই, আজ খোরাফাত কি মুড মে হুয়া। ইয়েস, রাখি পরিয়ে ক্রাশ যদি বলে তুমি তো আমার ভাই, এর পরের দুটো লাইন 9903652992 তে তুমি অনায়াসে লিখে দিতে পারো। আর ইয়েস, তোমার জন্য তো গান আমি ডেফিনেটলি রাখবো, এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার যে ওই যে একটা অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল আছে না, সেইখানে কিন্তু একটু পরে আমি লাইভ থাকছি, 107 FM রেইনবো কলকাতায় যাওয়ার অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল। এবং সেখানে আমি যখন তোমাকে এখানে তিনেককে তিন শোনাবো, মানে তিনটে পরপর গান শোনাবো, তখন কিন্তু আমি থাকবো কোথায় না, ইয়েস ইনস্টা হ্যান্ডেলে। সুতরাং প্লিজ স্টে টিউন, স্টে কানেক্টেড, এবং তোমার জন্য রাখছি ভরপুর কয়েকটা গান। প্লিজ এইগুলো কিন্তু একদম ভুলে যেও না যে তোমার জন্য এত ভয়ঙ্কর রকমের ভালো ভালো গানগুলো রেখেছি। আপাতত একটা মিষ্টি প্রেমের গান শুধুমাত্র তোমার জন্য, কুনাল গাঞ্জাওয়ালা। কেন যে বেশি গান করেন না আমি জানি না, রাখি পরিয়ে ক্রাশ যদি বলে তুমি তো আমার ভাই। আর কুনাল গাঞ্জাওয়ালা কি বলছেন সেটা বরঞ্চ আমরা একটু গানে গানে শুনবো। ইয়েস, দেয়ার ইজ আ গিটার টিউন এবং সেখানে ইটস অনলি পেয়ার। কিন্তু যাদের এখনো পেয়ার হয়নি তারা ক্রাশ নিয়ে কি দেখবে, রাখি পরিয়ে ক্রাশ যদি বলে তুমি তো আমার ভাই।

পহেলি বার, দূসরি বার, আখরি বার, যখনই হোক না কেন, তুমি কিন্তু ইয়েস টিউন ইন করেছো 107 FM রেইনবো, আর সেখানে এক্ষুনি শুরু হচ্ছে ইয়েস তিনেকে তিন। আর এই সময় আমি থাকছি কোথায়? আমি থাকছি ইনস্টা হ্যান্ডেলে লাইভ।

0: Yes, 107 FM Rainbow তে হোট তো একেবারেই সিলে যায়নি, তার কারণ ইউ আর অ্যাকচুয়ালি লিসনিং টু কোথায় রয়েছো সেটা তো আমি তোমাকে জানাতেই পারি।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM Rainbow তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: ইয়েস, এই ক্যাফে কলকাতায় তোমাকে একটু জানিয়ে দিই যে ঝাড়গ্রামে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে, সুতরাং এই 2-3 ঘন্টার মধ্যেই 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেখানে ভীষণ রকমের বৃষ্টিপাত এবং সেই সাথে ঝোড়ো হাওয়ার যে প্রবাহ রয়েছে সেটা 30-40 কিলোমিটার/আওয়ার হতে পারে আগামী 2-3 ঘন্টার মধ্যে। সাংঘাতিক রকমের বৃষ্টি হওয়ার সতর্কবার্তা রয়েছে ঝাড়গ্রামে এবং সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। And you are listening to
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ছড়া কাটিং
0: Yes, 107 FM Rainbow তে তোমার জন্য রেখেছিলাম ছড়া কাটিং এবং সেই ছড়া কাটিং এর লাইনগুলো বরঞ্চ তোমাকে আরো একবার বলে দিই। প্রচুর চিঠি অলরেডি চলে এসেছে, মানে টেক্সট অলরেডি চলে এসেছে, সেখানে তুমি আরেকবার যদি মিস করে গিয়ে থাকো তাহলে বলে দিই। রাখি পরিয়ে ক্রাশ যদি বলে তুমি তো আমার ভাই, রাখি পরিয়ে ক্রাশ যদি বলে তুমি তো আমার ভাই, এটার পরবর্তী যে লেখাটা সেটা তুমি 9903653992 তে লিখে ফেলো। আপাতত কী করতে পারি, হ্যাঁ নিউজ ব্রেকের জন্য ওয়েট করতে পারি, আর তুমি আর আমি বরঞ্চ দুদান লুডো খেলে নিতে পারি। ইয়েস, ফিরে আসবো 6:02। আপাতত কালপুরুষ ব্যান্ড তোমাকে শোনাচ্ছে, চলো এক রাউন্ড লুডোই খেলি।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 270। এখনও নিখোঁজ রয়েছেন 1300-এর বেশি মানুষ, তাঁদের মধ্যে 288 জন ভারতীয় পর্যটক। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন নেপালের উদ্ধারকারী দল। নেপাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আজ আরও 93টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নেপালে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধার করার জন্য প্রচেষ্টা জোরদার করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়াসওয়াল জানান, বিপর্যয়ের সময় নেপালে অবস্থানরত 288 জন ভারতীয় নাগরিকদের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। এর মধ্যে ত্রিশুলি ওয়ান বিদ্যুৎ প্রকল্পে কর্মরত 73 জন ভারতীয় নাগরিকও রয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, নেপালের বন্যাদুর্গত এলাকায় অবস্থানরত সব ভারতীয় নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নেপালের বন্যা পরিস্থিতি নিয়ে আজ নতুন দিল্লিতে বিদেশ সচিব এবং কাঠমান্ডু ও বেইজিংয়ে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন তিনি। নেপালের হড়পাবান বিপর্যয়ে রাজ্যের 32 জন নিখোঁজ, পরিসংখ্যান দিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, নিখোঁজ হওয়া 32 জন মূলত কলকাতা এবং চন্দননগরের বাসিন্দা। একটি পর্যটন সংস্থার সঙ্গেই তাঁরা সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে। বিবেকানন্দ শিলা স্মারক ও বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর সভাপতি শ্রী এল বালকৃষ্ণন প্রয়াত, বয়স হয়েছিল 88 বছর। বালকৃষ্ণনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এ রাজ্যের যুবকদের আর কাজের খোঁজে ভিন রাজ্যে বা বিদেশে ছুটতে হবে না। যারা বাইরে চলে গিয়েছেন তাঁরাও এবার নিজের রাজ্যেই পর্যাপ্ত কাজের সুযোগ পাবেন। নিউ টাউনে আজ এল এন্ড টি মাইন্ডস্ট্রির নতুন আইটি ক্যাম্পাস আনন্দ নিকেতন উদ্বোধন করে

0: মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্প শুধু একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র নয়, বাংলার মেধাকে নিজেদের রাজ্যে ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ। রাখি বন্ধনকে শুধু ভাই বোনের উৎসব হিসেবে নয়, সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে হিসেব তুলে আগামীকাল রাজ্যজুড়ে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। সরকারি উদ্যোগে প্রথমবার রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক, পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে কলকাতা পৌরনিগমের ওয়ার্ড স্তর পর্যন্ত পালিত হবে রাখি বন্ধন উৎসব। এই মুহূর্তের খবর শেষ হল।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11

0: 8টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: যে আশকাটাটা দিয়েছি সেই কারণেই তো একেবারে মাথায় উঠে পড়ে অনেক ছড়া লিখে ফেলেছো।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: ইয়েস, রাখি পরিয়ে ক্রাশ যদি বলে তুমি তো আমার ভাই, অনেকে অনেক কিছু লিখে ফেলেছো, মানে এত দুঃখ রাখো কোথায়, বুক পকেটটা ছিঁড়ে যায় না? যাই হোক, মনের তারটা কিন্তু একদম বেঁধে রেখো, তার কারণ ইয়েস, আরও একবার অক্ষয় কুমার অ্যান্ড সাইফ আলী খান ডুওকে দেখা যাবে ফিল্মে, সেটা নিয়ে একটু পরে কথা বলছি। কিন্তু ওই যে তোমার জন্য যে ভালোবাসায় বেঁধে রাখা খানিকটা কাজ, যেটা তুমি ভীষণ রকম ভালোবাসো, আর তারপরে বলো যে আজকে ছাড়া কাটিং হলো না, এই তো তোমার জন্যই রয়েছে ইয়েস ইওর ফেভারিট ওয়ান, যেটাকে তুমি ভীষণ ভালোবাসো। ইয়েস, স্টার্ট ফর দ্যাট
1: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
0: আসলে রাখি পরিয়ে ক্রাশ যদি বলে তুমি তো আমার ভাই, এই যে ভেতর ভেতরে একটা অম্বলের মতো, মানে চোরা অম্বলের মতো ভালোবাসাটা থেকে যায় এবং তারপরে ভীষণ দুঃখ হয়, সেটাই তো আমি তোমার ভেতর থেকে বার করে আনতে চাইছি। 6:12 হয়ে গেছে, বিশেষ কথা বলার সময় নেই, কিন্তু তবুও তো চাকরিটা রাখতে হবে, তোমার কাজগুলো আমায় করে দিতে হবে, মানে চিঠিটা পড়ে দিতে হবে। তো আমি যেটা লিখেছিলাম যে রাখি পরিয়ে ক্রাশ যদি বলে তুমি তো আমার ভাই, সেখানে আমারটাই পড়া হলো, সবারটাই পড়া হলো না, তোমারটাও পড়া হয়েছে। কে লিখেছে? সৌভিক ঢাকুরিয়া থেকে। আচ্ছা, তা আমি লিখবো হলো, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আমি কিন্তু এটা পড়েছি, ইফ আই এম নট মিস্টেকিং। যাই হোক, আরও একবার পড়ে দিলাম, সৌভিক তুমি নিশ্চয়ই শুনে নিয়েছ। এরপর সুভাষ চক্রবর্তী উত্তর বাউআলী থেকে ছড়া কাটিং, আহা কি সুন্দর ব্র্যাকেটের মধ্যে লিখেছে। যাই হোক, রাখি পরিয়ে ক্রাশ যদি বলে তুমি তো আমার ভাই, এমন স্নেহের সম্বোধনে বোন গো দুঃখ কিছুই নাই। আচ্ছা, তুমি কোথায় ছিলে বলো তো, এই যে এত প্রতিভা তার জন্য তো অ্যাবসলিউটলি। এই যে বোন, মানে নিজেকে সান্ত্বনা পুরস্কারটি দেওয়া, এ তোমার ছাড়া জাস্ট ভাবা যাচ্ছে না। অল রাইট, সৌভিক মেটিয়া পুরুষ থেকে একটু আগে জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা ধরো যদি কারোর এক্স না থাকে এবং প্রেজেন্টেও যারা সিঙ্গল থাকে তাদের জন্য কি কিচ্ছু নেই? নো নো নো নো নো, মহুয়াদি যখন রয়েছে তখন ডেফিনেটলি তার জন্য কিছু রয়েছে। ওকে, চিয়ার আপ দিদি, টপিকটা এমন দিনে দিলে, সত্যি পূর্ণতা পেল। আজ রাখি, জানো স্কুল লাইফে একজনকে লাইক করতাম, কিন্তু এই দিনে রাখি পরিয়ে চলে গিয়েছিল, আরে কি দুঃখ। আমি তাকে একটা কথা বলেছিলাম, সেটাই বলি, তুমি যে আমায় ভাই বললে, কিন্তু তোমার মা আমাকে জামাই বলার স্বপ্ন দেখছে। ওফ ওফ ওফ, এই যে দুঃখ, এটা আমি বুঝতে পারি ভাই। যাই হোক, এরপরে আরও একবার, ও তুমি এত দুঃখ পেয়েছো, তোমার জন্য একটা আমি হাততালি দিতে নিশ্চয়ই পারি না, প্লিজ। একটু আগেই এগরোল খেয়ে এসছে, হাতে প্রচণ্ড জোর, প্রচুর জোরে জোরে হাততালি দেবে আজকে ওরা। ঠিক আছে, শুভ সন্ধ্যা, সরাসরি ছড়া কাটিংয়ে আসি। রাখি পরিয়ে ক্রাশ যদি বলে তুমি তো আমার ভাই, মূল্যবোধের আমার কাছে এটাই সেরা উপহারের, এর বেশি কিছু না চাই। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, মানে যে কোনোভাবে বিষয়টাকে মিলিয়ে দিতে চেয়েছেন, মেলালেন, তিনি মেলালেন অত। ইয়েব, হামনে হাততালি ভি বাজা দিয়া। ওকে, এরপর আর কে কি লিখছো একটুখানি বরঞ্চ পড়ি না। সে তুমি কোথায় ফিরে যাচ্ছ সেটা তো লিখলেই কি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, রাখি পরিয়ে ক্যাশ নয় ক্রাশ, ওকে, রাখি পরিয়ে ক্রাশ যদি বলে তুমি তো আমার ভাই, সকালে এসেছি আহমেদাবাদ, পুজোয় ফিরবো তোমাকে তাই কানে কানে বলে যায়। রূপকুমার আহমেদাবাদ গুজরাট থেকে লিখেছে। অলরাইট, ঠিক আছে, বাকিটা তো আমি জানি না, কে জানেন সেটা বরঞ্চ তোমাদের বলে দিই। ইয়েস, জুবিন গার্গ অ্যান্ড শ্যাম ভাট, শ্রেয়া ঘোষালের সাথে তোমাকে বলছেন খোদা জানে। ইয়েস, প্লিজ স্টে টিউন অ্যান্ড এনজয় দিস সাউন্ড ট্র্যাক।

1994 আর এই সময় তোমাকে এই সময়টার থেকে শোনাচ্ছি এই গান। ইয়েস, আন্নু মালিকের মিউজিক এবং লিখেছেন মায়া গোবিন্দ। এনজয়। নাইনটিজ মানে প্রচুর হাঙ্গামা এবং সেই সাথে একটা বিশাল বড় প্রিলিউড। ইয়েস, এই সিনেমাটা যারা দেখেছো তারা জানো যে দিস ইজ আ থ্রিলার মুভি। এনজয়।

রাখি পরিয়ে ক্রাশ যদি বলে তুমি তো আমার ভাই, এরপরের দুটো লাইন মানে মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে লেখা অনেক অনেক কিছু। অরূপ ভট্টাচার্য লাস্ট লেটার যেটা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখছে, শুভ বিকেল দিদি ভাই, ক্রাশ যদি মানে রাখি পরিয়ে ক্রাশ যদি বলে তুমি তো আমার ভাই, মনের ভেতর তখন যেন বাজ পড়ে কোথায় পালাই ভাই, যে হাতটা ধরার স্বপ্ন ছিল প্রেমের মায়ার সাথে সেই হাতেই রাখি বাঁধে আজ ভাই বোনেরই হাতে, চকলেট নিয়ে গিয়েছিলাম ভালোবাসার আশায়, এক মুহূর্তে সব স্বপ্ন ভেঙে দীর্ঘশ্বাসটাই পাই, মনে মনে বলি প্রেমিক হতে চেয়েছিলাম আমি, রাখির সুতোয় বাঁধা পড়ে আজীবনের ভাই আমি। ক্যা বাত ক্যা বাত, এই লাস্ট চিঠিটির জন্য অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে থ্যাংক ইউ সো মাচ। এবং আজকেও ইয়াস ওয়াইন্ড আপ করার সময় চলে এসেছে। হ্যাঁ, তবে তোমাকে একটা আমি কথা দিয়ে যেতেই পারি যে তোমার জন্য আমি কালকে আরও একবার ফিরে আসব, সেই সময় যে সময় শুরু হয় ক্যাফে কলকাতা। ইয়াস, এই যে উইকেন্ড ক্যাফে, যেটা উইকেন্ড ক্যাফে কালকে রয়েছে, সেই কারণে এই যে একটুখানি কনফিউজ করে দেওয়া, কিন্তু কনফিউশন কোথাও থাকবে না। 107 FM রেইনবোতে 9903653992 আপাতত তোমার জন্য একটা মিষ্টি প্রেমের গান রেখে যেতে চাই, এই ভালোবাসা তোমার জীবনে যেন আজীবন থাকে। আপাতত শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিং তোমাকে বলছেন।

তো একটা ক্যারেক্টারলেস ঘুড়ির কথা মনে হয়, মানে যার আকাশেই পাবে তার আকাশেই উড়বে এমনটা তো ঠিক নয়। যাই হোক, ক্যারেক্টার যেমনই হোক না কেন, ঘুড়িটা কিন্তু আকাশেই উড়ছে। সুতরাং সেই ঘুড়ি তোমার জন্য পাঠালাম। প্লিজ এই গানটা এনজয় করো, অ্যান্ড স্টে টিউন, স্টে হুকড, স্টে কানেক্টেড, কারণ এর পরে নটায় আরও একবার এই হট সিটে তোমাকে এন্টারটেইন করতে কেউ না কেউ ফিরে আসছে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359। এখনও নিখোঁজ রয়েছেন 1300 বেশি মানুষ, তাদের মধ্যে 288 জন ভারতীয় পর্যটক। সময় সঙ্গে পাল্লা দিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন নেপালের উদ্ধারকারী দল। নেপাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আজ আরও 93টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর জানিয়েছেন, নেপালের বন্যা দুর্গত এলাকায় অবস্থানরত সব ভারতীয় নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নেপালের বন্যা পরিস্থিতি নিয়ে আজ নতুন দিল্লিতে বিদেশ সচিব এবং কাঠমান্ডু ও বেইজিংয়ে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকও করেন ডঃ জয়শঙ্কর। নেপালের হড়পাবান বিপর্যয়ে রাজ্যের 32 জন নিখোঁজ, পরিসংখ্যান দিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, নিখোঁজ হওয়া 32 জন মূলত কলকাতা এবং চন্দননগরের বাসিন্দা। একটি পর্যটন সংস্থার সঙ্গেই তারা গিয়েছিলেন বলে জানা গেছে। যাদবপুরের ঘটনা নিয়ে তদন্ত কমিশনের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়ের পৌরোহিত্যে বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে এই বৈঠক হয়। তিনি জানান, যেসব অভিযোগ জমা পড়বে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেসব নথি জমা দেবে তা সবিস্তারে খতিয়ে দেখা হবে। কমিশন তাদের কাজ দ্রুত শেষ করে রিপোর্ট জমা দেবে বলে তিনি জানিয়েছেন। বৈঠকে ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোমেন্দু চট্টোপাধ্যায় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো অ্যানালিস্ট সুমন্ত জানা। যোগ্য কৃষকদের প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের আওতায় আনতে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে বিশেষ কিষাণ ক্রেডিট কার্ড স্যাচুরেশন ড্রাইভ শুরু হতে চলেছে। আগামী বছরের 31 জানুয়ারি পর্যন্ত এই 5 মাসের বিশেষ অভিযান চলবে। যারা এখনও কিষাণ ক্রেডিট কার্ড পাননি তাদের চিহ্নিত করে এই সুবিধার আওতায় আনা হবে। টেরিটোরিয়াল আর্মির বিভিন্ন কাজকর্ম এবং সাফল্য মানুষের কাছে তুলে ধরতে কলকাতায় আজ থেকে বিশেষ সিম্পোজিয়াম শুরু হয়েছে। ধনধান্য প্রেক্ষাগৃহে টেরিটোরিয়াল আর্মি 2.0 সিম্পোজিয়াম চলবে আগামীকাল পর্যন্ত। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। রাজ্য সরকার দুর্নীতির সঙ্গে কোনোরকম আপোষ করবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আজ কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সরকার দুর্নীতি দমন বাহিনী এসিবিকে আরও শক্তিশালী করেছে। ইতোমধ্যে ঘুষ নিতে গিয়ে বেশ কয়েকজন এসিবির হাতে হাতেনাতে ধরা পড়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্র রাজ্যের সমন্বয়ে গঠিত ডাবল ইঞ্জিন সরকারের লক্ষ্য পশ্চিমবঙ্গকে নতুন করে শিল্প কর্মসংস্থানের মানচিত্রে প্রতিষ্ঠা করা। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে বৃহৎ প্রশাসনিক সংস্কারের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। শুধু পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসই নয়, গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ একথা জানিয়েছেন। মরণোত্তর দেহদানের চাইতে অঙ্গদানের প্রতি বেশি গুরুত্ব দিতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তম মুখোপাধ্যায়। নিউটাউনে চক্ষুদান বিষয়ক এক পদযাত্রার সূচনা করে মন্ত্রী একথা বলেন। যাদবপুরের ঘটনা নিয়ে তদন্ত কমিশনের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়ের পৌরোহিত্যে বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে বৈঠকটি হয়েছে। টেরিটোরিয়াল আর্মির বিভিন্ন কাজকর্ম সাফল্য মানুষের কাছে তুলে ধরতে কলকাতায় আজ থেকে বিশেষ সিম্পোসিয়াম শুরু হয়েছে। ধনধান্য প্রেক্ষাগৃহে টেরিটোরিয়াল আর্মি 2.0 সিম্পোসিয়াম আগামীকাল পর্যন্ত চলবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, এখনও নিখোঁজ রয়েছেন 1300 বেশি মানুষ, তাদের মধ্যে 288 জন ভারতীয় পর্যটক। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন নেপালের উদ্ধারকারী দল। নেপাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আজ আরও 93টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপালে এ পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে, এর মধ্যে ত্রিশুলি ওয়ান প্রকল্পের 63 জন কর্মী এবং তামিলনাড়ুর 21 জন ব্যক্তি রয়েছেন। মন্ত্রক আরও জানিয়েছে 285 জন ভারতীয় সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন নেপালের বন্যাদুর্গত এলাকায় অবস্থানরত সব ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নেপালের বন্যা পরিস্থিতি নিয়ে আজ নতুন দিল্লিতে বিদেশ সচিব এবং কাঠমান্ডু ও বেইজিংয়ে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন তিনি। নেপালের হড়পাবান বিপর্যয়ে রাজ্যের 32 জন নিখোঁজ, পরিসংখ্যান দিয়ে একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন নিখোঁজ হওয়া 32 জন মূলত কলকাতা এবং চন্দননগরের বাসিন্দা, একটি পর্যটন সংস্থার সঙ্গেই তারা সেখানে গিয়েছিলেন বলে খবর। চীনের জলসম্পদ মন্ত্রক জানিয়েছে নেপালের ছোচেন খোলা ও পুরেপু সাংপা নদীর মিলনস্থলের কাছে সৃষ্ট ব্যারিয়ার লেক বা প্রাকৃতিক বাঁধ সৃষ্ট হ্রদটি আগামী 3 দিনের মধ্যে ভেঙে পড়ার উচ্চ ঝুঁকির মুখে রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এরাজ্যের যুবকদের আর কাজের খোঁজে ভিন রাজ্যে বা বিদেশে ছুটতে হবে না, যারা বাইরে চলে গিয়েছেন তারাও এবার নিজের রাজ্যেই পর্যাপ্ত কাজের সুযোগ পাবেন। নিউ টাউনে আজ এলএনটি মাইন্ডট্রির এক নতুন আইটি ক্যাম্পাস আনন্দ নিকেতন উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন এই প্রকল্প শুধু একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র নয়, বাংলার মেধাকে নিজের রাজ্যে ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন প্রতিরক্ষা খাতে দেশ আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে চলেছে। গত এক দশকে প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বেড়ে 180,000 কোটি টাকায় পৌঁছেছে এবং রপ্তানি বেড়ে প্রায় 39,000 কোটি টাকা হয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: সূচ হয়ে ঢুকে ভাল হয়ে বেরোনো কাকে বলে জানা পৌলমী?
1: হ্যাঁ, তোমাকে,
0: আমাকে বলে, লোকে বলে, তোমাকে বলে?
1: না না, আমাকে না, আমি জানতাম তুমি এখান থেকেই ব্যাপারটাকে শুরু করবে, বাট না, সেটা না। এই যে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর যে ব্যাপারটা, কিছু কিছু জায়গায় খুবই ইন্টারেস্টিং, কিন্তু আমরাই এতটা হাসাহাসি করছি এই কারণে।
0: না না, এরা অনেকে বুঝতে পারছে না, যারা জাস্ট টিউন করলে কিংবা হয়তো একটু আগে টিউন করে রেখেছো 107 FM রেনবো, তারা বুঝতে পারছে না যে সূচটাই বাকি আর ফাল হয়ে বেরোবেই বাকি। বিষয়টা এরকম নয়, বিষয়টা হচ্ছে সিলভার স্ক্রিনে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে যারা বেরিয়েছে, আই মিন অবশ্যই গল্পে বেরিয়েছে, তাদের কথা, আই মিন স্পাই থ্রিলার্স নিয়ে আজকে ফিল্মি আড্ডায় তোমাদের সঙ্গে আড্ডা দেব, অর্ণব অ্যান্ড পৌলমী। এইবার বিষয়টা হচ্ছে বলে দিই, এই যে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো যারা বললাম, এটা কিন্তু পুরোপুরি মিথ্যে নয়। হ্যাঁ
1: হ্যাঁ, একেবারে, মানে সত্যি আমাদের,
0: তোমার ব্যাপারে বললাম আমি,
1: না আমার ব্যাপারে বলো না, এটা অর্ণব বারবার এরকম আমাকে বলতে থাকে, একটা মিথ্যে অপবাদ দিতে থাকে, কারণ

0: মনে হয় যে আমার কাছে সব ইনফরমেশন থাকে,
1: থাকে না,
0: হুইচ ইজ
1: থাকে না,
0: যেটা সবসময় সত্যি না, মাঝে মাঝে থাকে কিছু কিছু ইনফরমেশন তো সবার কাছেই থাকে।
1: আমাদের কমন বন্ধুগণ যারা শুনছেন আজকের অনুষ্ঠান, তারা সব বুঝতে পারছেন কতটা ঢপ আছে এর মধ্যে।
0: যাক, যা আমি জল মেশাচ্ছি না কোনো কিছুতে, কিন্তু আজকে আমরা যে ব্যাপার নিয়ে গল্প করব, যেখানে এই ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর বিষয়টা আর কি অর্ণব বলতে চাইছে, সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু, যেহেতু আজকে ফিল্মি আড্ডা তো সিনেমার গল্প তো হবেই, আর কিছু কিছু সিনেমা এরকম থাকে, এখন তুমি বলবে যে না দেবের সিনেমাতেও তো দেব ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে অনেক জায়গায়, সর্ষের মধ্যেই ভূত এরম টাইপের ব্যাপার, কিন্তু না আজকে আমরা কথা বলবো সেই সমস্ত সিনেমা নিয়ে যেখানে যে খুব সিরিয়াসনেসের সঙ্গে এইটা ডিমান্ড করছে চরিত্রগুলোতে যে তাকে সত্যি ছুঁচ হয়ে ঢুকে ভাল হয়ে বেরোতে হবে।
1: মানে এখানে যদি তুমি ভাবো যে তোমার হৃদয়ে কোনো এক প্রেমিকা ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছিল, সেটাও তো একরকম স্পাই হতে পারে, কিন্তু সে স্পাই কিন্তু এসপাই নয়,
0: ওটা স্পাইসি,
1: ওটা স্পাইসি লাইফের তোমার স্পাইস, কিন্তু এখানে সেই স্পাইস নিয়ে আজকে আড্ডা হবে না, আজকে আড্ডা হবে অফকোর্স স্পাই থ্রিলার্স নিয়ে, যেখানে অনেক অনেক অনেক সিনেমার কথা আমরা বলবো। হ্যাঁ, অনেক অনেক বলি বটে, কিন্তু এক ঘন্টা মাত্র টাইম, তো সবটা বলতে পারি না, আর সেই জন্য উপায় যেগুলো আমরা বলতে পারছি না তোমরা বলতে পারো সেগুলোকে, মানে তোমাদের প্রিয় স্পাই থ্রিলার্সের গল্প আমাদের সঙ্গে ভাগ করতে পারো। কোথায় ফোন লাইন খোলা রয়েছে 0332231341 অ্যান্ড আর একটা নাম্বার রয়েছে তোমাদের জন্য 0332243-7912।
0: হ্যাঁ, তো এই নাম্বারে তোমরা চলে আসতে পারো, অথবা আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, সেখানে এসে আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে তোমার প্রিয় স্পাই থ্রিলার কি, অথবা তার সঙ্গে তোমরা জানাতে পারো যে এরকম কোনো গল্প তোমাদের জীবনে আছে কিনা যেখানে তোমরা একটু স্পাইগিরি করেছো।
1: হ্যাঁ, স্পাইগিরি করেছো, এবং সেটা শুনলে কি হবে বলো তো, নতুন একটা টেকনিক শিখবে পৌলমী, কারণ পৌলমীকে বলা হয় আমাদের গ্রুপের ওয়ান এন্ড অনলি স্পাই। এবার যেটা বিষয় সেটা হচ্ছে এই স্পাইসি আড্ডা, স্পাইয়ের গল্প তো শোনাবো, অনেক অনেক সিনেমা নিয়ে গল্প শোনাবো, তবে প্রথম যে সিনেমাটা নিয়ে গল্প করব সেই গল্পটা করার আগে তোরা মুড বানায়া যায় তার জন্য একটা গান শুনতে হবে, যে গান শোনাবে কে, অফকোর্স অরিজিৎ সিং অ্যান্ড আরমান খান, গানটার নাম গেরা হুয়া।

0: Yes, ফিরেলাম, গেড়া হুয়া শুনে কেন ফিরলাম? যেটা বলে গেছিলাম যে আমরা আড্ডা দেব প্রথমে একদম শুরুতে যে সিনেমাটা নিয়ে, সেই সিনেমাটার গেড়া হুয়া একটা হিন্ট ছিল। সিনেমাটার নাম অফকোর্স নান আদার দেন ধুরন্ধর। এবারে যে ধুরন্ধরের ধুরন্ধর কে সেটা আমরা জানি, অলরেডি জেনে গিয়েছি।
1: এবং মানে সুন্দর একটা কথা, ধুরন্ধরের ধুরন্ধর কে আমরা তো জেনে গেছি।
0: তুই খুব জেনে গেছিলি ফার্স্ট সিজনে, মানে ফার্স্ট প্রথম যে ধুরন্ধর বেরোলো সেটার পরে
1: আমি জেনে গেছিলাম।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমার একটা সন্দেহ হয়েছিল।
0: তোমার সন্দেহ রাখো তোমার কাছে, যেটা বিষয় সেটা হচ্ছে কি, পরতে পরতে আমরা ভেবেছি এ বোধহয় আসল ধুরন্ধর, তারপর মনে হয়েছে না এ তো আসল ধুরন্ধর নয়, আসল ধুরন্ধর এটা। তারপর হচ্ছে কি দেখতে পাচ্ছি আরো একজন তারও পেছনে রয়েছে। সো এই যে পরতে পরতে ভাঙাটা, এটাই হচ্ছে এই স্পেশালিটি সিনেমাটা
1: একেবারে। আর স্পাই থ্রিলারের মধ্যে থ্রিলারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে যদি একটুখানি থ্রিল না থাকে।
0: খুব খুব দারুণ কথা বলা যায় পৌলমি, স্পাই থ্রিলারের মধ্যে থ্রিলার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট
1: একেবারে।
0: ধুরন্ধর নিয়ে কতই বা কত কিছু বলবো ততই কম পড়বে। যেমন ধুরন্ধর দেখতে বসলে সময় কম, আমাদের মনে হতো যে সময়টা চলে গেল।
1: সেটা ধুরন্ধরে যতটা না মনে হয়েছে, রিভেঞ্জে বেশি মনে হয়েছে গিয়ে। যে অর্ণব এক্ষুনি একটু আগে আমাকে একটা গল্প বলছিল, সেটা হচ্ছে ও যখন ধুরন্ধর
0: সেকেন্ড পার্টটা, আচ্ছা আমরা

0: গল্প এখনই বলে দেবো, আচ্ছা বলেই দিই। তখন শুরু যখন করলে রিভেঞ্জটা দেখতে যাবো বলে প্ল্যান ছিল না কিছু, হঠাৎ করে একদিন গেছি এক বন্ধুর সঙ্গে কাজকর্ম সেরে, এবার গিয়ে ঢুকেছি বিকেল বিকেল মোটামুটি, সন্ধে হয় হয় গোধূলি লগ্ন যাকে বলে। তো তখন ঢোকার পরে বুঝিনি সিনেমাটা শুরু হলো, এবং যা হয় এখন সিনেমা হলে মোটামুটি শুরুতে 15-20 মিনিট তো অ্যাডভার্টাইজমেন্ট দেখে কাটাতে হলো, এবার ইন্টারভ্যালেও এত এত অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হলো। সিনেমাটা শেষ হলো, বাইরে বেরোলাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে, রাত 11টা।
1: যাক, এটা এটা ছিল অর্ণবের স্টোরি। আর আমি ধুরন্ধর দ্য রিভেঞ্জ দেখে আমি সিনেমা হল থেকে বেরিয়েছি প্রায় 3:30, 3:30,
0: মানে দুপুর
1: না রাত।
0: বাহ, অসাধারণ। কিন্তু এই যে আমাদের সন্ধে জাগানো রাত জাগানো সিনেমার নাম ধুরন্ধর। এই ধুরন্ধর কেন স্পেশাল এবার ছোট্ট করে বলি। ধুরন্ধরের গল্প মূলত আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা রয়ের একটা গোপন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা অপারেশন, আন্তর্জাতিক অপারেশনকে কেন্দ্র করে, যেখানে আমরা দেখতে পারি ধুরন্ধর হয়ে ওই সুচ হয়ে ঢুকে ভালো হয়ে বেরোনোর মতো একটা চরিত্র করতে, দ্য ওয়ান অ্যান্ড অনলি রণবীর সিংকে।
1: একেবারেই, এবং আমরা লাস্ট পর্যন্ত নিশ্চয়ই ভাবছি যে রণবীর সিং ধুরন্ধর, কিন্তু যতক্ষণ না আমরা রিভেঞ্জ দেখেছি ততক্ষণ বুঝতে পারিনি যে আসল ধুরন্ধরটা কে।
0: হ্যাঁ, একেবারেই।
1: তবে আমার একটা বিষয় খুব দুঃখ লেগেছে, এই রণবীর সিং এর তারপরে আবার ফিরে আসা দেশে আর ইয়েকে ছেড়ে দিয়ে।
0: কাকে ছেড়ে দিয়ে?
1: ওর বউকে।
0: আচ্ছা,
1: ওইটা আমার খুব দুঃখ লেগেছে, বাকি কোনো কিছু নেই আমার কোনো
0: দুঃখ নেই। মানে সে মানে রাত হয়ে ভোর হয়ে যাক, তাতেও দুঃখ নেই,
1: আমার দুঃখ নেই,
0: দুঃখটা ওইখানে হয়েছিল বলি। তবে এখানে যারা যারা কাস্টে ছিল তাদের কথাটা বলি, মানে মারাত্মক লেভেলের কাস্টের লাইন আর কি, মারাত্মক লেভেলের কাস্টের লাইন। সেখানে রণবীর সিং ছিল, সঞ্জয় দত্ত ছিল, আর মাধবন ছিল একটা অদ্ভুত চরিত্রে, যেটা আমার মনে হয় না আর মাধবনকে এই ধরনের চরিত্রে এই ধরনের এইরকম একটা বয়সের একটা চরিত্র এইরকম ভাবে অ্যাপ্রোচটা করা, এটা মনে হয় না আমার খুব রিসেন্টলি মনে পড়ছে কিছু আছে বলে।
1: আর সেটার সঙ্গে অক্ষয় খান্না, ওরে বাপরে কি করেছে মানুষটা।
0: মানে অক্ষয় খান্না এটা এটাকে বলা, এটা কামব্যাক বলতে পারি আমরা অক্ষয় খান্না।
1: হ্যাঁ, নিশ্চয়ই,
0: এটা ওয়ান অফ দা কামব্যাক। তো অক্ষয় খান্না অবশ্যই সেখানে ছিল, এবং তার সঙ্গে ছিল একটা দারুণ চরিত্রে আরেকজন দারুণ অভিনেতা, অর্জুন রামপাল। ও বস, এই যে তোমরা বিজিএমটা শুনছো, চিনতে পারছো, চিনতে পারছো এটা কোথায় শুনেছিলে? কোথায় বলো তো? ইয়েস, অর্জুন রামপালের এন্ট্রিতে, অর্জুন রামপাল অর্থাৎ মেজর ইকবালের এন্ট্রিতে কিন্তু এই বিজিএমটা তোমরা শুনতে পেয়েছিলে।
1: এবং সত্যি মেজর ইকবাল আর তার সঙ্গে সঞ্জয় দত্তের চরিত্রটা, মানে কি দুর্দান্ত দুটো চরিত্র, আর কি ভালো করে যে মানে ব্যাপারটাকে স্ক্রিন প্রেজেন্সে ফুটিয়ে তোলা হয়েছে, মারাত্মক। আর কিরকম একটা যেন সবগুলোই একটা রিয়েল ক্যারেক্টারের মতোই দেখতে।
0: হ্যাঁ, এবং এই সঞ্জয় দত্তের কথা বললে, সঞ্জয় দত্তের চরিত্রের কথা, সঞ্জয় দত্তের একটা ডায়ালগ ছিল হ্যাঁ ছবিটাতে, আমি ছোট্ট করে বলি। হ্যাঁ, জানি সঞ্জয় দত্তের মতো হবে না ভাই, এক্সপেক্ট করো না, কিন্তু কেমন এটা আমার মতো হবে, এক্সপেক্ট
1: করছিও না,
0: একদম করো না। সঞ্জয় দত্ত বলছে, হিরো বাজি ফিল্মো মে আচ্ছি লাগতি হবে, এটা আসলি স্পাই কি আধি জিন্দগি ঠান্ডি চায় আর 20 বার সমোসে মে নিকল জাতি হে, ইসলিয়ে গোলি চালানে কে পহলে থোড়া সা সবর খানা সিখ, থোড়া সা সবর খানা সিখ। এইটা বলছে কে? সঞ্জয় দত্ত। না না, আমার গলায় ভালো লাগবে না জানি, কিন্তু
1: কি খারাপ লাগলো, ভালো লাগবে না তো
0: মাফ কিয়া যায়, কিন্তু এটা বলার কারণ ছিল একটাই, এই যে চরিত্রটা সোয়াগ, সেই সোয়াগটা কিন্তু এই ধরনের ডায়ালগ শুনলে বোঝাই যায়, এবং সেই সোয়াগ অসাধারণ ফুটিয়েছে অফকোর্স সঞ্জয় দত্ত। এবং অর্জুন রামপালের চরিত্রের কথা বললোই মাত্র পৌলমী, অর্জুন রামপালের যে চরিত্রটা সেটাও মারাত্মক, এবং তার সঙ্গে একটা অদ্ভুত কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছি সঞ্জয় দত্তের, সো দ্যাট ওয়াজ অলসো বিউটিফুল। এবং তার সঙ্গে যেটা বললো অক্ষয় খান্না, অক্ষয় খান্নার এই যে কামব্যাক
1: একেবারেই। তবে কাহিনী ডিটেলস পুরোপুরি আমি এখনো দিয়ে দেবো না,
0: না না এখন অনেকে দেখেনি
1: জানি, এখন অনেকে দেখেনি, তারা অবশ্যই তাদেরকে দেখতে হবে। মানে স্পাই থ্রিলার দেখতে গেলে ধুরন্ধর এখন মাস্ট ওয়াচ, মানে দেখতেই হবে। আর কি দুর্দান্ত দুর্দান্ত কিছু গান আমরা পেয়েছি রিভেঞ্জে, যেমন খুব সুন্দর আমরা গান পেয়েছি, তেমন আমরা ধুরন্ধরের ফার্স্ট পার্টে খুব সুন্দর গান পেয়েছি। এবং আমরা সবসময় বলি যে কোনো গান যখন রিমেক করা হয় তখন সেটা শুনতে ভালো লাগে না, তখন সেটা কেমন একটা যেন হয়ে যায়, কিন্তু অদ্ভুতভাবে যখন গানগুলোর বেশ কিছু পুরনো গানের রিমেক আমরা ধুরন্ধরে পেয়েছি আর সেগুলো সবকটা সুন্দর, সবকটা শুনতে ভালো লেগেছে, এটা একটা স্পেশাল ব্যাপার ধুরন্ধরে,
0: স্পেশাল ব্যাপার। তো এই সমস্ত অনেক স্পেশাল ব্যাপার নিয়ে কথাবার্তা হবে বস, কোনো চিন্তা নেই, আমরা আছি, আমরা আছি, বেশ খানিকক্ষণ আছি। তবে আচ্ছা, ভিকি সেন একটা কমেন্ট করছে, বলছে তুমি দিন দিন শর্মিষ্ঠা দিদির মতো হয়ে যাচ্ছ। ভিকি বলবি কিছু বুঝতে পারলে
1: না?
0: হ্যাঁ, এবং এই কথাটা বলবার দম গোটা বিজিএম এ সাউন্ড হলো, দিস ইজ দা, এটা আমাদের এইখানে এইখানে হলো, দিস ইজ দি এন্ড, দিস ইজ দি এন্ড, না না দিস ইজ নট দি এন্ড, আমরা আছি আর অনেকক্ষণ, আমরা আছি আর মোটামুটি হিসাব টিসাব করে বলতে পারলে ওই 41 মিনিট মতন।
1: বাহ, অর্ণবের অঙ্কটা ভালো হচ্ছে দেখে, ভালো লাগছে,
0: আমারও ভালো লাগছে দেখে, কারণ খুব একটা ভালো ছিল না, তবে এই অঙ্ক মিলবে যদি তোমরা আসো আমাদের সঙ্গে আড্ডা দিতে খুব তাড়াতাড়ি।

করে নাম্বারটা হচ্ছে 0332213 1341 এবং 0332437912। সো চলে এসো, আদারওয়াইজ কমেন্ট করতে পারো, যেমন ভিকি করেছে এবং আমাদের বন্ধু সৌরিক কমেন্ট করেছে, ভাইটু বলছে বিগ ফ্যান ব্রাদার, মিটু। ওকে, সো আড্ডায় ফিরবো, তবে তার আগে ধুরন্ধর এবং ধুরন্ধর রিভেঞ্জ নিয়ে কথা হচ্ছে, ছোট্ট করে কথা বলো, আরও হয়তো কথা হতে পারে এবং আরও অনেকগুলো ছবি নিয়ে কথা হবে। আড্ডা দিচ্ছি অর্ণবার পৌলমী ফিল্মি আড্ডায়, এই মুহূর্তে আরও একটা গান তোমাদের পছন্দেরই, ধুরন্ধর সিরিজেরই বা ধুরন্ধর ফিল্ম সিরিজ যদি বলি সেই সিরিজেরই গান, এনজয় করো শরারত।

0: পেলাম আবারও আড্ডায়। একটা ফাটাফাটি গান শুনলাম এবং একটা ফাটাফাটি আড্ডার মধ্যে রয়েছি। স্পাই থ্রিলার্স নিয়ে গল্প হচ্ছে আজকে ফিল্মি আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড পৌলমী। আর এই মুহূর্তে আশা করি গেস করে নিয়েছো এই মিউজিকটা শুনে যে আমরা কি নিয়ে আড্ডা দিতে চলেছি।
1: তবে মানে স্পাই থ্রিলার নিয়ে কথা বললে একটা মানুষ এবং একটা একটা সিরিজ মানে

0: সিরিজ অফ সিনেমা আর কি, সেটার কথা মেনশন না করলে আমাদের আজকে মানে পেটে ভাত জুটবে না এরকম হতে পারে আর কি। বিষয়টা হচ্ছে
1: মার জুটতে পারে, উল্টে মার জুটতে পারে।
0: কারণ এই যে এই থ্রিলার এবং সেটা নিয়ে একটা স্পাই ইউনিভার্স, এই কনসেপ্টটা বলিউডে ভীষণ পপুলার হয়েছে যে সিনেমার পরে আর যে মানুষটার পরে, সেটা হচ্ছে সালমান খান, দ্য ওয়ান এন্ড অনলি ভাইজান।
1: আজ একটা কমেন্ট পড়ি, সালমান খানের কথা বললে, সালমান খানের কথা বলছো, কমেন্ট করছে সৌরি, যাক আমাদের আমাদের সালমান খান মানে সৌরিক ভাইজান কমেন্ট করছে, বলছে আমি আপনাদের দেখেছি বিগ ফ্যান। এই যে মজাগুলো করছে সৌরিক, আমারও ভালো মজাই লাগছে, করতে থাকো, কোনো চাপ নেই। হ্যাঁ, যে কথাই ছিলাম, সালমান খান এবং
0: আজকাল সৌরিককে কেন সালমান খান বলা হচ্ছে সেটা ওর একটুখানি ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যাচ্ছে।
1: ও মাই গড,
0: আচ্ছা কোন কত কি লুকিয়ে,
1: না না সেসব থাক, যা লুকোনো থাক তা থাকুক, এবং লুকিয়ে থাকে কিন্তু স্পাইরাও, এটা হচ্ছে বলার মূল কারণ, ঠিক আছে, যে বিভিন্ন কোনায় লুকিয়ে থাকতে পারে স্পাইরা, এবং সেখান থেকে যে গল্পে ফেরা, সেই গল্পে আমরা ফিরবো, সেটা হচ্ছে একতা টাইগার কিন্তু একটা এখানে ওই র এখানে র ব্যাপার, সেই র ব্যাপারটা কি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র তার এজেন্ট টাইগার তাকে কেন্দ্র করে গড়ে উঠছে এই ছবিটা, যেখানে কিন্তু সে একজন সাহসী ফিল্ড এজেন্ট। এবং এই হাসিটা কেন আসছে বলবি, হাসিটা আসছে তার কারণ না না অন্য কিছু কারণ নয়, কারণটা হচ্ছে গিয়ে এর মধ্যে শুধুমাত্র এই এই অপারেশনগুলো, যে স্পাইদের যে সমস্ত মিশনস ইত্যাদি, সেগুলোই শুধুমাত্র এই ছবিটার মধ্যে নেই।
0: সালমান খানের নাম শুনলে আমার একটা স্মাইল এমনিই চলে আসে, ওটা নর্মাল ব্যাপার। এরপরে এরপরে যার নাম বলা হবে তার নাম শুনলে অর্ণবেরও স্মাইল আসবে, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ক্যাটরিনা কাইফ।
1: ইয়েস অফকোর্স, আমার মতো অনেকেরই মুখে হাসি আসবে। সো বিষয়টা হচ্ছে এখানে শুধুমাত্র ওই যেটা বললাম অ্যাকশন প্যাকড বা ওই থ্রিলারের যে সমস্ত এলিমেন্ট সেগুলো যে শুধুমাত্র আছে তা নয়, তার সঙ্গে আছে অনেক মশালা, আছে অনেক যাকে বলতে পারি আমরা রোম্যান্স আর বলিউড মশালা, যা যা থাকে ছবিতে সব কিছু আছে, সবকিছুর মধ্যে ভরা রয়েছে।
0: কিন্তু এই যে মানে র এজেন্ট এবং সেটার সঙ্গে একটা ক্যাটরিনাকে নিয়ে এখানে মূলত এক্সপেরিমেন্ট করা হয়েছে, একটা বিশাল বড় এক্সপেরিমেন্ট টাইগার অ্যান্ড টাইগার জিন্দা হ্যায় দুটোতেই। কারণ ক্যাটরিনাকে এর আগে আমরা খুবই ওই রকম একটু বাবলি চরিত্রে, ঠিক আছে, একটু সুন্দর একটা বেশ গ্ল্যামারাস চরিত্রে দেখেছি, কিন্তু ও যে এরকম ভাবে নিজেকে গ্রুম করে একটা এজেন্ট হয়ে এবং সেখানে ফিল্ডে অ্যাকশন করবে এরকম ভাবে সেটা আমরা ভাবিনি,
1: একেবারেই তাই। এবং আমাদের লাইভে অনেকে কমেন্ট করছে, মনে করিয়ে দিই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা কিন্তু রয়েছি লাইভ বেশ খানিকক্ষণ, তোমরা সেখানে আমাদেরকে জয়েন করতে পারো এবং অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি আড্ডা দিতে পারো, শুনতে তো পাও আমাদেরকে, এখানে কিন্তু দেখতেও পাবে, এটা বাড়তি পাওনা না বলো তো, যাই হোক সেই পাওনা তোমরা লুটে পড়ে নিতে পারো এবং আমাদের সঙ্গে আড্ডা দিতে পারো। যেমন আড্ডা দিচ্ছে অনেক বন্ধুরা যারা কমেন্ট করছে, দেখতে পাচ্ছি শিউলি শাসমল, ও তার শিউলি শাসমলের পেজ থেকে বা প্রোফাইল থেকে কমেন্ট করছে সৌর্য শাসমল, সেটা বলেও দিচ্ছে আই এম সৌর্য শাসমল, ওকে হাই সৌর্য। এছাড়া ভিকি সেন বলছে তুমি তো হিরো, কাকে বললে বস তুমি তো হিরো, আচ্ছা যাকেই বলো আমাকে, ও দাঁড়া কাচ্চা ঝেড়ে নি। যেটা বিষয় সেটা হচ্ছে আমরা একতা টাইগারের কথা বলছি, একতা টাইগারের গল্পে কিন্তু ডাবলিন লোকেশন আমরা দেখেছি, ডাবলিনের লোকেশন, ডাবলিনকে ঘিরেই কিন্তু এই যে মিশনটা, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে আরও অনেক রকম মশালা সেখানে যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে কয়েকটা সিনের কথা বলতে হয়, যেমন টাইগারের বিভিন্ন অ্যাকশন সিন এবং যেখানে সে একা অনেকজনের বিরুদ্ধে লড়াই করে, মানে যেমনটা আমরা ওই সালমান খান টিপিক্যাল সালমান খানকে দেখতে অভ্যস্ত তেমনটা দেখতে পেয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে টাইগার এবং জোয়া তাদের যে প্রথম থেকে ইন্টারাকশন এবং শেষের দিকে দুজনের একসঙ্গে যে পালানোর সিকুয়েন্স, সেটাও কিন্তু ভীষণ মেমোরেবল। তো অফকোর্স অ্যাট্রাকশনটা সালমান খানের অ্যাকশনটা এখানে রয়েছে, তার সঙ্গে সঙ্গে ক্যাটরিনা কাইফের সঙ্গে তার যে কেমিস্ট্রি সেটাও একটা অ্যাট্রাকশন এই ছবির। আলটিমেটলি দুজনের যে রোমান্টিক পোর্শন সেটা কিন্তু এই সিনেমাটাকে শুধুমাত্র অ্যাকশন ফিল্ম হিসাবে রাখেনি, এটা এটা যেটা বলে সুন্দর মিশেল তৈরি করেছে, যেটাকে আমরা অ্যাকশন অ্যান্ড রোম্যান্স
0: একেবারেই,
1: এটাকে এখনো মিলিয়ে কিছু নাম দেওয়া যেতে পারে
0: কি
1: অ্যারোমা, না না খুব খুব খুব খারাপ, খুব খারাপ, যাক এত খারাপ জিনিসপত্র মানে নিজেরা শুনতে পারি, তোমাদের বেশি শোনাতে পারি না, যেটা শোনাতে পারি সেটা হচ্ছে গিয়ে এই যে গানটার একটা সুর তোমরা শুনছো, এটা সদ্ব্যবহার করতে পারি সুরটার পরের অংশটা তোমাদের শুনিয়ে।
0: একেবারেই ওয়াজির শ্রেয়া ঘোষালের কণ্ঠে রইল আপাতত মাশাআল্লাহ,
1: দেখা হচ্ছে তোমাদের সঙ্গে লাইভে, আরো অনেকক্ষণ আছি আমরা, কথা হচ্ছে এখানে, তো চলে এসো আড্ডায় যারা এখন আসনি, আর এসে কিন্তু ফোন নেওয়ার চেষ্টা করবো, যারা আমাদের সঙ্গে ফোনে আড্ডা দেবে কল করো, নাম্বারটা মনে করিয়ে দিই 0332213 1341 এবং 0332243 7912।

0: ঠিক আছে, আমরা এখনো 26 মিনিট আছি। এবার যারা এখনো জয়েন করোনি, মাত্র 26 মিনিটই আছে কিন্তু, হ্যাঁ জয়েন করো। আর ফোন লাইনটা খোলা রয়েছে 03322131341, এছাড়া 03322437912। লেটস ট্রাই, দেখি কে রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে, আমাদের সঙ্গে কে রয়েছে। না, কোনো কারণে শোনা গেল না, চলে এসো ফোন লাইনে, ফোন লাইনে আসলে ফোন লাইনে আড্ডা হতে পারে। এছাড়া দেখতে পাচ্ছি বন্ধুরা লাইভে আসছে, লাইভে চলে আসতে পারো, আমরা চলে আসবো পরে ছবির কথায়। যে ছবি, আচ্ছা ফোন লাইন ব্লিঙ্ক করছে, শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার।
1: মানে প্রথমবার মানে 107 FM রেইনবোতে ফোন করলাম।
0: আচ্ছা,
1: মানে কেমন আছো তোমরা?
0: ফাটিয়ে ফাটিয়ে দারুণ আছি। তোমার নামটা বলো, কোথা থেকে বলছো?
1: আমার নাম মেধাজিৎ, আমি বারাসাত থেকে বলছি। এখন একটা কথা বলবো তোমাদেরকে?
0: হ্যাঁ, একটা ছোট্ট করে বলবো কিন্তু। হ্যাঁ,
1: মানে আমি না, মানে এখন আমাদের নাইট শিফট চলছে, মানে মর্গ জানো তো?
0: আচ্ছা,
1: মর্গে আমাদের নাইট শিফট চলছে, খুবই ভয় লাগছে, কিন্তু তোমরা আছো বলে এই নাইট শিফটটা করতে পারছি আমরা।
0: আচ্ছা বেশ, শুনতে থাকো, তোমাদের কথা নিশ্চয়ই আমরা শুনবো, তোমাদের গল্প সব শুনবো। তবে তোমাদের পছন্দের স্পাই থ্রিলার ছবির কথা যদি আমাদের সঙ্গে শেয়ার করো, আমাদের আরো বেশি ভালো লাগবে। যদি আমাদেরকে বেশি করে ফোন করে শেয়ার করতে পারো, তাহলে আমরাও কিছু জানবো, আমাদের বাকেট লিস্টে জুড়বে। যেমন বাকেট লিস্টে পরের যে ছবিটা, অফকোর্স টাইগার নিয়েই, সেটা হচ্ছে একতা টাইগারের পরে টাইগার জিন্দা হে 2017 ছবি, যেখানে আবারও টাইগার ও জোয়া দুজনকে দেখতে পাই। সেখানে কিন্তু ইরাকে একদল ইন্ডিয়ান এবং পাকিস্তানি নার্স জঙ্গিদের হাতে হস্টেজ হয়ে যায়, এবং সেখানে দেখতে পাই যে টাইগারকে আবারও মিশনে ফিরতে হয়।
2: একেবারে, মানে যেখানে জোয়া আর টাইগার ভেবেছিল যে ওরা এই সমস্ত কিছু থেকে দূরে গিয়ে নিজেদের মতো একটা সাজানো গোছানো সংসার তৈরি করবে, অ্যান্ড সেখানে আমরা দেখতে পাই যে ওদের একজন সন্তানও রয়েছে এবং ওরা বেশ ভালো দূরে গিয়ে একদম নিরিবিলিতে বসবাস করছে শান্তিতে। এবার তারপর এটা জানা যায় যে টাইগারকে আবার যোগাযোগ করা হচ্ছে একটা মিশনে ফিরতে হবে, এবং সেখানে টাইগার সম্পূর্ণ বারণ করে দেয় যে ও ফিরতে চায় না, কিন্তু জোয়াই আবার ওর ইন্সপিরেশন হয়ে ওর সামনে এসে দাঁড়ায়, ওকে বলে যে তুমি যাও,
0: তুমি যাও, যাও, জিলো আপনি জিন্দেগি।
2: না, ওটা একমাত্র অমরেশপুরি বলেছিল কাজলকে, তারপর আর কেউ কাউকে বলছে না গো।
0: তো যাই হোক, না না, তোমরাও বলতে পারো জিলে আপনি জিন্দেগি, অন্তত নিজেকে বলতে পারো, এবং নিজেকে আমি সবসময় বলি কথাটা, জানো তো,
2: যে
0: খুদকে বলো জিলে আপনি জিন্দেগি, বাঁচার মতো বাঁচো। যাকে সে সমস্ত জ্ঞানের কথা আজকে ফিরবো না, আজকে যেটা করব আরও কয়েকটা ছবির কথা বলবো, তবে এর পরের যে বাকেট লিস্টে আমাদের ছবিটা রয়েছে তার নাম কি? এওয়ার কাদের মধ্যে বলো ভাইয়া, কাদের মধ্যে?
2: এওয়ার আর অন্য কারোর মধ্যে না, আমরা দেখেছিলাম ঋত্বিক রোশনকে একটা লুকে, মানে সেটা দেখে বোধহয় ওয়ার আমাদের সঙ্গে সেই সময় বাকিদের লেগে গিয়েছিল যে ভাই কি হ্যান্ডসাম একটা মানুষ,
0: ঋত্বিক রোশন এমনিতেই হ্যান্ডসাম, তো
2: কিন্তু না, ওয়ারের লুকটা সামথিং এলস, মানে ওই যে তোমার হেলিকপ্টার থেকে নেমে আসবে, চুলটা উড়বে, ও মাই গড,
0: এটাকে বলে হোশ উড়ানে ওয়ালা সিন, তো হোশ উড়ানে ওয়ালা সিন তো হ্যাঁ ইসমে। তবে যেখানে দেখতে পাচ্ছি যে আমাদের বন্ধুরা অনেক কমেন্ট করছে, তার মধ্যে সুমিত সেনের কমেন্টটা পড়েনি। সুমিত বলছে সুমিতের পছন্দের স্পাই থ্রিলার হচ্ছে বেবি, ধুরন্ধর, ফ্যামিলি ম্যান, স্পেশাল অপস, রাজি, মাদ্রাস ক্যাফে।
2: আসবো আসবো আসবো আসবো,
0: সবেতে আসবো। তবে তুমি অনেক কটা ছবির কথা বলেছো, অনেকগুলো, তার জন্য থ্যাংক ইউ। যেগুলো আমাদের দেখা নয় সেগুলো আমাদের নোট করা থাকলো, আমরা দেখবো, নিশ্চয়ই দেখবো। আর অদিতি নতুন বোধহয় জয়েন করেছে, অদিতি বলছে হ্যালো, হাই অদিতি। সূচনা বলছে আমার বেস্ট স্পাই থ্রিলার হচ্ছে বাড়িতে লেটে ঢুকে মায়ের কোর্টে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করা, আমার ঠিক কটা বকা আর ইমোশনাল ডায়ালগ কপালে জুটবে।
2: আচ্ছা, মায়ের সবচেয়ে বড় ইমোশনাল ডায়ালগ কি বলতো অর্ণব?
0: কি?
2: আই গেস যে বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, যা ভালো বুঝিস কর।
0: হ্যাঁ, বড় হয়েছো,
2: করতে তুমি পারবে না সেটা,
0: বড় হয়েছো, যা ভালো বুঝো করো। হ্যাঁ ঠিক আছে, না না, এগুলো তো লাইফের পার্ট। তবে ওয়ারের কথায় ফিরি, ওয়ারে দেখতে পাচ্ছি কবির এবং খালিদ দুজন চরিত্র, তাদেরকে কেন্দ্র করে এই ছবি। কবির হচ্ছে ভারতের অন্যতম সেরা সিক্রেট এজেন্ট, কিন্তু একসময়
2: কবিরের চরিত্র অভিনয় করেছে ঋত্বিক রোশন এবং খালিদের চরিত্র অভিনয় করেছে টাইগার শ্রফ।
0: হ্যাঁ, এইসময় বলনে वाला क्या था,
2: ये बोलने वाला था भाई।
0: হ্যাঁ না, এই তো অফ কোর্স বলনে वाला था, যারা দেখোনি তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য অন্তত ইয়ে তো বলনে वालाই থাম লোক। কিন্তু এবারে যেটা বিষয় সেটা হচ্ছে কি, একটা সময় কবিরের কথা যে বলছিলাম, কবির একটা সময় নিজের এজেন্সি এবং দেশের বিরুদ্ধে চলে গেছে বলে মনে হয়, মানে নিজের এজেন্সি মুখ্যে মনে হয় দেশের যে এগেনস্টে চলে গেছে, তাকে আটকানোর চেষ্টা দেওয়া হয় খালিদের ওপরে, যে এক সময় কবিরেরই ট্রেনিং

0: দিল। আর এরপর শুরু হয় মেন্টর বনাম স্টুডেন্টের একটা সাইকোলজিক্যাল লড়াই অ্যাজ ওয়েল অ্যাজ একটা ফিজিক্যাল ব্যাটল। কিন্তু গল্প যত এগোয় তত বোঝা যায় যে বিষয়টা কিন্তু এতটা স্ট্রেট ফরওয়ার্ড, মানে একই সরল রৈখিক নয়,
1: এর মধ্যে অনেক গল্প আছে,
0: অনেক গল্প রয়েছে বস।
1: আর সেই গল্পগুলো জানতে গেলে অবশ্যই দেখতে হবে ওয়াচ।
0: হ্যাঁ, তুমি কি ভাবছো সব গল্প এখানে বলে দেবো? তা কি হয়,
1: একদম না। এখানে আমরা বড় জোর যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়ারে ভীষণ সুন্দর সুন্দর কিছু গান আছে, তার মধ্যে একটা গান
0: তোমাদেরকে শোনাবো, ওয়ান এন্ড অনলি একটা মাত্র গান শোনাবো। যে গানটা এটা কিন্তু এই মানে পৌলমি কালেকশন, মানে পৌলমি এই গানটা বাজাবে বলে পৌলমি এই গানটা নিয়ে অনেক কিছু ভেবেছে, ঠিক আছে? তো গানটা শুনে নাও এবং তারপর গানটার রেশ রাখবো, গানটার পরেও রাখবো। সো এই মুহূর্তে এনজয় করো ঘুংরু ফ্রম অরিজিৎ সিং এবং শিল্পা রাও। ফিরছি এক্ষুনি ফিল্মি আড্ডা নিয়ে, তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর পৌলমি।

0: ফিরলাম ঘুংরু শুনে এবং ঘুংরু গানের রেশ নিয়ে ফিরলাম। তার কারণ একটা দারুণ ছবি নিয়ে কথা বলেছি, যেখানে বহু বহু বহু বহু বহু বহু মেয়েরা ক্রাশ খেয়েছে ঋতিক রোশনের ওপরে।
1: আমি আমি
0: এই যে পাশের বন্ধুটিও ক্রাশ খেয়েছে, কিন্তু এবার আর তো ওয়ারের কথা বলা যাবে না, আরো অনেক ছবি আছে।
1: আমি আমিটা পরেরটার জন্য বললাম, এরপর আমরা যখন পুরো কথা বলবো সেটার জন্য।
0: আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার,
1: সেখানে আমি ক্রাশ খেয়েছি একদম, মানে এটা কিছু বলার নেই।
0: এরপরের ছবি যাকে নিয়ে এই ক্রাশের কথা হচ্ছে, বিশ্বজুড়ে যার চারিদিকে শুধু ক্রাশ, মানে ক্রাশ ক্রাশ এন্ড ক্রাশ, চারদিকে যাকে দেখলে মেয়েরা করে ব্লাশ, আজও এই সময় পর্যন্ত সে সকলের মনের মানুষ, অফকোর্স নান আদার দ্যান এস আর কে।
1: একেবারেই। আর শাহরুখ খানের কোন সিনেমা নিয়ে কথা বলছি, এবার শহর একটা মাথায় আসবে যে এটা কি হলো,
0: এই কি হলো,
1: কি হলো, কি হলো শাহরুখ খান, এটা তো লিস্টে ছিল না?
0: না, ছিল, আমাদের তো ছিল পাঠান, 2023 এর পাঠান, যেখানে আবারও একবার র ব্যাপার স্যাপার, র এজেন্ট পাঠান, একজন র এজেন্ট, এবং বহু বছর ধরে দেশের জন্য সিক্রেট মিশনস করে এসেছে সে, এবং একটা সময় তাকে ধরে নেওয়া হয় মৃত বলে। কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে, সে তো আদতে তা ছিল না, বিষয়টা যারা ভয়ঙ্কর টেররিস্ট অর্গানাইজেশন এবং তার লিডার জিমের বিরুদ্ধে তার লড়াই করার জন্য পাঠানকে ফিরিয়ে আনা হয়। এবং এই গল্পের মধ্যে আমরা দেখতে পারি যে ইন্ডিয়া পাকিস্তান, বায়োলজিক্যাল ওয়েপন, ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, অনেক কিছু, মানে বিভিন্ন রকম এলিমেন্টস যা এই স্পাই থ্রিলার্সগুলোতে থাকা প্রয়োজন, থাকলে আরও আরও মশালাদার হয়ে যায় ছবিটা, সব কিছু ছিল।
1: এবং সেটা আমার সবচেয়ে ভালো লেগেছে একটা বিষয়, সেটা হচ্ছে যে এটা মানে এসআরকের অনেক বছর পরে করা একটা সিনেমা, তো একটা কামব্যাক বলা যেতে পারে আবার। এবং সেখানে দর্শক মানে যারা এসআরকের ফ্যান তারা সবাই এই যে ভরসাটা রাখা, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে মানে এখনো তাদের মনের মানুষ, তাদের মনের মানুষ
0: এসআরকে এর উপর ভরসা রাখবে না তো কার উপর রাখবে বস, এসআরকে, এটা এসআরকে। আচ্ছা, বন্ধুরা ফোন লাইনে কিন্তু আসছে, শুনে নেব কোন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে, কে রয়েছে আমাদের সঙ্গে।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি সৌরজা শাশমল বলছি।
0: এই তো,
1: এই তো, হ্যাঁ বলো,
0: হ্যাঁ বলো,
2: হ্যাঁ ওটা আমার মায়ের নাম, ওটা আমার মায়ের নাম শিউলি শাশমল।
0: আচ্ছা বেশ, তাহলে তুমি তোমার অ্যাকাউন্ট থেকেও করতে পারো কিন্তু কমেন্ট, তাহলে সহজে তোমার নামটা পড়তে পারবো।
2: আমি ক্লাস 10 এ পড়ি, আমার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই।
0: আচ্ছা বেশ, তোমার কোনো প্রিয় ছবির কথা আমাদের বলতে পারো, কোনো স্পাই থ্রিলার ছবির কথা।
2: আমি সিনেমা সেভাবে দেখি না,
1: আর ভুলবো
0: না, আর সহজে ভুলবো না। এবার যেটা বিষয় সেটা হচ্ছে সৌরজা যেমন দেখে না, সৌরজার জন্য কিন্তু এই অনুষ্ঠানটা, তুমি দেখো না, তুমি যাতে দেখো ভালো ভালো ছবি সেগুলো সাজেস্ট করার জন্য এই অনুষ্ঠানটা আমরা সাজেস্ট করছি, এবং আরো সাজেস্ট করবো, যেমন এর পরের যে ছবিটার কথা বলবো সেখানে কিন্তু ফিরছে কে, ফিরছে টাইগার, কারণ ছবিটার নাম কি,
1: টাইগার থ্রি,
0: টাইগার থ্রি, আবারও টাইগার, সেখানে আবারও টাইগার এবং জোয়া, এবং সেখানে খুব ছোট করে বলবো টাইগার নিয়ে অনেক কথা হয়েছে আমরা জানি, তো সেখানে সেই টাইগারের মধ্যে কিন্তু ওই প্রিজন সিকোয়েন্সের কথা বলতে পারি, আবারও অ্যাকশন সিকোয়েন্সগুলোর কথা বলতে পারি, যেগুলো কিন্তু দারুণ দারুণ কিছু মোমেন্টস যেটা রেখে দেওয়ার মতন
1: একদম। আর যেটা না বললেই নয়, মানে টাইগার নিয়ে তো আমরা অনেক কিছুই বলেছি, কিন্তু আমাদের কাছে বারবার কমেন্ট এসছে বেবি নিয়ে বলার জন্য। অ্যাকচুয়ালি বেবি একটা দুর্দান্ত সিনেমা, আমরা অক্ষয় কুমারকে এরকম চরিত্রে অনেকবারই দেখেছি সত্যি কথা বলতে, কিন্তু বেবিতে অক্ষয় কুমারকে যেরকম লেগেছে মানে ভীষণ আলাদা, ভীষণ আলাদা। এবং অক্ষয় কুমারের সঙ্গে আমি সেখানে বলবো যে অনুপম খেরকে, ওদের দুজনের যে কেমিস্ট্রিটা ছিল বেবিতে সেটাও একটা সুন্দর মজার একটা জায়গায় গেছিলো। এবং বেবির পরে আমি বলবো নাম সাওয়ানার কথা, যেটা কিন্তু পুরো নাম সাওয়ানার

0: হচ্ছে বেবির আগের ভার্জনটা বলা যেতে পারে, আর তারপরে হচ্ছে বেবি, কিন্তু নাম সমানা পরে রিলিজ করেছে বেবি।
1: হ্যাঁ, যারা যারা দেখোনি তারা দেখে ফেলতে পারো। যেমন রাজ প্রামাণিক কমেন্ট করছে যে খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, আজকের আড্ডাটা বেশ ভালো জমেছে, তোমাদের অনেক ধন্যবাদ বলছে। এস এন মন্ডল বাপি, তোমাকে আমি কি বলে ডাকি, এস এন মন্ডল বলি নাকি বাপি বলি, যেটা বলি ডাকি, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। এজেন্ট বিনোদের কথা বলেছে রুমকি, রুমকি ঠিক বলেছো, এজেন্ট বিনোদ তো তোমরা দেখতে পারো। এজেন্ট বিনোদ আমাদের বাকেট লিস্টে আছে বটে, কিন্তু আমরা জানি না কতটা কভার করতে পারবো, কারণ ওই যে বললাম অনেক ছবি আমরা লিস্ট করে রাখি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, সবটা সময় কুলোয় না। তবে ফোন লাইনে কিন্তু বন্ধু আরও একবার শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। না কোনো কারণে ওই মিস টাইমিং, ঠিক আছে, মিস টাইমিং হলে কিছু করার নেই, তোমরা কমেন্ট করতে পারো
0: একেবারেই। এবং আরেকটা সিনেমা নিয়েও কিন্তু আমাদেরকে বারবার বন্ধুরা বলেছে, দ্যাট ইজ রাজি।
1: ইয়েস,
0: ও মাই গড, মানে ক্যাটরিনা কাইফ নিয়ে কথা বলছিলাম, ভিকি কৌশল নিয়ে কথা না বললে আমার একটুখানি
1: কেমন হবে না ব্যাপারটা,
0: হবে না ব্যাপারটা,
1: জমবে না।
0: তো সেই জন্য অবশ্যই মানে রাজিতে দুজনকেই বলবো আমি, সেটা হচ্ছে আলিয়া ভাটকে যেমন লেগেছে, ভিকি কৌশলকে তেমনই লেগেছে। মানে দুজন দুজনের চরিত্রে এত সুন্দর, এত অনবদ্য যে ভাবা যায় না।
1: এবং এই ছবিটার গল্পের কথায় যদি আসি, খুব ইন্টারেস্টিং একটা গল্প রয়েছে, যে গল্পটা কিন্তু মানে আমাদের অনেকেরই সে বিষয়ে জানার ইচ্ছে আজও রয়েছে, যারা আমরা এই প্রজন্মের ছেলে মেয়ে। যেমন যেটা হচ্ছে 1971 ইন্ডিয়া পাকিস্তানের যে কনফ্লিক্ট, সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই গল্পটা আমরা দেখতে পাচ্ছি। সেই সময়ের সেহমত নামে এক তরুণীকে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের হয়ে পাকিস্তানে পাঠানো হয়, এবং সেই একটি পাকিস্তান মিলিটারি ফ্যামিলিতে বিয়ে করে প্রবেশ করে। এই যা কি বললাম, সুচ হয়ে ঢুকে ভালো হয়ে বেরোনো, যাই হোক, এবং সেখান থেকে ভারতের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন সংগ্রহ করতে থাকে। কিন্তু এই কাজ করতে গিয়ে তাকে নিজের ইমোশনস, মোরালিটি, পার্সোনাল রিলেশনশিপস, তা নিয়ে কিন্তু প্রতিনিয়ত লড়াই করতে হয়, নিজের সঙ্গে তো বটেই এবং অবশ্যই বাকিদের সঙ্গেও। সো এটা কিন্তু একটা খুব মানে এটা যারা করে ভেবে দেখো।
0: একদম একদম, আর কিছু সিন খুব পারফেক্টলি এখানে পোর্ট্রে করা হয়েছে, যেমন সেহমতকে যখন শেখানো হচ্ছে যে ও কিভাবে কি ওখানে সারভাইভ করবে, ওই সিনগুলো যেখানে ওকে ইন্টেলিজেন্স অপারেশন নিয়ে শেখানো হচ্ছে, এবং তারপর ওর নার্ভাস হয়ে যাওয়া, এবং তারপর আস্তে আস্তে আস্তে আস্তে গিয়ে সবগুলো করতে শেখা, এটা কিন্তু খুব রিয়েলিস্টিক মনে হয়েছে।
1: হ্যাঁ একেবারে, মানে যারা আমি ভাবি যারা এই ধরনের কাজগুলো করে, দে রিয়েলি টেকিং দ্য রিস্ক, এবং মানে সেই রিস্ক মানে ভাবনার বাইরে, মানে আমরা তো ভাবতেই পারি না।
0: না না নিশ্চয়ই
1: সত্যি। এবং ফোন লাইনে আরো এক বন্ধু শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার। না অ্যাগেইন মিস টাইমিং, ঠিক আছে, মিস টাইমিং হলে কিছু করার নেই, তোমরা কমেন্ট করতে পারো। যেমন দেখতে পাচ্ছি কমেন্ট করছে আরো একবার বন্ধুদের মধ্যে সূচনা, বলছে যে তোমাদের টপ থ্রি মুভি সাজেস্ট করে দাও তাহলে স্পাই থ্রিলার। আচ্ছা শেষে করি, শেষে করবো, এটা করবো, তুমি যখন বললে সূচনা তোমার কথা রাখবো। তবে রাজির পরে আমরা যে ছবির কথা বলবো, রাজিকে বাদ কাজী কেউ কেসে লাও অভি, যারা যাকে আনতে পারি ও হে এজেন্ট বিনোদ। 2012 কা ফিল্ম হ্যায়, 2012-তে এজেন্ট বিনোদ আমরা দেখতে পাই। এজেন্ট বিনোদের কথা আমাদের এক বন্ধু বললো, কে বললে বললো তো, সূচনা নাকি, হ্যাঁ সূচনাই বোধহয় বললে, নাকি রুমকি বললে এজেন্ট বিনোদের কথা, যাক যে বন্ধুই বললে তার কথা আমরা রাখলাম। এজেন্ট বিনোদ রুমকি বলেছে, এজেন্ট বিনোদের কথা যদি বলি খুব ছোট্ট করে, এটা কিন্তু একজন এজেন্ট বিনোদ যে চরিত্রটা, একজন ইন্টেলিজেন্ট অফিসার, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের একজন অফিসার, সে বিভিন্ন ইন্টারন্যাশনাল লোকেশনসে যায় এবং বড় বড় কনস্পিরেসির ব্যাপারে ইনভেস্টিগেট করে, এবং একটা রহস্যময় কোড এবং নিউক্লিয়ার রিলেটেড থ্রেটের সূত্র ধরে কিন্তু বিনোদ বিভিন্ন দেশে ঘুরে তথ্য সংগ্রহ করতে থাকে, যে গল্পটা আমরা দেখতে পাই। তো তার মধ্যে কিন্তু টেররিজম, পলিটিক্যাল কনস্পিরেসি এবং ইন্টারন্যাশনাল ক্রাইম নানান পরতে পরতে যুক্ত।
0: একদম, আর সবগুলোকে একেবারে এক সূত্রে বেঁধেছে কে, সাইফ আলী খান।
1: সাইফ আলী খান,
0: আহা হা হা।
1: তো সাইফ আলী খানকে আমরা দেখতে পাই ওই খানিকটা ওই জেমস বন্ড স্টাইলের ইন্ডিয়ান একজন মানে স্পাই, যাকে বলতে পারি জেমস বন্ড স্টাইলে, যেন তার অভিনয় দেখলাম, এটা মনে হচ্ছে ওই ছবিটা দেখে আমাদের। না না, এটা এটা কাদের ঠিক মনে হচ্ছে, কাদের ভুল মনে হচ্ছে তারা বলবে, ঠিক আছে, কাদের কী মনে হচ্ছে আমাদের জানিও কমেন্ট করে, অনুষ্ঠানে পরেও কমেন্ট করতে পারো, আমরা পার্সোনালি দেখে নেবো তোমাদের কমেন্ট, ঠিক আছে। এরপর ছোট্ট করে মজনুকে বারে মে বলা যায়, যে মজনু কোন সা মজনু হ্যায়, ইয়ে মিশন মজনু। মিশন মজনু কিন্তু এটাও কিন্তু এই যে গল্পগুলো অনেক সময় কী হয়, এই ধরনের ছবিগুলো না আমাদের খুব সুন্দর সুন্দর গল্পের ব্যাপারে বেশ কিছু তথ্য দেয় যেগুলো আমরা জানতে পারি। এখানেও কিন্তু তাই, এখানেও ওই 1970-এর দশকে ইন্ডিয়া পাকিস্তানের যে জিওপলিটিক্যাল যে টেনশন চলছিল তার ব্যাকগ্রাউন্ডেই তৈরি
0: একেবারে। আর সিদ্ধার্থ মালহোত্রা এখানে অভিনয় করেছেন অমনদীপ সিং এর একজন চরিত্রে আর কি, এবং সেখানে সে একজন ইন্ডিয়ান র এজেন্ট,
1: এগেইন র এজেন্ট
0: একেবারে, মানে স্পাইতে র এজেন্ট ঢোকালেই ব্যাপারটা একটুখানি বেশ থ্রিলার চলে আসে।
1: হ্যাঁ মানে
0: তো সেটা দেওয়া খুব দরকার,
1: মানে তুমি একটা মানে একটা স্পাই থ্রিলার লিখতে চাও, শুরু করে দাও একজন র এজেন্টের নামে, এটা শুরু হয়ে গেল।

0: বলছো যেন কালী একটা লিখবে, যেটা লিখবে তো না, বাস এমনি বাতেলা
1: কালী লিখবো, তাই কালী তৈরি করছি আমি এখন। সব ছবি তোমার প্রিয় হতে পারে, কিন্তু তুমি একটা ছবির নাম যেটা এখন বলছি সেটা কারোর অপ্রিয়, মানে অন্তত নামটা কারোর অপ্রিয় হবে না, কারণ ইস্ট অর ওয়েস্ট হলিডে ইজ দ্য বেস্ট।
0: একদম, কিছু করার
1: নেই। ছবিটা কোনটা বেস্ট সেটা তোমাদের চয়েস, কিন্তু হলিডেকে বেস্ট বলছি না আমি আলাদা করে, কিন্তু হলিডে ভালো ছবি। হলিডে 2014 ছবি, যেখানে আমরা দেখতে পাই বিরাট বলে একজন ইন্ডিয়ান আর্মি অফিসার, যে কিনা ছুটিতে বাড়িতে আসে, নিজের বাড়িতে।
0: একদম, এবং সেখানে এসে সে একটা ধাঁধা সলভ করার পেছনে দৌড়ো, এবং সেখানে গিয়ে তাকে খুঁজে বের করতে হয় যে কতজন আর কি স্লিপার সেল এখানে ঢুকে রয়েছে। এবং এই চরিত্রে অভিনয় করেছে অক্ষয় কুমার, আর তার সঙ্গে ছিল সোনাক্ষী সিনহা যে নায়িকা ছিল, এবং সেটাও একটা দুর্দান্ত অসাধারণ একটা সিনেমা। তোমরা জানতে চেয়েছিলে যে আমাদের টপ থ্রি যদি আমরা বলি তাহলে কি কি বলবো,
1: কি কি বলবো। আচ্ছা, প্রথমটা আমি বলে দিই, প্রথমটা ধুরন্ধর, প্রথমটা ধুরন্ধর, একদম টাটকাও রয়েছে স্মৃতিটা অবশ্যই।
0: সেকেন্ডটা রাজি,
1: সেকেন্ডটা রাজি। আচ্ছা, থার্ড, থার্ড কি রাখা যায়? থার্ড, থার্ড,
0: থার্ড,
1: থার্ড, থার্ড, থার্ড, পাঠান রাখা যায়?
0: পাঠান রাখা যায়,
1: রাখা যায় নাকি? ওয়ার এতক্ষণ তোমাদের সঙ্গে ফিল্মি আড্ডায় স্পাই চিলাস নিয়ে জমি আড্ডা দিলাম অর্ণবেন পৌলমী, এন্ড ইটস নাও টাইম টু সাইন অফ। আজকের মতো বলতে হচ্ছে টাটা, সবাই জমি আড্ডা দিও, আমাদের সঙ্গে থেকো, আর তোমার প্রিয় যুববাণীকে সঙ্গে রেখো। যেমন সূচনা বলেছে, শুধু হিন্দি স্পাই থ্রিলার নিয়ে কথা হচ্ছে, বাংলা নেই, বাংলা নিয়ে আড্ডা হবে খুব শিগগিরই একদিন সিনেস্কোপে। তোমরা শুনতে থেকো আর সঙ্গে রেখো তোমার প্রিয় যুববাণীকে। আজকের মতো বলছি টাটা, আর যেতে যেতে
0: তোমার স্পেশালি সৌরজাকে কিছু একটা বলবে না?
1: সৌরজা
0: তো কিছু বললে,
1: সৌরজা সঙ্গে থেকে যেও, সৌরজা না তুমি যেও না, সঙ্গে থেকে যেও। এবং আমরা এখন যাচ্ছি চলে, এবং যেতে যেতে রেখে যাচ্ছি পাঠানের কথা, যখন শেষে পৌলমী ছাড়তেই পারলো না, আমরা ছাড়তে পারবো না। সো ইটস টাইম টু প্লে পাঠান, সে ঝুমে যো পাঠান, রইলো তোমাদের জন্য ফিরছি আবার অন্য কোনো দিন অন্য কোনো আড্ডা নিয়ে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই সঙ্গে রেখো তোমার প্রিয় প্রিয় প্রিয় যুববাণীকে।
0: টাটা।

0: 107 FM রেইনবো।
1: ঘড়িতে সময় রাত 10টা বেজে গিয়েছে, আর আজকের বৃহস্পতিবার এই সময় মানেই আমি জানি যে উপরান্তে আমাদের লিস্টাররা অপেক্ষা করে থাকেন আজ রাতে বৃহস্পতিবার এই সময়টা সংবাদ সফরের জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়, কিন্তু এমন একটা সময় আজকে সংবাদ সফরে আমরা থাকছি, রয়েছি যেখানে, যেই জায়গা থেকে আমাদের বহু সহনাগরিক তারা চলে গিয়েছেন। অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, নেপাল সরকারের তরফ থেকে, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তারা তাদের মতো করে সাহায্য করছে, রাজ্য সরকার সাহায্য করছে। অত্যন্ত দুঃখের সময়ে আজকের এই অনুষ্ঠানে রণজয় আপনাদের সঙ্গে 107 FM রেনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর,
2: সংবাদ সফরে আজকে এমন একটা সময়, 24 ঘন্টা পার হয়েছে। গতকাল সকালবেলায় সকাল 9টা নাগাদ নেপালে বিধ্বংসী হড়পা বান নেপালকে লণ্ঠভণ্ড করে দেয়, বিধ্বস্ত বিপর্যস্ত নেপাল এই মুহূর্তে। এবং 24 ঘন্টা ধরে অনবরত আমরা যা দেখেছি এবং খবর পাচ্ছি, মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। বহু মানুষ আহত, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, প্রায় 332 ছাড়িয়ে গিয়েছে মৃত্যুর সংখ্যা। নেপালের ভোটকোশি এবং ত্রিশূলী নদীর প্রবল স্রোতে এখনও নিখোঁজ প্রায় 800 জন মানুষ। কিন্তু আচমকা কেন ঘটল এই হড়পাবান, ঠিক কি ঘটেছিল সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা একাংশ মনে করছেন, হিমালয়ের দুর্গম এবং অস্থিতিশীল ভূপ্রকৃতি এই ধরনের আকস্মিক বিপর্যয়ের অন্যতম কারণ হতে পারে। তবে এই ঘটনার সঙ্গে জলবায়ু পরিবর্তনের এখনও পর্যন্ত যে পরীক্ষা নিরীক্ষা চলছে 24 ঘন্টায়, সেখানে সরাসরি কোনো যোগ পাওয়া যায়নি। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল তিনি জানিয়েছেন, ভূমিকম্পের জেরে কোনো এলাকায় ধস নামতে পারে, তার জেরেই কোনো একটি নদীর জল আটকে গিয়ে এই প্রাকৃতিক বাঁধ তৈরি হয়ে গিয়েছিল, আর পরে জলের চাপে সেই বাধা ভেঙে হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়েছে। কাঠমান্ডু ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেইন ডেভেলপমেন্ট তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, নেপালের দিকে পাথর ও বরফের একটি বড় ধস নেমে লেনদে নদীর প্রবাহ আটকে থাকতে পারে। এরপর জমে থাকা জল হঠাৎ বেরিয়ে এসে ভয়াবহ বন্যার সৃষ্টি করে থাকতে পারে।

ঘটে। তবে সীমান্তের চীনের অংশে প্রাথমিক পর্যবেক্ষণে উল্লেখযোগ্য কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, বিপর্যয়ের আগে ওই এলাকায় বিরাটভাবে বৃষ্টিপাতের কোনো খবর ছিল না। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক হাতিম শরীফের মতে, এমন পরিস্থিতি বন্যা পূর্বাভাস ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন। সাধারণত ভারী বৃষ্টিপাতের তথ্যের ভিত্তিতে আগাম বন্যা সতর্কতা জারি করা হয়, তবে হঠাৎ এই ধরনের পরিস্থিতি তৈরি হলে আগাম সতর্কতা দেওয়া সম্ভব হয় না, অনেকটাই সময় কমে যায় এর ফলে। রিডিং বিশ্ববিদ্যালয়ের গবেষক ডরোথি হাইনরিখের ব্যাখ্যাও একই ইঙ্গিত করছে। হিমালয়ের বহু এলাকায় নদীগুলি সরু উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেখানে ভূমিধস বা তুষারধসে নদী আটকে গেলে অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ জল জমতে পারে। পরে সেই বাধা ভেঙে গেলে অত্যন্ত দ্রুত গতিতে কাদা, পাথর আর জলের স্রোত নিচের দিকে ধেয়ে আসে। এর সঙ্গে হিমবাহ উৎপত্তি আকস্মিক বন্যার ঝুঁকি এসব তো রয়েছেই। হিমবাহ গোলে তৈরি হওয়া হ্রদে বিরাট পরিমাণ জল জমার পর কোনো কারণে সেই জলাধারের বাঁধ ভেঙে গেলে একসঙ্গে প্রচুর জল নিচের দিকে নেমে আসতে পারে। নেপাল সহ গোটা হিমালয় অঞ্চলের জন্য এই ধরনের গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড দীর্ঘদিন ধরেই উদ্বেগের বিষয় ছিল গভীরভাবে। আমরা প্রত্যেকে, প্রত্যেকটা মানুষ, সারা পৃথিবীর মানুষজন আমরা একান্তইভাবে প্রার্থনা করছি, কামনা করছি, যাদের এখনও কোনোরকম সন্ধান পাওয়া যাচ্ছে না, কোনো না কোনোরকমভাবে তারা ফিরে আসুন বাড়িতে।

অনেক কথা কওয়া জীবন হয়তো আজকে থমকে গিয়েছে, যেভাবে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় আমাদের প্রত্যেকটা মানুষকে আজকে তাদের প্রত্যেকের মনই ভারাক্রান্ত। আমরাও ঠিক সেই জায়গা থেকেই আজকের অনুষ্ঠানে নেপালের যে দুর্যোগ হয়েছে এবং সেই দুর্যোগের অব্যবহিত পর থেকেই উদ্ধার কাজ শুরু হয়েছে, আমাদের ভারতবর্ষ হাত বাড়িয়েছে নেপাল সরকারের দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে গতকালই তিনি কথা বলেছেন এবং যেভাবে হড়পা বান এবং ভূমিধসের ঘটনায় কতজন নিখোঁজ এখনও পর্যন্ত সেটা ঠিকঠাক করে বলা যাচ্ছে না, কেননা উদ্ধার কাজ চলছে এবং প্রচুর মানুষ উদ্ধার হয়েছেন এখনও পর্যন্ত, যেটা আসার কথা, এবং আরও অনেক অনেক মানুষ হয়তো উদ্ধার হবেন আমরা আশা করছি। নেপালের বিদেশমন্ত্রী শশীর খানাল তিনি বলেছেন যে আমাদের দেশে ভারতবর্ষের 300 বেশি নাগরিকের এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ভারতীয়দের অধিকাংশই কৈলাস মানস সরোবর যাত্রার তীর্থযাত্রী ছিলেন। সব মিলিয়ে 500 বিদেশি নাগরিকের সঙ্গে বর্তমানে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, নেপাল সরকারের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, বহু বহু পরিবার ঘর বাড়ি হারিয়েছে, পরিস্থিতি এখনও সম্পূর্ণভাবে মূল্যায়ন করা সম্ভব হয়নি। একের পর এক শহর এবং জনবসতি মাত্র কয়েক মিনিটের মধ্যে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে নেপালে। নেপালের ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে দিয়ে বিদেশি পর্যটক এবং তীর্থযাত্রীরা মানস সরোবর যাত্রার পথে যাতায়াত করে থাকেন, আর সেই কারণে নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে ভারতীয়দের সংখ্যাও উল্লেখযোগ্য। প্রায় 300 ভারতীয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে নেপাল সরকার, পাশাপাশি বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গেও নিয়মিতভাবে যোগাযোগ রাখা হচ্ছে, যাতে নিখোঁজ বিদেশি নাগরিকদের নিরাপত্তা সম্পর্কে দ্রুত নিশ্চিত হওয়া সম্ভব হয়। বিদেশি নাগরিকদের নিরাপত্তা এবং কল্যাণের বিষয়টিকেও নেপালি নাগরিকদের মতোই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এই মুহূর্তে নেপাল সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া এবং জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া আর্ত মানুষের কাছে। দুর্গম পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় উদ্ধার কাজে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে, আর এই কঠিন সময়ে ভারতের দ্রুত সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খানাল। তিনি জানিয়েছেন ভারত ইতিমধ্যে নেপালের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিপর্যয়ের পর থেকেই ভারত সরকার নেপালের সঙ্গে সমন্বয় করে সাহায্যের হাত বাড়িয়েছে। আরও আন্তর্জাতিক সহযোগিতার আবেদন জানিয়ে নেপালের বিদেশমন্ত্রী জানিয়েছেন এই সংকট কাটিয়ে দেশকে পুনর্গঠনের জন্য বিশ্বের অন্যান্য দেশকেও পাশে দাঁড়াতে হবে। তবে বিপর্যয়ের মধ্যেও নেপালের পর্যটন শিল্পকে সচল রাখার আবেদন জানিয়েছেন মন্ত্রী। খানালের দাবি, দেশের অধিকাংশ পর্যটন কেন্দ্র এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি এবং সেগুলো এখনও পর্যটকদের জন্য খোলা রয়েছে, বিশেষ করে পোখারা এবং মাউন্ট এভারেস্ট সম্পূর্ণভাবে নিরাপদে রয়েছে বলে তিনি জানিয়েছেন। পর্যটকদের নেপালে আসা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন পর্যটন থেকে পাওয়া অর্থ আগামী দিনে দেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেপালের বিদেশমন্ত্রী আরও বলেন অতীতেও বড় বিপর্যয়ের পর দেশ ঘুরে দাঁড়িয়েছে। 2015 সালের ভয়াবহ ভূমিকম্পের পরেও নেপাল পুনর্গঠনের পথে এগিয়েছিল, এবারও একইভাবে এই বিপর্যয় কাটিয়ে আরও শক্তিশালী হয়ে উঠে দাঁড়াবে হিমালয়ের এই দেশ, এমনই আশা করছেন তিনি। পথে পথে চলতে চলতে আজকে যেই দুর্যোগ বিপর্যয়ে তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, একদম বিপর্যস্ত বিধ্বস্ত অবস্থায়ও আমরা যারা রয়েছি তারাও রয়েছি, এই অবস্থায়
107 FM রেনবোয় যারা আজকে রয়েছেন রণজয়ের সঙ্গে, তারা কি ভাবছেন, কি মনে করছেন, পথে পথে চলতে চলতে আপনার মনে হওয়া, আপনার অনুভব, আজকের এই সময়ে দাঁড়িয়ে আপনার মন ঠিক কি বলছে। আমাদের বেড়াতে যাওয়া, আমাদের ঘুরতে যাওয়া বা প্রয়োজনের কাজে যাওয়া, সেটা তো থাকেই, আমাদের জীবনের অন্যতম অঙ্গ। আর সেই জায়গায় পথে পথে চলতে চলতে পথ চলার অভিজ্ঞতা, ভাবনা, ইচ্ছে, মজা এবং অবশ্যই ঝুঁকি, বিপদ, এই শব্দগুলো তার সঙ্গে পাশাপাশিভাবে থাকে, আমরা না চাইলেও থাকে। হয়তো যেটা চাই না, যেটা কখনোই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়, আমরা ইচ্ছে করলেই সেই শব্দগুলোকে অভিধানের পাতা থেকে বাইরে বের করে দিতে পারি না। এরই নাম জীবন। আপনি কি ভাবছেন অবশ্যই জানান রণজয়কে হোয়াটসঅ্যাপে এবং ফোনে 2213-1341। টেলিফোন খুলে দিলাম আপনাদের জন্য এবং মেসেজ 9903-65992। মেসেজেও আপনি আসুন, পথে পথে চলতে চলতে আপনি কি ভাবছেন, কি মনোভাব আপনার এই মুহূর্তে, জানতে চাই রণজয়। 107 FM রেনবো শুনছেন আজ রাতে সংবাদ সফরে রণজয়ের সঙ্গে।

রণজয়ের সঙ্গে আপনিও আছেন 107 FM রেনবো এবং প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপ থেকে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা শুনছেন আজ রাতে সংবাদ সফরে। বিপর্যয়ের সময়

0: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ সায়ন বলো।
0: আসলে মনটা বড় ভারাক্রান্ত, একবারে খবর এবং দেখতে পাচ্ছি যে শুধু জল আর জল, বিশ্বাস আবার ঘুরে বেড়াবে। কিন্তু হ্যাঁ, অনেকে অনেক দূর যাওয়ার কথা ছিল, অনেকের অনেক কাজ করার কথা ছিল, কিন্তু হলো না। যে সংখ্যাটি আপনি বললেন সংখ্যা বড় ভয়ানক, কিছু যাও আমরা যে দীর্ঘ পথ চলা তা নয়, তাও এই 26 বছরের যে পথ চলা, বিভিন্ন সময় বিভিন্ন মোড়ে এসে দাঁড়াতে
1: হয়েছে।
0: মোড়ে কখনো কাঁটা ছড়ানো রয়েছে, কখনো কুসুম ছড়ানো রয়েছে, কখনো আবার কাটাও নয় কুসুমও নয়, ছোট ছোট কাঁকড় ছড়ানো হয়েছে। যখন যখন সে সব মোড়ে দাঁড়িয়েছি তখনই মনে হয়েছে, যখন কাটা যখন কুসুমের পথে হাঁটতে পেরেছি, তখন কাটার পথেও হাঁটতে হবে, পারতে হবে। একটা গানের লাইন মনে পড়ছে, চতুর মুখোপাধ্যায়, লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী হও, লড়াই তো করতেই হবে, পথ চলাটাও একটা লড়াই, লড়াই করে পথ চলতে হবে। অনেক বাধা বিপত্তি, সেই মানে ফৌজিদের ট্রেনিং হয় না, যে টায়ার পড়ে রয়েছে, পাথর পড়ে রয়েছে, তাদের তার উপর দিয়ে হাঁটতে হবে। আমাদেরকেও তাই, আমাদের জীবনটাও কিন্তু তাই, কিন্তু ভেঙে পড়লে হবে না। ভেঙে পড়ার, আমাকে ভেঙে দেওয়ার অনেক অনেক উপাদান কিন্তু ছড়ানো রয়েছে গোটা বিশ্বে, আমার মানসিকতাকে আঘাত করার। কিন্তু আমি যদি সে তাদের আঘাতে আঘাতপ্রাপ্ত হই, তাহলে তাদেরকে জিতিয়ে দেওয়া হয়, যেন আমার অমঙ্গল চাইছেন বা যেন আমার অনিষ্ট চাইছেন, হ্যাঁ যেন আমার মানসিক ভাবে আমাকে দুর্বল করে দিতে চাইছেন, তাদের দ্বারা যদি সংক্রমণের মতন যদি আমার মধ্যে তাদের সংক্রমণ দিতে হয় আর কি, ছড়িয়ে পড়ে স্প্রেড করে, তাহলে তো আমি হেরে গেলাম। হারলে তো হবে না, জিততে হবে।
1: বেশ, অনেক ধন্যবাদ সায়ন। মালদা থেকে তার পথ চলার যে অঙ্গীকার বলা ভালো, সেই অঙ্গীকারের কথা সে জানালো। পথ চলতে চলতে যত বাধাই আসুক না কেন, সেখান থেকে তো সরলে চলবে না, পথ আমাদের চলতেই হবে। সব কিছুকে উপেক্ষা করে, প্রতিহত করে আমাদের এগিয়ে যেতে হবে। মেসেজে 9903653992 অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে তিনি বলছেন, আমার প্রিয় সংবাদ সফর, জীবন থাকলে ঝুঁকি তো থাকবেই, বেড়ানো আমাদের কাছে একটা অবিচ্ছেদ্য অঙ্গ, তাই পথ চলা থাকবেই। তবে চলার পথে সতর্কতা অবলম্বন করা অবশ্যই করণীয়, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে সারা পৃথিবীতে ভীষণভাবে প্রয়োজন, সমস্ত স্তরের এবং প্রশাসনের। এই কাজ সকলকে একসঙ্গে করতে হবে, এভাবেই সমাজের প্রতি দায়বদ্ধতার কথা জানিয়ে মেসেজ শেষ করেছেন বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য। আপনিও আসুন মেসেজে এবং টেলিফোনে আপনার কথা, আপনার অনুভব, মনে হওয়া, পথে পথে চলতে চলতে পথ চলার অভিজ্ঞতার ভাবনা, তার ইচ্ছে, নানান মজা, এবং সেই সঙ্গে তো রয়েছে ঝুঁকি, বিপদ, সংকট, এগুলোও তো সরিয়ে রাখলে চলবে না। এই সব কিছু নিয়েই আজকে আজ রাতে সংবাদ সফরে আপনার ভাবনা জানতে চাইছি রণজয়।

অনেকগুলো মুকুল ঝরে গিয়েছে, আরও অনেক মুকুলের খোঁজ চলছে, খোঁজ চলবে। আমরাও জানাচ্ছি সমস্ত রকমের আপডেট, কোথায় কখন কি হচ্ছে, উদ্ধার কাজ কিভাবে চলছে। এবং শুধুমাত্র নেপাল সরকার নয়, নেপাল সরকারের পাশে আজকে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারা দাঁড়িয়েছে। ত্রাণ ইতিমধ্যেই পৌঁছেছে, আরও ত্রাণ যাবে, সর্বতোভাবে সাহায্যের আশ্বাস রয়েছে নেপালের কাছে। আর আজকে জানতে চাইছি আমাদের যারা লিসনার রয়েছ তাদের কাছে, পথে পথে চলতে চলতে তোমাদের অনুভব তোমরা জানাচ্ছ টেলিফোনে এবং মেসেজে। 2213-1341 টেলিফোনে তোমরা আসতে পারো, এবং সেই সঙ্গে মেসেজ 9903-65992। একটু মেসেজে আসা যাক। আজকের এই দুর্যোগ নেপালের কাছে তো অবশ্যই, সারা পৃথিবীর মানুষের কাছে খুব খুব কষ্টের। ভগবানের কাছে প্রার্থনা করি সব মানুষ বিপদ থেকে মুক্ত হোক অবিলম্বে। হিমাদ্রি অধিকারী সুন্দরবন থেকে মেসেজ পাঠিয়েছেন। পরের মেসেজে চলে যাই। রণজয় দা,

0: আমি খুব ব্যথিত, আমি কি বলবো বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। ভগবানের কাছে প্রার্থনা, আর কোনো দিন যেন এরকম দিন কারো জীবনে না নেমে আসে। মেসেজ করেছেন কৃষাণু বারাসাত থেকে। এভাবেই আমরা আমাদের যারা লিসনার রয়েছ 107 FM রেনবো এবং প্রসার ভারতের নিউজ অন এয়ার অ্যাপে আজকে আজ রাতে রণজয়ের সঙ্গে তোমরা শুনছ সংবাদ সফরে, এবং আজকের দিনে আজকের এই সময়ে দাঁড়িয়ে তোমাদের কাছ থেকে আমরা জানতে চাইছি, পথে পথে চলতে চলতে তোমরা কি ভাবো, কি ভাবছো, তোমাদের ভাবনাই জানতে চাইছি আজকে সংবাদ সফরে। পরের লিসনার রয়েছেন টেলিফোনে 2213-1341-এ। নমস্কার। নমস্কার, কার সাথে কথা বলছি?
1: আমি মেধাজিৎ বলছি, মানে নেপালে এত বাজে অবস্থা আমি ভাবতেও পারছি না।
0: কোথা থেকে বলছো, কে বলছো?
1: আমি মেধাজিৎ বলছি, বারাসাত থেকে।
0: হ্যাঁ বলো।
1: আমি মানে ভাবতেও পারছি না যে নেপালে এত বাজে অবস্থা, আমরা এখানে শান্তিতে খাচ্ছি, পরিবারের সাথে কথা বলছি, কিন্তু নেপালে কত লোক মারা যাচ্ছে, দুঃখ হচ্ছে। আমি ঠাকুরের কাছে এটাও প্রার্থনা করছি যে ওরা যেন খুব তাড়াতাড়ি যেন নিজের পরিবারের কাছে, নিজের বাড়িতে ফিরে যায়, এটাই বলার ছিল।
0: আমাদের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের লিসনাররা, তারা যে ভীষণভাবে একটা উদ্বেগ, আতঙ্কের মধ্যে রয়েছেন এবং প্রিয়জন হারার মতো অবস্থা, সেটা বোধহয় আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই অনুষ্ঠানে যারা আসছেন টেলিফোনে বা যারা মেসেজ করছেন, সেখান থেকে কিন্তু আমরা সেই ছবিটা বুঝতে পারছি। এবং আগামী সময়, এখনো হাতে আরও 1 ঘন্টা সময় রয়েছে, 1 ঘন্টা 5-7 মিনিটের মতো সময় রয়েছে, আশা করছি আরও লিসনাররা তারা তাদের মতামত জানাবেন। আমাদের সময় যতই এগোবে আমরা চলে যাই পরের ফোনে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: হুম,
2: আপনাকে শুভ রাখির শুভেচ্ছা দাদা ভাই।
0: কার সাথে কথা বলছি, কোথা থেকে বলছেন?
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা ভাই।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দাদা ভাই, দেখুন আজকে এই নেপালে যে ঘটনাটা হয়েছে, সত্যি করেই আমরা কিন্তু খুব দুঃখ এবং মর্মাহত। কারণ আমাদের সামনে দুর্গাপূজার সংস্কার এসে গেছে, দুর্গা ঠাকুরের ম্যাট বাঁধা হচ্ছে, তারপরে প্যান্ডেল হচ্ছে, তাদের কিন্তু আনন্দটা নিরানন্দ হয়ে গেছে দাদা ভাই। এবং আজকে আমরা দেখুন আর্মি ক্যাম্পের পাশেই থাকি, বুধবুধ আমাদের পানাগড় বুধবুধ, হ্যাঁ পাশাপাশি সেই আর্মি ক্যাম্প থেকে আমাদের আর্মিরা যাচ্ছে, তো তার যাওয়া দেখে আমি আর্মি ক্যাম্পে আর কি কন্ট্যাক্ট করেছিলাম।

9903 65 999 2 আমাদের মেসেজ খোলা রয়েছে, সেখানেও আপনি আপনার মতামত জানাতে পারেন। এবং সেই সঙ্গে টেলিফোন 2213 1341, পথে পথে চলতে চলতে, পথ চলার, জীবনে চলতে থাকার অভিজ্ঞতা, পূর্ববর্তী বা ভবিষ্যৎ নিয়ে যে ভাবনা, সেই সব কিছু থাকতে পারে। এবং সেই সঙ্গে অনেক রকমের মজা থাকতে পারে, ইচ্ছে থাকতে পারে, আর সেই সঙ্গে অবশ্যই অবধারিতভাবে বিপদ এবং সংকট, সেটাও আমাদের ভাবনার মধ্যে রাখার প্রয়োজন রয়েছে। এই সব কিছু নিয়েই পথে পথে চলতে চলতে আপনি কি ভাবছেন, কি মনে করছেন, সে সব কিছু জানার অপেক্ষায় স্টুডিওতে রণজয়।

এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে এবং সেটা অব্যাহত রয়েছে। রাতের বেলা উদ্ধার কাজ চালাতে অসুবিধার কারণে একদম সকালে সূর্যের আলো ফোটার সাথে সাথে উদ্ধার কাজ শুরু হবে বলে নেপাল প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এবং প্রচণ্ড দূরদৃষ্টি থাকলে হয়তো এই যেভাবে মানুষের জীবন আজকে যেই জায়গায় রয়েছে সেখান থেকে বেরিয়ে আসা হয়তো সম্ভব নয়। আগাম কোনো রকম পূর্বাভাস না থাকার কারণে এত বড় একটা দুর্যোগ বিপদ মানুষকে আজকে গ্রাস করেছে। বেশিরভাগই ট্যুরিস্ট পর্যটক, মানস সরোবর কৈলাসে যাওয়ার জন্য তারা নেপালের পথ ধরে যাচ্ছিলেন এবং তখনই আচমকা এই ভয়াবহ বিপর্যয়। রয়েছেন 107 FM রেনবোয়ে আজ রাতে সংবাদ সফরে রণজ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর,
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
2: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
3: ১০৭ FM রেইনবো, ঘড়িতে সময় রাত 11টা বেজে 2 মিনিট হয়ে 56 সেকেন্ড। রয়েছেন আজ রাতে সংবাদ সফরে রণজয়ের সঙ্গে।

ঘড়িতে সময় বলছে রাত 11টা বেজে 9 মিনিট হয়ে 11 সেকেন্ড। আরও বেশ কিছু সময় তো আমরা রয়েছি আজকে, আজ রাতে সংবাদ সফরে। এবং আজকে পথ চলতে চলতে আপনাদের ভাবনার কথা জানতে চাইছি, পথে পথে চলতে চলতে ভালো ভাবনা, দুঃসময়, সংকট, বিধ্বস্ত, বিপর্যস্ত, ভালো লাগা, মজা, আনন্দ, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে যে আমাদের পথ চলার যে একটা জার্নি থাকে, সেটাই জানতে চাইছি আপনাদের কাছ থেকে। টেলিফোনে রয়েছেন পরের বন্ধু, নমস্কার। আমাদের যোগাযোগ হয়েছিল 2213134 এ, কারোর সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু শেষমেশ আমরা

0: কনসোলে কিন্তু তার সঙ্গে ডিসকানেক্টেড হয়ে গেল। যাই হোক, যেই লিসনার এসেছেন চেষ্টা করবেন, হয়তো আমরা পরবর্তী সময় ধরার চেষ্টা করব, দেখে নিই যদি পাওয়া যায় কানেক্ট করে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, আমি অর্পিতা বলছি, পাটুলি থেকে।
0: হ্যাঁ অর্পিতা, বলুন।
1: আপনি কেমন আছেন?
0: আমি ভালো আছি, বলুন।
1: না, এই যে নিউজগুলো পাচ্ছি, যেভাবে সব জায়গায় এরকম একটা ডিস্টার্বিং ফুটেজ চারিদিকে, এখন যারা এই ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছেন, যারা এখনো পর্যন্ত আটকে রয়েছে, তাদের জন্য তো মানে বেশি যেন কষ্ট হচ্ছে, কারণ যারা চলে গেছে তাদেরকে তো আর ফিরিয়ে আনা যাবে না। খোঁজ তো চলছে, কিন্তু যারা এখন জলমগ্ন অবস্থায় বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন, তা আমি জানি না তারা এই মোমেন্টে কিভাবে নিজেদেরকে সামলাচ্ছেন। তো তাদের জন্য মনটা খুবই খারাপ লাগছে, আশা করি তারা খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে।
0: বেশ,
1: এটাই বলার ছিল।
0: বেশ অর্পিতা, এবারে বোধহয় আমাদের একদিকে টেলিফোন, অন্যদিকে মেসেজ, প্রচুর প্রচুর মেসেজ আসছে, ফোনেও অনেকে যোগাযোগ করার চেষ্টা করছেন। যতটা স্বাদ থাকবে, স্বাদ অনেকটাই থাকে, কিন্তু সাধ্যমতো চেষ্টা করব সকলের সঙ্গেই যতটা সম্ভবভাবে কানেকটিভিটি রাখা যায়। রণজয়দা মেসেজে আসছে, যেভাবে আজকে এই পথ চলা নিয়ে বলতে বলেছ, সেই জায়গাতে যদি বলতে যাই তাহলে একটা অন্য জগতে নিয়ে যায়। মন যখন ভালো থাকে তখন পথে পথে চলতে মনে হয় এই পথ যদি না শেষ হয়, আবার মন যখন ভীষণভাবে খারাপ থাকে, ভারাক্রান্ত হয়, তখন মনের পথটা কখন যে শেষ হবে সেটাই ভেবে পাই না। জীবন চলার পথে পথে চলতে চলতে চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের চলতে হবে। অসিত বৈরাগী অভয়নগর থেকে মেসেজ করেছেন। অপূর্ব সেন দমদম থেকে বলছেন, আজকে নেপালের যে জিনিস হয়েছে সেটা খুব খুব খারাপ লাগছে আমার। আমি বলবো যারা নেপালের থেকে বা যারা নেপালে ঘুরতে গিয়েছেন তারা যেন সুস্থভাবে নিজের বাড়িতে ফিরে আসেন, এটা আমাদের সকলেরই কামনা। অপূর্ব সেন দমদম চিড়িয়া মোড় থেকে মেসেজ করেছেন। এবারে পরের মেসেজে চলে আসা যায়। রণজয়দা, কাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ, জ্বর সর্দি কাশি মাথা ব্যথা নিয়ে এই সংবাদ সফর শুনছি। ভাবছিলাম কিছু লিখব না, কিন্তু না লিখে পারলাম না। আমরা তো সবাই পথিক, বলো, কেউ জীবনের পথে, কেউ বা পাহাড়ের পথে। পথ আমাদের ডাকে, পথ আমাদের আনন্দ দেয়, পথেই তো আনন্দ, নতুন ভোর দেখার আনন্দ, অচেনা মানুষকে আপন করে নেওয়ার আনন্দ, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার আনন্দ। এই আনন্দের টানেই আমরা বারবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি, কিন্তু এই পথেই তো লুকিয়ে থাকে বিপদ। আমরা ভুলে যাই প্রকৃতি আমাদের বন্ধু হলেও সে তো সবসময় শান্ত থাকে নয়, একটু অসাবধানতা, একটু হুজুগ, আর একটা সুন্দর যাত্রা মুহূর্তে বদলে যেতে পারে দুঃস্বপ্নে। নেপালে সকল পর্যটকদের এবং তাদের পরিবার পরিজনকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি, তারা যেন তাড়াতাড়ি সুস্থ শরীরে বাড়ি ফিরে আসুক, এই কামনাই করছি। সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছেন। নমস্কার রণজয়দা, আসলে আমরা প্রত্যেকেই যে জীবনপুরের পথিক, প্রত্যেক মানুষই কিন্তু এই জগতে ক্ষণস্থায়ী, আমরা যে জীবনের পথের চলমান যাত্রী, তাই তো বিভিন্ন উদ্দেশ্যে দেশে বিদেশে ঘুরি, কেউ ভ্রমণে, কেউ বা রোজগারে, তাই তো গানের সুরে বলতে হয় পথ হারাবো বলেই আমি পথে নেমেছি। সুতরাং পথ চলতে চলতে কখনো আসে বাধা, কখনো ভয়, কখনো মজা, কখনো দারুণ খুশি, এনজয়। তখন যেন মনে হয় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আর তাই তো কেউ আমরা ঘুরি মহাশূন্যের অজানার সন্ধানে, কেউ বা মহাসমুদ্রের অতলে, নয়তোবা এভারেস্টের শিখরে বা বিশাল ঘন জঙ্গলে। যাই হোক, বিপদ যে কখনো আসে না বলে কয়ে সে তো আমরা সকলেই জানি, তাই নয় কি? নেপালের ভয়াবহ দুর্যোগে সকলের দুঃখে সমব্যথি, আমি নিজেও। কষ্ট হচ্ছে ভীষণ ভীষণ, আশা করছি সব সমস্যা দ্রুত উঠবে, কাটিয়ে নতুন সূর্যোদয়ে বিপদ ভুলে ফিরবে সবাই ঘরে। এস এন মণ্ডল বাপি মেসেজ করেছেন কুড়াকাটি সন্দেশখালি থেকে। 9903653992 মেসেজ এসেই যাচ্ছে, পরের মেসেজ। পথে চলতে চলতে আমরা জীবনের নানা সৌন্দর্য, নানান অভিজ্ঞতার মুখোমুখি হই, কিন্তু সেই পথের সঙ্গে অনিশ্চয়তা আর ঝুঁকিও জড়িয়ে থাকে। নেপালের সাম্প্রতিক ভয়াবহ হড়পা বান, 2015 সালের নেপাল ভূমিকম্প, আহমেদাবাদের বিমান দুর্ঘটনা কিংবা কাশ্মীরের পহেলগামের নৃশংস হত্যাকাণ্ড, প্রত্যেকটা ঘটনাই মনে করিয়ে দেয় বিপদ কখনো বলে কয়ে আসে না। বিশ্বের বিভিন্ন প্রান্তের ভূমিকম্প, সুনামি, বন্যা, দুর্ঘটনা একই সত্যের সাক্ষী। তাই পথ চলা থামিয়ে দেওয়া নয়, বরং সচেতন ও সতর্ক হয়ে পথ চলাই বুদ্ধিমানের কাজ। প্রকৃতিকে সম্মান করা, পরিস্থিতি সম্পর্কে আগে থেকে জানা এবং বিপদের সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া আমাদেরই তো দায়িত্ব। কারণ জীবন এক দীর্ঘ পথ, যেখানে আনন্দ যেমন আছে তেমনই রয়েছে অনিশ্চয়তা। পথ চলুক কিন্তু সচেতনতার হাত ধরেই। মেসেজ করেছেন শ্রিয়া মুখার্জি বেহালা থেকে। এবারে ফোনে, নমস্কার, কার সাথে কথা বলছি?
2: নমস্কার, আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদিয়ার থেকে সমীর দাস বলছি।
0: বলুন।
2: দেখুন, আজকে নেপালে যে দুর্ঘটনাটা ঘটলো তার জন্য সত্যি আজকে মনটা প্রচন্ড খারাপ, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আজকে এই বিপদের মুখে আমাদের প্রতিবেশী দেশ যে আজকে নেপাল, তার পাশে দাঁড়িয়েছেন আমাদের ভারতের মহান নেতা মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মহাশয়, তাকে ধন্যবাদ। এবং তার সঙ্গে আমাদের রাজ্য সরকারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যে আমি আজকে গর্বিত, আমি একজন ভারতবাসী। ধন্য আমার ভারত মা, ধন্য আমার ভারতবর্ষ। এইভাবেই যেন আমরা প্রত্যেকটা মানুষ, আমরা বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকে এই রাখি বন্ধনের দিন প্রত্যেকটা মানুষের সাথে যেন আত্মার বন্ধন হয়, প্রত্যেকটা বিপদ যেন নিজের বিপদ মনে পড়ে তাদের প্রতি যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সকলের যেন মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এটাই আমি সকলকে কামনা করি।

0: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে। সংবাদ সকল।

এবারে একটু বলার কথা যে ইন্সপিরেশান বা অদম্য জেদ থাকলে যে কোথায় পৌঁছানো যায় তার একটা নিদর্শন আজকের অনুষ্ঠানে থাকতেই পারে। শুধুমাত্র সাহস দরকার, উদ্যম দরকার এবং একটা কঠিন কঠোর মানসিকতা, আত্মবিশ্বাস দরকার। আবার এইগুলো থাকলেই যে কত স্বপ্ন যে সত্যি হয় সেটা বোধহয় আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আমাদের যারা সংবাদ সফরে রণজয়ের সঙ্গে থাকেন, প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে বলা যেতে পারে, তারা জানেন যে এরকম কত শত গল্প দিয়ে আমাদের মালা তৈরি হয় বিভিন্ন অনুষ্ঠানে। একদম প্রত্যন্ত অঞ্চলের কৃষকের ছেলে, সে হয়তো খুব ভালো পড়াশুনো করে সে হয়তো অ্যারোস্পেসে চলে গিয়েছে, স্পেসে সে করছে, তার রিসার্চ করছে, সে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। এরকম কত শত ট্যালেন্ট আমরা দেখেছি যে কত অসহায়তার মধ্যে থেকে, কত কঠিন পরিশ্রম করে, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে নিজেকে জীবনের একদম চূড়ায় পৌঁছে দিতে সমর্থ হয়েছে। সেরকমই কথা বলবো, একজনের কথা বলবো, বিকাশ। বিকাশ তার যে ভালো নাম সেটা হচ্ছে বিকাশ নামে এক ইঞ্জিনিয়ার শশী কুমার নামের এক উদ্যোক্তার গল্প তিনি করেছেন। শশীর গল্পটা কি জানেন, সে আমেরিকায় একটি বিরাট তথ্য প্রযুক্তি কোম্পানিতে কর্মরত ছিলেন, মোটা বেতনের চাকরি করতেন এই শশী। কিন্তু আচমকে ওই চাকরি তিনি ছেড়ে দেন, তিনি ফিরে আসেন দেশে এবং দেশে ফিরে তথ্য প্রযুক্তি সংস্থার বিশাল মাইনের চাকরি ছেড়ে নিজের দেশে স্বদেশে ফিরে তিনি কি করে জানেন, চমকে উঠবেন। তিনি কৃষি কাজ করেন এবং প্রথমে চাষবাস করতে গিয়ে চূড়ান্তভাবে ব্যর্থ হন শশী। প্রায় 10 বছর দেউলিয়া অবস্থা হয় তাঁর। কঠিন পরিস্থিতিতেও নিজের লক্ষ্য থেকে কিন্তু সরে আসেননি শশী। শেষমেশ কঠোর পরিশ্রম এবং তারপরে অসাধারণ সাফল্য। এবারে যেটা বলবো সেটা শুনলে হয়তো চমকে যেতে পারেন, কিন্তু যেটা বাস্তব, যেটা সত্যি, যেটা ফ্যাক্ট, সেটাই তুলে ধরা হয়

0: সংবাদ সফরে আপনারা সকলে জানেন যারা এই অনুষ্ঠানের সঙ্গে বহু বছর ধরে জড়িয়ে রয়েছেন। যেটা বলছিলাম, শশীর বর্তমানে এই কৃষি উদ্যোগকে যেই জায়গায় নিয়ে গিয়েছেন, 600 কোটি টাকার একটা সাম্রাজ্য তৈরি করেছেন। স্বপ্ন হলেও সত্যি এটাকেই বোধহয় বলে। শুধুমাত্র পেশাগত জীবন নয়, ব্যক্তিগত জীবনেও শশীকে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল বারংবার। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চাকরি ছেড়ে আসার পর শশীর বাবা প্রায় 8 বছর তার সঙ্গে কথা বলেননি, কারণ তিনি চাননি যে তার ছেলেও তারই মতো কৃষি কাজ করুক। শশীর যে সাফল্য, সেই সাফল্য সত্যি মানে আরও 5,000 যুবক যুবতীকে যে অ্যাসপিরেশনের দিকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে সেটা বলাই বাহুল্য। ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে বিটেক পাশ করেছেন। স্নাতক হওয়ার পর 12 বছর তথ্য প্রযুক্তি সংস্থায় তিনি কাজ করেছেন। এরপর অক্ষয়কল্প সংস্থা তৈরি করেছেন, আর এই অক্ষয়কল্প সংস্থার মাধ্যমে কৃষকদের সহায়তা করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের লোভনীয় মাইনের চাকরি ছেড়ে দেন অবলীলায়। আজকে 600 কোটি টাকার ব্যবসা। প্রথম 9 বছরে 6-6 বার দেউলিয়া হয়েছিল শশী, তবে তার স্ত্রীর জমানো 30 লক্ষ টাকার সহায়তায় সংস্থাটি সেই কঠিন সময়গুলো পার করতে পেরেছিল। বর্তমানে তার প্রকল্পের সঙ্গে 2,800 জন কৃষক যুক্ত রয়েছেন। প্রত্যেকটা কৃষককে মাসে লক্ষাধিক টাকা দেওয়া হয় এবং বার্ষিক অর্থ প্রদানের পরিমাণ 480 কোটি টাকা। ভাবতে পারছেন, প্রত্যেক মাসে এই সংস্থা 60 কোটি টাকা করে মুনাফা করছে। একেই বলে স্বপ্ন হলেও সত্যি। আপনারা সংবাদ সফরে এরকম অনেক স্বপ্নের কথা আগেও জেনেছেন, আগামী সময়েও জানবেন। এবারে আবার একটু ফিরে যাই মেসেজে, 9903653992। আসলে এত মেসেজ আসছে, ফোন আসছে, আমাদের ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে। ইতিমধ্যেই 11:30 বেজে গিয়েছে, হাতে আর মাত্র আধ ঘন্টার কম সময় আমাদের হাতে রয়েছে। এর মধ্যে একটু চটপট করে মেসেজগুলো পড়ে নিই। আন্দি মেসেজ করেছেন, আজকে মনটা খুব ভারাক্রান্ত, তোমার অনুষ্ঠান শুনছি, তুমিও যে ভীষণভাবে ভারাক্রান্ত সেটা বোঝাই যাচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করি যে যারা এখনও পর্যন্ত, যাদের উদ্ধার কাজ চালানো হচ্ছে, তারা সুস্থভাবে ফিরে আসুক। আন্দি কলকাতা থেকে মেসেজ করেছেন। নাইন নাইন জিরো থ্রি সিক্স ফাইভ ট্রিপল নাইন টুতে পরের মেসেজে পথে পথে চলতে চলতে তে জানাচ্ছেন দেগঙ্গা থেকে সুবীর সেন, প্রত্যেকটা প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি ঘটে এবং সেটা ভীষণভাবে বেদনাদায়ক। নেপাল তো আমাদের প্রতিবেশী দেশ, এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি জানাই সমবেদনা। আহত যারা তাদের দ্রুত আরোগ্য কামনা করি। সুবীর সেন দেগঙ্গা থেকে মেসেজ করেছেন এবং টেলিফোনের আলো জ্বলছে, আমরা একটু দেখে নিই ফোনে কে আছেন। না, আমাদের ফোনে আমরা কানেক্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু যিনি আসছিলেন 2213-1341-এ হয়তো তিনি চলে গিয়েছেন। আমরা চেষ্টা করব যে আবার যদি তাকে পাওয়া যায়, তিনি যদি আরও একবার ফোনটা করেন তাহলে হয়তো আমরা চেষ্টা করব কানেক্ট করবার জন্য। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার,
1: মৌলি বলছি, ঠাকুরিয়া থেকে।
0: হ্যাঁ মৌলি,
1: দেখো মন তো সত্যি আমাদের প্রচন্ড খারাপ, প্রচন্ড। হ্যাঁ, রাস্তায় এখন সত্যি কথা তোমরা যেটা বলছো যে রাস্তায় চলাফেরার সময় তো যখন যে পরিস্থিতিটা চলে, সেই পরিস্থিতিটা কিন্তু ভাবনা চিন্তাতে কোথাওই বাদ দেয় না। বাড়িতে বসে ঘরে রাস্তায় চলাফেরার সময় সব সময় মানে এই একটাই মাথার মধ্যে ঘুরছে যে কি হয়ে গেল, কি হয়ে গেল
0: সত্যি,
1: মানে কত কষ্ট, কত কষ্ট। হ্যাঁ মানে নিজেকে যে ভাবলে মনে হয় যে তাদের বাড়ির লোকেদের কি অবস্থা, মানে

0: বিশ্বাস করি এবং সবাই বিশ্বাস করে, বেশিরভাগ লোকই বিশ্বাস করে, কম লোক বিশ্বাস করে না। তো তাদের কি মানে ডাকের কোনো ঠাকুরের সাড়া নেই? মানে কেন এরকম হচ্ছে? মানুষ, আমার কথা হলো যে মানুষ যেভাবেই থাকুক না কেন, কেউ হয়তো ডাল ভাত খেয়ে কাটায়, কেউ হয়তো মাংস ভাত খেয়ে, কেউ মাছ ভাত খেয়ে, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা শান্তি থাকুক, আনন্দ থাকুক, একটা সুস্থির থাকুক। হ্যাঁ, সবাই সবাইকে নিয়ে, নিজের মানুষ, আপন মানুষ, পর মানুষ, সবাইকে নিয়ে সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক। মানে তুমি ভাবতে পারবে না, মানে আমি এত কষ্ট পাচ্ছি, এই কষ্ট আমার কবে যাবে আমি জানি না, আমি এত কষ্ট পাচ্ছি। আমি শুধু বলছি যে কি জানি, আমি জানি না আমি মানে কি হবে, আমি শুধু বলছি যে কিছু মানুষের ডাক যাদের বাড়ির লোকের সবার, একটু ভগবান শুনুক, একটু ভগবান শুনুক। যারা তো আর নেই তাদের তো কিছু করার নেই,
1: এটাই আমাদের সকলের সমবেত প্রার্থনা।
0: এখনো যাদের বাড়ির লোকেরা ডেকে যাচ্ছে তাদের আপনজনের জন্য, বা আমরাও ডাকছি, আমরা সবাই ডাকছি, তাদের একটু ডাক ভগবান শুনুক, তারা যেন তাদের বাড়িতে যেন তাদের সুস্থ অবস্থায় পায়। খুব কষ্টে আছি গো, খুব কষ্টে আছি, খুব ভালো লাগছে না।
1: চলতে চলতে জীবনে এরকম ঘটনা ঘটে থাকে, সূর্য উদয় হয়, আবার সূর্য অস্তও যায়। যেমন ভাবে জীবনে তেমনই জোয়ার ভাটা আসে, দুঃখ থাকে, সুখ থাকে। আর তাই চলার পথের এই ঝড়ের আঘাত আমাদের অবিচল থাকতে হবে, এই ভেবে যে সূর্য একদিন উঠবেই উঠবে, সেদিন সেদিন মেঘ কেটে যাবে। আর এভাবেই নিজের মনের কথা ব্যক্ত করেছেন মেসেজে পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। সেই প্রত্যাশায় তো আমরা সকলেই থাকি, জানি না সেটা কতটা সফল হবে নাকি হবে না, তবু আমাদের প্রত্যাশা থাকুক, সূর্য উঠুক, ভালো থাকি আমরা সকলেই।

হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।

0: একদিন হয়তো অনেক কিছুই শান্ত হয়ে যাবে, কিন্তু যেই মানুষগুলোকে আজকে হয় আমরা হারালাম, তারা হয়তো ফিরবেন না কোনোদিন। কিন্তু আমাদের আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় এবং সমস্ত রকমের বিপদ সংকেত, সেগুলোর আগাম সতর্কতা বুঝে শুনে আমাদের পথ চলতে হবে। প্রায় শেষ মুহূর্তে টেলিফোনে কেউ রয়েছেন, একটু দেখে নিই। নমস্কার।
1: হ্যালো।
0: নমস্কার।
1: নমস্কার, আমি বালিগঞ্জ থেকে বলছি, প্রিয়তোষ চট্টোপাধ্যায়।
0: হ্যাঁ বলুন।
1: ব্যাপারটা যে হয়, আমি স্তব্ধ হয়ে গেছি একেবারে, মানে গলা দিকে যা আর বেরোচ্ছে না, মানে দেখছি যে অবস্থা, চতুর্দিকে হাত পা কাঁপছে। যাক গিয়ে, এনিওয়ে ভগবানকে একমাত্র উনি ছাড়া তো আমাদের আর গতি নেই। ওনাকে পরমেশ্বর, তিনি সবাইকেই রক্ষা করেন, সবাইকে দেখেন, তো তার কাছেই প্রার্থনা। আজকে একটা জায়গায় দেখছিলাম যে এক মা, তার এক সন্তান, সে মানে তার কোনো খবর পাচ্ছে না। সে মা উদ্বিগ্ন, মানে কাঁদছে হাওয়া করে, মানে রণজক কি বলবো, আমার এটা দেখে না মানে মানে মানে কি বলবো, ভীষণ খারাপ লাগছিলো। কী করবো, কিছু করার নেই, হেল্পলেস একেবারে, কিছু করার নেই। কেন এরম যে কেন হয় আমি জানি না, ওয়াই ওয়াই ওয়াই কেন এরম হয়, ভগবানকে আমি জিজ্ঞেস করি যে তুমি কেন এরকমভাবে মানুষকে এরমভাবে করছো, আর পারি না, আর ভাল লাগে না, কী যে চলছে না কী বলুন রণজা। আমি সরি, আমি একটু একটু ওভার রই হয়ে গেলাম।
0: আসলে আমাদের যারা লিসনার মেসেজে আসছেন, ফোনে আসছেন, আজকের একদম প্রথমে যখন অনুষ্ঠান শুরু করেছি তখনই বলেছি যে এমন একটা সময় আজকে আমরা কথা বলছি, অনুষ্ঠান করছি, আমাদের প্রত্যেকটা মানুষই হয়তো ভীষণভাবে ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে রয়েছেন। যেন যেভাবে হাজার হাজার মানুষ এখনও পর্যন্ত তাদের খোঁজ চলছে, পরিবারের মানুষরা উদ্বিগ্ন হয়ে হাহাকার করছেন, আর্তনাদ করছেন, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতি সামলানোর নয়।

আর এর মধ্যেই তো রাখি উৎসব, রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সাল বঙ্গভঙ্গ, গুরুদেবের রাখি পড়ানো, এই সব কিছু নিয়েই তো আমাদের বাংলার ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস। রাতপোহালি রাখি পূর্ণিমা, দেশ জুড়ে পালিত হবে ভাই বোনেদের বন্ধন উদযাপনের এই উৎসব। কিন্তু শুধুমাত্র ভাই বা দাদাকেই নয়, রাখি পরানো যায় স্বামীকেও। আর এই নিদর্শন রয়েছে ভারতীয় পৌরাণিক কাহিনীতে। কি রয়েছে? কথিত রয়েছে দেবরাজ ইন্দ্রকে রাখি পরিয়েছিলেন তাঁর স্ত্রী ইন্দ্রাণী। বিষ্ণু পুরাণ অনুযায়ী দানবদের সঙ্গে যখন দেবতাদের যুদ্ধ বাঁধে, সেই সময় স্বামী তথা দেবরাজ ইন্দ্রের হাতে রাখি পরিয়ে দেন ইন্দ্রাণী। মনে করা হয় ইন্দ্রাণীর পরানো এই রক্ষাসূত্র বা রাখির জোরেই দানবদের পরাজিত করেন ইন্দ্র, ফিরে আসেন বিজয়ী হয়ে। আর এর ফলে হিন্দু পৌরাণিক কাহিনী বা শাস্ত্র অনুযায়ী রাখি কেবলই ভাই বা বোনেদের উৎসবই নয়, এটা মূলত প্রিয়জনকে সুরক্ষিত রাখার, আগলে নিরাপদ রাখার উৎসব বা শপথ। তাই শুধুমাত্র দাদা বা ভাইকে নয়, চাইলে রাখি পূর্ণিমার দিন স্বামীকেও রাখি পরাতে পারেন মহিলারা। হিন্দু শাস্ত্র মতে স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক এবং রক্ষক, ফলে বেটার হাফের মঙ্গল চেয়ে চাইলে তাকে রাখি পরাতেই পারেন। ইতিমধ্যে পূর্ণিমা তিথি লেগে গিয়েছে। আজকে 27 আগস্ট সকাল 9:08 থেকে শুরু হয়েছে পূর্ণিমা তিথি। আগামীকাল 28 আগস্ট 9:48 পর্যন্ত রয়েছে এই তিথি। রাখি পরানোর শুভ সময় 28 আগস্ট সকাল 5:57 থেকে শুরু হচ্ছে। ওদিন সকালবেলা 9:48 মধ্যেই কিন্তু রাখি পরানো শেষ করতে হবে। সকালে উঠে স্নান সেরে পরিষ্কার জামা পরে রাখি পরান, থালায় সাজিয়ে রাখুন প্রদীপ, ধান, দুব্ব, মিষ্টি। দাদা বা ভাইকে রাখি পরিয়ে প্রদীপের তাপ দিন, মিষ্টি মুখ করান, মঙ্গলময় হোক আগামীর সময়।

চলে যাই পরের মেসেজে। ঘড়িতে সময় ভীষণই কম, মাত্র 9 মিনিট সময় রয়েছে, তার মধ্যে শেষ মুহূর্তে। প্রিয় রণজয়দা, নেপালে আছে কত দর্শনীয় স্থান, ইতিহাসের কত মূল্যবান উপাদান, আছে পবিত্র তীর্থস্থান, বিশাল জনগোষ্ঠী, অধ্যুষিত লোকালয়, সব ভেসে গেল হরপা বানের পলি কাদার স্রোতে।

নেপালের এই ভয়াবহ আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় আমাদের স্মরণ করিয়ে দেয়, যতই বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা উন্নত হই না কেন, প্রকৃতির কাছে আমরা যে বড়ই অসহায়। রুষ্ট প্রকৃতি যে কোনো সময় আবহাওয়ার পূর্বাভাস নির্ধারণের ঊর্ধ্বে গিয়ে ধ্বংসলীলা ঘটিয়ে দিতে পারে। এই মহাপ্রলয়ে অকালে ঝরে গেল কত যে প্রাণ, বিপদগ্রস্ত দুর্ঘটনাগ্রস্ত সকল মানুষকে এবং আত্মীয় পরিজনদের প্রতি রইল গভীর সমবেদনা। প্রার্থনা করি তাদের এই মর্মান্তিক যন্ত্রণা সহ্য করার শক্তি দিন সর্বশক্তিমান। বড়ানগর ডানলপ থেকে মেসেজ করেছেন সপ্তর্ষি মজুমদার। এভাবেই আমাদের যারা লিসনার রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে তাদের মনের ভাব তারা ব্যক্ত করছেন। আমাদের সময় অপ্রতুল, তার মধ্যেও আমরা চেষ্টা করেছি আজকে যারা যারা মেসেজ করেছেন অনেকেরই মেসেজ পড়তে। একদম শেষ মুহূর্তে যদি কিছু মেসেজ এসে থাকে তাহলে আমাদের পক্ষে সেটা কন্টিনিউ করা সম্ভব হয় না, কিন্তু আমাদের চেষ্টা থাকে সাধ্যমতো সমস্ত মেসেজগুলো পড়তে। পরের মেসেজ, নেপালের এই ভয়াবহ বিপর্যয়ে হৃদয় আজ ভারাক্রান্ত। অসংখ্য মানুষের মৃত্যু, আহত হওয়া, ঘরবাড়ি হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই কঠিন সময়ে নেপালের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইল গভীর সমবেদনা। যারা প্রিয়জন হারিয়েছেন, ঈশ্বর তাদের ধৈর্য দান করুন এবং নিহতদের প্রতি যারা চলে গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। দেশ আলাদা হতে পারে কিন্তু মানুষের কষ্টের ভাষা এক। নেপালের মানুষের এই দুঃসময়ে আমাদের দোয়া, সহমর্মিতা এবং শ্রদ্ধা সমবেদনা রইল। এস জে হোসেন আসানসোল পশ্চিম বর্ধমান থেকে মেসেজ করেছেন। কোথা থেকে এলো বিপদ, কেড়ে নিল প্রাণ, প্রাকৃতিক বিপর্যয়ে নেমে এলো নেপালের হরপ্পা পান। পৃথিবীর মহান জীব মোড়া বুদ্ধিতে তাই সেরা, তবু সদা ভুলে যায় স্তব্ধ মোড়া প্রকৃতির ছাড়া। নির্বিচারে বৃক্ষছেদন করছি বারে বারে, নিজেদের স্বার্থ বড় করে হত্যা করেছি সবুজকে পৃথিবী জুড়ে। বিশ্ব উষ্ণায়নের স্কেলের মাত্রা হচ্ছে বৃদ্ধি অতি স্বল্প সময়ে, তারই ফলে ভয়াবহতা দিচ্ছে আমাদেরকেই বুঝিয়ে। মৃত্যু মিছিল বোঝায় মোদের, আর এই উপায়ে প্রকৃতি কিন্তু বোকা নয়, প্রতিশোধে তারাও তা পায়। পর্যটকদের চিৎকারে আতঙ্কে কাঁপছে হিয়া, বাকশূন্য হয়ে হতবাক, হে ঈশ্বর রক্ষা করো প্রতিবাদের স্পৃহা। হাতে হাত ধরে আজই সবাই প্রতিজ্ঞা করি, পরিবেশকে রাখবো ভালো, এটাই মোদের প্রধান কাজক। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর কলকাতা থেকে মেসেজ করেছেন। একদম শেষ মুহূর্তে একটু জানিয়ে দিই যে কারা মেসেজ করেছেন, কারা ফোন করেছেন। প্রথমে ফোনের কথা বলি, সায়ন ঘোষ মালদা থেকে ফোন করেছেন, মেধাজিৎ বারাসাত থেকে, প্রবীর কুমার মণ্ডল বুদবুদ পূর্ব বর্ধমান থেকে, অর্পিতা পাটুলি থেকে, সমীর দাস হরিণঘাটা বড়জাগলি থেকে, মৌলি ঢাকুরিয়া থেকে এবং প্রিয়তোষ চট্টোপাধ্যায় ফোন করেছেন বালিগঞ্জ থেকে। যাদের মেসেজ পড়লাম আমরা, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, কৃষাণু বারাসাত থেকে, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, হিমাদ্রি অধিকারী সুন্দরবন থেকে, অপূর্ব সেন দমদম চিড়িয়ামোড় থেকে, অসিত বৈরাগী অভয়নগর থেকে, আন্দি কলকাতা থেকে, সোমেন যাদবপুর থেকে, এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে, শ্রিয়া মুখার্জি বেহালা থেকে, সুধীর সেন দেগঙ্গা থেকে, এস জে হোসেন আসানসোল পশ্চিম বর্ধমান থেকে এবং শেষ মেসেজ পড়েছি শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর কলকাতা থেকে। আজকের অনুষ্ঠানে বিদায় নেওয়ার সময় হয়ে এলো। যারা চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে, তাদের প্রতি শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সমবেদনা রইল। আমরাও ভারাক্রান্ত, এমনভাবে
বিধ্বস্ত বিপর্যস্ত নেপালে আমাদের সহনাগরিক যাদের প্রাণ চলে গিয়েছে তাদের প্রতি আমরা শোকস্তব্ধ। আজকের মতো রণজয়কে বিদায় দিন। লেপামুদ্রার এই গানের রেশ নিয়ে আজকের মতো বিদায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে

0: কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
1: শুনতে কি চাও, শুনতে কি চাও? এটা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করব তাপস প্রামাণিক পাথুরিয়াঘাটা পাথুরিয়া বনগাঁড় থেকে রিকোয়েস্ট করেছেন যে গানটি শুনতেছে সেই গানটি দিয়ে।

রাত্রি 12টা বাজলেই ক্যালেন্ডারে দিন বদল হয়, দিন বদল হয়, বদল হয় মুডেরও। এই যেমন ধরুন রাত্রি 12টার পর আপনার মুডে যে গানটা আসে সেই গানটাই রিকোয়েস্ট করতে পারেন আমাদের শোনবার জন্য, শোনাবার জন্য। তাই তো অনুষ্ঠান শুনতে কে চাও। আর আজকের এই শুনতে কে চাও এর পরের গানটা যা শোনাবো সেটার জন্য রিকোয়েস্ট করেছেন সৌভিক ঢাকুরিয়া থেকে। সৌভিক ঢাকুরিয়া থেকে খুব পপুলার, খুব আজকের দিনের জন্য স্পেশাল তো বটেই, কারণ সকালবেলা সূর্য উঠলেই শুরু হবে রাখি বন্ধনের উৎসব। রাখি বন্ধন বাংলার এই ঘরে ঘরে বোনেরা পরিয়ে দেবে ভাইয়েদের হাতে রাখি, আর ভাইয়েরা প্রতিশ্রুতিবদ্ধ হবে বোনের কাছে তার সারা জীবন ধরে খেয়াল রাখার জন্য, তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য। এই সেই রাখি বন্ধন উৎসবের কথা মনে রেখে সৌভিকের অনুরোধে এবং আমাদের সবার ভালো লাগার এই গানটা

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: 107 IR FM Rainbow, আপনি শুনতে কি চাও শুনছেন, আর আপনি মানে আপনারা জানাচ্ছেন আপনাদের পছন্দের গানের কথা। মমতাজ বেগম হাওড়া আন্দুল থেকে খটির বাজার থেকে লিখেছেন আমাকে, করণ অর্জুন ফিল্মের ইয়ে বন্ধন তো প্যার কা বন্ধন হ্যায়, না হলে বন্ধন ফিল্মের বন্ধন ইয়ে বন্ধন গান শুনিও, আর সকল লিসনারদের জানাই রাখি পূর্ণিমার শুভকামনা। মমতাজের প্রথম পছন্দটাই বেছে নেওয়া যাক।

রোম্যান্টিক একটা মেসেজ পাঠিয়েছেন রিঙ্কু খান। রিঙ্কু খান লিখেছেন যে একটু আগেই উনি আকাশবাণীর পাশ দিয়ে গেছেন, আর সেই সময় টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। সেই সুন্দর মুহূর্তটাকে গানে রিপ্রেজেন্ট করতে চেয়েছেন এবং সেই মুহূর্তে তার যা মনে আসছিল সেই মনোভাব থেকেই উনি ওনার বিলাভেড ওয়াইফের জন্য এই গানটা ডেডিকেটও করতে চেয়েছেন। রিঙ্কু খান লিখেছেন হাওড়া আন্দুল থেকে, আপনার রিকোয়েস্টে উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে মোহরা ছবি থেকে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: 107 FM এর রেনবোতে শুনতে কি চাও। এই শুনতে কি চাও শুনে অনেকেই শুনতে চাইছেন, যেমন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন, আমি নতুন শ্রোতা, রফিজির কণ্ঠে আপনার পছন্দ মতো যে কোনো হিন্দি বা বাংলা গান শোনালে ভালো লাগবে, তাহলে বেছে নিলাম এই গানটা।

কেন এলে না, প্রচুর প্রশ্ন, কিন্তু সেই সব প্রশ্ন বাদ দিয়ে একটা প্রমিস নিশ্চয়ই আছে, শুনতে কি চাও আছে আপনার সঙ্গে 107 FM রেনবোতে। মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে আজকের স্পেশাল ডে মানে রাখি পূর্ণিমার দিনের স্পেশাল ডেতে স্পেশাল রিকোয়েস্ট করেছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে ছোটি বেহেন ছবি থেকে এই গানটি।

107 FM রেনবোতে শুনছেন শুনতে কি চাও। শুনতে কি চাওর পরের রিকোয়েস্ট রাজু মান্না জগৎপুর উলুবেড়িয়া থেকে জানোয়ার ছবি থেকে এই গানটার জন্য করেছে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
1: এবার তোমার রিকোয়েস্ট প্রবীর। প্রবীর রিকোয়েস্ট করেছে কলকাতা 67 থেকে মন ছবি থেকে এই গানটা শোনার জন্য।
2: নশায়

রহো না হোশ মে দিবানো, শুনতে কি যাওতে আপনাদের পছন্দের গান শুনতে শোনাতে সত্যি হোশ না থাকারই কথা। এই মুহূর্তে যার রিকোয়েস্ট রয়েছে সামনে, দেগঙ্গা নর্থ চব্বিশ পরগনা থেকে শুনতে চেয়েছ কুমার শানুর কণ্ঠে এই গান, কিন্তু নামটা তো দেখতে পাচ্ছি না, মানে যে শুনতে চেয়েছেন যিনি তার নামটা পাচ্ছি না। সকল লিসনারদের সাথে আপনাকেও রাখি বন্ধনের শুভেচ্ছা, থ্যাংক ইউ, আর আপনার পছন্দের গান।

সময় শেষ হয়ে আসে, কিন্তু আপনাদের অনুরোধ না, তার তালিকা শেষ করা যায় না। আর সেটাও একটা আমাদের অবশ্যই দুঃখ প্রকাশ করার জায়গা, যাদের গান শোনাতে পারলাম না তারা কিন্তু পরের বার মেসেজ অবশ্যই করবেন, হয়তো পরের বার আপনার গানটাই শোনাবো। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে আশা ভোসলের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি।

107 FM রেনবোতে শুনছিলেন শুনতে কি চাও। আজকের শুনতে কি চাও এই পর্যন্তই। ঘড়ির কাঁটায় 12:59 হয়ে 15 সেকেন্ড। পরবর্তী অনুষ্ঠান কিছু সময়ের মধ্যেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: 107 FM রেইনবো।

你咋个咋咋你咋个嘛咋咋个你你妈个个咋咋你咋个嘛的你咋个嘛的咋个个咋。咋个嘛。

সুররঞ্জনীতে শুনলেন ওস্তাদ মশকুর আলী খানের কণ্ঠে খেয়াল দেবকোষ রাগে। পরবর্তী নিবেদন সুররঞ্জনীতে সুনন্দ মুখোপাধ্যায়ের সরোদে রাগ বাগেশ্রী।

শুনলেন সুনন্দ মুখোপাধ্যায়ের সরোদে রাগ বাগেশ্রী। সুররঞ্জনী শুনছিলেন এতক্ষণ। আজকের সুররঞ্জনী এখানেই শেষ হলো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপকে লিয়ে 107 FM রেইনবো, আপকে লিয়ে সারাদিন, আপকে লিয়ে তে আজ রাখি পূর্ণিমা স্পেশাল প্রথম গানটা আপনাদের সবার জন্য।

যশুদাস এবং অনুরাধা প্যাটেলের পরওয়ালের কণ্ঠে সাজন বিনা সসুরাল মুভি থেকে শুনলেন এই গানটি। এবারের গানটি শুনব পিয়া কা ঘর ছবি থেকে।

107 FM Rainbow শুনছেন আপকে লিয়ে ব্যাক টু ব্যাক দুটো গান, লতা মঙ্গেশকর এবং মুকেশের দ্বৈত কণ্ঠে প্রথম গানটি আর তারপর ইয়াসুদাস।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আপকে লিয়ে পরের গানটি লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

কিছু গানের রেশ এমনভাবে দাগ কেটে যায় যে মনে হয় গানটা এখনো থামেনি। তেমনই একটা গান কেকের কণ্ঠে শুনলাম আমরা রোগ মুভি থেকে। পরের গানটি শুনব আরেকটা মাস্টারপিস, কিশোর কুমারের কণ্ঠে মিলি মুভি থেকে।

আপকে লিয়ে দ্বিতীয় ঘন্টায় সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সৌম্য। আমরা শুরু করলাম আতিফ ইসলাম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে এটি গান দিয়ে, তারপর সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল, এরপর শুনব শান এবং কৈলাশ খেরের কণ্ঠে এই গানটি।

ফানা ছবি থেকে শুনছিলাম এই গানটি। এরপরের গানটি আমরা শুনবো জব তক হ্যায় জান ছবির সাউন্ড ট্র্যাক থেকে, শিল্পী শ্রেয়া ঘোষাল এবং মোহিত চৌহান।

কেকে এবং শিল্পা রাওয়ের কণ্ঠে শুনছিলাম এই গান। পরের যে গানটি শুনব, রাহাত ফতে আলী খান, শঙ্কর মহাদেবন এবং রিচা শর্মার কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘটিতে এখন সময় ভোর 4 বেজে 2 মিনিট হয় 2 সেকেন্ড। শুরু করব শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে আজ প্রথমে শুনবেন রাগ তোড়ি এবং তারপর রাগ গুজ্জাড়ি তোড়ি। তোড়ি রাগে সারেঙ্গিতে তোড়ি রাগটি বাজিয়ে শোনাবেন শিল্পী পঙ্কজ মিশ্র এবং তারপর সেতারে গুজ্জাড়ি তোড়ি রাগটি বাজিয়ে শোনাবেন শিল্পী অয়ন সেনগুপ্ত।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM।

107 FM Rainbow-এ চিরন্ত নিরাশরে আজ সঙ্গে রয়েছি আপনাদের শ্রবণ সঙ্গী আমি সৌম্য। আসলে আমাদের এই চিরন্তনী একটা মন খারাপের ওষুধের মতন।

সেই মন খারাপ থেকে ধীরে ধীরে মন ভালোর দিকে যাওয়ার একটা পথ এই চিরন্তনী। শুধুমাত্র চিরন্তনীর কথা তো নয়, চিরন্তনীর গল্পের সঙ্গে সঙ্গে আসে গানও, আর সেই সুরের সঙ্গে আমরা বয়ে চলি এক এক দিন এক এক রকমের অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে। আজও তার কোনো ব্যতিক্রম হবে না, গল্পে গানে আমরা এই কিছুটা সময় একসঙ্গে কাটাব। আমি জানি আপনারা সঙ্গে আছেন, সঙ্গে আছেন বলেই এই বিশ্বাসটুকু এই ভরসাটুকু আছে বলেই বারবার আমরা ফিরে ফিরে আসি। আর সেই সঙ্গে আপনারা তো থাকেনই, জানান আপনাদের মতামত, ভালো লাগা খারাপ লাগা। 9903653992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে চলুন আজকের সফর শুরু করা যাক। বলবো না, শুরু তো হয়েই গেছে, আরো কিছুটা পথ এগোই আমরা। অতুল প্রসাদ সেনের গান

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আশালতা দেবী গাড়ির জানলার বাইরে চোখ রেখে বসে আছেন। অচেনা পথে গাড়ি চলছে, ড্রাইভার চালাচ্ছে, পাশে মেজ ছেলে অর্পণ। চোখ বন্ধ করলেন আশালতা। হাজার স্মৃতি ভিড় করে এলো। সেই 16 বছর বয়সে বিয়ে হয়ে যেখানে গৃহপ্রবেশ করেছিলেন সেখানেই ছিলেন এতকাল, কোথাও যাওয়ার কথা কোনোদিন ভাবেননি। 3 ছেলে অর্ণব, অর্পণ, অর্চক আর 1 মেয়ে অর্ণা। 4 জনের জন্ম এই 4 পুরুষের ভিটে। ছোট থেকে বড় হওয়া, 4 জনেই স্কুল শেষ করে এই গ্রামের বাড়ি থেকেই, তারপর আরও পড়াশোনার জন্য একে একে বাড়ি জমায় বাইরে। তখন তারা কর্তাগিন্নি আর কাজের মানুষ, চাষবাস, গরু, হাঁস, মাছ এসব নিয়ে কাটিয়ে দিতেন দিনগুলো। ছুটির সময় ছেলেমেয়েরা আসত, আনন্দে ভরে উঠত সংসার। উচ্চশিক্ষা জন্ম দেয় উচ্চাশার, আর সেই উচ্চাশার কাজল পরিয়েই তো ছেলেমেয়েদের একদিন হোস্টেলের ঘরে রেখে এসেছিলেন তারা। তার দাম দিয়েছে প্রত্যেকে। বড় ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে আসীন, কলকাতার একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকে, তার স্ত্রী কলেজে পড়ায়। 1 ছেলে ক্লাস 7 পড়ে। মেজ ছেলে MBA করে উচ্চপদস্থ আধিকারিক একটি MNC-তে, থাকে জামশেদপুরে। তার স্ত্রী সোশ্যাল ওয়ার্কার, একটা ফুটফুটে মেয়ে আছে। আর ছোট ছেলে থাকে বেঙ্গালোরে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই 1 বছর হলো বিয়ে হয়েছে দক্ষিণী মেয়ের সঙ্গে। আর মেয়ে অর্ণা MA পাশ করে বিয়ে করতে চায় ওর কলেজের এক সিনিয়রকে। আপত্তি করেননি আশালতা বা কর্তা মশাই, খুব ধুমধাম করেই বিয়ে দেন একমাত্র মেয়ের। অষ্টমঙ্গলার পরের দিনই ওরা চলে যায় সুদূর কুয়েতে। বেশ নিজের ছন্দেই চলছিল জীবনটা। হঠাৎ হার্ট অ্যাটাকে কোনো চিকিৎসার সুযোগ না দিয়েই চলে গেলেন কর্তামশাই। শ্রাদ্ধের পর ছেলেরা বলেছিল তাদের কাছে গিয়ে থাকতে। রাজি হননি আশালতা দেবী। কাজের মানুষদের নিয়ে দিব্যি কাটছিল তাঁর জীবন এই গ্রামের বাড়িতেই। হঠাৎ মহামারী সব লণ্ডভণ্ড করে দিল। যখন ঘোষণা হলো সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের, তখন কাজের মানুষেরা সবাই তাকে ছেড়ে চলে গেল যে যার বাড়িতে। একা থাকবেন কী করে? তাই বড় ছেলে কলকাতা থেকে তড়ি ঘড়ি এসে মাকে নিয়ে গেল তার নতুন ফ্ল্যাটে। মায়ের মুখ দেখে মায়ের কষ্টের কথাটা বুঝতে পেরে হুরু বলেছিল, লকডাউন উঠে গেলেই আবার ফিরিয়ে নিয়ে যাবে। কলকাতায় আগে গেলেও অরুর বাড়ির এই রাস্তায় কখনো আসেননি তিনি।

চতুর্দিকে মহামারীর তীব্র আতঙ্কের স্রোত। তার মধ্যে আশালতা দেবীর গৃহপ্রবেশ ঘটল বড় ছেলে অর্ণবের ছবির মতো সাজানো নতুন ফ্ল্যাটে। গ্রামের বাড়িতে হাত পা ছড়িয়ে হাঁকডাক করা আশালতা দেবী হঠাৎ এমন একটা ছবির বইয়ের মতো সংসারে এসে কেমন যেন বিহ্বল হয়ে পড়লেন। সবাই যেন কেমন যন্ত্রের মতো, কারো কোনো সময় নেই। এমনকি ক্লাস সেভেনে পড়া নাতিটারও সারাদিন নানান রকম ক্লাস, তার সারাদিন ল্যাপটপ নিয়ে ওরা তিনজন তিনটে ঘরের দরজা বন্ধ করে থাকে। নাতিবাবু এক রোববার তার ঠাম্মিকে বলেছিল অনলাইন না কি যেন একটা ক্লাস হয় ওদের, আর ওর মা বাবার অফিস আর কলেজের কাজ, এইসব দেখে শুনে উনি গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। গ্রামের পরিবেশে উদাত্ত কণ্ঠে হাঁকডাক করা একজন মানুষ, এই দ্বিতীয়বার গৃহপ্রবেশের পর প্রথম অনুভব করেছিলেন যে ওরও একটা শামুকের মতো খোল রয়েছে যার ভেতর গুটিয়ে শুটিয়ে দিব্যি থাকতে পারেন তিনি।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM।

কয়েকটা মাস নানান রকম ভয় ভীতি আশঙ্কার মধ্যে টিভি দেখতে দেখতেই কেটে গেল। প্রায় প্রতিদিন কোনো না কোনো ছেলে মেয়ের সঙ্গে মোবাইলে কথা হতো, যেটা গ্রামের বাড়িতে খারাপ নেটওয়ার্কের জন্য সবসময় সম্ভব হতো না। বৌমা তো প্রত্যেক রবিবার জুম কল না কি যেন বলে, তাতে সব ছেলে মেয়ে ও তাদের পরিবারকে একসঙ্গে জড়ো করত ল্যাপটপের পর্দায়। প্রথম দিন কোন মেয়েকে এতদিন পর পর্দায় দেখে সে কি কান্না! এদিকে উনি কাঁদছেন আর ওদিকে অর্ণা, বড় বৌমা তো দুজনকে বুকে ঝোঁকে চুপ করায়। ধীরে ধীরে নিজেকে একটু একটু করে এই সংসারটার সঙ্গে সইয়ে মানিয়ে খাপ খাইয়ে নিচ্ছিলেন তিনি। তারপর এলো গান্ধী জয়ন্তীর দিন, ছুটি ছিল। সেদিন জুম কলে মেজো ছেলে অপু বলেছিল, মা অনেকদিন তো দাদার বাড়ি থাকলে, এবার পূজোর আগে তোমায় আমি আমার বাড়ি নিয়ে আসব। আশালতা দেবী অস্ফুটে শুধু বলতে পেরেছিলেন, আবার ঠাঁই নাড়া। আজ অচেনা পথে পাড়ি দিয়েছেন তিনি এক অজানা পরিবেশের উদ্দেশ্যে।